0: বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল 6:30। আজ বুধবার, 29 আশ্বিন, 1433 বঙ্গাব্দ, 2 জমাদিউল আউয়াল 1448 হিজরি, 14 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। শরতের স্নিগ্ধ সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা। সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 ও FM 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মাহবুব সোহান, ফরিদা আক্তার রুমা ও মোহাম্মদ শিজুল ইসলাম। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মিসবা চৌধুরী, সুলেমান হোসেন খান, আব্দুল কাইয়ুম জুয়েল, মোহাম্মদ রাশিদুল ইসলাম ও শাকিল আহমেদ। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
2: বনী ইসরায়েলের 92 আয়াত থেকে 94 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ গোলাম মুস্তফা।

0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তিলাওয়াতকৃত সূরা বনী ইসরাঈলের 92-94 আয়াতের মধ্যে আল্লাহ সুবহান ও তাআলা ইরশাদ করেন, অথবা আপনি যেমন বলে থাকেন সে অনুযায়ী আমাদের উপর আসমানকে খণ্ড বিখণ্ড করে ফেলে দেবেন, কিংবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে নিয়ে আসবেন, অথবা আপনার জন্য সোনার তৈরি কোনো ঘর হবে, অথবা আপনি আসমানে আরোহণ করবেন, কিন্তু আমরা আপনার আসমানে আরোহণ করাকে কখনো বিশ্বাস করব না যে পর্যন্ত না আপনি আমাদের প্রতি এক কিতাব নাজিল করেন যা আমরা পাঠ করব। আপনি বলে দিন, পবিত্র মহান আমার রব, আমি তো একজন মানুষ, একজন রাসূল ছাড়া আর কিছু নই। যখন তাদের কাছে হিদায়ত এসে গেল, তখন লোকদেরকে ঈমান আনা থেকে এছাড়া আর কিছুই বাধা দেয়নি যে তারা বলল, আল্লাহ কি মানুষকে রাসূল করে পাঠিয়েছেন? বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা। এই সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ পরিবার থেকে প্রথমত যে সম্পর্কের সূত্র খুঁজে পায় তা হল আত্মীয়তা। ইসলামের দৃষ্টিতে ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি, নানা নানি, খালা খালু, শ্বশুর শাশুড়ি মিলিয়ে আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক দিয়ে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মীয়তা সম্পর্ক রক্ষা করাকে গুরুত্বপূর্ণ করণীয় কর্তব্য হিসেবে উল্লেখ করে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ইলা আখিরিল আয়া। হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের একজন ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার জোড়া সৃষ্টি করেছেন, অতঃপর সেই দুজন হতে বহু নরনারী ছড়িয়ে দিয়েছেন, এবং তোমরা আল্লাহকে ভয় করো যার নামে তোমরা পরস্পর পরস্পরের নিকট নিজ নিজ অধিকার দাবি করে থাকো। সূরা নিসা আয়াত ১। আত্মীয়দের সহযোগিতা, সহমর্মিতা ও ভালোবাসা নিয়েই মানুষ এ পৃথিবীতে বেঁচে থাকে, আর আত্মীয়তার সম্পর্ক বজায় না থাকলে জীবন হয়ে যায় নিরস, আনন্দহীন, একাকী, বিচ্ছিন্ন। তাই পার্থিব জীবনে আত্মীয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব অপরিসীম। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য কতিপয় কাজ করা জরুরি। তাদেরকে দাওয়াত দেওয়া, তাদের সাথে সাক্ষাৎ করা, তাদের উপহার উপঢৌকন প্রদান করা, তাদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া, তাদের সাথে নরম কোমল ব্যবহার করা, তাদের মধ্যে যদি কেউ দারিদ্র হয় তাদেরকে দান করা। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দারিদ্রকে দান করলে কেবল সাদাকার সওয়াব মেলে, আর আত্মীয়কে দান করলে সাদাকার সওয়াব ও আত্মীয়তার বন্ধন রক্ষার সওয়াব উভয়ই পাওয়া যায়। উপহার উপঢৌকন ভালোবাসা বৃদ্ধি করে এবং আন্তরিক বিদ্বেষকে প্রতিহত করে। তাই আত্মীয়দের মাঝে পরস্পর হাদিয়া বিনিময় করা আবশ্যক। হাদিয়া দেওয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাদু তাহাব্বু, তোমরা পরস্পরকে হাদিয়া দাও, একে অপরের মধ্যে হৃদ্যতা বৃদ্ধি করো। আত্মীয় স্বজন বাড়িতে আসলে তাদেরকে হাসি মুখে গ্রহণ করা ও সাধ্য অনুযায়ী আপ্যায়ন করা, আত্মীয় স্বজনের মধ্যে কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, সেবা শুশ্রূষা, প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করা। যদি কোনো আত্মীয়র মধ্যে অহংকার, আত্মগৌরব, শত্রুতা ও বিরোধিতা ভাব পরিলক্ষিত হয়, অথবা কেউ যদি এই আশঙ্কা করে যে তার কোনো আত্মীয় তাকে প্রত্যাখ্যান করবে ও তার সাথে বাড়াবাড়ি করবে, তাহলে সে তার সাথে নম্রতা অবলম্বন করে চলতে হবে। একজন সাহাবী রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমলের কথা বলুন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। জবাবে হযরত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত্মীয়তার সম্পর্ক তুমি অটুট রাখবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ইমানের পরিচায়ক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমাহু, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে মানুষের হায়াত ও জীবিকা বৃদ্ধি পায়। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়াবসুতাল্লাহু ফি রিজকিহি ওয়া আইয়ুনসাআলাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমাহু, যে চায় যে তার জীবিকা প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পরিণাম অত্যন্ত ভয়াবহ। মুসলিম শরীফের বর্ণনা এসছে, এক ব্যক্তি রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আছে, আমি তাদের সাথে সদ্ব্যবহার করি, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। আমি তাদের প্রতি অনুগ্রহ করি, কিন্তু তারা আমার সাথে অসদাচরণ করে, আমি সহ্য করে যাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা লাইন কুনতা কামা কুলতা ফাকান্নামা তুসিফুহুমুল মাল্লা ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যহীরান আলাইহিম মা দুমতা আলা যালিক। যদি তোমার বক্তব্য ঠিক হয়, তবে তো তুমি যেন তাদের মুখে উত্তপ্ত ছাই নিক্ষেপ করছ, তোমার কারণে তাদের দুর্ভোগ আছে। যতক্ষণ পর্যন্ত তুমি এরূপ করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী তাদের মোকাবিলায় তোমার সাথে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ভয়াবহতা সম্পর্কে আরও বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতিউ রাহিমিন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথেও সম্পর্ক ছিন্ন করেন। আল্লাহ যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন, সে আর কোনো কল্যাণের প্রত্যাশা করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক অটুট রেখে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন। আমিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল আত্মীয়তার সম্পর্ক রক্ষা। এই সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা, ও নামেতে জুড়াই ভাইরে সকল দুঃখ জালা। ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন

বাইরে সকল দুঃখ জ্বালা, দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা। ও নামেতে জুড়াই ভাইরে সকল দুঃখ জ্বালা, একটি নামে ক্লান্তি হরে, একটি নামে হৃদয় ভরে, তমাম জাহান দরুদ পড়ে

0: রে সকল দুঃখ জ্বালা, ও নামিতে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা।
1: রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
2: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
3: ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম কৃষ্ণায় বাসুদেবায়, হরৈ পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। শ্রীমৎ ভগবদ্গীতা ষোড়শ অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রী ভগবান উবাচ। বিষয়: অসুর স্বভাব মানুষের চিন্তা ও দুর্দশাজনক পরিণতি। ইদম ঐদ্য ময়ালধ্যম ইমম প্রাস্পী মনোরথম ইদম অস্তি ইদম অপিমে ভবিষ্যতি পুনধনম। আসুরিক মানুষেরা মনে করে আজ আমার এই লাভ হয়েছে, আগামীতে আমি আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ করব, এখন আমার এত ধন আছে, ভবিষ্যতে আমার আরও বেশি ধন সম্পদ হবে। আসুরি প্রকৃতি পরায়ণ ব্যক্তিরা লোভপরবশ হয়ে এই কামনা করে থাকে যে আমার নিজ উদ্যোগে বুদ্ধিতে চাতুর্যে সতর্কতার দ্বারা এত বস্তু প্রাপ্ত করেছি, আরও অনেক প্রাপ্ত করব। তাদের লোভ যেমন বৃদ্ধি পেতে থাকে তেমনি আকাঙ্ক্ষাও বৃদ্ধি পেতে থাকে। তাদের চিন্তা যখন অধিক বৃদ্ধি পায় তখন তারা চলতে ফিরতে কাজকর্ম করতে আহার করার সময় স্নানাদি নিত্যকর্ম করার সময় অর্থ কী করে আরও বৃদ্ধি প্রাপ্ত হবে সেই চিন্তাই করতে থাকে। এইভাবে ধন সম্পদ বৃদ্ধির চিন্তাতেই তাদের মন ব্যাপৃত থাকে। কামনা বাসনায় তারা এত মগ্ন হয়ে যায় কখনো তারা তৃপ্ত হয় না, তারা অবৈধ উপায়েও অর্থ সংগ্রহে পিছপা হয় না। তারা সবসময় তাদের অর্থ সম্পদ গৃহ পরিবার আত্মীয় স্বজন প্রভৃতির দ্বারা মুগ্ধ হয়ে থাকে, আর অবস্থার আরও উন্নতি করার জন্য সর্বদাই নানা পরিকল্পনায় ডুবে থাকে। দৈবী সম্পদের অধিকারী সাধকের মনেও কখনো কখনো ব্যবসায় ইত্যাদি কাজের জন্য হয়ে থাকে। তাহলে উভয়ের বৃত্তির পার্থক্য কি? উভয়ের বৃত্তির এক প্রকার দেখতে হলেও এর পার্থক্য অনেক। সাধকের উদ্দেশ্য পরমাত্ম প্রাপ্তি করা, সুতরাং তিনি বৃত্তিগুলিতে লীন হয়ে যান না, কিন্তু আসুরী প্রকৃতির মানুষদের উদ্দেশ্য হল অর্থ সংগ্রহ করা, ভোগ করা এবং তারা এই বৃত্তিগুলিতে লীন হয়ে যায়। তাৎপর্য হল এই যে উভয়ের উদ্দেশ্য ভিন্ন ভিন্ন হওয়ার উভয়ের মধ্যে পার্থক্য অনেক। আর আসুরিক প্রকৃতির মানুষ কেবল বিষয়ভোগ আসক্ত হয়ে ক্রমশ মোহ ও অজ্ঞানতার গভীরতম আধারে নিমজ্জিত হতে থাকে। তাদের অজান্তেই এইভাবে তারা নরকের দিকে ধাবিত হয়, পরিণতিতে নরকে অধঃপতিত হয়। ওম ইয়স্করম পরিব্রষ্টম মাত্রাহীনঞ্চ ইয়দ ভবেত পূর্ণম ভবতু তৎসর্বম তৎপ্রসাদাত জনার্দন সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। ওম শান্তি শান্তি শান্তি।
2: পবিত্র গীতা থেকে পাঠ করলেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
4: আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমক অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:56, সূর্য অস্ত যাবে 5:34। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
5: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 kHz, FM 90 MHz, FM 106 ও FM 102 MHz।

0: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান।
1: বিশ্ব মান দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান শুনবেন সকাল 7:30। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 8:10।
0: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে শুনবেন সকাল 8:20। শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু বেলা 11:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল শুনবেন বেলা 11:30।
1: ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালেই বন্ধু বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ইউটিউবের একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05।
0: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল 5:40 শুনবেন। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান শুনবেন দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার।
1: রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ দলগত নাটক ডাকঘর শুনবেন রাত 10:00। মূল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, পরিবেশনা বাগেরহাট থিয়েটার ও তার দল।
2: শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 MHz, FM 102 MHz এবং FM 106 MHz সকাল 6:30 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, প্রতিটা ভোর আমাদের মনে করিয়ে দেয়, যত অন্ধকারই আসুক না কেন, নতুন আলো ঠিকই আসবে। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধু, আমন্ত্রণ আপনাদেরকে ভোরের গান শুনবার জন্য।
1: ভোরের গানের শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, গানের কথা লিখেছেন জয়নাল আবেদিন, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: ভোরের গান শুনলেন। শিল্পী ছিলেন শাহনাজ রহমান স্বীকৃতি, গীতিকার জয়নাল আবেদিন, সুরকার ছিলেন কাজী দেলোয়ার হোসেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, 29 আশ্বিন, দোসরা জমাদিউল আউয়াল, 14 অক্টোবর। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম। ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতা বাড়ানো ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা প্রদানে নেদারল্যান্ডসের আগ্রহ প্রকাশ, স্বাগত জানাল বাংলাদেশ। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও বাস্তব ভিত্তিক নগর পরিকল্পনা গ্রহণের নির্দেশ রাষ্ট্রপতির। সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই বললেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। সৌদি সমর্থিত বাহিনী এবং হুথিদের একে অপরের তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা। এবং আজ ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া মহল্লায় মাইকিং ও জুমার নামাজের খুতবায় জনসচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ডেঙ্গু প্রতিরোধ নিয়ন্ত্রণ বিষয়ক এক সভায় এই নির্দেশনা দেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, যেসব এলাকায় মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন সেসব এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সভায় সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়েও সিদ্ধান্ত হয়। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়। তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী সুর্ত শুটসমার নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি। এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ড সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ। বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, পানি সম্পদ ব্যবস্থাপনা, মুক্ত বাণিজ্য চুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপ রাষ্ট্র হওয়ায় অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুদেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী ভূমি পুনরুদ্ধারে নেদারল্যান্ডসের অভিজ্ঞতার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও আছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন, বিশেষ করে বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে নগর ব্যবস্থাপনা, নদীর প্রবাহকে ঠিক রাখা এবং নদীকে দূষণমুক্ত রাখার বিষয়গুলোতে অত্যধিক জোর দেওয়া দরকার। সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গতকাল জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান। সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ প্রণয়ন হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আলোচনা ঐক্যমত্যের ভিত্তিতে। এখন সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কাজ করছে। বিরোধী দলকে কমিটিতে প্রতিনিধি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, সংবিধান সংশোধনের প্রতিবেদন প্রণয়নের পর সংসদে সংশোধনী বিল উত্থাপন করা হলে সেখানেও বিরোধী দলের অংশগ্রহণ ও আলোচনায় ভূমিকা রাখার সুযোগ থাকবে। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত 10 বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে। তিনি গতকাল থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই আলোচনার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এটি একটি প্রক্রিয়া যা আগামী কয়েক মাস চলবে। বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক নীতি, কর্মসূচি এবং মধ্য দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার সঙ্গে বিশ্বব্যাংকের সমঝোতা রয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের গৃহীত নীতির সঙ্গেও সংস্থাটি একমত। বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারিত্বের কাঠামো নিয়েও আলোচনা চলছে বলে জানান অর্থমন্ত্রী। সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কোন ধরনের সমঝোতার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডঃ জাহিদুর রহমান। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডির সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, গণহত্যা মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমা না চেয়ে আওয়ামী লীগ দেশে অস্থিরতাকে উস্কি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
2: যে দলটা এই ধরনের কাজ করে বেড়ায় এবং দেশের ভেতরে সন্ত্রাস এবং নানান রকম সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা প্রকাশ্যে তাদের দলের প্রধান করে থাকেন, সেখানে আসলে রিকনসিলিয়েশনের আলাপের ব্যাপারে সরকারের যা বোঝা তা বোঝা হয়ে যায়। সরকারের দিক থেকে ইনিশিয়েটিভ না তো কোনো প্রশ্নই আসে না।
0: তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে ফেরত আনার আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ডাক্তার জাহিদুর রহমান আরও বলেন, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী লীগ সন্ত্রাসীর দ্বারা হেনস্থার বিষয়টি সরকারের নজরে এসেছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রবাসীদের ভোগান্তি কমাতে বিভাগীয় সদর দপ্তরে প্রবাসীদের জন্য বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আদালত শুধু প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করবে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে একথা বলেন।
3: যে কোনো ধরনের প্রবেশী মামলা শুধুমাত্র ওই আদালতগুলো দেখতে পারবে, বিশেষায়িত আদালত, সে ধরনের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং আশা করি অচিরেই এটা আলোর মুখ দেখবে এবং ড্রাফটিং পর্যায়ে আমরা আছি। আমরা রামলুকে বলবো, সেই প্রক্রিয়ায় যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা পাবলিক কনসালটেশনটা খুব দ্রুততম সময়ের মধ্যে শেষ করে হয়তো এই সেশনে পারবো না, তার পরের সেশনে আমরা আনতে পারি কিনা সেই চিন্তা আমরা করতে পারি।
0: আইনমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকরা দেশে কোনো আইনি সমস্যায় পড়লে লিগ্যাল এইড অধিদপ্তরের মাধ্যমে 24 ঘন্টা আইনি সহায়তা পাবেন। এজন্য একটি হটলাইন চালু করা হয়েছে। সেখানে যুগ্ম জেলা জজ পর্যায়ের কর্মকর্তা সহ লিগ্যাল এইড অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। প্রাণঘাতী রোগ হামের সংক্রমণ থেকে কোমলমতি শিশুদের নিরাপদ রাখতে সারাদেশে চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। পূর্বে যে সকল শিশু চলমান হামরুবিল্লা ক্যাম্পেইনে টিকা পায়নি বা বাদ পড়েছে তাদের গত 26 সেপ্টেম্বর থেকে টিকা দেওয়া হচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: চলমান প্রাণঘাতী রোগ হামের সংক্রমণ থেকে কোমলমতি শিশুদের নিরাপদ রাখতে সারাদেশে চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। পূর্বে যে সকল শিশু চলমান হামরুবেলা ক্যাম্পেইনে টিকা পায়নি বা বাদ পড়ছে তাদের এখন টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি এ সময়ে 6 মাস বয়সে পৌঁছানো এবং ক্যাম্পেইন টিকা গ্রহণের উপযুক্ত নতুন শিশুদেরও টিকার আওতায় আনা হচ্ছে। তাদের সুরক্ষা নিশ্চিত করতেই কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ সাব্বির হায়দার জানান, লক্ষ্যমাত্রা অনুযায়ী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী 34 লাখ শিশুকে বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় আনা হচ্ছে।
6: এই ক্যাম্পেইনে আমাদের 34 লাখের মতো লক্ষ্যমাত্রা ছিল, প্রায় 9 লাখের মতো আমাদের টিকা দেওয়া হয়েছে।
5: হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ব্যাধি, সময় মতো টিকা না দিলে শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া, দৃষ্টিহীনতা কিংবা মস্তিষ্কের প্রদাহের মতো মারাত্মক জটিলতা তৈরি হতে পারে। রোগটিতে আক্রান্ত হয়ে প্রতিদিন ঘটছে শিশু মৃত্যু। তাই সরকারের এই বিনামূল্যে টিকা গ্রহণের জন্য শিশুকে নিয়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে যাওয়ার পরামর্শ এই কর্মকর্তার।
7: মুক্ত রাখতে চাই 6 মাস থেকে 5 বছরের বয়সে সবাই যেন তারা নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসেন টিকা দেওয়ার জন্য।
5: আগামী 31 অক্টোবর পর্যন্ত চলবে এই টিকাদান কর্মসূচি। তাহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
4: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী সুর্দ শুটসমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সহযোগিতা চান। বৈঠকে বাণিজ্যমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতার পাশাপাশি দেশের কৃষি, পাটশিল্প, জ্বালানি, বন্দর ও পানি ব্যবস্থাপনায় ডাচ প্রযুক্তি ও বিনিয়োগ কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। জাতীয় তথ্যচিত্র নির্মাণে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি 90-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গতকাল জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্তালিব রহমান এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বৈঠকে অংশ নেন। বৈঠকে বাংলাদেশ টেলিভিশনে সংবাদের গুরুত্ব অনুধাবন করে সংবাদ পরিবেশন ও জনগণের কাছে গ্রহণযোগ্য অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে সে লক্ষ্যে বৈঠকে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এবং মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর সমূহের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়ে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব মান দিবস। এবছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব জ্বালানি। পণ্য ও সেবার মান সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দলের কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি নিশ্চিতে সারাদেশে 20,000 কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের পণ্য উৎপাদন থেকে শুরু করে বিপণনের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ড. আবদুল্লাহ আল ফারুক। বাংলাদেশ বেতারকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও জানান, উদ্যোক্তা তৈরির পাশাপাশি 5টি গুরুত্বপূর্ণ কৃষিপণ্যের জন্য ভ্যালু চেন ভিত্তিক সংগঠন গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। আরও শুনুন প্রতিবেদনে।
8: কৃষি মন্ত্রণালয়ের কৃষি বিপণন অধিদপ্তরের অধীন ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারাল মার্কেটিং বা DAM প্রকল্পের মাধ্যমে দেশের 64 জেলার 208টি উপজেলায় 20,000 কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্পের আওতায় কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বীজ, নার্সারি, মাশরুম, ভার্মিকম্পোস্ট, পাটজাত ও দুগ্ধজাত পণ্য সহ বিভিন্ন উপখাতে উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। প্রকল্প পরিচালক ড. আবদুল্লাহ আল ফারুক বাংলাদেশ বেতারকে বলেন, প্রকল্পের আওতায় এরই মধ্যে প্রায় 7,000 উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 2028 সালের মধ্যে বাকিদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নানাভাবে সহায়তা দেওয়ার প্রসঙ্গে তিনি আরও বলেন,
9: এগ্রিকালচারের বিভিন্ন রকমের যে প্রোডাক্টগুলি আছে, মানে আম, কাঁঠাল, আলু, টমেটো, আনারস, বিভিন্ন ধরনের যে ফলগুলি, এইগুলিকে প্রসেস করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতেছে তারা, তাদেরকে আমরা 12 দিনের ট্রেনিং করাই। অনেক পরে তারপরে এই প্রোডাক্ট গুলি নিয়ে তারা হয়তো নিজেরা ব্যবসা করবে আর কি। কৃষি মন্ত্রণালয়ের একটা অনেক বড় ধরনের প্রোগ্রাম ওয়ার্ল্ড ব্যাংক ইফাদের মধ্যে ঋণদাতায় যে প্রতিষ্ঠান হিসেবে আছে, এখানে কৃষি মন্ত্রণালয়ের 17টা প্রতিষ্ঠান জড়িত আছে।
8: উদ্যোক্তা তৈরির পাশাপাশি আম, কাঁঠাল, আলু, টমেটো ও সুগন্ধি চালের জন্য ভ্যালু চেইন ভিত্তিক সংগঠনও গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডক্টর আব্দুল্লাহ ফারুক।
9: ভ্যালু চেইন প্রমোশনাল বডি হচ্ছে একটা পণ্য উৎপাদন থেকে শুরু করে একদম কার কাছে পৌঁছানো পর্যন্ত যত ধরনের স্টেক হোল্ডার থাকে তাদেরকে নিয়ে একটা সংগঠন করা, সেই সংগঠনটা এই পণ্যের উৎপাদন থেকে বিপণন পর্যন্ত সমস্ত ধরনের সমস্যা নিয়ে কাজ করবে আর কি সরকারের সাথে।
8: প্রকল্প পরিচালক ডক্টর আব্দুল্লাহ ফারুক আরো জানান, প্রশিক্ষিত উদ্যোক্তাদের ম্যাচিং প্ল্যান্ট হিসেবে গৃহ পর্যায়ে খাদ্য প্রক্রিয়াকরণ যন্ত্রপাতি প্রদান করা হবে। এসব যন্ত্রপাতি ক্রয়ে প্রকল্প হতে 70% ভর্তুকি দেওয়া হবে এবং বাকি 30% উদ্যোক্তারা বহন করবেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
10: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
10: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানানো হয়েছে। এদিকে বিস্ফোরণের ফলে ছিটকে আসা ধ্বংসাবশেষের আঘাতে রিয়াদের অন্তত 4 জন আহত হয়েছেন। দাহরান শহরেও বিস্ফোরণের ধাতব টুকরো আছড়ে পড়েছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দাহরানে অবস্থিত সৌদি আরামকোর একটি ভবনে হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে হুতিদের সামরিক কার্যক্রমে সহায়তার অভিযোগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের তেলক্ষেত্রে বিমান হামলা চালিয়েছে। ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে একটি নিরাপদ নৌপথ স্থাপনের দোরগোড়ায় পৌঁছার কথা বলছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দুই দেশ একটি অস্থায়ী নিরাপদ নৌপথ স্থাপনে সমঝোতায় পৌঁছেছে। নতুন দিল্লির বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশ ভারতের যুব নেতৃত্বাধীন ককরোচ আন্দোলনের নেতাদের আটক করেছে। কড়া প্রহরাধীন একটি স্থানে বিক্ষোভকারীরা ব্যারিকেড টপকে প্রবেশ করার পর তাদের গ্রেপ্তার করা হয়। ককরোচ জনতা পার্টি, সিজিপির নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিনক্য সিন্ধে সহ প্রায় 20 জন বিক্ষোভকারীকে আটক করা হয়। ভোটার তালিকা সংশোধনের জের ধরে প্রধান নির্বাচন কমিশনার গণেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশটিতে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। খেলার খবর। ক্রিকেট। আজ ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় ম্যাচ ও শেষ ম্যাচে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সকাল 9:50 খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে বাংলাদেশ নারী দলের জয় ছাড়া বিকল্প নেই। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে অস্ট্রেলিয়া সিরিজ জয় নিশ্চিত করেছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও আফগানিস্তান মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। আফগানিস্তান

অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:56 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5:34। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতা বাড়ানো ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা প্রদানে নেদারল্যান্ডসের আগ্রহ প্রকাশ, স্বাগত জানাল বাংলাদেশ। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক নগর পরিকল্পনা গ্রহণের নির্দেশ রাষ্ট্রপতির। সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই বললেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। সৌদি সমর্থিত বাহিনী এবং হুজিদের একে অপরের তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা। এবং আজ ব্রিজবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক এসএমএস। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সুখের ঠিকানার প্রামাণ্য পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকের প্রামাণ্য পর্বে আমরা আছি ঢাকার রায়ের বাজারের নগর স্বাস্থ্য কেন্দ্রে। আজকের আলাপচারিতা থেকে আমরা এই অঞ্চলের মানুষের পরিবার পরিকল্পনার ক্ষেত্রে অগ্রগতি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা কয়েকজন সেবা গ্রহীতার সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব তাদের পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ সম্পর্কে বিস্তারিত। চলুন কথা না বাড়িয়ে আমরা কয়েকজন সেবা গ্রহীতার সাথে কথা বলি। আপনার নাম জানতে চাই?
2: মাহমুদ আক্তার।
1: আপনার পরিবারে কে কে আছেন?
2: ছেলে, মেয়ে, হাজবেন্ড।
1: আপনার বিয়ের বয়স কত বছর হলো?
2: প্রায় 25।
1: পরিবারটিকে ছোট রাখার জন্য আপনি কি কোনো পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেছেন?
2: জি, প্রথমে আমি ফ্যামিলি প্ল্যানের 3 মাসের সই নিতাম। এরপরে আমি দীর্ঘমেয়াদী আইওডি পড়েছি 10 বছর।
1: এই যে আপনি দীর্ঘমেয়াদী আইওডি করেছেন, এতে কেমন অনুভব করছেন?
2: আমার শরীরের সাথে শুট করছে, কিছুতেই মিলেই আমি ভালো আছি।
1: ছোট পরিবার গঠন করে আপনি কি কি সুফল পাচ্ছেন?
2: যেমন আমি প্রতিটা ফলমূলের ক্ষেত্রে, খাদ্যের ক্ষেত্রে আমার পরিবারের পরিপূর্ণভাবে দিতে পারছে। আর আমার 5টা বেবি হলে তো আমি ভেবে পারতাম না, কারণ সুখী পরিবার অল্প কিছু কিনলেই আমার পরিবারের জন্য হয়ে যাচ্ছে।
1: বন্ধুরা, কথা বলছি আরো একজন সেবা গ্রহীতার সাথে। আপনার নাম কি?
3: আসমা ইয়াসমিন। আমার বিয়ের বয়স হচ্ছে 17 বছর।
1: পরিবারে কে কে আছেন?
3: শ্বশুর, শাশুড়ি আর আমার 3টা বাচ্চা, আমার স্বামী, আমি।
1: পরিবার ছোট রাখার জন্য কোনো পদ্ধতি ব্যবহার করছেন?
3: হ্যাঁ, পিল খেয়েছি আমি।
1: এখন কি পদ্ধতি ব্যবহার করছেন?
3: এখন ছোট বেবি হওয়ার পরে এখন আমি কোনো পদ্ধতি নিচ্ছি না, কিন্তু এখন নিব, কপালটি পরার সিদ্ধান্ত নিচ্ছি যে নিব।
1: কেন এটা করার সিদ্ধান্ত নিয়েছেন?
3: যাতে আর মানে অনাকাঙ্ক্ষিত কোনো গর্ভধারণ না হওয়ার জন্য।
1: যখন পিল খেতেন তখন আপনি কেমন অনুভব করতেন?
3: না, আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি, ভালোই ছিলাম, আমার কোনো সমস্যা হয়নি।
1: এই যে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে হবে, বিভিন্ন বিষয়ে পরামর্শ, এই বিষয়গুলো আপনি কোথা থেকে নিচ্ছেন?
3: এখানে যে দ্বারা সেবা দেয় আমার

0: বাড়ি বাড়ি যে বলে আসে যে ছোট পরিবার, সুখী পরিবার, ভালো রাখবে বাচ্চাদের সুস্থ, ওনাদের কাছ থেকে অনেক কিছু শুনে আমরা অনুপ্রীত হই, তারপর এখানে আসি।
1: এই যে সেবা নিচ্ছেন আপনি, এর জন্য কি কোনো টাকা দিতে হচ্ছে?
0: না, আমরা যেমন প্রাইভেটে গেলে যেরকম অনেক টাকা আমাদের চিন্তা করতে হয়, এখানে সেটা একদমই কম, আমাদের সাধ্যের মধ্যে হয়ে যায়।
1: ছোট পরিবার গঠন করলে কি কি সুবিধা থাকতে পারে বলে আপনি মনে করেন?
0: স্বাচ্ছন্দ্যে থাকা যায়, বাচ্চাগুলোকে ভালোভাবে পড়াশোনা করানো যায়, একটা ভালো পরিবেশ দেওয়া যায়, খাবার দাবার দিতে সব দিকেই। কিন্তু যদি পরিবারটা বড় হয়ে যায় তখন তার ইনকামটা যদি ওরকম না হয় তাহলে তো আমরা আমি সব চাইতে মিটাতে পারছি না।
1: জি আপনি ভালো থাকবেন, আপনাকে ধন্যবাদ। মধুরা কথা বলছি আরো একজনের সাথে, আপনার নাম কি?
2: তাহমিনা বেগম।
1: আপনি আজকে কি সেবা নিতে এসেছেন এখানে?
2: আমি এখানে পিল নিতে আসছি।
1: আপনার বিয়ের বয়স কত বছর?
2: আমার হচ্ছে 16 বছর চলে রানিং।
1: পরিবারে কে কে আছেন?
2: পরিবারে 2 মেয়ে, হাজবেন্ড আর আমার শাশুড়ি।
1: মেয়েদের বয়স কত হবে?
2: বড়টার বয়স 15 পড়ছে আর ছোটটা হচ্ছে 1.5 বছর বয়স।
1: আচ্ছা, এই যে আপনি দীর্ঘ সময় দাম্পত্য জীবনে আছেন এবং আপনি ছোট সুন্দর একটি পরিকল্পিত পরিবার গঠন করেছেন, এর কারণ কি? ছোট পরিবার কেন আপনি গঠন করেছেন?
2: ছোট পরিবার তো আসলে অনেক সুবিধা, পড়াশোনা বলেন বা যেভাবেই হোক বাচ্চার বড় হয়, মানে স্বাচ্ছন্দ্য বোধ করে বাচ্চাদের আর কি, লালন পালনে সুবিধা, এছাড়া অর্থনৈতিক একটা ব্যাপার আছে, তাই না? এগুলো সব মিলে আর কি চেষ্টা করছি যে পরিবার যেন ছোট থাকে।
1: পরিবার ছোট রাখার জন্য আপনি কি পদ্ধতি ব্যবহার করছেন?
2: আমি তো কয়েকটা পদ্ধতি চেঞ্জ করছি, আমি এর মধ্যে 3 মাসের জন্য আমি ডিপো নিছি, তারপরে হচ্ছে পিলও খাওয়া হয়েছে, এখন আপাতত আমি পিলই খাচ্ছি।
1: এই যে চেঞ্জ করেছেন, এটা কেন?
2: কারণ হচ্ছে ডিপোতে একটু আমার সমস্যা হয়েছে, পিলে আমার তেমন কোনো সমস্যা হচ্ছে না, এই জন্য আমি পিলটাই রানিং করতেছি।
1: এখন যে পদ্ধতি গ্রহণ করছেন এতে কেমন অনুভব করছেন?
2: এখন আমার কোনো সমস্যা নাই, এতে আমি মানে পুরো ফ্রি, আমার এটা নিয়ে কোনো সমস্যা হয় নাই এখনো।
1: এই যে সেবা আপনি নিচ্ছেন এখান থেকে, ওনাদের সেবার মান কেমন, আন্তরিকতা কেমন?
2: এখানে সেবার মান খুবই ভালো, এখানে সবাই ভালো, সবার ব্যবহারও ভালো, যথেষ্ট এখানে সম্মান করে রোগীদের।
1: যারা নতুন দম্পতি আছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান?
2: বিয়ের পরপরই একটা সঠিক একটা পরিকল্পনা দরকার, যে কে কিভাবে মানে জীবন কাটাবে আর কি, যদি সুন্দর করে কাটাতে চায় তাহলে আমার মতে অবশ্যই পরিবারটারে ছোট রাখা উচিত।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজনের এই পর্যায়ে আমরা কথা বলছি রায়েরবাজার নগর স্বাস্থ্য কেন্দ্রের ক্লিনিক ফিজিশিয়ান ডাক্তার কানিজ আসমা আইভির সাথে। যারা নবদম্পতি আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান?
3: আমি বলবো যে আমাদের একটা প্রবলেম আছে যে অনেক কম এইজে আমাদের এখানে বিয়েটা হচ্ছে, যার জন্য নবদম্পতিদের এইজটা সাধারণত দেখা যাচ্ছে যে 18 থেকে সে মেয়েটা বয়স হয়তো 18 বা 20 মধ্যে হচ্ছে, আর ছেলেটা হয়তো 22 বা 25 মধ্যে হচ্ছে, যার জন্য হয়তো আমাদের তাদের ফার্টিলিটি পিরিয়ডটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো ওই ক্ষেত্রে আমরা বলবো যে তারা নব দম্পতি যারা আছে ফ্যামিলি থেকে তাদেরকে মনে হয় পরামর্শটা দিলে ভালো হয়, যখন তারা আসে তখন দেখা যায় যে কনসিভ করে আমাদের কাছে চলে আসছে, আমরা তো একদমই প্রাইমারিলি তাদেরকে পাচ্ছি না, হয়তো ফার্স্ট বিয়ের পরপরই তারা কনসিভ করে ফেলছে। সেক্ষেত্রে আমরা বলবো যে তাদের জন্য যে মেথডগুলো আছে আমাদের, তার মধ্যে তো নব দম্পতিদের জন্য তো টেম্পোরারি মেথডটাই দিব, যেমন পিল বা বড়ি যেটা বলে বা কন্ডম বলেন, অথবা যেটা ইমপ্ল্যানন আমাদের একটা আছে ওটা তারা ইউজ করতে পারেন। আমরা বলবো যে তারা অবশ্যই বাচ্চা না, আরও তারা বিয়ের 2 বছরের পরে মনে হয় বাচ্চা নিলে ভালো হয়, সেক্ষেত্রে তারা হচ্ছে নিজেদেরকে গুছিয়ে নিতে পারবে, তাদের ম্যাচুরিটি লেভেলটাও অনেক ভালো আসবে, একটা মা তার বাচ্চাকে কেয়ারটাও ভালোভাবে নিতে পারবে। কারণ বিয়ের পরপরই যদি সে কনসিভ করে ফেলে সেক্ষেত্রে সে হয় কি যে সে নিজেকে গোছানোর আগেই একটা বাচ্চা চলে আসে, যার জন্য সে নিজেরও যত্ন নিতে পারে না, বাচ্চারও যত্ন নিতে পারে না।
1: জনসাধারণের মধ্যে কোন পদ্ধতি গ্রহণের দিকে আগ্রহ বেশি দেখছেন আপনি?
3: আমাদের এখানে যারা দেখছি যে যেই পপুলেশন আছে তাদের মধ্যে দেখা যায় যে আমাদের যে 3 মাসের একটা ইনজেকশন আছে ডিপো, ডিপো প্লাস হচ্ছে পিলটা বেশি প্রেফার করছেন, তারা লং টার্মে বেশি যেতে চাচ্ছেন না, অথবা পার্মানেন্ট যেটা আছে আমাদের লাইগেশন বলেন বা NSP যেটা, ওগুলোর দিকে তাদের খুব আগ্রহ খুব একটা নেই, তারা সাধারণত স্বল্পকালীনটাই নিতে চাচ্ছেন, তার মধ্যে পিল এবং ডিপোটাই তারা প্রেফার করছেন।
1: জি অনেক ধন্যবাদ ডাক্তার কানিজ আসমা আইভি, আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই আয়োজনে সংযুক্ত হয়েছেন, আপনি ভালো থাকবেন।
3: আপনাদেরকেও ধন্যবাদ।
1: প্রিয় বন্ধুরা, সময় আমাদেরকে বলছে বিদায় নিতে হবে, তবে আজকের প্রামাণ্য পর্ব থেকে যে আশাবাদ রাখতে চাই সেটি হচ্ছে আমাদের প্রত্যেকটি পরিবার হবে পরিকল্পিত পরিবার, প্রত্যেকটি পরিবার হবে ছোট পরিবার, প্রত্যেকটি পরিবার হবে সচেতন পরিবার, মানবিক পরিবার। এই শুভ প্রত্যয় রেখে জানিয়ে দিয়ে আজকের সুখের ঠিকানার গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
4: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধু, এখন শুনবেন বিশ্বমান দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান, সঞ্চালনায় আহসান হাবিব বাপ্পি।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মানসম্মত পণ্য ও সেবা মানুষের নিরাপত্তা নিশ্চিত করে, ভোক্তার অধিকার রক্ষা করে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত পণ্য থেকে শুরু করে বিশ্ব ও প্রযুক্তির নানা ক্ষেত্রে গুণগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি। আজ 14 অক্টোবর বিশ্ব মান দিবস। 2026 সালের প্রতিপাদ্য অভিন্ন লক্ষ্য, উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব জ্বালানি। এবারের প্রতিপাদ্যে সবার জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানি নিশ্চিত করার পাশাপাশি টেকসই উন্নয়নে আন্তর্জাতিক মান ও সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ভেজাল ও নিম্নমানের পণ্য প্রতিরোধ, ভোক্তার অধিকার সংরক্ষণ এবং দেশীয় পণ্যের গুণগত মান বাড়াতে মান নিয়ন্ত্রণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি জ্বালানির সাশ্রয়ী ব্যবহার ও পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রসারেও মানসম্মত পণ্যের প্রয়োজন রয়েছে। বিশ্ব মান দিবসের তাৎপর্য, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার নিয়ে আজকের আলোচনা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এর দুই সম্মানিত উপপরিচালক জনাব এনামুল হক এবং জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। আজকের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই জনাব এনামুল হক আপনাকে দিয়ে। বিশ্ব মান দিবসের মূল উদ্দেশ্য হল পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মান অনুসরণের গুরুত্ব তুলে ধরা। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, জনস্বাস্থ্য ও ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করতে মান কতটা গুরুত্বপূর্ণ? বিশ্ব মান দিবস পালনের মাধ্যমে আমরা কি বার্তা পেতে পারি?
3: ধন্যবাদ আপনাকে চমৎকার প্রশ্ন করার জন্য এবং আপনার মাধ্যমে সম্মানিত সকল শ্রোতাবৃন্দকে আমার পক্ষ থেকে বিশ্ব মান দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। স্ট্যান্ডার্ডস আসলে একটা ডকুমেন্ট এবং যেটির উপরে ভিত্তি করে আমরা দৈনন্দিন জীবনের সকল কর্মকাণ্ডের নিখুঁত মান যাচাই এবং একটা কোয়ালিটি, গুণাগুণ এবং নিরাপত্তা, পরিবেশ বান্ধব এবং সমস্ত সার্বিক বিষয়ে একটা গুণাগুণ যাচাইয়ের একটা অন্যতম মাধ্যম হচ্ছে সেই স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড প্রত্যেকটা দেশে জাতীয় পর্যায়ে নির্ধারিত হয় এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন যারা আছেন ওনারাও স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্টের কাজের সাথে ইনভলভ, এবং ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে একটা কমিউনিকেশন রয়েছে। তা আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন ISO, সেটা আন্তর্জাতিক একটা মান নির্ধারণী সংস্থা, যেটি 1946 সালের 14 অক্টোবর প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় 1970 সাল থেকে আন্তর্জাতিক মান দিবস হিসেবে 14 অক্টোবরকে ঘোষণা করা হয়েছে। এই দিবসটির প্রধান উদ্দেশ্য হচ্ছে সমগ্র বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশব্যাপী ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, আমদানি রপ্তানিকারক এবং বিপণনকারী সহ সকল ভোক্তা সাধারণের মাঝে স্ট্যান্ডার্ডসের গুরুত্ব তুলে ধরা এবং স্ট্যান্ডার্ড অর্থনৈতিক ক্ষেত্রে কী ধরনের প্রভাব রয়েছে এবং স্ট্যান্ডার্ড বাস্তবায়নের কী কী সুযোগ সুবিধা এবং অসুবিধা সব নিয়ে সকল পক্ষের মধ্যে একটা আলোচনা এবং জনসচেতনতা তৈরি করা।
2: এবার মোহাম্মদ আব্দুল্লাহ মামুন আপনার কাছে আসতে চাই। 2026 সালের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্যে সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সাত অর্জনের ক্ষেত্রে আন্তর্জাতিক মান কিভাবে সহায়ক হতে পারে, বাংলাদেশের প্রেক্ষাপটে এ বিষয়ে BSTI এর ভূমিকা সম্পর্কে একটু জানতে চাই।
4: ধন্যবাদ আপনাকে। জাতিসংঘে 2015 সালে 17টি SDG নির্ধারণ করা হয়। তার মূল লক্ষ্য ছিল হল ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড, দ্য 2030 এজেন্ডা ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আসলে এটার মূল উদ্দেশ্যটা ছিল যে বিশ্ব থেকে দারিদ্র ও ক্ষুধা দূর করা, সবার জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, মৌলিক অধিকার নিশ্চিত করা, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমানো, পরিবেশ ও পৃথিবীর প্রাকৃতিক সম্পদ রক্ষা করা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা, শান্তি, সমৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতা প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যগুলো অর্জনের জন্য কয়েকটি অঙ্গীকারকে সিলেক্ট করা হয়। পিপল, প্ল্যানেট, প্রসপারিটি, পিচ অ্যান্ড পার্টনারশিপ। যেমনটা আমাদের প্রতিপাদ্যতে বলা হয়েছে যে অভিন্ন লক্ষ্য, উন্নত বিশ্ব। তো আপনাকে এই পাঁচটি টেকসই উন্নয়নের মূল ভিত্তিকে বিবেচনা করে আমাদের সারা পৃথিবীর সবার লক্ষ্য একটাই, যে পৃথিবীকে শান্তিপূর্ণ, টেকসই, সমৃদ্ধ এবং অংশীদারিত্বের মাধ্যমে একটা উন্নত সমৃদ্ধ পৃথিবী তৈরি করার। এক্ষেত্রে যেটা বলেছিলেন আর কি, যে সাশ্রয়ী জ্বালানি নিশ্চিতকরণ, তো সব শ্রেণীর মানুষের একটা মূল লক্ষ্য হলো সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ করা। আরেকটি আছে হলো যে পরিবেশ বান্ধব কিনা জ্বালানিটা, তো সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি, অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করে আপনার এই পরিবেশকে পরিবেশ বান্ধব জ্বালানির মাধ্যমে একটা বাসযোগ্য পরিবেশ হিসেবে গড়ে তোলা যায়। জ্বালানির দক্ষ ব্যবহার, জ্বালানি হলেই হবে না, আপনি জ্বালানিটাকে কম অপচয়ে বেশি কার্যকরভাবে কিভাবে ব্যবহার করতে পারেন এবং কিভাবে আপনার জ্বালানিকে বা শক্তিকে সাশ্রয়ী প্রযুক্তির প্রসার ঘটানো যায়, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে জ্বালানির নিরাপত্তা নির্ভরযোগ্যতার ক্ষেত্রে আপনাকে উৎপাদন, সঞ্চালন, বিতরণ ও ব্যবহারের প্রতিটি পর্যায়ে এটার মানটা নিশ্চিত করা দরকার, আন্তর্জাতিক মানদণ্ডেরও প্রয়োগ দরকার। কারণ সারা পৃথিবীতে এই স্ট্যান্ডার্ড একটা কনফর্মিটি মেনটেন করে চলে, একটা ট্যাসিবিলিটি মেনটেন করে। যে বাংলাদেশের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক যে ISO, ISC বা এ ধরনের যে সমস্ত ইন্টারন্যাশনাল মান আছে সেগুলোকে আমরা অ্যাডপশনের মাধ্যমে আন্তর্জাতিক মানের সাথে আমরা সমন্বয় করে থাকি। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের মোকাবেলা, যেমন জীবাশ্ম জ্বালানির ব্যবহারটাকে আপনাকে কমাতে হবে, গ্রিন এনার্জির দিকে মনোযোগ দিতে হবে, এই সকল কিছুর মাধ্যমে আপনাকে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ দরকার। সরকার, শিল্প প্রতিষ্ঠান, মার্জিন নির্ধারণী সংস্থা ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় টেকসই জ্বালানি ব্যবস্থার মাধ্যমে একটি আধুনিক এবং উন্নত এবং সমৃদ্ধশালী পৃথিবী গড়ে তোলা সম্ভব।
2: খুবই চমৎকার করে আপনি বলছিলেন, একটা বিষয় সৌর বিদ্যুৎ নিয়ে আপনি বলছিলেন, আমি এই বিষয়ে এনামুল হক আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমরা জানি যে বাংলাদেশে সারা বছরই প্রায় পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পাওয়া যায়, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের সৌর বিদ্যুৎ কতটা সম্ভাবনাময় এই কথাটা জানবো, আর সাথে সাথে জানতে চাই যে বাজারে ভেজাল, নকল এবং নিম্নমানের পণ্যের উপস্থিতি ভোক্তাদের জন্য কতটা উদ্বেগের বিষয়, এসব পণ্য নিয়ন্ত্রণ এবং নির্ধারিত মান নিশ্চিত করতে BSTI কি ধরনের কার্যক্রম পরিচালনা করছে, বাজার তদারকি ও আইন প্রয়োগের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
3: আমরা যদি প্রথম আপনার জিজ্ঞাসাটা থেকে শুরু করি, যে গ্রিন এনার্জি বা রিনিউয়েবল এনার্জির ব্যবহারের কথা বলি, এটা অত্যন্ত সম্ভাবনাময় একটা জগৎ এবং এখানে পরিবেশের দূষণ ব্যতি রেখে আমাদের জ্বালানির দৈনন্দিন চাহিদা মেটানোর একটা সুন্দর একটা উৎস। এবং আপনি জানবেন BSTI তে আমরা সাম্প্রতিককালে একটা ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেছি আন্তর্জাতিক মানের।
2: আচ্ছা,
3: যে ল্যাবরেটরির উদ্দেশ্য হচ্ছে সোলার প্যানেল যেগুলো সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদেশ থেকে আমদানি করা হয় সেগুলোর মান যাচাইয়ের জন্য অত্যন্ত উন্নত মানের একটা ল্যাবরেটরি BSTI তে প্রতিষ্ঠা করা হয়েছে। এবং আমরা আশাবাদী যে এখানে আমাদের বাংলাদেশের মতো একটা দেশে, ট্রপিক্যাল কান্ট্রিতে আপনার যেখানে 12 মাস আমাদের সূর্যের আলো থাকে, সরবরাহ থাকে,
2: বিরাট একটা সম্ভাবনা,
3: তো সেখানে একটা অনন্ত সম্ভাবনা এখানে রয়েছে। এছাড়া আমাদের উপকূলীয় এলাকাগুলোতে উইন্ড মিল, তারপরে আপনার জলবিদ্যুৎ, এগুলো যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এগুলোকে প্রমোট করতে পারি এবং এগুলো থেকে এনার্জি রিসোর্স করতে পারি, তাহলে আমাদের পরিবেশের জন্য দারুণ একটা সুরক্ষা এখানে রেগুলেটরি কার্যক্রম BSTI-র পক্ষ থেকে নেওয়া হয়েছে। অন্য আরেকটি বিষয়ে আপনি আলোকপাত করেছেন যে বাজার তদারকি বা ভেজাল এবং নিম্নমানের পণ্য, এটি অত্যন্ত দুঃখজনক যে সারা পৃথিবীর সাথে আমাদের চিত্রটা এখানে অনেকখানি ব্যতিক্রম। সে ব্যতিক্রম দিকটা হচ্ছে পৃথিবীর সব দেশের মানুষ স্বেচ্ছায় আইন মানার একটা প্রবণতা আমরা লক্ষ্য করি, কিন্তু বাংলাদেশে দুঃখজনকভাবে ব্যক্তি সুবিধার জন্য এই জিনিসটা একেবারেই অনুপস্থিত। এদেশের মানুষকে আইন মানতে বাধ্য করতে হয়, এটা খুবই জরুরি এবং এই জন্যই তো সমস্ত আলাপ আলোচনার আয়োজন। এবং আমরা বিশ্ব মান দিবস যখন আয়োজন করি তখন এই বিষয়টাকে একটু বিশেষভাবে ফোকাস বা ইনফোসিস দিই, যাতে আমরা মানুষের কথা শুনতে পারি। মানুষকে সবাই কিন্তু উদ্বেগ, এই একটা উদ্বেগ সবার মধ্যেই আছে, ভোক্তা, ব্যবসায়ী, আমদানিকারক, সব শ্রেণী পেশার মানুষের মধ্যে, ছাত্র, শিক্ষক থেকে শুরু করে, কিন্তু এটাতে আসলে কন্ট্রিবিউট করার মতো কিন্তু সবারই নিজ নিজ অবস্থান থেকে সুযোগ রয়েছে। আমরা যখন মাঠ তদারকিতে যাই তখন এমন সব দৃশ্য দেখতে পাই যে আড়ালে, লুকিয়ে, গোডাউনে, আন্ডারগ্রাউন্ডে আপনার বিভিন্ন ধরনের নকল, বেজাল এবং নিম্নমানের পণ্য তৈরি করে নামহীন প্রতিষ্ঠানের নাম ঠিকানা বিহীন অবস্থায় দোকানে প্রফিট মার্জিন বাড়িয়ে দিয়ে সরবরাহ একটা ব্যবস্থা চালু করেছে। অনেক মানুষ এই জিনিসগুলো না জেনেই নিচ্ছেন। আমাদের পক্ষেও এগুলো আসলে শনাক্ত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। আপনি একটা পাউরুটির প্যাকেটে দেখবেন শুধুমাত্র লেখা আছে ঢাকা বাংলাদেশ, গাজীপুর বাংলাদেশ, একটা ফুড প্রোডাক্ট বা একটা ইলেকট্রনিক্স আইটেম সেখানে লেখা আছে কেরানীগঞ্জ বাংলাদেশ, তাহলে এই যে একটা স্থান, দুইটা স্থানের নাম বাংলাদেশ, এটা বোঝা গেল বাংলাদেশের কোন অঞ্চল। এখানে কিন্তু লেভেলিং এর ক্ষেত্রে সেই সততা বা স্বচ্ছতাটা নাই, এটা কিন্তু কাস্টমার এন্ডে বোঝার জন্যও কিন্তু একটা প্যারামিটার। বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশে রেগুলেটরি কার্যক্রম বাস্তবায়ন আমরা যেটুকু করার চেষ্টা করছি সেটা আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে নিগড়ে আমরা চেষ্টা করছি জাতির সেবা দেওয়ার জন্য, কিন্তু তারপরেও এই অবস্থার যদি পরিবর্তন না হয় তাহলে জিনিসটা দিন দিন আসলে খুবই বেসামাল অবস্থা হবে এবং হচ্ছেও তাই। আমরা যেটুকু করতেছি এটা দৃষ্টান্ত মাত্র। এবং আরেকটা বিষয় আমাদের ক্ষেত্রে আপনাদের একটা কৌতূহল থাকতে পারে যে এই ধরনের অবস্থায় বিএসটিআই বা রেগুলেটরি বডিগুলোর কার্যক্রম আসলে কেমন হওয়া উচিত বা আমরা কেমন পারফর্ম করছি। এই ক্ষেত্রে আসলে আমাদের চেষ্টা তো আমরা করে যাচ্ছি, কিন্তু মানুষের সচেতনতা এবং পারস্পরিক যে সামাজিক দায়বদ্ধতা, দায়িত্ববোধ, মমত্ববোধ, এগুলো থেকে যখন মানুষ নিজেদেরকে গুছিয়ে নিবে তখন এই কাজটা খুব সহজ হবে। আর রেগুলেটর যখন খুব শক্ত অবস্থানে যাবে, এত ছোট ছোট উদ্যোক্তা আসলে তাদেরকে আইন প্রয়োগ করা অনেক সময় কষ্টকর হয়ে যায়। এবং আপনি যদি তাত্ত্বিকভাবে চিন্তা করেন যে কালকে থেকে বাংলাদেশের সমস্ত জিনিসপত্রের মানে কোয়ালিটি অত্যন্ত সুপার কোয়ালিটির পণ্য হবে, সেটাকে এফোর্ড করার মতো আমাদের লোকজনের সামর্থ্য কি, আর্থিক সামর্থ্য কি আছে, সেটাও একটা বিবেচনার বিষয়। তার মানে আমরা মানুষের আর্থিক সামর্থ্যের সাথে সামগ্রিকভাবে প্রাসঙ্গিকভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগোতে চাই, তবে এখনো পেছনে পড়ার আর বোধ হয় সময় নেই।
2: এনামুল হক, আপনার কথার রেশ ধরে আমি একটু যাব আব্দুল্লাহ মামুন আপনার কাছে। সাধারণ ভোক্তারা অনেক সময় পণ্যের গুণগত মান যাচাই করতে পারেন না। পণ্য কেনার সময় বিএসটিআই মানচিহ্ন, মোড়কের তথ্য এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ যাচাই করার পাশাপাশি ভোক্তাদের আর কি কি বিষয়ে সচেতন থাকা প্রয়োজন?
4: খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন। আপনার মাধ্যমে জানাতে চাই যে বিএসটিআই তার সমস্ত কার্যক্রমকে ই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেবা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। যে কোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রেই ভোক্তার একটা চাহিদা থাকে যে বিএসটিআই এর মানচিহ্ন রয়েছে কিনা, পাশাপাশি এই মানচিহ্নটা সে যথার্থভাবে বা সনদ গ্রহণের মাধ্যমে নিয়েছে নাকি সে এমনি এমনি বসিয়ে দিয়েছে, এভাবেই প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। তো বিএসটিআই এই কার্যক্রমগুলোকে অনলাইনের মাধ্যমে কিউআর কোড সিস্টেমের একটা প্রচলন করেছে যে ভোক্তা সহজেই তার হাতের মোবাইল ফোনটি ব্যবহার করে কিউআর কোড স্ক্যানিং এর মাধ্যমে তার পণ্যের প্রকৃত উৎস, সনদের যথার্থতা ইত্যাদি সে যাচাই করতে পারবে। পাশাপাশি যদি আপনাকে আমি বলি যে পণ্যের মোড়কে নির্ধারিত কিছু তথ্য থাকা বাঞ্ছনীয়, যেমনটা আপনি বলেছিলেন যে পণ্যের নাম, ব্র্যান্ড নেম, ওজন এবং প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা, এমন এনামুল সাহেব কিছুক্ষণ আগে বলেছেন যে ঢাকা বাংলাদেশ, গাজীপুর বাংলাদেশ,
2: আর কিছু লেখা নেই,
4: এগুলো লেখা নেই। কিন্তু বিএসটিআই এর যে আইনের যে বাধ্যবাধকতা সেটা তাকে তার প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা লিখতে বাধ্য করেছে, যাতে ভোক্তা প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারে। তো বিএসটিআই এর আজকের যে প্রতিপাদ্য বিশ্ব মান দিবস উপলক্ষে, সেক্ষেত্রে বিএসটিআই কিছু উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বিএসটিআই যে সমস্ত কার্যক্রম করে থাকে তার মধ্যে জাতীয় মান প্রণয়ন, শিল্প ও বৈদ্যুতিক পণ্যের গুণগত মান পরীক্ষা, খাদ্য পণ্যের পরীক্ষা, মান প্রণয়ন, সার্টিফিকেশন, ওজন পরিমাপের সঠিকতা নিশ্চয়তাকরণ ইত্যাদি কার্যক্রম বিএসটিআই এর নিয়মিত কার্যক্রমের অংশ। তা আপনাকে জানিয়ে রাখি যে বিএসটিআই যে এসডিজি এর যে লক্ষ্য সেক্ষেত্রে কে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন বিএসটিআই এর একটা ল্যাবরেটরি রয়েছে যেটাকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি বলা হয়ে থাকে। তার মাধ্যমে লাইটিং পণ্য যেগুলা, বৈদ্যুতিক মিটার, ফ্যান, এয়ার কন্ডিশনার, ফ্রিজ, এনার্জি মিটার ইত্যাদি পরীক্ষার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি অতি সম্প্রতি বিএসটিআই থেকে সোলার প্যানেল নামে একটি পরীক্ষণ নামে একটি ল্যাবরেটরি করা হয়েছে,
2: যেটা
4: সম্পন্ন জার্মানি প্রযুক্তির মাধ্যমে স্থাপিত এবং বাংলাদেশে এটাই একমাত্র ল্যাবরেটরি এই প্রযুক্তির। পাশাপাশি নবায়নযোগ্য চালানির ক্ষেত্রে আপনার সৌর বিদ্যুতে ব্যবহৃত যে সোলার প্যানেলের কথা বলেছি, ইনভার্টার, ব্যাটারি এবং সংশ্লিষ্ট বৈদ্যুতিক যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলোর যথাযথ পরীক্ষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা বিএসটিআই নিশ্চিত করে থাকে। এই এসডিজি 7 এর ক্ষেত্রে বিএসটিআই কিভাবে অবদান রাখতে পারে, আমি যদি সংক্ষেপে বলি যে জ্বালানি দক্ষ বৈদ্যুতিক পণ্যের মান যাচাইয়ের মাধ্যমে, বৈদ্যুতিক যন্ত্রপাতির নিরাপত্তা পরীক্ষার মাধ্যমে, নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জামের জন্য মানদণ্ড, সঠিক পরিমাপের ব্যবস্থা, সার্টিফিকেশন এবং মানদণ্ড, এই সমস্ত ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা বিএসটিআই পালন করে আসছে।
2: আমরা খুব ছোট করে আর দুটো প্রশ্ন নেব। এনামুল হক, আপনাকেই বলতে চাই যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য মানসম্মত পণ্য উৎপাদন, পরীক্ষাগারে পণ্যের গুণগত মান যাচাই এবং মান সনদ গ্রহণ অনেক সময় অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এসব প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে কি ধরনের প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে?
3: চমৎকার একটি প্রশ্ন। আপনি দেখবেন যে চায়না একটা অর্থনীতি, তারা কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে ভর করে চাইনিজ অর্থনীতিটা দাঁড় করিয়েছে। তো একইভাবে সব দেশেই ক্ষুদ্র উদ্যোক্তাদের একটা চমৎকার সম্ভাবনা রয়েছে। যেহেতু ওনারা ছোট প্রতিষ্ঠান, সেক্ষেত্রে ওনারা আইনি প্রক্রিয়াগুলোকে অনেক সময় ওনারা ঝামেলার মনে করেন। তো সত্যিকার অর্থে আমাদের বিএসটি ঢাকা অফিসে কিন্তু ওয়ান স্টপ সার্ভিস থেকে আমরা অফিসারদের দ্বারা ওনাদেরকে নানা রকম পরামর্শ এবং আমাদের বিভিন্ন অভ্যন্তরীণ বছরব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করি, ওনাদেরকে আমরা বিএসটি সেবা সম্পর্কে অবহিত করি। এবং এর উদ্দেশ্য হচ্ছে যে ওনারা ছোট থেকে ছোট প্রতিষ্ঠানগুলোই কিন্তু আস্তে আস্তে অর্থনীতিতে ভূমিকা রাখে এবং নিজেরা স্বাবলম্বী হওয়ার সাথে সাথে অন্যদেরকে কর্মসংস্থান সৃষ্টি করে এবং ছোট থেকে এক সময় কিন্তু ধীরে ধীরে ওনারা ডেভেলপ করেন। সো এই ক্ষেত্রে ওনারা যখন একটা স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স করে ওনারা বাজারে আসবেন, তখন ওনাদের আত্মবিশ্বাস এবং চেহারা কিন্তু অন্যদের চেয়ে নিশ্চয়ই ব্যতিক্রমভাবে আপনি খেয়াল করবেন। এবং এটা ছোট প্রতিষ্ঠান যারা স্ট্যান্ডার্ডস এর আওতায়, কমপ্লায়েন্স এর আওতায় থাকে, ওনাদের আত্মবিশ্বাস, ক্রেডিবিলিটি এবং বক্তার কাছে উপস্থাপন অত্যন্ত স্মার্ট এবং এক পর্যায়ে তারা এক্সপোর্টের ক্ষেত্রেও তারা কন্ট্রিবিউট করতে পারেন।
2: আমার শেষ প্রশ্ন আব্দুল্লাল মামুন আপনার কাছে, বিশ্ব মান দিবস 2026 এর তাৎপর্য বিবেচনায় বাংলাদেশে মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করা, জ্বালানির অপচয় কমানো এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে ভবিষ্যতে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন, এ বিষয়ে উৎপাদক, ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের প্রতি আপনার পরামর্শ কি?
4: বিএসটিআই এক্ষেত্রে কি ভূমিকা পালন করছে এবং কি চিন্তা ভাবনা করছে? এই সকল বিষয়গুলোকে বিএসটিআই মাথায় রেখে তার ভবিষ্যৎ উন্নয়নের জন্য বিএসটিআই কিছু বড় বড় প্রকল্প হাতে নিয়েছে। আগামী দিনে টিকে থাকতে হলে ল্যাবরেটরির সক্ষমতা ছাড়া টিকে থাকা যাবে না, এবং ল্যাবরেটরির উপযুক্ত সক্ষমতা না হলে বাংলাদেশের পণ্য আন্তর্জাতিক বাজারে ঢুকতে পারবে না। আপনি জানেন যে আমরা অলরেডি গ্রাজুয়েশনে চলে গিয়েছি, আমাদের ল্যাবরেটরিকে সক্ষম করতে হবে, আমাদের শিল্পকে উন্নত করতে হবে এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক যাতে
2: আন্তর্জাতিক মানসম্মত হয়
4: সেরকম ভাবে তৈরি করতে হবে। তো বিএসটিআই এক্ষেত্রে দুটি প্রকল্পের মাধ্যমে জেলা পর্যায়ে এবং বিএসটিআই প্রধান কার্যালয়ে তার ল্যাবরেটরি সক্ষমতার জন্য 67টি ল্যাব সমৃদ্ধ একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যেই এই ভবনের 13-তলা বিস্তৃত ভবনের কাজ চলছে এবং এখানে 67টি ল্যাব হবে, যে ল্যাবগুলো আগামী 20 বছরের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সক্ষম করে তোলা হবে। পাশাপাশি আরও একটি প্রকল্প যেটা ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি, যেখানে নাকি শিল্প ও গবেষণার যে সকল ওজন ও পরিমাপক যন্ত্রপাতি আছে সেগুলোকে অ্যাকুরেসি মেনটেন করার জন্য আন্তর্জাতিক বিশ্বের সাথে প্রতিযোগিতামূলক ল্যাব তৈরি করার জন্য আরও 21টি ল্যাবের প্রস্তাবনা সরকারের সক্রিয় বিবেচনার মধ্যে রয়েছে। এছাড়া আমাদের আরও একটি প্রকল্প চলমান রয়েছে, সে 10টি জেলায় বিএসটিআইয়ের আঞ্চলিক অফিস স্থাপন রয়েছে এবং পরিপূর্ণ পরীক্ষণ ল্যাবরেটরির সুবিধা সম্পন্ন। তো বিএসটিআই তার সক্ষমতাকে বাড়িয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে তার সাথে কমপ্লাই করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এবং এ ব্যাপারে শিল্প মন্ত্রণালয় আমাদেরকে সবসময় সক্রিয় সহযোগিতা দিয়ে আসছে।
2: শেষ কথা, একদম ছোট করে কিছু বলার আছে কিনা এনামুল হক?
3: ধন্যবাদ আপনার শেষ প্রশ্নের জন্য, কৌতূহলের জন্য। এখানে বিষয়টা হচ্ছে যে যখন আমরা বিশ্ব মান দিবসের প্রতিপাদ্যটা দেখতে পাই যে শেয়ার ভীষণ, এই দুটো শব্দের গভীরতা কিন্তু অনেক। তার মানে সকল উদ্দেশ্য হচ্ছে সবাই যার যার নিজ নিজ দায়িত্বটা বুঝে আমরা যেন একটা পৃথিবী, এটাকে নিয়ে একটা দেশ, সবার একটা নেশন। সো সবাই যদি আমরা শেয়ার্ড ভিশন নিয়ে একই কমন একটা উদ্দেশ্যে আমরা কাজ করতে, তাহলে দেশ এগিয়ে যাবে
2: একদম
3: নিশ্চিন্ত।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করতে উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার এবং আন্তর্জাতিক মান অনুসরণ টেকসই উন্নয়নের পথকে আরও সুগম করে। মানসম্মত পণ্য ব্যবহারে সচেতন হই, জ্বালানির অপচয় রোধ করি এবং একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখি। আজকের আলোচনায় মূল্যবান সময় দেওয়ার জন্য, বাংলাদেশ বেতারকে সময় দেওয়ার জন্য বিএসটিআই এর উপপরিচালক জনাব এনামুল হক এবং জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আপনাদের দুজনকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
1: প্রিয় শ্রোতা, বিশ্ব মান দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানটি শুনলেন। শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন শেখ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ বাকের মাহমুদ। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।
2: প্রিয় শ্রোতা, একরাশ প্রীতিময় শুভেচ্ছা আপনাদের সবার জন্যই। কৃষি প্রধান আমাদের এদেশে, কৃষির সাথে সম্পর্ক রয়েছে প্রায় সব মানুষের। কৃষিকে কেন্দ্র করেই আমাদের জাতীয় অর্থনীতি আবর্তিত হয়। ফল ফসল তথা কৃষির উৎপাদন আশানুরূপ হলে আমাদের কৃষিজীবী ভাই বোনেরা ভালো থাকবেন, আমরা সবাই ভালো থাকব, আর আমাদের দেশও ভালো থাকবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের কৃষি সমাচারের আমার বাংলা পর্বে শুনবেন একটি সাক্ষাৎকারমূলক আলোচনা।
3: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এখানে নানা ধরনের ফসল উৎপাদন হয়, ধান, গম, ভুট্টা ইত্যাদি। আজ আমরা কথা বলবো কৃষক পর্যায়ে রোপা আমন ধানের বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষিতত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব কৃষক পর্যায়ে সংরক্ষণ করা রোপা আমন ধানের বীজের বৈশিষ্ট্য সম্পর্কে।
4: রোপা আমন ধানের ভালো ফলন পেতে হলে উপযুক্ত জাত নির্বাচনের পাশাপাশি ভালো বীজ নির্বাচন করা অত্যন্ত জরুরি। সব ধান বীজ হিসাবে ব্যবহার করা যাবে না। বীজ দান হতে হবে রোগ ও পোকামাকড় মুক্ত, সুস্থ সবল, পরিপক্ক ও পুষ্ট, চিটা মুক্ত, আগাছার বীজ ও অপদ্রব মুক্ত, নতুন এবং উচ্চ ফলনশীল, সম আকার এবং উজ্জ্বল রং বিশিষ্ট। বীজে অন্য কোনো জাতের মিশ্রণ থাকাটা চলবে না। বীজের আর্দ্রতা শতকরা 12% নিচে থাকতে হবে এবং গজানো হার হতে হবে কমপক্ষে শতকরা 80%, আর বিশুদ্ধিত হার হতে হবে শতকরা প্রায় 90%-এর উপরে।
3: এ পর্যায়ে জানতে চাইব ধানের বীজ উৎপাদনের জন্য আগাছা ও অন্য জাতের ধান বাছাই সম্পর্কে।
4: বীজ ধান কাটার আগেই জমি থেকে অন্য জাতের ধান গাছ যদি থাকে সেটা কিন্তু অপসারণ করতে হবে, কারণ মিশ্রিত ধানের বীজ ব্যবহার করলে ভবিষ্যতে আশানুরূপ ফলন পাওয়া যাবে না। কোনো গাছের আকার আকৃতি ও রং, ফুল ফোটার সময় শীষের ধরন, গাছ ধানের আকার আকৃতি এবং সুং যে ভিন্ন রকম হলে, এবং সবার শেষে ধান পাকার সময় যদি আগে পিছিয়ে হয়, তাহলে বুঝতে হবে যে এই জাতটা বীজ জাতীয় গাছ, অর্থাৎ অন্য জাতের গাছ এখানে মিশ্রিত রয়েছে। রোগাক্রান্ত সকল গাছ জমি থেকে বেছে ফেলতে হবে।
3: এবারে আপনার কাছে জানতে চাই রোপা আমন ধানের বীজ ও ধান কাটা বিষয়ে কিছু কথা।
4: সাধারণত যে জমি ধান ভালোভাবে পেকেছে, রোগ ও পোকামাকড়ে আক্রমণ হয়নি, আগাছা মুক্ত ছিল, সে জমি ধান বীজ হিসাবে রাখা উচিত। বীজ ধানের জন্য ক্ষেতের পুষ্ট এবং ভারী শীষগুলো কেটে আলাদা করে আনতে হবে। ধানের শীষের মাথার দিক থেকে ধান পাকতে শুরু করে। শীষের মাথার দিকের কয়েকটি ধানের খোসা ছাড়িয়ে যদি দেখা যায় চালটা বেশ শক্ত হয়েছে এবং স্বচ্ছ হয়েছে, আর শীষের নিচের যে অংশে ধানটা থাকবে সেটা যদি শতকরা 20% ধান আংশিক শক্ত এবং স্বচ্ছ হয়, তাহলে বুঝতে হবে যে ধানটা কাটা উপযুক্ত হয়েছে। এ সময় ধান না কাটিয়ে যদি মাঠে রেখে দেওয়া হয় তাহলে বেশি পাকার কারণে ধানের কিন্তু ঝরিয়ে পড়তে পারে, আর ধান গাছ হেলে পড়তে পারে, আর শীষ ভেঙে ধান নষ্ট হতে পারে। শীষ কাটা লেদা পোকা এবং পাকের আক্রমণটা হতে পারে। কৃষক আর্থিকভাবে ইতি ক্ষতিগ্রস্ত হতে পারেন। বীজ ধানের আটি পালা দিয়ে কিন্তু বা গাদা করে রাখা যাবে না, আটিগুলো বাতাসে ছড়িয়ে রাখতে হবে।
3: ধান কাটার পরে আমরা জানি যে রোপা আমন ধানের বীজ মাড়াই করার প্রয়োজন পড়ে, এ বিষয়ে আমাদের কৃষিজীবী ভাই বোনদের যদি কিছু জানাতেন।
4: বীজ ধান মাড়াই করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় চাটাই, পাটি অথবা পলিথিন বিছিয়ে তার উপর মাড়াই করতে হবে। বীজ ধান পা দিয়ে মাড়াই করা কিন্তু সব থেকে ভালো। পা দিয়ে ধীরে ধীরে মাড়াই করলে ধানের ক্ষতি কম হয় এবং ধানটা পরিষ্কার থাকে। বীজের জন্য কাঠের গুঁড়ি অথবা ড্রামের উপরে যে ধানের যে আটিগুলো হালকাভাবে যদি আমরা আড়াই বাড়ি দিই, তাহলে কিন্তু পরিপক্ক বীজ ধানগুলো সহজে কিন্তু মাড়াই করা যেতে পারে।
3: সবশেষে আপনার কাছে জানতে চাই রোপা আমন ধানের বীজ সংরক্ষণ সম্পর্কে।
4: ধান বীজ যদি ঠিক মতন সংরক্ষণ না করা হয় তাহলে কিন্তু বীজের গজানোর ক্ষমতাটা কমে যায়, বীজ থেকে আশানুরূপ চারাও পাওয়া যাবে না। এই জন্য ধান বীজের আর্দ্রতা শতকরা ১২ ভাগের নিচে রাখতে হবে। মাড়াইয়ের পর ৫ থেকে ৬ বার ধানটা রোদে ভালোভাবে শুকাতে হবে। দাঁত দিয়ে কামড় দিলে যদি কটকট শব্দ করে তবে বুঝতে হবে যে বীজগুলো ঠিক মতন শুকিয়েছে। আর বীজ রাখার জন্য বায়ুরোধী পাত্র, উদাহরণস্বরূপ ধাতব বা প্লাস্টিকের ড্যাম অথবা বিস্কিট বা কেরোসিনের টিন অথবা মোটা পলিথিনের বস্তা ব্যবহার করা যেতে পারে। বীজ রাখার পূর্বে পাত্রটা ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে আর রোদে শুকানো বীজ ঠান্ডা করে পাত্রে ভরতে হবে। পাত্রের মুখটা ভালোভাবে বন্ধ করতে হবে যেন ভিতরে বাতাস প্রবেশ করতে না পারে। বীজপাত্র মাচার উপর রাখতে হবে যাতে পাত্রের তলা মাটির সাথে না লাগে। এছাড়া শুকনা নিম, নিসিন্দা এবং বীজ কাটেলি পাতা গুঁড়া করে বীজের সাথে মিশিয়ে দিতে হবে। এতে কি হবে, পোকার আক্রমণটা বীজে কম হবে এবং বীজটা ভালো থাকবে।
3: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনার দেওয়া তথ্যগুলি আমাদের কৃষিজীবী ভাই বোনদের উপকারে আসবে।
2: বন্ধুরা, অনেকক্ষণ তো কথাবার্তা হলো, এবারে একটি গান হলে কেমন হয়? এখন শুনবেন একটি পল্লীগীতি, শিল্পী নীনা হামিদ।

0: কৃষি সমাচার শুনলেন। গ্রন্থনা ও উপস্থাপনা মীর মোহাম্মদ শহীদুল্লাহ, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: specialized tribunals at divisional headquarters to ensure speedy disposal of cases involving expatriates. He made the remarks while addressing the inaugural session of a seminar organized by the Refugee and Migratory Movements Research Unit in the capital yesterday. The law minister said expatriates often face years of harassment over legal disputes involving property purchased with money sent from abroad or the recovery of money sent to family members in Bangladesh. Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Zahidur Rahman has said there is no scope for any form of reconciliation with banned Awami League due to its continued terrorist activities. He said this at a weekly press briefing at the conference room of the Press Information Department at the Secretariat yesterday. Dr. Zahidur Rahman said instead of apologizing for genocide and crimes against humanity, Awami League continues its attempts to incite instability within the country. Referring to the harassment of former chief advisor Professor Dr. Muhammad Yunus at New York's JFK Airport, the information and broadcasting advisor said the government will initiate legal proceedings in the case. Yemen's Houthi rebels have launched a missile barrage at Saudi cities. Saudi Arabia says it intercepted several projectiles. Falling debris injured at least 4 people in Riyadh, while shrapnel fell in Dhahran. The Saudi Ministry of Energy says an attack on the Saudi Aramco building in Dhahran caused a small fire, reports no deaths or injuries. Meanwhile, the Saudi-led coalition has carried out airstrikes on oil facilities in Yemen, saying the sites support Houthi military operations. Iran says it is close to establishing safe shipping routes with Oman through the Strait of Hormuz. Iran's foreign ministry says the two countries have reached an understanding on a temporary safe passage route. The strait is a key global oil transit route, making safe navigation vital for international energy supplies and trade. Cricket. And Bangladesh will take on hosts Australia in the third and final match of the Women's One Day International Series in Brisbane today. The match will start at 9:50 a.m. Bangladesh time. Finally, weather and forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south or southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, and Chattogram. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman calls for raising awareness and coordinated action to combat dengue. Netherlands expresses interest to provide technical assistance for Teesta project. Bangladesh welcomes this move. President directs for advanced preparedness and proper urban planning to tackle disaster. Home Minister says that government wants opposition on board for constitutional reforms. There is no scope for reconciliation with Awami League as it continued terrorist activities, says Prime Minister's Information and Broadcasting Advisor. Saudi-led coalition and Houthi rebels hit each other's oil establishments. And Bangladesh women takes on hosts Australia in the third and last ODI at Brisbane today. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Bitar, Dhaka. Priyosota, ekhon shuru hocche Nuzrul Borsho upolokkhe bishesh onushthan Chiro Unnoto Mamushir. Ajker bishoy একই সুরের মেলবন্ধনে নজরুল ও উমর খৈয়াম। আজকের অতিথি মুনিত আল রশিদ, সহযোগী অধ্যাপক, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সঞ্চালনে তানজিনা বিনতে নূর।
2: সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতারের অনুষ্ঠান আয়োজনে। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন চির উন্নত মমশির অনুষ্ঠানের আজকের পর্বটিতে আমাদের আলোচ্য বিষয় একই সুরের মেলবন্ধনে খৈয়াম ও নজরুল। আমরা যেমনটা জানি, কাজী নজরুল ইসলাম আমাদের গর্বের প্রতীক, আমাদের বাংলাদেশের জাতীয় কবি। ঠিক একইভাবে ফার্সি সাহিত্যের যে কয়েকজন উজ্জ্বল নক্ষত্র আছেন, এক নামে যাদেরকে সারা বিশ্বে সবাই চেনে, তাদের একজন অন্যতম হচ্ছেন ওমর খৈয়াম। এবং নজরুল সাহিত্যে ওমর খৈয়ামের প্রভাব এবং ওমর খৈয়ামের যে রুবায়াত আছে সেগুলোর ব্যবহার নিয়ে আজকে আমরা কথা বলবো। এই বিষয়ে কথা বলবেন আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও সম্মানিত চেয়ারম্যান ডক্টর মুমিত আল রশিদ। প্রথমে যদি একটু বলতেন যে খৈয়ামের আসলে কি ধরনের প্রভাব রয়েছে নজরুলের সাহিত্যে।
3: ধন্যবাদ। আমি প্রথমেই বলতে চাই যে ওমর খৈয়াম এবং নজরুল, আমরা যদি বলি ওমর খৈয়াম প্রায় আজ থেকে 700-800 বছর পূর্বের এবং প্রায় বর্তমান সময়ের সমসাময়িক নজরুল। এবং যদি আমরা সেটি বলতে চাই তাহলে আমরা দেখব যে আসলে নজরুল ইসলাম আমাদের ওমর খৈয়ামের যে চিন্তা, ভাষা, স্বর এবং অন্তর্নিহিত চেতনাকে কিভাবে বাংলা ভাষায় কতটা সফলভাবে পুনর্নির্মাণ করেছেন এবং তার অনুবাদের বৈশিষ্ট্য। আমরা যদি দেখি নজরুলের যে অনুবাদ, অনুবাদের ভূমিকায় আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ সৈয়দ মুজতবা আলীর একটি কথাই আছে যে ওমর খৈয়াম সম্পর্কে যদি বলি, ওমর খৈয়ামের বিশ্লেষণ ব্যাখ্যা তিনি নিজেই, আর কাজীর অনুবাদ হচ্ছে সকল অনুবাদের কাজী। তার মানে একটি কথার মাধ্যমে কিন্তু আসলে হয়ে যায়, সব চলে আসে। এবং ওমর খৈয়াম মূলত দার্শনিক দৃষ্টিভঙ্গির কবি। আমরা যদি বলি তিনি সমাজের নানাবিধ বিষয় নিয়ে প্রচলিত বহু প্রথা, রীতি নীতি, সামাজিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং চ্যালেঞ্জ করেছেন, সেগুলো নিয়ে তিনি কবিতাও লিখেছেন। অন্যদিকে আমাদের নজরুল, তিনি প্রবল বিদ্রোহী চেতনার মধ্যে দিয়ে গিয়েছেন। তিনি ব্রিটিশ বিরোধী, ব্রিটিশ উপনিবেশিক শাসন এবং রাজনৈতিক ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি তার কলমকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন এবং এ কারণে বারবার তিনি কারাবরণ করেছেন। তো এ কারণে বিদ্রোহী সত্তার মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম দিক হচ্ছে তার বিদ্রোহী দিক। আমরা যদি বলি যে খৈয়াম কি করেছেন, প্রতিনিয়ত তিনি সমাজের নানাবিধ, বিশেষ করে ওই সময়ে আমরা যদি বলি যে বিশেষ করে সালজুকি যুগের নিজামুল মুলক তুসি, তিনজন একসঙ্গে পড়াশোনা করেছেন প্রতিনিয়ত, কিন্তু খৈয়াম এদের থেকেও বাইরে থাকতে চেয়েছেন এবং নিজের মতো করে সমাজকে তিনি দেখেছেন, প্রতিনিয়ত সংগ্রাম করেছেন। আর আমাদের নজরুল এই সময়টা, নজরুলের সময়টা আমরা যদি দেখি যে নানাবিধ সমস্যা, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন, তিনি ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন, জুলুম নির্যাতন বা রাষ্ট্রীয় যে অনাচার সেগুলো দেখেছেন, সেখান থেকে প্রতিবাদী হয়ে ঘুরে দাঁড়িয়েছেন। দুজনের দৃষ্টিভঙ্গি যদি বলি, একজনের হয়তো বা বিদ্রোহী সত্তা কিন্তু দার্শনিক, বাট দুজনের দৃষ্টিভঙ্গি কিন্তু এক জায়গায় মিল হচ্ছে কবিতার মধ্যে, কবিতার মধ্যে। এবং এটাই আমরা যদি দেখি ওমর খৈয়ামের কবিতায়, সাকি সারা পেয়ালা তিনি প্রভৃতি প্রতীককে তিনি কি করেছেন আক্ষরিক অর্থে আমরা বিচার করতে পারবো না আসলে। এবং অন্যদিকে আমাদের নজরুল, তিনি যদি বলি আশেক মাসুক বা বৈষ্ণবদের পরমাত্মা সাকি, এগুলো নিয়ে ব্যবহার করেছেন। এবং এ কারণে খৈয়ামকে যেমন এক সময়ে বলা হয়েছিল যে বেদিন কাফের, এরকম আমাদের নজরুলকে এরকম বলা হয়েছিল। অর্থাৎ ধীরে ধীরে আমরা যদি প্রতিনিয়ত খৈয়ামকে অধ্যয়ন করি, বিশেষ করে খৈয়ামের বইগুলো নিয়ে, বাংলাদেশে অসংখ্য বই হয়েছে, অসংখ্য, এবং খৈয়ামের অনুবাদ প্রায় 103 জনের বেশি অনুবাদ করেছেন। কারণ হচ্ছে খৈয়ামের যে ভাব, ভাষা ভঙ্গি, আমরা যদি বলি ছন্দ, বিশেষ করে ছন্দশাস্ত্রে একটি বড় জায়গা রয়েছে। ফার্সি অনুবাদ যদি আমরা পড়ি, বইগুলো আমরা ফার্সি কবিতা যদি পড়ি, প্রতিটি মনে হয় ছন্দ, একটা রিদম এবং প্রতিনিয়ত গানের মতো শোনা যায়। সেটা আমরা নজরুলের কবিতায় কিন্তু নজরুল পুরোপুরি অনুসরণ করেছেন। যেভাবে ওমর খৈয়াম তার কবিতাকে অন্তমিল দিয়েছেন, বিশেষ করে আরুজ ও কফি আমরা বলি ছন্দগত মিল, চতুষ্পদী কবিতার যে ভাবধারা, এগুলো পুরোপুরি নজরুল অনুসরণ করেছেন। এবং শুধুমাত্র অনুসরণ না, পাশাপাশি তিনি কি করেছেন, কবিতাগুলোর মধ্যে ওমর খৈয়ামের মূল দৃষ্টিভঙ্গি তিনি সেখানে তুলে ধরতে পেরেছেন, অর্থাৎ কোনোভাবেই তিনি সরে যাননি। ফিটজেরাল্ড যদি দিয়ে দেখি, সেখানে আমরা একটু দেখবো যে তিনি একভাবে অনুবাদ করেছেন, এভাবে কিন্তু আমরা নজরুলের অনুবাদে দেখেছি যে সে মোটামুটি পুরোপুরি, আমরা বলবো যে এখনো পর্যন্ত বলা হয় যে বাংলা ভাষায় সবচেয়ে সুন্দর অনুবাদ প্রাণবন্ত, এবং খৈয়ামকে অনুধাবন করতে হলে আমাদের নজরুলের অনুবাদের দ্বারস্থ হতে হবে।
2: স্যার, আপনার মানে কি মনে হয়, অনেক তো কবি ছিলেন, কেন খৈয়ামের দর্শন দিয়ে নজরুল বিশেষভাবে প্রভাবিত হলেন? তিনি হাফিজ দ্বারাও প্রভাবিত ছিলেন, খৈয়ামের ঠিক কোন কোন দিকটা নজরুলকে বেশি আকৃষ্ট করেছে?
3: ইদানিং এই বিষয়গুলো শুরু হয়েছে, বিশেষ করে নজরুলকে আরেকটু গবেষণা তো করা দরকার। নজরুলের বিশেষ করে আমরা মূলত যখন দেখি যে নজরুলের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সেখানে আমরা হাফিজের প্রভাব পুরোপুরি দেখতে পাই। বিশেষ করে বুলবুলের চলে যাওয়া,
2: সন্তানের
3: মৃত্যু, তারপর হচ্ছে নজরুলের কবিতা লেখা হাফিজকে উদ্দেশ্য করে, এগুলোর সঙ্গে হাফিজের আমার কাছে মনে হয় যে এটা পারিবারিক মিল এবং আত্মার টান। কিন্তু ওমর খৈয়ামের সঙ্গে কবিতার ভাষায় আমার কাছে মনে হয়েছে যে কবিতার ভাষায় মিল, এবং প্রতিটি কবিতাই যখন নজরুল এবং গানে, এবং নজরুল যেটি বড় কাজ করেছেন এই কাজটি এখনো পর্যন্ত পুরোপুরি হয়তো বা গবেষণা আকারে অনেকেই দেখাতে চেয়েছেন আমাদের, অনেকেই এটা এখন তারা গবেষণা করছেন। সেখানে আমি দেখেছি যে নজরুলের অসংখ্য গান রুবাই থেকে নেয়া, অর্থাৎ রুবাই, দুটো রুবাইকে তিনি একসঙ্গে করেছেন, সেই রুবাইগুলোকে তিনি গানে রূপান্তর করেছেন। এবং ওমর খৈয়াম যেমন সমাজের জন্য, আগামীর জন্য তিনি কথা বলেছেন, যে ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে কথা বলেছেন। এবং যেমন আমরা বলতে পারি যে, যদি এখানে প্রথম কবিতাটাই আমরা বলি, যেটি আসলে এক ধরনের প্রশ্ন, দার্শনিক দৃষ্টিভঙ্গি ওমর খৈয়াম প্রশ্ন করেছেন। তিনি বলেছেন, আজ অমাদানাম নাবুবাদ গার্দুন রসুদ ওয়াজ রাফতানেমান জালাল ও জহেশ নাফুজুদ ওয়াজ হিচ কাসি নিজ দু গুশাম নাশনুদ কে ইন অমাদান ও রাফতানাম আজ বাহরে চিবুদ। এটি ওমর খৈয়াম প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে, এই যে আমি পৃথিবীতে এসেছি, আমার এই আসার মধ্যে এই পৃথিবীর এই আকাশ জমিন তার কি কোনো লাভ হয়েছে? আমার প্রস্থানে কি এই পৃথিবীর কোনো গৌরব, কোনো মহিমা, এগুলো কি কম বেশি হবে? হ্যাঁ, এটা তো আমি কারো মুখে শুনতে পাইনি, এখনো পর্যন্ত শুনতে পাইনি। তাহলে এই যে কেনই বা আমার আসা, কেনই বা আমার যাওয়া, এটার মধ্যে দার্শনিক দৃষ্টিভঙ্গি। নজরুল কি করেছেন, এটাকেই তিনি এই কবিতাটি, আমরা যদি বলি বিদ্রোহী কবিতার মধ্যে এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি রয়েছে যে কি তিনি বলেছেন বিদ্রোহী, যেমন বলেছেন, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এই যে বলেছে মহাবিদ্রোহী রণক্লান্ত, তার মানে নজরুল আমি কবে শান্ত হব আসলে, এই যে এই বিদ্রোহটা কবে শেষ হবে, এখন আমি ক্লান্ত আসলে। হ্যাঁ, এভাবে বলেছে যে প্রতিনিয়ত নজরুল লড়াই করছে। আবার ওমর খৈয়াম বলছে, এই যে আমি আসলাম গেলাম, আমি তো সমাজের সঙ্গে, সমাজের এই অবস্থা আমি লড়াই করে যাচ্ছি, কিন্তু আমার লড়াই শেষ হচ্ছে না। নজরুলের কিন্তু এই কবিতার মাধ্যমে নজরুলের লড়াই কিন্তু শেষ হয়নি, নজরুল কিন্তু এটা আগামীর জন্য বার্তা দিয়েছেন। এবং আমরা দেখি প্রতিনিয়ত এই কবিতাটি বিভিন্নভাবে আমাদের আলোড়িত করছে, আমাদেরকে আন্দোলিত করছে। নজরুল কিন্তু এইগুলো এভাবে, এই কবিতাগুলো নজরুল কিভাবে বলেছেন, নজরুলের কবিতা আমরা যদি কৈফিয়ত কবিতা দেখি, তিনি কি বলেছেন, তিনি পরোক্ষভাবে নিজের দিকে ইঙ্গিত করেছেন। বলেছেন, দেখো এখানে বলেছেন, দেবদেবী নাম মুখে আনে, সবে দাও পাজিটার জাত মেরে, ফতোয়া দিলাম কাফের কাজিও। তাহলে এই যে এখানে বলছে, এক ধরনের প্রশ্ন ছুড়ে দিয়েছে। আমরা দেখি যে ওমর খৈয়াম যেভাবে নিজের প্রতি, এই সমাজের প্রতি বিভিন্নভাবে, বিশেষ করে ধর্মীয় গোলামির বিরুদ্ধে কলম ধরেছেন, আমাদের নজরুলও সেভাবেই কিন্তু নিজের কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন। বিশেষ করে নজরুল ইসলাম ছিলেন রোমান্টিক ধারার কবি, স্বভাবের কবি, এবং তার কবিতায় ইরানি সৌন্দর্য, নান্দনিকতার বিভিন্ন অনুষঙ্গের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। তার রচনায় সাকি ও ইরানি প্রিয়তমার চিত্র, কখনো পার্থিব প্রেম, আবার কখনো আধ্যাত্মিক। আমরা এই সময়ের, বিশেষ করে আমাদের আধুনিক সময়কালে, আমরা অবশ্যই চাইব যে নজরুলকে অবশ্যই এই জায়গাগুলোতে আরো গভীরভাবে অধ্যয়নের জায়গা আছে। নজরুল কি চেয়েছেন? নজরুল চেয়েছেন একটা বৈষম্যহীন সমাজ, একটা সাম্যবাদী সমাজ, এবং এই জায়গাটিতে নজরুল পুরোপুরি

তবে আপনাদেরকে ধন্যবাদ স্যার, আপনারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। পাশাপাশি আশা করছি বাংলাদেশ সরকারও এই বিষয়টা নিয়ে এখন সচেতন, যেমন এই যে নজরুল বর্ষ ঘোষণা করা হলো, আশা করছি যে এই উদ্যোগগুলোর মধ্য দিয়ে নজরুল তার যে প্রাপ্য জায়গাটা এটা ফিরে পাবেন। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান চির উন্নত মমশির। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন তানজিনা বিনতে নূর, শব্দগ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ বাকের মাহমুদ। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই বাংলাদেশ বেতারের বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে অনুষ্ঠানে। ডেঙ্গু শুধু একটি রোগ নয়, এটি একটি জনস্বাস্থ্যের সমস্যা। আর এই সমস্যা মোকাবেলায় শুধু একজন ডাক্তার বা একটি হাসপাতাল যথেষ্ট নয়, প্রয়োজন পুরো সমাজের সমন্বিত প্রচেষ্টা। আর সেই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ হল সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া। আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলব কিভাবে গণমাধ্যম ডেঙ্গু প্রতিরোধে একটি শক্তিশালী ভূমিকা রাখতে পারে। ডেঙ্গু প্রতিরোধ কি কখনো একা একা করা সম্ভব না? শ্রোতা বন্ধু, একটি পরিবার একটি নিজের বাড়ি পরিষ্কার রাখল, কিন্তু পাশের বাড়ি বা আশেপাশে যদি জমে থাকে পানি, তাহলে ঝুঁকি থেকেই যায়। আবার এক এলাকা পরিষ্কার রাখলেও শহর বা গ্রামের অন্য জায়গায় যদি মশার প্রজনন তৈরি হয়, তাহলেও সমস্যা পুরোপুরি দূর হয় না। তাই ডেঙ্গু প্রতিরোধ একটি সম্মিলিত দায়িত্ব। ব্যক্তি, পরিবার, প্রতিবেশী, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, স্থানীয় প্রতিষ্ঠান এবং সরকারের বিভিন্ন সংস্থা, সবাইকে নিজ নিজ জায়গা থেকে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখতে হয়। কারণ ডেঙ্গু প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ উপায় হল এডিস মশার বংশবিস্তার কমানো। যে পাত্রে পানি জমতে পারে সেটি সরিয়ে দেওয়া, প্রয়োজনীয় পানির পাত্র ঢেকে রাখা এবং নিয়মিত পরিষ্কার করা, এসব কাজ আমাদের দৈনন্দিন অভ্যাসের অংশ করে নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এডিস মশার প্রজননস্থল কমানো এবং মানুষের অংশগ্রহণকে ডেঙ্গু প্রতিরোধের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেছেন। ডেঙ্গু মোকাবেলায় সরকারের বিভিন্ন পর্যায়ে মশা নিয়ন্ত্রণ, রোগ নজরদারি, স্বাস্থ্যসেবা প্রস্তুত রাখা এবং জনসচেতনতা তৈরির মতো কার্যক্রম গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে মশার প্রজননস্থল শনাক্ত এবং ধ্বংস করা, প্রয়োজন অনুযায়ী মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রোগীদের চিকিৎসার প্রস্তুতি, এসবই ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য সরকারের সামগ্রিক ব্যবস্থার অংশ। প্রিয় শ্রোতা, আসুন এবার শুনে আসি ডেঙ্গু বিষয়ক একটি গান।

0: সুপ্রিয় শ্রোতা, ভাবুন একজন কৃষক, একজন শিক্ষক বা একজন গৃহিণী, তারা সরকারের কোনো নির্দেশনা সরাসরি কিভাবে জানবেন? রেডিও, টেলিভিশন, সংবাদপত্র কিংবা অনলাইন মিডিয়ার মাধ্যমে, এসব মাধ্যমে সঠিক স্বাস্থ্যবার্তা সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। গণমাধ্যম মানুষকে জানায় এডিস কিভাবে ছড়ায়, তার লক্ষণ কি এবং প্রতিরোধের উপায়। গণমাধ্যম মানুষের কাছে তথ্য পৌঁছে দেয় সঠিক সময়ে, সহজ ভাষায় সঠিক তথ্য। ধরুন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, তখন মানুষ জানতে চায় কিভাবে নিজেকে নিরাপদ রাখব, বা কোথায় কোথায় পানি জমতে দেয়া যাবে না, বা এডিস মশা কিভাবে বংশবিস্তার করে এবং কখনই বা আমাদেরকে চিকিৎসকের কাছে যেতে হবে। গণমাধ্যম এসব প্রশ্নের সহজ উত্তর মানুষের ঘরে পৌঁছে দিতে পারে। শুধু তথ্য দেওয়াই নয়, গণমাধ্যম গুজব ও ভুল তথ্যের বিরুদ্ধেও কাজ করে। ডেঙ্গু নিয়ে অনেক ভুল তথ্য ছড়ায়। কোনো কোনো মানুষ মনে করেন এটি অসাধ্য রোগ বা এর কোনো চিকিৎসা নেই। এটি যেমন ভুল, আবার অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু একটি চিকিৎসাযোগ্য রোগ। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে প্রায় সব রোগী সুস্থ হয়ে যান। গণমাধ্যম এই বিষয়ে আমাদের সচেতন করে তোলে। তবে শুধু সংকটের সময় নয়, প্রতিরোধের সময়ও গণমাধ্যম ভূমিকা রাখে। গরম ও বর্ষাকাল এলে যখন মশার প্রকোপ বাড়তে থাকে, তখন নিয়মিত স্বাস্থ্যবার্তা মানুষকে সচেতন রাখে। সংকটের সময় যখন রোগী বাড়ে, মানুষ আতঙ্কিত হয়, তখন গণমাধ্যম দায়িত্বশীল তথ্য ছড়ায়, যাতে আতঙ্ক না হয়ে বরং সতর্ক করা যায় জনগণকে। প্রিয় শ্রোতা, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের প্রতিটি কোণায় রেডিও পৌঁছায়। শহরের কর্মজীবী থেকে গাঁয়ের কৃষক সবাই সকালে, দুপুরে কিংবা সন্ধ্যায় রেডিও শোনেন। আপনাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই বাংলাদেশ বেতারের নিয়মিত স্বাস্থ্য জনসচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে। ডেঙ্গুর মতো জনস্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে এই ধরনের আয়োজনের উদ্দেশ্য হল সহজ ভাষায় প্রয়োজনীয় সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেয়া। আজকের এই অনুষ্ঠানটিও সেই ধারাবাহিক সচেতনতারই একটি অংশ। এখানে আমরা চাই আপনারা ডেঙ্গু নিয়ে সঠিক তথ্য জানুন, প্রয়োজনীয় সতর্কতা নিন এবং নিজের পাশাপাশি অন্যদেরও সচেতন করুন। একটি স্বাস্থ্যবার্তা তখনই কার্যকর হয় যখন তা আপনার দৈনন্দিন আচরণে পরিবর্তন আনে। আমাদের এই অনুষ্ঠান বা এই সতর্কবার্তাগুলো শুনে যদি আপনি নিজের বাড়ি এবং বাড়ির আশপাশ নিয়মিত পরিষ্কার করেন এবং খেয়াল করেন কোথাও পানি জমে আছে কিনা, যে পাত্রে পানির প্রয়োজন নেই সেটি যদি সরিয়ে ফেলেন, প্রয়োজনীয় পানির পাত্রগুলো ঢেকে রাখেন এবং নিয়মিত পরিষ্কার করেন, তবেই আমাদের সার্থকতা। এছাড়া নিজের বাড়ির নয়, শুধু কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আশেপাশের জায়গাগুলোর দিকেও নজর দিন। ডেঙ্গু সম্পর্কে কোনো তথ্য শুনলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলে যাচাই না করে অন্যের কাছে ছড়িয়ে দেবেন না। আর কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন। মনে রাখুন, ডেঙ্গু প্রতিরোধের কাজ শুরু হয় আমাদের নিজ জায়গা থেকে। ডেঙ্গু প্রতিরোধে সচেতন হন, অন্যকে সচেতন করুন, আর নিজের চারপাশ রাখুন মশার প্রজনন স্থল মুক্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় এখানেই শেষ করছি।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারে নিয়মিত আয়োজন ডেঙ্গু ঢাকাই একসাথে এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনা শেখ সাইফুল ইসলাম, প্রযোজনা মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5 ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, এবারের আয়োজনে রয়েছে পল্লীগীতি। শিল্পী আব্দুল আলীমের কণ্ঠে প্রথম গানটির কথা ও সুর লিখেছেন এবং সুর করেছেন শিল্পী কানাইলাল শীল।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে আধুনিক গান গেয়েছেন রুকসানা মুমতাজ। প্রথম গানটি লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন মোহাম্মদ ইসহাক।

শুনছেন আধুনিক গান রোকসানা মমতাজের কণ্ঠে। এবারের গীতিকার প্রসেনজিৎ ওঝা, সুর করেছেন আলী আকবর টুপু।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত। রবীন্দ্রসঙ্গীত শুনব মহিউজ্জামান চৌধুরীর কণ্ঠে।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহরিয়ার মোস্তফা। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া মহল্লায় মাইকিং ও জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সভায় এর নির্দেশনা দেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, যেসব এলাকায় মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন সেসব এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। এই সময় ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। গতকাল জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই জাতীয় সনদ প্রণয়ন হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আলোচনা ও ঐক্যমতের ভিত্তিতে। এখন সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কাজ করছে। বিরোধী দলকে কমিটিতে প্রতিনিধি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, সংবিধান সংশোধনের প্রতিবেদন প্রণয়নের পর সংসদে সংশোধনী বিল উত্থাপন করা হলে সেখানেও বিরোধী দলের অংশগ্রহণ ও আলোচনায় ভূমিকা রাখার সুযোগ থাকবে। সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়ে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব মান দিবস। এবছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব জ্বালানি। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দলের কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। বিশ্বের 109টি দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশ্যে গত ফেব্রুয়ারি থেকে 10ই অক্টোবর পর্যন্ত 4,43,021 জন কর্মী প্রবাসে গিয়েছেন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী এই সময়ে সবচেয়ে বেশি কর্মী গমন করেছেন সৌদি আরবে। এছাড়া সিঙ্গাপুর, কাতার, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতেও উল্লেখযোগ্য সংখ্যক কর্মী গমন করেছেন। এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের 1 ফেব্রুয়ারি থেকে 10ই অক্টোবর পর্যন্ত দেশে মোট 2,573,91,20,000 মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানানো হয়েছে। এদিকে বিস্ফোরণের ফলে ছিটকে আসা ধ্বংসাবশেষের আঘাতে রিয়াদে অন্তত 4 জন আহত হয়েছেন। দাহরান শহরেও বিস্ফোরণের ধাতব টুকরো আছড়ে পড়েছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দাহরানে অবস্থিত সৌদি আরামকোর একটি ভবনে হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে হুথিদের সামরিক কার্যক্রমে সহায়তার অভিযোগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে তেল ক্ষেত্রে বিমান হামলা চালিয়েছে। ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে একটি নিরাপদ নৌপথ স্থাপনের দোর গোড়ায় পৌঁছার কথা বলছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশ একটি অস্থায়ী নিরাপদ নৌপথ স্থাপনে সমঝোতায় পৌঁছেছে। আজ ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সকাল 9:50 খেলা শুরু হবে। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, এবারে লালন গীতে শুনবেন ফরিদা পারভিনের কণ্ঠে।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, ফুরেদা পারভিনের গাওয়া লালন গীতির পর আমাদের অনুষ্ঠানমালায় এবারে রয়েছে আধুনিক গান। শিল্পী দীপক কুমার দে, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন শিল্পী নিজেই।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন MyBL অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধু, আয়োজনে এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী শারমিন সাথী ইসলাম।

প্রিয় শ্রোতা বন্ধু, স্টুডিও রেকর্ডে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন শারমিন সাথী ইসলাম।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুন তো সি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
2: আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা, এসব কথা কইন না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জোরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়, হাম একটা ছোঁয়াচে রোগ। সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতেই বাবা।
2: হ্যাঁ।
1: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5 ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে মোহাম্মদ আব্দুল হালিম খানের কণ্ঠে শুনবেন পল্লীগীতি। প্রথম গানটি লিখেছেন জালালউদ্দিন খাঁ, সুর করেছেন সত্য সাহা।

শ্রোতা বন্ধুরা, মোহাম্মদ আব্দুল হালিম খানের কণ্ঠে শুনছেন পল্লীগীতি। এবারের গানে শিল্পী নিজেই সুর করেছেন এবং লিখেছেন।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার। খবর পড়ছি হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া মহল্লায় মাইকিং ও জুম্মার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সভায় এ নির্দেশনা দেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, যেসব এলাকায় মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন সেসব এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গতকাল জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কথা জানান। সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ প্রণয়ন হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আলোচনা ও ঐক্যমত্যের ভিত্তিতে। এখন সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কাজ করছে। বিরোধী দলকে কমিটিতে প্রতিনিধি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, সংবিধান সংশোধনের প্রতিবেদন প্রণয়নের পর সংসদে সংশোধনী বিল উত্থাপন করা হলে সেখানেও বিরোধী দলের অংশগ্রহণ ও আলোচনায় ভূমিকা রাখার সুযোগ থাকবে। সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়ে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব মান দিবস। এবছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য, অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব জ্বালানি। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। বিশ্বের ১০৯টি দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশ্যে গত ফেব্রুয়ারি থেকে ১০ই অক্টোবর পর্যন্ত ৪,৪৩,০২১ জন কর্মী প্রবাসে গিয়েছেন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী এ সময়ে সবচেয়ে বেশি কর্মী গমন করেছেন সৌদি আরবে। এছাড়া সিঙ্গাপুর, কাতার, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতেও উল্লেখযোগ্য সংখ্যক কর্মী গমন করেছেন। এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে ১০ই অক্টোবর পর্যন্ত দেশে মোট ২,৫৭৩,৯১,২০,০০০ মার্কিন ডলার রেমিটান্স পাঠিয়েছেন প্রবাসীরা। অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দলের কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানানো হয়েছে। এদিকে বিস্ফোরণের ফলে ছিটকে আসা ধ্বংসাবশেষের আঘাতে রিয়াদে অন্তত ৪ জন আহত হয়েছেন। দাহরান শহরেও বিস্ফোরণের ধাতব টুকরো আছড়ে পড়েছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দাহরানে অবস্থিত সৌদি আরামকোর একটি ভবনে হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে হুথিদের সামরিক কার্যক্রমে সহায়তার অভিযোগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের তেল ক্ষেত্রে বিমান হামলা চালিয়েছে। ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে একটি নিরাপদ নৌপথ স্থাপনের দূর গোড়ায় পৌঁছার কথা বলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশ একটি অস্থায়ী নিরাপদ নৌপথ স্থাপনে সমঝোতায় পৌঁছেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 102 ও FM 106 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার ঢাকার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সুপ্রিয় শ্রোতাবন্ধু, এখন আমাদের নিউ মিডিয়া স্টুডিওতে সরাসরি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবেন শিল্পী তেসিপ মুর্শেদ।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। অসত্যের কাছে কবু নত নাই হবে শির, ভয় কাপে কাপুরুষ লড়ে যায় বীর। এখন নজরুল সঙ্গীত শুনবেন। এসো শারদ প্রাতের পথিক, প্রথম নজরুল সঙ্গীত, গেছেন উম্মে সালমা শুভা।

0: আছে তো।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এই অনুষ্ঠান একই সাথে প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। এই মুহূর্তে আধুনিক গান নিয়ে আমাদের নিউ মিডিয়া স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী মাসুদ কোরাইশি। শিল্পী প্রথমে শোনাবেন একদিন যেভাবে কাঁদিয়েছিলে, গীতিকার শাহাবুদ্দিন মজুমদার, সুর করেছেন শ্রী পলাশ রঞ্জন লোহা।

এবারে আমি যে গানটি করব, গানটি হচ্ছে তুমি আছো বলে, কথা সিরাজুল হক সিরাজ, আর সুর করেছেন আশরাফ বাবু, আর আমি হচ্ছে আপনাদের মাসুদ কুরাইশী।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধু, আয়োজনে এবারে রয়েছে যন্ত্রসঙ্গীত। এতে লঘুসুরে গিটার বাজিয়েছেন কাজী আহসানুল আহমেদ।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ এবং FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে। এই অনুষ্ঠান একই সাথে বাংলাদেশ বেতার ঢাকার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকেও প্রচার হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউ মিডিয়া স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী রিঙ্কু বিশ্বাস, তিনি শোনাবেন পল্লীগীতি। শিল্পী প্রথমে গাইছেন কানাইলাল শীলের গান।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রুমিনা খানম। প্রধানমন্ত্রী তারিক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া মহল্লায় মাইকিং ও জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সভায় এ নির্দেশনা দেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, যেসব এলাকায় মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন সেসব এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান। সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ প্রণয়ন হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আলোচনা ও ঐক্যমত্যের ভিত্তিতে। এখন সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কাজ করছে। বিরোধী দলকে কমিটিতে প্রতিনিধি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, সংবিধান সংশোধনের প্রতিবেদন প্রণয়নের পর সংসদে সংশোধনী বিল উত্থাপন করা হলে সেখানেও বিরোধী দলের অংশগ্রহণ ও আলোচনায় ভূমিকা রাখার সুযোগ থাকবে। সাশ্রয়ী পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার বাড়ানো এবং জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়ে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব মান দিবস। এবছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। বিশ্বের 109টি দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশ্যে গত ফেব্রুয়ারি থেকে 10ই অক্টোবর পর্যন্ত 4,43,021 জন কর্মী প্রবাসে গিয়েছেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী এ সময়ে সবচেয়ে বেশি কর্মী গমন করেছেন সৌদি আরবে। এছাড়া সিঙ্গাপুর, কাতার, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতেও উল্লেখযোগ্য সংখ্যক কর্মী গমন করেছেন। এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের 1 ফেব্রুয়ারি থেকে 10ই অক্টোবর পর্যন্ত দেশে মোট 2,573,91,20,000 মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দলের কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে প্রধানমন্ত্রী তারিক রহমান সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া সালাউদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানানো হয়েছে। এদিকে বিস্ফোরণের ফলে ছিটকে আসা ধ্বংসাবশেষের আঘাতে রিয়াদে অন্তত 4 জন আহত হয়েছেন। দাহরান শহরেও বিস্ফোরণের ধাতব টুকরো আশ্রে পড়েছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দাহরানে অবস্থিত সৌদি আরামকোর একটি ভবনে হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে হুতিদের সামরিক কার্যক্রমে সহায়তার অভিযোগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের তেল ক্ষেত্রে বিমান হামলা চালিয়েছে। ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে একটি নিরাপদ নৌপথ স্থাপনের দোরগোড়ায় পৌঁছার কথা বলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশ একটি অস্থায়ী নিরাপদ নৌপথ স্থাপনের সমঝোতায় পৌঁছেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে শ্রোতাদের নিয়ে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান সেতু। অংশগ্রহণে স্বাধীন বেতার লিসেনার্স ক্লাব পাঁচগাঁও, 2500 নারায়ণগঞ্জ। সঞ্চালনায় ইয়োমা শাহের জাহান।

0: বাংলাদেশ বেতার আর তার শ্রোতা, এ যেন একটি হৃদয়ের সাথে আরেকটি হৃদয়ের সম্পর্ক। দূরত্ব যতই থাকুক, একটি কণ্ঠস্বর যখন রেডিওর তরঙ্গে ভেসে যায়, তখন মুহূর্তেই তা পৌঁছে যায় মানুষের ঘরে, মনে এবং ভালোবাসায়। প্রিয় শ্রোতারা, আপনারাই বাংলাদেশ বেতারের প্রাণ। আপনাদের ভালোবাসা, অপেক্ষা আর শ্রবণেই বেতারের প্রতিটি আয়োজন পূর্ণতা পায়। আমরা বলে থাকি শ্রোতারাই বেতারের প্রাণ, আর শ্রোতাদেরকে নিয়েই বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের নিয়মিত আয়োজন সেতু, যাতে আমন্ত্রিত হন বাংলাদেশ বেতারের সকল শ্রোতাভিত্তিক ক্লাবগুলো। ঠিক তেমনি ভাবে আজ চলে এসেছে আপনাদেরই পছন্দের শ্রোতা ক্লাব স্বাধীন বেতার লিসনার্স ক্লাব নিয়ে, যারা এসছেন 2500 নারায়ণগঞ্জ থেকে। কথা না বাড়িয়ে সরাসরি আজকে আমাদের শ্রোতা বন্ধুদের কাছে চলে যাব, এক এক করে প্রথমেই তাদের পরিচয় জেনে নেব। প্রথমে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, কেমন আছেন আপনারা?
1: জি ভালো,
2: আলহামদুলিল্লাহ।
0: এক এক করে প্রথমেই আপনাদের পরিচয়গুলো জেনে নিচ্ছি।
1: মোহাম্মদ আরমান মোল্লা, সভাপতি স্বাধীন বেতার লিসনার্স ক্লাব।
3: সুশান্ত কুমার রায়, সাহিত্য বিষয়ক সম্পাদক।
4: দেলোয়ার হোসেন, সদস্য।
5: আব্দুল জলিল ভাইয়া, সদস্য।
0: বাহ, চমৎকার! আমরা স্বাধীন বেতার লিসনার্স ক্লাবের চারজন অতিথিকে আজকে আমরা পেয়েছি। আমরা আজকে কিন্তু অনেক গল্প করব। এই যে এত চমৎকার আপনারা একটা নাম দিলেন, স্বাধীন বেতার লিসনার ক্লাব, কেন এই নামের কারণটা কি, কি থেকে মাথায় এলো যে এরকম একটা নাম দেওয়া উচিত এবং আমাদেরকে একটা শ্রোতা ক্লাব খুলতে হবে?
1: বেতার এমন একটি যন্ত্র, সব জায়গায় বহন করা যায়, সব জায়গা থেকে শোনা যায়। বেতার সবার জন্য, সব সময় সবখানে, তাই নাম দিয়েছি স্বাধীন বেতার লিসনার্স ক্লাব।
0: বাহ, চমৎকার! এবং আমার মনে হয় যে স্বাধীনভাবে নিশ্চয়ই আপনারা আপনাদের স্বাধীন বেতার শ্রোতা ক্লাবকে পরিচালনা করে থাকেন। এই ক্লাবটির কি কি উদ্দেশ্য রয়েছে, কি কি লক্ষ্য রয়েছে, এখন পর্যন্ত কি কি বাস্তবায়ন করেছেন, কি কি কার্যাবলী হয়ে থাকে?
1: ক্লাবটির মূল উদ্দেশ্য আমাদের নতুন প্রজন্মকে বেতারমুখী করা, বেতারের শ্রোতা বৃদ্ধি করা, অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করা, বৃক্ষরোপণ করা, সমাজের বাল্য বিবাহ, মাদক মুক্ত সমাজ করা।
0: আচ্ছা, তার মানে বেশ কিছু সামাজিক অসঙ্গতিকে আপনারা ফাইন্ড আউট করে সেগুলোকে আসলে সমাধানের লক্ষ্যে কিন্তু একসাথে হয়ে এই লিসনার্স ক্লাবটি পরিচালনা করছেন। চমৎকার, খুব ভালো লাগলো। শ্রোতা ক্লাব যখন মানুষ গঠন করে, সেটি চালাতে গেলেও কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন হয়, তাই না? তো এই যে আপনারা ফান্ডিংটা কিভাবে করে থাকেন?
5: যখন আমাদের কিছু প্রয়োজন হয়, আমরা সদস্য যারা আছি সবাই মিলে এটা সমাধান করি।
0: আচ্ছা, এভাবেই মূলত আপনারা অর্থায়ন করেন, নিজেদের পকেট মানি খরচ করে আসেন, নিজেদের থেকে উদ্যোগী হন আপনারা। আসলে খুব ভালো লাগছে শুনে, কারণ প্রচন্ড ডেডিকেশন না থাকলে পরে এইভাবে আমার মনে হয় একটা সংগঠনের পিছনে নিজেদের অর্থায়ন দিয়ে চালানো খুব দুষ্কর ব্যাপার হয়ে যায়। ভালো লাগলো শুনে।
4: আসলে আপু, আমাদের সমাজে তো অনেক সমস্যাই থাকে, তা আমরা যারা এই স্বাধীন নিসনাস যে ক্লাব করছি ওইটা থেকে কোনো সমস্যায় যদি কোনো বিবাহ বা কোনো আর্থিক পড়ালেখার ক্ষেত্রে হয়, ওইটাও আমরা সবাই মিলে সবার কাছ থেকে নিয়ে সমস্যাটা সমাধান করি। আমরা এই উদ্যোগটুক সামাজিক ভাবে আমরা করে থাকি।
0: বাহ, খুব ভালো লাগলো। আমি জানতে চাইবো আপনাদের ক্লাবের পক্ষ থেকে আপনারা কি কি আয়োজন করে থাকেন, আপনাদের আয়োজনগুলো সম্পর্কে জানতে চাই, অর্থাৎ কর্মসূচিগুলো জানতে চাচ্ছি।
6: আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি, যেমন 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, দুর্গা পূজা, পয়লা বৈশাখ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা।
0: তার মানে জাতীয় দিবসগুলোকে কেন্দ্র করে আপনারা নানান আয়োজন করে থাকেন, সেগুলো কি ধরনের আয়োজন? আমার মনে হয় শ্রোতারা যদি শুনেন তারাও কিন্তু অনুপ্রাণিত হবেন।
6: আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে খেলাধুলা রাখি, কবিতা আবৃত্তি রাখি, গান রাখি, নৃত্য রাখি।
0: তার মানে আসলে বাংলাদেশীয় যে সাংস্কৃতিক সেগুলোকে আপনারা কিন্তু প্রমোট করছেন এবং সেগুলোকে কিন্তু চর্চার ভিতরে রাখছেন এবং সবার মাঝখানে আসলে প্রচার এবং প্রসার করছেন। চমৎকার উদ্যোগ। আমরা কিন্তু সবসময় এটাই চাই বেতারের পক্ষ থেকে, যেন সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং সেটি কিন্তু আপনারা দারুণভাবে করতে পারবেন, কেননা আপনারা একটা সংঘবদ্ধ প্রতিষ্ঠান, অর্থাৎ একটা বেতার শ্রোতা ক্লাবের ভিতরে কিন্তু অনেকজন সদস্য রয়েছে। সদস্যের কথায় যেহেতু এলাম, আপনারা বর্তমানে কতজন সদস্য রয়েছেন?
6: আমরা বর্তমানে 21 জন সদস্য আছি, এছাড়া আমাদের আরো সদস্য আছে যাদেরকে আমরা এখনো অন্তর্ভুক্ত করতে পারিনি আমাদের, কিন্তু ওরা প্রতিনিয়ত বেতার শুনে এবং আমাদের সকল কাজকর্মে সহযোগিতা করে।
0: আচ্ছা, 21 জন সদস্য রয়েছে, আপনাদের প্রতিষ্ঠানটি আপনারা কত সালে করলেন?
1: আমাদের ক্লাবটা 1995 সালে তৈরি করি। ক্লাবটি বাংলাদেশ বেতারে নিবন্ধনের জন্য 2019 সালে আবেদন করি। 2019 সালের 9ই মে আমার ক্লাবটি বাংলাদেশ বেতার থেকে নিবন্ধন পায়।
0: প্রায় 31 বছর আপনাদের ক্লাবের বয়স, বেশ পুরাতন। আমি আসলে সাধুবাদ জানাই, এতগুলো বছর ধরে আপনারা নিরলসভাবে ক্লাবের সাথে এখনো রয়েছেন। আপনারা কি কখনো ক্লাবের পক্ষ থেকে কাউকে বেতার উপহার দিয়েছেন বা কিনে দিয়েছেন, এমন কিছু রয়েছে কি সদস্যদেরকে?
1: হ্যাঁ, বেতার উপহার দিয়েছি, রেডিও সেট উপহার দিয়েছি বাংলাদেশ বেতার থেকে, পুরস্কার প্রাপ্তি যে সেটগুলো আমি পেয়েছি, আমি ওদের মাঝে পুরস্কার হিসেবে যারা শোনে তাদেরকে আমি দিয়েছি।
0: চমৎকার উদ্যোগ, আমার আসলে খুব ভালো লাগলো শুনে। এতক্ষণ আমরা আপনাদের লিসেনার্স ক্লাব নিয়ে অনেক অফিসিয়াল কথাবার্তা শুনছিলাম, এখন একটু মুডটা চেঞ্জ করি। যেহেতু সাহিত্য বিষয়ক সম্পাদক আমাদের মাঝে রয়েছেন জনাব সুশান্ত কুমার রায়, আপনি বলুন আপনাদের এখানে সুপ্ত প্রতিভা কার কেমন রয়েছে, এটা আপনি ভালো বলতে পারবেন, যারা গান গাইতে বা কবিতা আবৃত্তি বা নাটিকা কৌতুক সেটা যে কোনো রকমের পারফরমেন্স হতে পারে।
6: জি, আমি একটা কবিতা আবৃত্তি করব।
0: নিশ্চয়ই আমরা সাহিত্য বিষয়ক সম্পাদকের কাছে সাহিত্য শুনছি, চলুন।
6: কবিতা নাম সেই দিন, লেখক মোহাম্মদ আরমান মোল্লা, পাঠক সুশান্ত কুমার রায়।
0: আচ্ছা, আরমান মোল্লা ভাইয়েরই লেখা?
6: জি,
0: অর্থাৎ আপনাদের সভাপতি লিখেছেন এই কবিতাটি, তার স্বরচিত কবিতা? আরে কি দারুণ ব্যাপার, দারুণ। আমরা কিন্তু শোনার আগে একবার হাততালি দিলাম, চলুন শুনে ফেলি।
6: কৃষকের কাঁধে নাঙল জোয়াল, সাথে গরুর পাল, নববধূ পালকি চড়ে শ্বশুর বাড়ি যায়। কৃষাণ বধূ ডেকিতে ধান বানে, গরুর গাড়ি চালায় গাড়িয়ান, কে পল্লী গান। রাখাল ছেলে বাজায় বাসি, সাথে গরুর পাল, হাজার মন মাল নিয়ে গয়না চলে নদীতে গুণ টেনে, গোড়ায় চড়ে নবাব চলে রাজ্য শাসন করে, নবান্নতে প্রতি ঘরে পিঠার উৎসব চলে, প্রতি শীতে খেজুর গুড়ের মিষ্টি পিঠা থাকে সবার ঘরে ঘরে, খেজুর গাছে প্রতি শীতে থাকে রসের হাড়ি, সকাল হলে গাছি বিক্রি করে ঘুরে ঘুরে প্রতি বাড়ি বাড়ি, পুষ পার্বণে গানের আসর উঠান জুড়ে বসে, বাড়ি বাড়ি পুঁথি পাঠের আসর শুনে আনন্দে মাতে, পুরনো সেই দিনের কথা বলে না যে যাই, আমরা সবাই রাখবো মনে মনের মণিক উঠায়।
0: চমৎকার, সকলে মিলে একটা হাততালি দিব, এত সুন্দর কবিতা। আসলে মনে হচ্ছে যে গ্রামীণ বাংলার যে দৃশ্যপট সেটা আমাদের চোখের সামনে ভাসছে, তাই না? আরমান মোল্লা ভাই, আপনি কিন্তু দারুণ লিখেন। আমাদের সভাপতির একটা গুণ আমরা জানলাম, যে তিনি শুধু ক্লাব পরিচালনা করেন না, তিনি কিন্তু ভালো লেখেনও, দারুণ, এবং আপনিও চমৎকার আবৃত্তি করলেন। আচ্ছা, ক্লাবের কথা শুনছিলাম, বাংলাদেশ বেতারের প্রতি আপনাদের ভালো লাগার ভালোবাসার কথা শুনছিলাম। আমি সবার কাছে একটা কমন প্রশ্ন করব, সবাই উত্তর দিবেন, সেটি হচ্ছে কে কবে থেকে বাংলাদেশ বেতার শোনা শুরু করলেন?
5: 1980 সালে।
0: জলিল ভুঁইয়া, আপনি 1980 সাল থেকে শুনছেন বাংলাদেশ বেতার?
5: জি,
0: তার মানে 40 বছরেরও বেশি,
4: তাই না?
0: 46 বছর হচ্ছে প্রায়।
5: আমাদের গ্রাম এলাকা তাঁত শিল্প, রেডু সাথে রাখা তাঁত শিল্পের মধ্যে গান শোনে, তালে তালে তাঁত বোনে।
0: চমৎকার, আসলে নারায়ণগঞ্জের একটা ঐতিহ্যবাহী ব্যাপারও কিন্তু আমরা আলোচনার মধ্যে উঠিয়ে নিয়ে আসলাম, সেটা হচ্ছে তাঁত শিল্প, এবং নারায়ণগঞ্জে কিন্তু এখনো খুব ঐতিহ্যবাহী ভাবে আসলে টিকে আছে, যারা তাঁতিরা রয়েছেন।
4: আসলে আপু, যে তাঁত শিল্পটা, এটা আমাদের নারায়ণগঞ্জের একটা ঐতিহ্য।
0: একদম,
4: আমাদের যে গ্রে কাপড়, যেটা আমরা সাদা কাপড়, এটা আমরা গ্রে কাপড় বলি, এটা পালম হোক, তাঁত শিল্পকল হোক, এবং যে জামদানি শাড়ি, ওইটাও আমাদের এখানে তৈরি করা হয়। আসলে এই তাঁত শিল্পটা নারায়ণগঞ্জের সাথে একবারে আত্মার সাথে যেমন মিশে যায়, এরকম একটা অবস্থা।
0: আমার মতো বাংলাদেশের যে নারীরা রয়েছেন এবং যে শ্রোতা নারীরা শুনছেন এখন, তারা সবাই কিন্তু জামদানির ফ্যান। আমার মনে হয় প্রত্যেকে জামদানির প্রতি একটা অন্যরকম দুর্বলতা রয়েছে।
4: এখন আপু আরেকটু ইয়ে হয়েছে যে বান্টি, আমাদের যে এই নারায়ণগঞ্জের 2500 এবং আমাদের ইউনিয়ন দুপ্তার ইউনিয়নের যে বান্টি এলাকা, ওইখানে আপনার যত প্রকার থ্রি পিস আছে, যেটা বাটিক বলে বা এই টেবিল যে সাপ দেয় ওইটা বলে, এটার জন্য আমরা সমস্ত বাংলাদেশের যে ইয়ে আছে সব বান্টি থেকে আসে।
0: বাহ, আমরা গল্পে গল্পে কিন্তু আপনাদের এলাকার ঐতিহ্য নিয়েও কিন্তু জেনে গেলাম, খুব ভাল লাগছে। এবার যাচ্ছে আমাদের সভাপতি মোহাম্মদ আরমান মোল্লা ভাইয়ের কাছে। ভাই, আপনি বাংলাদেশ বেতার কবে থেকে শুনছেন, কোনো মজার স্মৃতিচারণ যদি থাকে?
1: আমি বেতার শুনছি 1990 সাল থেকে, বেতারে লেখালেখি শুরু করি 1992 সাল থেকে। বেতার শুনতে গিয়ে অনেক বকুনি খেতে তো হয়েছে, যেহেতু সেই সময়টা ছিল লেখাপড়ার সময়।
0: আসলে দিন দুনিয়া উল্টে গেলেও বেতারের প্রতি ভালোবাসা কমবে না, আমাদের সভাপতি ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা এটা বুঝলাম। আমরা এবার যাচ্ছি আমাদের আজকের আয়োজনে সাহিত্য বিষয়ক সম্পাদক সুশান্ত কুমার রায়। দাদা, আপনি কবে থেকে শুনছেন বাংলাদেশ বেতার?
6: আমি বাংলাদেশ বেতার 1996 সাল থেকে শুনে আসছি। গানগুলাই শুনতাম আর কি, যেমন পল্লীগীতি গুলাই খুব ভালো লাগতো, তো আমি পল্লীগীতি গানগুলাই বেশিরভাগ শুনতাম আর কি। সন্ধ্যার পরে অনুষ্ঠানটা ছিল, ওই রেডিওটা আমার বড় ভাই আমার কিনে দিয়েছিল, তুমি পড়ার ফাঁকে ফাঁকে গান শুনো।
0: ভাই, আপনার কাছে জানতে চাইবো কবে থেকে শুনছেন এবং যদি কোনো মজার স্মৃতিচারণ আপনার থেকে থাকে।
4: আমি দেলা রোশন, সেই 1991 সনে বেতার শোনা, সেটাও আমাদের যে সভাপতি আরমান মোল্লা, সে আমার বাল্যকালের বন্ধু, এবং আরমান মোল্লা, ফারুক মোল্লা, রমন মোল্লা এরার রেডিও বেতার সাথে জড়িত। আমি বাল্যকালের বন্ধু হিসেবে তাদের সাথে পাশাপাশি বাড়ি থাকায় যাইতাম। তা আমার ছোটবেলার একটি স্মৃতির মধ্যে আছে যে আমরা চার বন্ধু বাড়ির নামায় যেই ইরি দান করে, এটার একটা প্রজেক্ট ছিল, একটা ঘর ছিল ছোট্ট। তা আমরা আগে অনুষ্ঠান শোনার জন্য ওই ঘরের ভিতর বসি, এমনকি এমন ভাবে বসি দরজা আটকাই দিয়া, মানে যাতে কেউ না দেখে,
0: যেন বড়দের কাছে ধরা না খেতে। ছোটবেলার এই যে বেতারের প্রতি ভালো লাগা, ভালোবাসা, আমার মনে হয় মানুষ ঠিক সেই বিষয়গুলোকে ভালোবাসে যেটি আসলে স্বপ্নের মতো, যেটি আসলে অধরা থেকে যায়, যেটির প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে মানুষের। আপনি কি তখন ভেবেছিলেন, সেই দিনটির কথা যদি বলি, আপনি ভেবেছিলেন যে আপনি বাংলাদেশ বেতারে কোনোদিন আসবেন?
4: আপু, কখনো চিন্তাই করি নাই যে বাংলাদেশ বেতারের এই যে রেকর্ডিং রুমে এসে এইভাবে কথা বলবো, এটা চিন্তাই করি।
0: তার মানে মানুষ যখন তার স্বপ্নের পিছনে লেগে থাকে নিরলস ভাবে, তখন কিন্তু সেটি কোনো না কোনোদিন এসে ধরা দিবেই,
4: আল্লাহ পাক
0: পূরণ করবে, এটা ধরা দিবেই, এবং এটার আসলে কোনো ব্যতিক্রম হয় না। চমৎকার লাগছিল আপনাদের সাথে কথা বলে। এই মুহূর্তে জানতে চাইবো সবার কাছে একটা প্রশ্ন, বাংলাদেশ বেতারের কোন অনুষ্ঠানগুলো আপনাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় মনে হয় এবং কেন মনে হয়? আসলে শুরু করছি আমাদের আজকের আয়োজনের সভাপতিকে দিয়ে।
1: বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শিক্ষামূলক, সচেতনতামূলক অনুষ্ঠান, আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে, নতুন কে শিক্ষার পথ দেখায়। বেতারে প্রচারিত মহানগর, দর্পণ, উত্তরণ, পরাণের গান, দুর্বার, সমীপেশু, আলোর পথে যাত্রা, এইসব অনুষ্ঠানগুলো আমরা শুনে থাকি।
0: চমৎকার। আমরা যাচ্ছি আব্দুল জলিল ভুইয়া ভাই,
5: অনুষ্ঠান শুনে মহানগর, দর্পণ, উত্তরণ, নিবেদন, পরাণের গান, দুর্বার, আলোর পথে, সমীপেশু।
0: আচ্ছা, দেলোয়ার ভাই আপনি কোন অনুষ্ঠানগুলো শুনে থাকেন?
4: আমাদের যে বেতারের অনুষ্ঠানগুলো, এই মহানগর, দর্পণ, পরাণের গান, সেতু, সমীপেশু, নিবেদন, এগুলোই আপনার
0: কেমন লাগছে? সেতু সবসময় শুনে থাকেন, আজকে সেতুতেই চলে আসলেন, কেমন অনুভূতি?
4: ভালো লাগছে, কারণ সেতু শুনি এবং সেতুতে এসেই পড়ছি।
0: অন্য সময় আপনারা শ্রোতা হন, আজকে আপনারা অতিথি এবং অন্য শ্রোতারা আপনাকে অতিথি হিসেবে শুনছে।
4: আপু, আরেকটি কথা,
0: নিশ্চয়ই
4: আমি যখন এখানে আসি বা বাড়ি থেকে আসার জন্য প্রস্তুতি নিয়েছি, এখন যে পর্যায়ে আমার মেয়ে ইন্টার পাস, এ কিন্তু বলে দিয়েছে, আব্বু তুমি এই বেতারে উপস্থাপনার জায়গায় যাইতেছো, খুব একটা আনন্দ যে তাড়াতাড়ি যাও।
0: আসলে আপনার সন্তানও খুব খুশি হচ্ছেন যে বাবা বেতারে আসছে, আসলে এটা কিন্তু খুব পারিবারিক ভাবে একটা আনন্দের ব্যাপার, একটা অনুভূতির ব্যাপার নিশ্চয়ই। সুশান্ত কুমার রায়, আপনার কাছে জানতে চাইবো বাংলাদেশ বেতারের কোন অনুষ্ঠানগুলো আপনি শুনে থাকেন, কেন শুনে থাকেন?
6: আমি মূলত মহানগর, দর্পণ, দুর্বার এই অনুষ্ঠানগুলো একটু বেশি শুনি, আর জনসংখ্যা বিষয়ক যে অনুষ্ঠানগুলো আছে ওইগুলোর প্রতিও আমার একটু একটা নজর অন্যরকম।
0: কারণ যে ইনফরমেশন গুলো আপনি পেয়ে থাকেন কেমন ভাবে কাজে লাগে বিষয়টি জানতে চাই।
6: আমি একটু ফার্মেসি চালাই, সেই ক্ষেত্রে এই জনসংখ্যার অনুষ্ঠানগুলো আমি আমার যে সেবাগ্রহীতা আছে ওদেরকে আমি এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝাইতে পারি, বা এগুলো দিয়ে আমার কাজ হয়, আমি ওদের কাছে এই সেবাটা পৌঁছাইতে পারি।
0: এবং আপনার কর্মজীবনেও কিন্তু বাংলাদেশ বেতার ভূমিকা রাখছে।
6: হ্যাঁ, ভালো,
0: বাংলাদেশ বেতার থেকে আপনি উপকৃত হচ্ছেন। ভালো লাগছে আমাদের কাছে যে শ্রোতাদের কাছে আমরা বার্তা যেগুলো পৌঁছে দিচ্ছি তারা নিজেদের জীবনে সেটি প্রয়োগ করবার পাশাপাশি আরো 10 জন মানুষকে সচেতন করতে পাচ্ছেন, তাদেরকে জানাতে পারছেন, দারুণ ব্যাপার। আমরা কিন্তু অনেক আলোচনা শুনছিলাম, আমরা একটু মুডটা চেঞ্জ করতে পারি। আমাদের মাঝে 4 জন রয়েছেন, কে রয়েছেন যে গান গাইতে পারে? সুশান্ত দা, আপনার কাছ থেকে একটা গান শুনতে চাই।
2: জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, জ্বালাইয়া প্রেমের বাতি।

0: এত আশা ভালোবাসা কেমনে ভুলিলা, অন্তরে বসিয়া তুমি অন্তর ভাঙিলা, চোখের আড়াল হও যদি চোখের জলে হয় নদী, যেও না কো আমায় দূরে রেখে, দাও না দেখা বন্ধু আমারে।
1: দারুন। আচ্ছা কাকে ভেবে গাইলেন বলুন তো, কেউ আছে নাকি জানতে চাই, এত ফিল করে গাচ্ছিল সুশান্ত দা। আমি তো খেয়াল করছি
2: এই গানটা খুব ভালো লাগতো আমার, সালমান শাবনুরের
1: কৌতুক বা নাটিকা করতে চান নিশ্চয়ই, আমরা একটা নাটিকা শুনে ফেলি।
3: কান্দ কেহেন মন কান্দিয়া।

0: মাস্টার সাহেব এই বর্ধপুরে কোথায় যাচ্ছেন?
1: কদমালির মেয়ের বাল্য বিবাহ ঠেকাতে থানায় যাব।
0: চলেন আপনার সাথে, আমিও যাব।
1: কদমালি বাড়ি আছো? কদমালি
2: মাস্টার সাহেব আপনি আইছেন, আমি খুব খুশি হয়েছি, আজ আমার মেয়ে তুলির বিয়ে, বসেন।
1: আমি বসতে আসিনি আর আমি একাও আসিনি, আমার সাথে চেয়ারম্যান পুলিশ নিয়ে আইছে, বাল্য বিয়ে অপরাধ, তুমি জানো না?
0: ওসি সাহেব কদমালিকে গ্রেপ্তার করুন।
2: চেয়ারম্যান সাহেব আমাকে ক্ষমা করে দেন, আমি এমন ভুল আর করব না, আর কাউকে করতেও দিব না। আগামীকাল থেকে আমার মেয়ে আবার স্কুলে যাইব, পড়ালেখা করব।
1: বাল্য বিয়ে দেশ ও সমাজের জন্য অভিশাপ, আসুন আমরা সবাই বাল্য বিবাহকে না বলি।
3: চমৎকার একটা জনসচেতনতামূলক নাটিকা আমরা উপভোগ করলাম, অসংখ্য ধন্যবাদ যে আপনারা চারজনে কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন চমৎকার নাটিকা। বাংলাদেশ বেতারের প্রতি ভালোবাসার কথা, ভালো লাগার কথা কিন্তু অনেক শুনছিলাম আপনাদের কাছ থেকে, কে কবে থেকে বেতার শুনছেন, কি কি অনুষ্ঠান শুনছেন, কিভাবে বেতার থেকে উৎসাহিত হয়ে আপনারা নিজেরা একটা বেতারের শ্রোতা ক্লাব খুলে ফেললেন, তাই না? আমি এবার জানতে চাইব, যখন কোনো জায়গায় ভালোবাসা বা অধিকার বোধ কাজ করে তখন কিন্তু তার প্রতি আমাদের একটা প্রত্যাশাও থাকে, তো বাংলাদেশ বেতারের প্রতি আপনাদের আসলে আর কি কি পরামর্শ রয়েছে, কি কি প্রত্যাশা রয়েছে, কেমন বেতার আপনারা চান? এক এক করে আমরা প্রথমেই যাচ্ছি আমাদের আজকের আয়োজনের স্বাধীন বেতার লিসেনার্স ক্লাব সভাপতি যিনি রয়েছেন মোহাম্মদ আরমান মোল্লা ভাই, আপনি বলুন।
4: বাংলাদেশ বেতার থেকে আমরা চাই বেতারটা এমন হোক সবাই শুনতে পারে, সবাই বুঝতে পারে। বাংলাদেশ বেতার শোনার জন্য একটা অ্যাপস আছে, অ্যাপসটা যদি সরকারিভাবে একটু ফ্রি করে দেওয়া যায় তাহলে বেতারটা সবাই সব জায়গা থেকে শুনতে পারবো। বেতার সেট সবার নাই, সবাই সব জায়গা থেকে শুনতে পারে না। আর বাংলাদেশ বেতারে যারা চিঠি লেখে, আমি আশা করি চিঠির গুরুত্বটা যেন বেশি করে দেওয়া হয়। ইমেল তো সহজেই করা যায়, পোস্ট অফিসে যাওয়া লাগে না। এখন চিঠি যে কয়টাই হাতে আসে উত্তর দেওয়ার অনুরোধ আমার থাকবে, চিঠিটা আগে পড়ে এরপর ইমেল ফেসবুক এইসবের উত্তর দেওয়া হোক।
3: নিশ্চয়ই আপনার পরামর্শ আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি জানাবো, যেন তারা আমলে নেন। আমরা এবার যাচ্ছি আমাদের আজকের আয়োজনের যিনি সাহিত্য বিষয়ক সম্পাদক রয়েছেন স্বাধীন বেতার লিসনার্স ক্লাবের সুশান্ত কুমার রায়। দাদা, আপনার কাছে যদি কোনো পরামর্শ থাকে আপনি বাংলাদেশ বেতারের উদ্দেশ্যে কি বলতে চান?
1: বাংলাদেশ বেতারের উদ্দেশ্যে এতটুকুই চাওয়া, জনসংখ্যা বিষয়ক অনুষ্ঠানগুলোকে আরেকটু সুন্দর করে আরেকটু ভালোভাবে গুছিয়ে প্রচার করা হোক, যাতে জনগণ এটা থেকে উপকৃত হোক এবং আমার মতো যারা আছি বেতার শুনি সবসময় পরও, যাতে এখান থেকে আমরা তথ্যগুলো নিয়ে জনগণকে দিতে পারি, যাতে জনগণ উপকার হয়। আরেকটা জিনিস যেটা হলো বেতারের ফ্রিকুয়েন্সি অনেক সময় ডিস্টার্ব করে, শুনতে পায় না বা বন্ধ হয়ে যাচ্ছে, আবার কখনো আসছে, এইগুলো বিষয়গুলোই যেন যথাযথ কর্তৃপক্ষ একটু ভালোভাবে দেখে।
3: নিশ্চয়ই আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের প্রত্যাশাগুলো নিশ্চয়ই তারা আমলে নেবেন। আমরা যাচ্ছি আমাদের আজকের আয়োজনের সদস্য আব্দুল জলিল ভুঁইয়া ভাই, আপনার কি কি পরামর্শ রয়েছে বাংলাদেশ বেতারের প্রতি?
5: বাংলাদেশ বেতারে যাত্রা দিয়ে যে দূর শব্দগুলো ভালোভাবে
3: অর্থাৎ ফ্রিকোয়েন্সির কথা আপনি বলছেন,
5: তখন আমরা শুনতে পারবো।
3: নিশ্চয়ই আমরা আমলে নিচ্ছি। মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই, কি বলতে চান বাংলাদেশ বেতারের প্রতি?
2: আসলে বেতার এমন একটা জিনিস, আমরা বর্তমান সময়ে হয়তো মোবাইল বা স্যাটেলাইট অনেক কিছুই পাই, বেতার আমার দেখা মতে এখন 70-80 বছরের যে লোক এরাও বেতার শুনে। আমার যেটা চাওয়া যে বাংলাদেশ বেতার আমাদের বর্তমানের সমাজের যে অবস্থা অনেক ক্ষেত্রে সচেতনতামূলক এবং বাল্য বিবাহ এইসব অনুষ্ঠান যদি একটু বেশি করে প্রচার করে তো হয়তো বিপদগামী থেকে আরো কিছু শুনে,
3: অর্থাৎ সমাজের সকল মানুষের ভিতর যে শিক্ষা এবং যে প্রপার তথ্যগুলো ইনফরমেশনগুলো আসলে পৌঁছানোর দরকার সেগুলোতে জোর দেওয়ার। নিশ্চয়ই আমি এবার এক এক করে জানতে চাইবো বাংলাদেশ বেতারে যে আজকে আপনারা উপস্থিত হয়েছেন কার কেমন অনুভূতি, কে কি ভাবছেন, সকলের কাছ থেকে আসলে জানতে চাই। প্রথমেই আমাদের আব্দুল জলিল ভুঁইয়া ভাই,
5: আমি এখানে আসে আমাকে অনেক আনন্দ লাগতেছে, যখন আমি বাড়ির দিকে আসি তখন আমার পুত্র বলছে ওইখানে কোনো সময় যাইতে পারবেন না, আপনি যান।
3: নিশ্চয়ই এরকম সুযোগ কিন্তু আসলে হাতছাড়া করাই যায় না, নারায়ণগঞ্জ থেকে এসেছেন, যদিও ঢাকার কাছে, তবে শ্রোতা হিসাবে যখন আসলে বেতারে ঘুরতে আসা

0: হয় সেটা কিন্তু একটা অন্যরকমের ভালো লাগা কাজ করে। জানতে চাচ্ছি আমাদের আজকের আয়োজনের সভাপতি মোহাম্মদ আরমান মোল্লা ভাই, কেমন লাগছে বলুন তো?
1: আমার কাছে অনেক ভালো লাগছে, আজকে আমি এমন একটি অনুষ্ঠানে আমার সদস্যদেরকে নিয়ে আসতে পেরেছি। সৌভাগ্য ব্যাপারে আসার জন্য অনেকে আগ্রহী থাকে, ওদের আগ্রহটা আমি পূরণ করে দিলাম আপনাদের মাধ্যমে।
0: নিশ্চয়ই। সুশান্ত কুমার রায়, সাহিত্য বিষয়ক সম্পাদক, বলুন।
2: অনুভূতিটা একটু অন্যরকমই, প্রকাশ করার মতো না। আকাশের রং যেমন নীল দেখা যায়, ধরা যায় না, সেরকম আমার অনুভূতিটাও এখন আকাশের নীল।
0: আসলে উনি সাহিত্য বিষয়ক সম্পাদক, কি কথাটা বললো, চিন্তা করেছেন? মানে আমাদের অনুভূতি প্রকাশেও কিন্তু উনি একটা সাহিত্য রচনা করে ফেললো, এখানে একটা সাহিত্য করে ফেললো, কাব্য করে ফেললো। আপনি কিন্তু যথার্থ পোস্টে আছেন ভাই, কি বলেন? বাকিরা একমত না আমার সাথে? একদম। কি সুন্দর করে বললো যে আকাশের রং যেরকম নীল কিন্তু ধরা যায় না, বেতারে আসার অনুভূতিটাও এরকম, অনুভূতি প্রকাশ করা যায় না। দেলোয়ার ভাই, আপনি বলুন, আপনি পারবেন তো অনুভূতি প্রকাশ করতে?
3: অবশ্যই।
0: আচ্ছা, আপনি বলুন কেমন লাগছে?
3: আসলে মানুষের একটা চাওয়া থাকে,
0: নিশ্চয়ই।
3: যেমন ক্লাস ওয়ানে যখন পড়তাম তখন একটা সময় চিন্তা করতাম যে আমরা প্রাইমারিটা পাশ করে মনে হয় আমার শেষ ধাপ, মানে ভালো করি। যখন প্রাইমারি থেকে ক্লাস সিক্সে উঠলাম, হাই স্কুলে গিয়ে যখন মেট্রিক পাশ করলাম,
0: তারপর আবার কলেজ,
3: যে মেট্রিক ওই কলেজ, ঠিক তদরূপে যখন এই বাংলাদেশ বেতারে আমি ফার্স্টে চিঠি লিখি, তখন আমার জানা মতে স্বর্ণা স্যার একটা অনুষ্ঠান ছিল বা গানের ডেলি, আরো ওই সময় চিঠি লিখতাম, ওই সময় চিন্তাই করি নাই যে একটা সময় বেতারে মানে রেকর্ডিং এ বসতে পারবো। আর বিশেষভাবে আমার ঢাকায় আসা প্রতি মাসে প্রায় অনেক দিন আসা হয় আপনাদের এই বেতার ভবনের সামনে দিয়ে, যে পঙ্গু হসপিটাল বা চকুর
0: আশপাশ দিয়ে,
3: এটাই আমার এখানে আমার আসা যাওয়া। কারণ আমি একটা অ্যাক্সিডেন্টে আমার ডাইন পাড়া গুরু হয়ে গেছিল, ওই সময় আমি পঙ্কুতে মানে দেড় মাস
0: এরপরে
3: আমি ভালো হয়েছি, কিন্তু এন্দা যাইতাম। আর আরমান মোল্লা মাঝে মধ্যে বলতো যে আমরা এই বেতারে যাই, তখন আমার একটা অনুভূতি, তো আমি যদি কোনো সময় যাইতে পারতাম, ঠিক আল্লাহ পাক আজকে এই সময়টাকে নির্ধারণ করে দিয়েছে এবং আমি স্বয়ং নিজে উপস্থাপনায় উপস্থিত। আসলে সুখ এমন একটা জিনিস, কিছু সুখ মানুষের চোখে পানি এসে যায়, ঠিক তাই আজকের এই সুখের অনুভূতিতে আমার চোখে জল এসে গেছে। তাই আপনাদেরকে ধন্যবাদ যে আজকে আমি একবারে বেতার চিমুল এখানে আসতে পেরেছি।
0: সত্যি ভাবছি, আপনি আগে আগারগাঁওয়ের রাস্তায় এসেছিলেন অসুস্থতার অনুভূতি নিয়ে, একজন রোগী হিসেবে সেবা নিতে, কিন্তু আজকেও আপনি আগারগাঁও এসলেন, কিন্তু সেটার অনুভূতি কিন্তু একেবারেই ভিন্ন। স্বপ্নের জায়গা বাংলাদেশ বেতারে এসছেন এবং ইতিমধ্যে আপনি স্টুডিওতে, এবং আপনার কণ্ঠ কিন্তু আপনার মতোই লাখো শ্রোতার কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে। আপনাদের সবাইকে আরো একবার অভিনন্দন এত চমৎকার ভাবে আমাদের আয়োজনে অংশ নেবার জন্য। নারায়ণগঞ্জ থেকে আপনারা এসছেন স্বাধীন বেতার লিসনার্স ক্লাব, এবং সেই সাথে শ্রোতা মণ্ডলী যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। নিশ্চয়ই আমরা আবারও চলে আসবো আপনাদের পছন্দের অনুষ্ঠান সেতু নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।
4: এতক্ষণ শুনলেন শ্রোতাদের নিয়ে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান সেতু। অংশগ্রহণে ছিল স্বাধীন বেতার লিসনার্স ক্লাব, পাঁচগাঁও, আড়াই হাজার, নারায়ণগঞ্জ। সঞ্চালনে ছিলেন ইয়র্মা শাহের জাহান, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিব রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রথম পালার শেষে দ্বিতীয় পালায় সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে শামীম আহমেদ, নাজনীন নাহার নিপা, সুবর্ণা আরফিন এবং জিএম তারিক। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান ও আফরোজা আক্তার, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শামীম রহমান।

0: স্বপ্ন বা আশা আমাদের জীবনের বেঁচে থাকার শক্তি। নানান সময়ে আমাদের এই জীবন নানান ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, কিন্তু যতক্ষণ আমাদের এই জীবন আছে আমরা চেষ্টা করি ধৈর্য আর আন্তরিকতার মাধ্যমে এগিয়ে যাবার প্রচেষ্টা থাকে সবার। ভালোবাসার বহুকাঙ্ক্ষিত এই জীবনকে আমাদের ইতিবাচকভাবে পরিচালিত করতে হবে। স্নেহ প্রেম ভালোবাসার বন্ধনে আমাদের জীবন হবে পরিপূর্ণ, এই প্রত্যাশাই যেন থাকে আমাদের সকলের একে অন্যের প্রতি। জনসংখ্যা বহুল একটি ছোট দেশ আমাদের বাংলাদেশ, এই জনসংখ্যাকে সঠিকভাবে জনশক্তিতে পরিণত করতে আমাদের সবার অংশগ্রহণ প্রয়োজন। পরিকল্পিত পরিবার গঠনের মধ্য দিয়ে আমাদের মৌলিক চাহিদার যথার্থ পরিপূর্ণতা দিতে পারে আদর্শ দক্ষ জনশক্তি। শ্রোতা বন্ধুরা, তাই আসুন সবাই মিলে দেশ গড়ার মহান ব্রত নিয়ে পরিবার ছোট রেখে আগামী প্রজন্মকে বাসযোগ্য স্বনির্ভর বাংলাদেশ উপহার দিই। ভালোবাসি প্রিয় এদেশকে আর দেশের মানুষকে। শ্রোতা বন্ধুরা, এমনই সুন্দর প্রত্যাশায় আমন্ত্রণ আজকের স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানে। আশা করছি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। শ্রোতা বন্ধুরা, জরায়ু টিউমার বর্তমান সময়ে আমাদের নারীদের বেশ পরিচিত একটি সমস্যা। সঠিক সময়ে রোগ নির্ণয় হলে জটিলতা এড়ানো যায়, তাই তো বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আপনারা শুনবেন জরায়ু টিউমারের বিষয়ে সচেতনতা তৈরি এই বিষয়টি নিয়ে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণে আফরোজা আক্তার পপি, শুনুন তাহলে।
1: জরায়ু টিউমার নিয়ে অনেক সময় অনেকে চিন্তিত থাকেন, কিন্তু আসলে কি বিষয়টা চিন্তার? হ্যাঁ বন্ধুরা, আজ এ বিষয়ে কথা বলবো, জরায়ু টিউমারের বিষয়ে সচেতনতা। আর এই বিষয়ে বলবার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাক্তার সুরাইয়া বুলবুল, কনসালটেন্ট স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। জরায়ু টিউমারের বিষয়ে সচেতনতা, আসলে জরায়ুতে যে অনেক সময় টিউমার হয়ে থাকে বা অনেক রকম সমস্যা দেখা যায়, আসলে এটা নিয়ে অনেক সময় মেয়েরা চিন্তিত থাকে, আমরা যারা নারীরা আছি চিন্তিত থাকি, এই বিষয়টা আসলে কতটা চিন্তার এবং ঠিক কিভাবে এই বিষয়গুলো আমরা মানে টিউমার যেন না হয় বা কোন রকম সমস্যা না হয় এই বিষয়গুলো যদি একটু বলতেন।
2: জরায়ুতে টিউমার বা ইউটেরাইন টিউমার, ইউটেরাসের ভিতরে টিউমার তৈরি হয়েছে, এটা এক ধরনের গ্রোথ। তো এই যে জরায়ু টিউমার যে ব্যাপারটা, এটি কিন্তু দেখা যাচ্ছে যে সবসময় যে প্রকাশিত হচ্ছে যে সিমটম নিয়ে, লক্ষণ নিয়ে যে আমার কাছে রোগীরা আসছেন তা কিন্তু না। লক্ষণ তখনই প্রকাশিত হয় যখন এই টিউমারটা দেখা যাচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির ভিতরে, মানে একদম ভিতরের লেয়ার যেটা থাকে সেই লেয়ারের ভিতর যদি হয় এবং এন্ডোমেট্রিয়ামটাকে পুশ করে ভিতরের দিকে, তখন দেখা যাচ্ছে যে সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে, মাসিক হওয়ার এবং অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ে আমার কাছে আসছেন। যে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে এটা একটা কারণ, অনেকগুলো মাসিকের ধরেন অনেক বেশি রক্তক্ষরণের অনেকগুলো কারণের মধ্যে এটি একটা কারণ। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে না, এই টিউমারগুলো দেখা যাচ্ছে ইন্ট্রামুরাল মানে মাসল লেয়ারের ভিতরে থাকছে, অথবা দেখা যাচ্ছে সেরোসাল লেয়ারে মানে বাইরের দিকে একদম, যেটা হচ্ছে কি ভিতরে মাসল লেয়ারের ভিতরে পুশ করছে না একদম বাইরে, এটা কোন রকম এন্ডোমেট্রিয়ামকে প্রেস করছে না, মানে কোন রকম ওটার ভিতরে ঢুকছে না, সুতরাং এটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মেনোরেজিয়া হচ্ছে। মেনোরেজিয়া বলতে আমি যে বোঝাচ্ছি যে অতিরিক্ত মাসিকের সময় রক্তক্ষরণ হওয়াটা।
1: তো মানে এই বিষয়ে যে টিউমারটা যেন না হয় বা এই ধরনের কি ধরনের সচেতনতা গ্রহণ করবে শ্রোতারা?
2: আচ্ছা, এই টিউমারগুলো আসলে না হওয়ার জন্য খুব সচেতনতা কাজ করিয়ে যে আমরা এই টিউমারটাকে প্রিভেন্ট করতে পারবো, এটা কিন্তু এর ব্যাপারটা সেরকম না। আমাদের মানে বইয়ে খুব সুন্দর করে একটা জিনিস লেখা আছে যে যদি আপনার বাচ্চা না হয় তাহলে জরায়ু সেটাকে টিউমার দিয়ে ভরিয়ে ফেলবে।
1: তার মানে বাচ্চা যদি হয় তাহলে সেটা খুব ভালো একটা
2: ভালো একটা ব্যাপার যে হ্যাঁ, এটা তখন আর সে ওইটা দিয়ে ভরিয়ে ফেলবে না, যে যে ইউটেরাস বাচ্চা ধারণ করে সেই ইউটেরাসে এই টিউমারটা কম হচ্ছে। আবার উল্টোটাও সত্যি যে ইউটেরাসের ভিতর ফাইব্রয়েড থাকবে মানে টিউমারটা থাকবে, সে কিন্তু বাচ্চা ধারণ অনেক সময় হবে না।
1: ও আচ্ছা আচ্ছা,
2: উল্টোটাও সত্যি, যেটা আমি বললাম যে যদি এন্ডোমেট্রিয়ামের ক্যাভিটির ভিতরে যে টিউমারগুলো হয় সেইটার যদি হয়ে থাকে
1: বাচ্চা ধারণ করতে পারবে
2: মানে ধারণ ক্ষমতা কেন এটা হচ্ছে না, যে ওই যে ইমপ্ল্যান্টেশন বলে একটা ব্যাপার আছে যে বাচ্চাটাকে তো লাগতে হবে জরায়ুর ক্যাভিটির ভিতরে, ওই ক্যাভিটির যে সারফেসটা ওইটার উপরেই টিউমারটা, তো তখন কিন্তু সে আর ওই ইমপ্ল্যান্টেশনটা হতে পারছে না, সো অ্যাবর্শন হয়ে যাচ্ছে।
1: আচ্ছা,
2: এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ সময় যে যখন অতিরিক্ত রক্তক্ষরণের ইয়ে নিয়ে আসেন, দেখা যাচ্ছে যে এরকম আসছেন, বা অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত রক্তক্ষরণ না, লক্ষণ আছে কিরকম, প্রচন্ড মানে লোয়ার অ্যাবডোমেন মানে তলপেটে ভারী লাগছে, তার টিউমারের সাইজটা অনেক বেশি বড় হয়ে গেছে, বা ইনসিডেন্টাল ফাইন্ডিং, আমি অন্য কোনো কারণে একটা আলট্রাসনোগ্রাফ করতে দিয়েছি লোয়ার অ্যাবডোমেনে, দেখা গেল যে বেশ বড় সাইজের একটা ফাইব্রয়েড চলে এসছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে ছোট ছোট বেশ ফাইব্রয়েড থাকতে পারে, 3-5 সেন্টিমিটার, এগুলো কিন্তু আমরা অত বেশি খুব একটা যদি কোনো প্রবলেম ক্রিয়েট না করে আমরা খুব একটা এটা নিয়ে দুশ্চিন্তায় ভুগি না।
1: আচ্ছা, তো এই যে বললেন যে অনেক সময় এই টিউমারের কারণে বাচ্চা হয় না, তো এটাকে একদমই মানে কোনোভাবেই সেটা ঠিক করা যায় না?
2: না, অবশ্যই ঠিক করা যায়, কেন ঠিক করা যাবে না? মেডিকেল সায়েন্স আজকাল তো অনেক দূরে গিয়েছে,
1: সেটাই জানতে চাচ্ছি,
2: অনেক দূরে গিয়েছে। এন্ডোমেট্রিয়ামের ভিতরে যে টিউমারটা, সেই টিউমারটা কিন্তু খুব সুন্দর করে রিসেক্ট করা যায়, এবং আধুনিক একটা যন্ত্র এসেছে হিস্টেরোস্কোপি, আমরা একদম ডিরেক্ট ভিশনে, মানে একদম ধরেন ডিএনসি তো একটা আমরা করি, যেটা সেটা ব্লাইন্ড প্রসিডিউর, যে আমরা ডিএনসি করে কিছু নিয়ে আসলাম, ভিতরে যদি পলিপ থাকে চলে আসলো বা অন্য কোনো কারণে, কিন্তু এই হিস্টেরোস্কোপিক্যালি আমি হচ্ছে কি একদম ইন মাই ডিরেক্ট ভিশন আমি ওটাকে কেটে নিয়ে আসতে পারছি।
1: আচ্ছা, তার মানে ওটাকে অপসারণ করে যে কেউ বাচ্চা ধারণ করতে পারে। খুব সুন্দর কথা বলেছেন সমাধান। আর যেটা বলতে চাচ্ছি যে সহজ কিছু সমাধান, যে সচেতনতার কথা বলা হচ্ছে এখানে, কি পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো ব্যাপার আছে যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে
2: আমাদের জীবনের একটা অঙ্গ, আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। এই যে আমরা একটা কোভিড মহামারীতে ভিতর দিয়ে গেলাম, প্রথম কথাই কিন্তু ছিল পরিষ্কার থাকেন, আপনার হাত পরিষ্কার রাখেন, আপনার হাত দিয়ে কখনোই মানে না ধোয়া অবস্থায় আপনার চোখ নাক কোনো কিছু স্পর্শ করবেন না। তো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন প্রত্যেকটা স্টেপে স্টেপে, এবং জেনিটাল হাইজিন এটা কিন্তু ধরেন সবকিছুর সাথে জড়িত। আপনার এই জেনিটাল হাইজিনটা মানে আপনার যৌনাঙ্গের যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, একটি মেয়ের কিন্তু কিশোরী বয়স থেকে এটা শিখতে হবে। এটার সাথে ফাইব্রয়েডের হয়তো কোনো সম্পর্ক নেই, কিন্তু অন্যান্য ইনফেকশনের তো সম্পর্ক আছে। সুতরাং অবশ্যই আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতা
1: থাকতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে টিউমার যখন আপনি বলছেন যে সচেতনতা যেটা আছে, সেই সাথে এটা কেমন যে বংশগত ভাবে হতে পারে, এবং সেক্ষেত্রে আমাকে একটু কিছু কি ধরনের সিমটম দেখা দিলে আমাকে ডক্টরের পরামর্শ নিতে হবে?
2: আসলে অনেকে ভয় পায় কি যে ধরেন ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসেবে আসলো টিউমার, এসেছে প্রচন্ড ভয় পেয়ে যান যে টিউমার হয়েছে, এটা নিশ্চয় ক্যান্সার। এটি কিন্তু কখনোই ক্যান্সার না, ক্যান্সার যে একদম হতে পারবে না তা না, সার্কোমাটাস চেঞ্জ হয় এখানে, কিন্তু এই যে ক্যান্সার সার্কোমাটাস ক্যান্সার হয়, বাট এটা ভীষণ রেয়ার, ভীষণ ভীষণ রেয়ার। তো রেয়ার একটা কন্ডিশন নিয়ে তো আসলে আমরা খুব একটা চিন্তিত না। আমরা সাধারণত এরকম কোন রোগী আসলে তাকে রিঅ্যাসিওর করি, কাউন্সেলিং করি খুব সুন্দর করে, যে এটা আসলে কোনো ইয়ে না, যদি ছোট থাকে এবং আপনার কোনো সিমটম না থাকে আমরা একটু ফলো আপ করি, দেখি না। এটা কিছু মেডিসিন আজকাল বাজারে এসছে, ওটা হচ্ছে গিয়ে কিছুটা শ্রিঙ্ক করায়, কিন্তু অ্যাকচুয়ালি ওষুধটা বন্ধ করে দিলে আবার আগের সাইজে ফিরে আসে। সুতরাং এই ওষুধটার প্রতি আমরা খুব বেশি
1: অপসারণ করে ফেলাই ভালো,
2: অপসারণ করে ফেলা ভালো, তাও একটা নির্দিষ্ট সাইজে গেলে, মানে ওভার সাইজড হয়ে অনেক বড় মানে অনেক বড় ফাইব্রয়েড, অনেক বড় টিউমার, তো সেটাকে রেখে দিয়ে পেটটাকে হেভি করার তো কোনো মানে
1: হয় না,
2: বা ওনার প্রচন্ড মেনোরেজিয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে তো রেখে দেওয়ার কোনো মানে হয় না। এবং উনি যদি ধরেন 45 বছরের বেশি হন তখন, এবং ফ্যামিলি কমপ্লিট থাকে, তখন কিন্তু আমরা অফার করি যে আমরা টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমির সাথে করে দিতে পারি। আর যদি যদি ফ্যামিলি কমপ্লিট না থাকে বা উনি 40-এর নিচে, তখন হচ্ছে কি আমরা মায়োমেক্টমি নামক যেটা শুধুমাত্র টিউমারটাকে অপারেশন।
1: তাহলে আপনি ডক্টরের কাছে কখন যেতে বলছেন তাকে?
2: সিমটম যদি ক্রিয়েট করে
1: তখন তারা ডক্টরের পরামর্শ নেবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর সুরাইয়া বুলবুল, খুব সুন্দরভাবে আপনি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বললেন। নিশ্চয়ই শ্রোতা আপনারা বুঝতে পারছেন এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা নয়, সবকিছু সমাধান আছে, আপনারা অবশ্যই সেই অনুযায়ী ডক্টরের পরামর্শ নেবেন এবং এই ব্যাপারে চিন্তামুক্ত থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন জরায়ু টিউমারের বিষয়ে সচেতনতা তৈরি, এই বিষয়টি নিয়ে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। আশা করছি বিষয়টি সম্পর্কে জেনে আপনারা উপকৃত হয়েছেন। শ্রোতা বন্ধুরা, পরিবেশনায় এবারে আপনারা শুনবেন জনসংখ্যা বিষয়ক গান।

0: শ্রোতা বন্ধুরা, জীবনের গল্প সবার একরকম হয় না। আমরা আমাদের প্রয়োজনে জীবন থেকে শিক্ষা নেই, অনুপ্রাণিত হই, আবার অনেক সময় দৈনন্দিন জীবনের ঘটনাগুলো আমাদের সবার প্রায় একই রকম হয়ে যায়। এ যেন আমাদের প্রত্যেকের ঘটনাবহুল জীবনের কথা। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনার রূপক উপস্থাপন জীবন কথা পর্বে। উপস্থাপনায় পারভিন আহসান মিলি।
1: সুমাইয়া একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বয়স তার 28 বছর। পরিবারের বড় বউ তিনি। 3 মাস হল তিনি গর্ভবতী হয়েছেন। পরিবারের প্রথম সন্তান আগমনে বাড়ির সবাই ভীষণ খুশি। দাদা দাদি সহ সবার আনন্দের সীমা নাই। সুমাইয়াকে সংসারে কোনো কাজই করতে দেন না তারা। স্বামীও বেশ যত্ন নেন। 3 মাস পর ডাক্তারের কাছে প্রথমবার নেওয়া হলে পরীক্ষার পর দেখা গেল সবকিছুই স্বাভাবিক আছে, ভালোই চলছিল সব। নিয়ম করে প্রতি মাসেই ডাক্তার দেখানো হতো। সুমাইয়া যখন 7 মাসের গর্ভবতী, তখন হঠাৎ করেই তিনি অনুভব করলেন তার গর্ভের শিশুর নড়াচড়া বেশ কম হচ্ছে। প্রথমে এতটা পাত্তা দেননি, ভাবছিলেন এটাই বোধহয় স্বাভাবিক। কয়েকদিন পর মনের টানে ডাক্তার দেখাতে গেলে ডাক্তার দেরিতে আসায় বেশ রাগ করলেন। আর কদিন দেরি হলে শিশুটিকে বাঁচানো সম্ভব হতো না বলে জানান তিনি। আল্লাহর রহমতে এ যাত্রায় রক্ষা পেলেন সুমাইয়া। ডাক্তারের চিকিৎসাপত্র এবং পরামর্শ মেনে চলায় নির্দিষ্ট সময়ে সুমাইয়া একটি ফুটফুটে সুস্থ শিশুর জন্ম দেন। সবাই চায় একটি সুস্থ শিশু, কিন্তু প্রসবকালীন অবহেলা অথবা অসচেতনতার কারণে অনেক সময় শিশু মৃত্যুর ঘটনা ঘটে অথবা জটিলতা নিয়ে জন্ম হয় শিশুর। তাই গর্ভকালীন সচেতনতার প্রয়োজন খুব বেশি। সচেতনতার অভাবে শুধু নিরক্ষর সাধারণ পরিবারেই নয়, শিক্ষিত এবং উচ্চবিত্তের পরিবারেও দুর্ঘটনা ঘটে যেতে পারে। গর্ভাবস্থায় সমস্যা হচ্ছে কিনা তা বোঝার জন্য বেশ কিছু লক্ষণ বা চিহ্ন আছে। এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। গর্ভাবস্থায় যে কোনো সময়ে মাসিকের রাস্তা দিয়ে রক্ত পড়া কিন্তু সমূহ বিপদের লক্ষণ। বিভিন্ন কারণে রক্তপাত হতে পারে, তাই রক্তপাত যখনই হোক না কেন দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। বারবার বমি বা বমি বমি ভাব হলে গর্ভবতী ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেন না, এতে করে তিনি পানির শূন্যতা ও অপুষ্টিতে ভোগেন। এর ফলে গর্ভের শিশুর স্বাভাবিক বৃদ্ধি কমতে পারে ও জন্মগত সমস্যা হতে পারে। নির্ধারিত সময়ের আগেই শিশু ভূমিষ্ঠ হতে পারে, তবে গর্ভধারণের প্রথম 3 মাস পর্যন্ত এই সমস্যা স্বাভাবিক। গর্ভস্থ শিশুর নড়াচড়া যদি আগের চেয়ে কম বা একেবারেই নড়াচড়া বন্ধ হয়ে যায়, তবে বুঝতে হবে শিশুর বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। শিশুর নড়াচড়া কম হচ্ছে কিনা বোঝার জন্য খাবার খেয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়তে হবে এবং পেটে হাত রেখে বোঝার চেষ্টা করতে হবে গর্ভস্থ শিশুটি কতবার নড়াচড়া করছে। যদি 2 ঘন্টায় শিশুর নড়াচড়া 10টির কম হয়, তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে। গর্ভকালীন মায়েদের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম একটি হচ্ছে চোখে ঝাপসা দেখা ও মাথা ব্যথা। গর্ভাবস্থায় যাদের এমন সমস্যা দেখা দেয়, সম্ভবত তারা প্রি এক্লামশিয়ায় ভুগছেন, যা পরবর্তীতে এক্লামশিয়া বা খিঁচুনিতে রূপ নেয়। খিঁচুনি মা ও শিশুর জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, তাই এমন লক্ষণ দেখা দিলেই অতি দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে হবে। গর্ভকালীন সচেতনতার কোনো বিকল্প নেই। পরিবারের সবার সচেতনতা এবং সময়মতো পদক্ষেপের ফলে প্রতিটি শিশুর জন্ম হোক নিরাপদ।
0: শ্রোতা বন্ধুরা, আয়োজনে এবারে আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য বিষয়ক গান। শুনবেন কিরণচন্দ্র রায়ের কণ্ঠে, কথা লিখেছেন সালমা আক্তার।

0: অনুষ্ঠানের সবশেষ পরিবেশনে রয়েছে বেতার কার্টুন।
1: লতাবু, তুমি এবার পরীক্ষায় প্রথম হইবা, দেখো।
2: তাই যেন হয়, সামনে বৃত্তি পরীক্ষা দিমু। আমি চাই লেখাপড়া শিক্ষা অনেক বড় হইয়া নিজের পায়ে দাঁড়াইতে।
1: তুমি পারবা গ্রামের মুখ উজ্জ্বল করতে।
2: আর তুই?
1: আমি কোন রকমে পাশ করতে পারলেই হয়, লেখাপড়া করতে একদম ভালো লাগে না।
2: না রে, লেখাপড়া করা খুব দরকার। সুখী ভাবি যদি লেখাপড়া না জানতো তাহলে কি অবস্থা হইতো?
1: সত্যি তাই, ভাই মারা যাওয়ার পর ভাবি স্কুলে মাস্টারি কইরাইতে সংসার তারে ধইরা রাখছে, ছেলে মেয়ে দুইটারে মানুষ করছে।
2: এখন বুঝতে পারছস কেন মেয়েদের লেখাপড়া করা দরকার? মনোযোগ দিয়ে পড়, দেখবি ভালো লাগবো।
1: তুমি আমার এই অঙ্কটা দেখা দিও।
2: আচ্ছা দিমু, সময় পাইলে আসিস।
3: কই গেলা, কই গেলা লতার মা? আরে গঞ্জে যাওয়ার সময় হইলো।
4: এই তো আসতেছি।
2: বেলুন, আপনার পান আর ছাতা
3: দেও,
2: বেশি দেরি করেন না।
3: আচ্ছা,
2: তাড়াতাড়ি ফিরেন। মায়াটা লইয়া একলা একলা থাকি, বড় ডর লাগে।
3: দেখতে দেখতে মায়াটা বড় হইয়া গেল।
2: হেল লাগে তো চিন্তা বেশি।
3: আল্লাহ ভরসা, চিন্তা করো না। তোমার মতো মাইয়ার লাগিয়া আমারও কি কম টান, তাড়াতাড়ি ফিরুমনি।
2: আচ্ছা।
4: পাকঘরে
2: লইয়া যাও। লতা, তোর বাজান রে ওজুর বানি দে।
3: তুমি যাও, নামাজ পড়ো গিয়া, সুখবর আছে, আমি নামাজ পড়ে লই। বুঝলা লতার মা, লতারে লইয়া আর কোনো চিন্তা নাই। গঞ্জের হাটে ওই করৈতলির সামাদ আলীর লগে দেখা, তারপর এবার ডাক্তারি পড়তে ঢাকা যাইব, মেলা খরচ। তাই আমাগো লতারে ঘরের বউ করে লইবার চায়, যৌতুক না যৌতুক না, তয় পড়ার খরচটা চায় এই আর কি। তুমি কি কও?
2: প্রস্তাব খারাপ না, কিন্তু আমার মায়ে তো ছোট, তয় ডাক্তার জামাই পাওয়াও ভাগ্যের কথা, আমার একটাই মাইয়া।
3: লতার বয়সেই তোমারে আমি ঘরে আনছিলাম।
2: কম বয়সে সন্তান গুলান আতুর ঘরে শেষ, একমাত্র লতারে আল্লাহ বাঁচাই রাখছি, যদি একটা পোলাও বাঁচত।
3: দুঃখ কইরো না, সবই আল্লাহর ইচ্ছা, দেখো লতা সুখী হইব।
2: তাই যেন হয়।
5: সুখী ভাবি
2: কি কি হয়েছে লতা, আমাকে বল না, এমন করে কাঁদছিস কেন, কে কিছু বলছে?
5: সুখী ভাবি তুমি কও, আমি কি লেখাপড়ায় খারাপ, দেখতে অসুন্দর? কও।
2: হ্যাঁ তা কেন, তুই পরীর মতো সুন্দর, লেখাপড়ায়ও ভালো, রাজপুত্র পঙ্কিরাজ ঘোড়ায় চড়ে তোকে নিয়ে যেতে আসবে, ভালোভাবে পড়লে তোর জন্য ডাক্তার উকিল ম্যাজিস্ট্রেট হওয়া কোনো ব্যাপার না। আচ্ছা এখন বলতো কি হয়েছে?
5: বাবা মামার বিয়ে দিতে চায়, করাইতলি গ্রামের সোমেদ আলীর ছেলের সাথে, তার ছেলে ডাক্তারি পড়তে ঢাকায় যাইব।
2: হবু ডাক্তার, বুঝলাম,
5: কিন্তু আমি তো লেখাপড়া করতে চাই, তুমি না বললা মেয়েরা ডাক্তার উকিল ম্যাজিস্ট্রেট হয়?
2: হ্যাঁ হয়তো।
5: আমি এখন বিয়ে করুম না, লেখাপড়া করুম, তুমি বাবা আমাকে বুঝিয়ে বলো।
2: আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে পড়বো। এবার চোখ মুছতো, আমি সন্ধ্যায় তোদের বাড়ি যাব, যা বলার বলে আসবো। তবে হবু ডাক্তার কিন্তু খারাপ না, আমার ছোট ভাইয়ের সাথেই পড়তো। চল তো ভিতরে যাই, কেঁদে কেঁদে একবার চোখ মুখ ফুলিয়ে ফেলেছিস, আয় মুখে কিছু দিবি, চল।
6: কে? সুখী বৌমা, আসো আসো।
2: আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন?
3: ভালোই আছি মা, এ বয়সে আর কত ভালো থাকা যায়, তুমি ভালো তো?
2: হ্যাঁ ভালোই আছি চাচা, দোয়া করবেন।
3: দোয়া তো করি মা, অকালে বিধবা হইয়া মাস্টারি কইরা পোলাপান গুলারে মানুষ করতেছো, আমরা সব সময় দোয়া করি মা, তোমার মতন মেয়ে আমাদের গর্ব।
6: ঠিকই কইছেন, সুখী মারে আপদে বিপদে পাশে পাই।
2: চাচা চাচি, আপনাদের দুজনের কাছে আমার জরুরি কথা আছে, যদি শোনেন।
3: কও কি মা, তোমার কথা হুনুম না, কি অসুবিধা?
2: কথাটা লতার বিষয়ে।
5: কি লতা, কোনো অঘটন ঘটেছে?
2: না না, ছি ছি চাচি, তা কেন, লতা কত ভালো মেয়ে, সব পরীক্ষায় প্রথম হয়, এবারও বৃত্তি পাবে, দেখবেন লতা আমাদের সবার মুখ উজ্জ্বল করবে।
3: তা তো বুঝলাম, বিষয়টা কি?
2: এ মানে আপনারা লতার বিয়ে দিতে চাচ্ছেন, এটা কিন্তু ঠিক না।
3: কেন?
2: মাত্র 13-14 বছরের মেয়েকে বিয়ে দেয়া যায়, এটা কিন্তু ঠিক না, এতে মা ও শিশুর মৃত্যুর হার বৃদ্ধি পাবে, 18-র আগে মেয়েদের বিয়ে দেয়া আইনত অপরাধ।
6: ডাক্তার জামার কথা হই না, তোমার চাচার মাথা খারাপ হয়ে গেছে।
3: ভালো ছেলে, তারা এমন করে ধরেছে, তাই তো।
2: লেখাপড়ার খরচটা চাইছে, তাই না চাচা? তাদের অবস্থা ভালো না, আমার বাবার দেশের লোক তো আমি জানি, তবে ছেলে কিন্তু ভালো।
3: বৌমা তুমি কও কি করা যায় এখন?
2: তারা যদি লতার বিয়ে পাশ করা পর্যন্ত অপেক্ষা করে তাহলে পাকা কথা দিতে পারেন, লতা মেধাবী সুন্দরী, ওর জন্য পাত্রের অভাব হবে না। মেয়েদের লেখাপড়ার কত যে দাম, এই আমাকে দেখি তো বুঝতে পারছেন চাচা। আর যদি বাবা মা আমাকে লেখাপড়া না করাতেন, স্কুলে মাস্টারি করতে পারতাম না, ছেলে মেয়েদেরও মানুষ করতে পারতাম না, হয়তো পরের বাড়ি দাসীগিরি করতে হতো। লেখাপড়া মেয়েদের একটা নিজস্ব শক্তি চাচা।
7: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি খায়রুন নিসা। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া মহল্লায় মাইকিং ও জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সভায় এই নির্দেশনা দেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, যেসব এলাকায় মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন সেসব এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। এই সময় ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গতকাল জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান। সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ প্রণয়ন হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আলোচনা ও ঐক্যমত্যের ভিত্তিতে। এখন সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কাজ করছে। বিরোধী দলকে কমিটিতে প্রতিনিধি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, সংবিধান সংশোধনের প্রতিবেদন প্রণয়নের পর সংসদে সংশোধনী বিল উত্থাপন করা হলে সেখানেও বিরোধী দলের অংশগ্রহণ ও আলোচনায় ভূমিকা রাখার সুযোগ থাকবে। আগামী 2027 শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতরাতে এই নীতিমালা প্রকাশ করা হয়। এই নীতিমালার আলোকে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির আবেদন ফি গ্রহণ এবং ফলাফল প্রক্রিয়াকরণ ও প্রকাশ অনলাইনে সম্পন্ন করা হবে। সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়ে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব মান দিবস। এবছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব জ্বালানি। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। বিশ্বের 109টি দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশ্যে গত ফেব্রুয়ারি থেকে 10ই অক্টোবর পর্যন্ত 4,43,021 জন কর্মী প্রবাসে গিয়েছেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী এই সময় সবচেয়ে বেশি কর্মী গমন করেছেন সৌদি আরবে। এছাড়া সিঙ্গাপুর, কাতার, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতেও উল্লেখযোগ্য সংখ্যক কর্মী গমন করেছেন। এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের 1 ফেব্রুয়ারি থেকে 10ই অক্টোবর পর্যন্ত দেশে মোট 2,573,91,20,000 মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অবিভক্ত ঢাকা মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও দলের কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের জানাজায় অংশগ্রহণ করেন। এর আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আগেই জানানো হয়েছে, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের গতকাল রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। সৌদি আরবের দাহরানে জ্বালানি স্থাপনা আরামকো ভবনে হুতিদের হামলায় সেখানে আগুন ধরে যায়, তবে কেউ হতাহত হয়নি। এর আগে হুতিরা ওই ভবন ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য জনসাধারণকে সতর্ক করে। হুতি হামলার জবাবে সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীও ইয়েমেনে হুতিদের জ্বালানি স্থাপনা ও সংরক্ষণাগারে হামলা চালায়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আল খার্স আকাশে হুতিদের একটি ক্রুজ মিসাইল প্রতিহত করা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী মাসে কংগ্রেসে মধ্যবর্তী নির্বাচনের আগে যাতে তেলের দাম বৃদ্ধি পায় সেজন্য হুতিরা সৌদি জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। খেলার খবর, ক্রিকেট। আজ ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় ও শেষ ম্যাচে টসে হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন ব্যাট করছে বাংলাদেশ নারী দল। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 30 ওভারে 4 উইকেটে 92 রান করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

মাদক নয়, মৃত্যু নয়, সুস্থ জীবন চাই আমরা। মাদক মুক্ত সুস্থ জাতি চাই। আসুন আমরা মাদক মুক্ত সমাজ ও জাতি গড়ে তুলতে সহায়তা করি। মাদক অপরাধীদের সন্ধান পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিন এবং মাদক অপরাধীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। মাদক আসক্ত ব্যক্তি তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যে কোনোভাবেই সহায়তা করুন। মাদক ব্যবহার দাম্পত্য সুখের অন্তরায়। মাদক থেকে দূরে থাকুন, সুখী জীবন গড়ে তুলুন। মাদকের ব্যবহার মানসিক, শারীরিক ও অর্থনৈতিকভাবে মাদক সেবনকারীকে ক্ষতিগ্রস্ত করে, এ থেকে দূরে থাকুন, সমাজকে সুন্দর রাখুন। মাদকদ্রব্য সেবন ও গ্রহণ একটি মারাত্মক অভ্যাস। এটি শুধু সেবন ও গ্রহণকারীকেই নয়, তার পরিবারকেও ধ্বংস করে। আসুন মাদকের বিরুদ্ধে আমরা সচেতনতা গড়ে তুলি।

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এই ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স এবং FM 102 মেগাহার্জে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ এবং এফএম 106 মেগাহার্টজ। একই সঙ্গে অনুষ্ঠান শুনতে পাচ্ছেন এফএম 102 মেগাহার্টজে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালেই বন্ধু শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার প্রচারিত হবে বিকেল 4:05। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল 5:40। কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 প্রচারিত হবে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 প্রচারিত হবে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ দলগত নাটক ডাকঘর শুনবেন রাত 10:00। মূল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, পরিবেশনা বাগেরহাট থিয়েটার ও তার দল। এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্টসে সন্ধে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এই ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন।
1: ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করে ফেলুন এবং প্রতিদিন সকালে বিকেলে দরজা জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে দিন। এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে প্রতিবন্ধী বন্ধুদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ফোনিন অনুষ্ঠান হাত বাড়ালেই বন্ধু। সঞ্চালনে ডক্টর রেজাউল আলম খান।

0: প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতারে ঢাকা কেন্দ্র থেকে আমরা কথা বলছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হাত বাড়লে বন্ধু অনুষ্ঠানের উপস্থাপক আমি ডাক্তার রেজাউল আলম খান। আমরা প্রতি সপ্তাহেই এ ধরনের অনুষ্ঠান করে থাকি হাত বাড়লে বন্ধু অনুষ্ঠানে। অনেক তথ্য জানার সুযোগ থাকে, আমরা আলোচনা করব, মত বিনিময় করব। আজকে যে প্রসঙ্গ নির্বাচন করা হয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম, অর্থাৎ প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, এটাই আমরা প্রমাণ করতে চেষ্টা করব। পাশাপাশি আপনাদের মতামতও জানাবেন প্রশিক্ষণের সুবিধে অসুবিধে এবং বিপত্তি কোথায়, কেন আমরা প্রশিক্ষণ নিতে দেরি করছি বা সুযোগ পাচ্ছি না, এ নিয়ে অনেক প্রসঙ্গ আছে। আজকে আমন্ত্রণ জানিয়েছি যিনি বার্ডো নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইদুল হক। আমরা জনাব সাইদুল হক সম্পর্কে একটু তথ্য জানিয়ে দিই। তিনি 1994 সালে অশোকা ফেলোশিপ পেয়েছিলেন এবং এর পরবর্তীতে 2002 সালে রিনহার্ড মুন জার্মানির তিনি পদক পেয়েছিলেন। এছাড়া রবার্ট ম্যাকনামা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে তিনি পেয়েছেন 2001 সালে পুরস্কার। পাশাপাশি 21 পদকপ্রাপ্ত সমাজসেবা এবং জনসেবায় তিনি সম্মানিত হয়েছিলেন এবং আমরা ছোটখাটো অনেক পুরস্কারের মাঝে আছে। আর 26 এপ্রিল 16 তারিখ ছিল আর সেখানে স্বাধীনতা পুরস্কার তিনি পেয়েছিলেন, অর্থাৎ স্বাধীনতা পুরস্কার, সমাজসেবা পুরস্কার, 21 পদক, নানাভাবে তিনি সম্মানিত হয়েছেন। সবচেয়ে বড় কথা, এইসব সম্মানিত হওয়া ব্যক্তি এত ব্যস্ততার মাঝে, তাদের গবেষণা কার্যক্রমের মাঝে সময় দেওয়াটা খুব দুরূহ ব্যাপার এবং একটি বিষয় নির্বাচন করে তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি শ্রুতে আসবার জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম। এই ব্যাপারে তিনি মতামত জানাবেন, আপনারাও আপনাদের মত জানাবেন। আমরা শুরুতে আসি। মোহাম্মদ সাইদুল হক, নির্বাহী পরিচালক বার্ডো, আপনাকে স্বাগত অনুষ্ঠানে।
1: আপনাকে ধন্যবাদ।
0: জি, আমরা শুভেচ্ছা পেলাম। প্রিয় শ্রোতা, আপনাদের জন্য শুভেচ্ছা। তিনি আজকে কথা বলবেন। প্রতিবন্ধী ব্যক্তি মানেই আমরা ভাবি যে তাকে দিয়ে কিছু করা সম্ভব হবে না, কারণ শারীরিক, মানসিক, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, তারা সমাজের ব্যক্তিগণ মনে করেন যে তারা কোনো কাজে জড়িত হলে সেখানে ঝামেলা হবে, কাজ সুসম্পন্ন করতে পারবেন না, সুষ্ঠুভাবে কাজ নামাতে পারবেন না।

0: বিভিন্ন সংগঠন এবং সরকার মিলে প্রতিবন্ধী মানুষের প্রশিক্ষণের উপরে জোর দিয়েছেন এবং প্রশিক্ষণ কার্যক্রম, নানাবিধ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আপনি জানেন সরকারি বেসরকারি প্রতিবন্ধী মানুষের উন্নয়নের জন্য, যেমন ধরেন বারডোর একটা প্রশিক্ষণ সেন্টার আছে, সেখানে সকল ধরনের প্রতিবন্ধী মানুষের কম্পিউটার প্রশিক্ষণ হয়ে থাকে এবং গভর্নমেন্টেরও 6টি বিভাগে 6টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, বিশেষ করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে। তো সেখানে তারা স্পেশালি সকল ধরনের প্রতিবন্ধী মানুষের প্রশিক্ষণের কাজে যে উদ্যোগগুলো সেগুলো সরকার গ্রহণ করেছে। এছাড়াও সরকার আরেকটা বিষয় করে রেখেছে যে আমাদের যে মূল স্রোতধারায় যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, সেখানে যাতে প্রতিবন্ধী মানুষরা অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্যে একটা কোঠা দিয়েছে, যে 10% বা কোনো কোনো প্রতিষ্ঠানে 20% কোটা দিয়েছে, যাতে অন্যান্য মানুষের সাথে প্রতিযোগিতার পাশাপাশি প্রতিবন্ধী মানুষেরাও যাতে প্রশিক্ষণ নিতে পারে এবং সমাজে মূল স্রোতধারা সম্পৃক্ত হতে পারে। এখন যে কোনো সময়ের তুলনায় আমি বলবো যে এখন একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে কর্মসংস্থানে অংশগ্রহণ। কারণ আপনি যদি দক্ষ না করতে পারি আমরা একজন প্রতিবন্ধী মানুষকে, তাহলে সে কিভাবে কর্ম পাবে? তা কর্ম পেতে হলে তাকে পূর্ব শর্ত যেটা, তাকে দক্ষ হতে হবে, তাকে নিজের দক্ষতা বাড়াতে হবে, তারপরে তাকে মূল স্রোতধারায় অংশগ্রহণ করতে হবে।
1: ধন্যবাদ মোহাম্মদ সাইদুল হক। একটি প্রসঙ্গে আমি আনতে চাই, তা হচ্ছে যে যারা প্রশিক্ষণ নিচ্ছেন, এটা তো অনেক আগে থেকে কার্যক্রম শুরু হয়েছে, নানাভাবে শুরু হয়েছে, নানাভাবে কার্যক্রম চলছে, কিন্তু আমরা শ্রোতাদের সাথে যেহেতু সরাসরি কথা বলি হাত বাড়ালে বন্ধু অনুষ্ঠান থেকে, আমরা এমন কোনো সাড়া পাই না, ইতিবাচক সাড়া পাই না যে প্রশিক্ষণগুলো খুব কার্যকরী, আমরা উপকৃত হয়েছি, আমার জীবন উন্নীত হয়েছে, আমার সমস্যা দূর হয়েছে, আমি অন্ধকার থেকে আলোতে পৌঁছেছি, এই সুসংবাদগুলো আমরা পাই না, তারা বলেন না। আমরা উত্তরে যাব, তার আগে কার জন্য অপেক্ষা আছেন আমরা ফোন নিচ্ছি। হ্যালো,
2: আসসালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম। দুঃখিত সংযোগ হারিয়েছি, আমরা আর একটা ফোনে যাই। হ্যালো,
2: আসসালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম।
2: ভাইয়া সানোয়ার হোসেন বলছিলাম।
1: জি বলুন।
2: প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি সদস্য পাবনা।
1: জি,
2: আমি প্রথমে ভাইকে সাইদুল ভাইকে ধন্যবাদ জানাই, আর আমি আপনার একটা কথার প্রথমে অ্যান্সার দিই, সেটা হচ্ছে শুনেন, আমরা প্রশিক্ষণ নিয়ে উপকৃত হয়েছি হই নাই তা না, কিন্তু আমরা এগুলো বাস্তবতা স্বীকার করি না। যেমন আমি একটা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি গাভী পালনের প্রশিক্ষণ নিয়েছিলাম। ওই সময় 2007-08 মাত্র আপনি 9,000 টাকা একটা গাভী কিনি, আমি ওই সময় বিক্রয় করছিলাম প্রায় 8 মাস পরে 29,000 টাকা। বর্তমানে আমি অবলম্বন প্রতি বছরে একটা দুইটা করে গাভী বিক্রয় করে 1.5-2 লাখ-1 লাখ টাকা করে। এখন আমার বাসাতে একটা গাভী আছে, আমি এখন বিক্রয় করলে 1,20,000 বিক্রয় করতে পারো। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমাদের সমাজে আমরা স্বীকার করি না যে আমরা যে এই দ্বারাই প্রশিক্ষণ নিয়ে উপকৃত হয়েছি, এটা আমরা অনেকে বলতে চাই না কো। হ্যাঁ, এটা আপনার বিষয়টা আমি বললাম। আর
1: আমার কথাগুলো খুব ভালো লাগলো, ধন্যবাদ। আমরা আরেকটা ফোনে যাই, ধন্যবাদ আপনাকে।
2: না, আমি একটু, আমার প্রশ্ন আছে, আমার প্রশ্ন আছে একটা।
1: আপনি তো অনেক লম্বা করে ফেলেছেন, আমাকে অন্যকে সুযোগ দিতে হবে তো।
2: আমার একটা,
1: আমরা আরেকটা ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম।
3: রিজাল ভাইয়া ভালো আছেন আপনি?
1: ভালো আছি জি।
3: আমি মোহাম্মদ লুৎফাজর দাস, বড়খোলা পাংছা থেকে।
1: জি,
3: আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি স্যারের কাছে জানতে চাচ্ছি যে আমাদের এলাকায় যারা যে প্রতিবন্ধী আছে, বুঝছেন, কিছু কিছু লোক ওইগে ওই মা বাপ অবহেলা করে, যাই তোর এই গরু কিনে দেবো, তোর বাসায় খাবার দেবো, মানে রাগ টাগ করে প্রচুর। সে হইলেগে এরা যে আবার কিছু লোক আছে প্রতিবন্ধী, সেলাই মেশিন কিনে এই যে আপনার কাপড় চোপড় বানাতে খুব উন্নতি করেছে, আর কেউ মানে টাকার অভাবে করতেই পারে না। তাই বাপ
1: কি বলতে চান, কি জানতে চাচ্ছেন?
3: আমি জানতে চাচ্ছি যে এদের যে এরা হইল কিছু লোক গরিব মানুষ, বুঝছেন, এই গরু বাছুর কিনতে পারে না, এদের এদের কিভাবে চলবে একটু এই স্যার বললে খুশি।
1: জি, আমরা ভাববো এই সাহায্য সহযোগিতার প্রসঙ্গ আজকে নয়, আমাদের আজকের প্রসঙ্গ প্রতিবন্ধী ব্যক্তির জন্য প্রশিক্ষণ কার্যক্রম। সাহায্য

0: দিয়ে প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থাপনা হয়তো অন্য একদিন আলোচনা করব আমরা। আর একটা ফোন নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম।
1: কথা বলছি হাজী মোহাম্মদ মিন্টু আলমিয়া ইসলামগঞ্জ বাজার উপজেলা ফরিদগঞ্জ জেলা চার করতে।
0: জি,
1: প্রশ্ন হচ্ছে যে অনেক ক্ষেত্রে প্রশিক্ষণটা নেবে দিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি করবে, এবং কত বয়স থেকে এবং উদ্য কত বয়স পঞ্চাশ উদ্য নাকি এই ব্যাপারে?
0: হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে কোন বছর বয়সে প্রশিক্ষণের জন্য উপযোগী বয়স। আমরা একটা ফোনে যাই। হ্যালো
2: হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম।
2: কথা হচ্ছে আলী হাসান, মানিকনগর কৈটলা বেড়া পাবনা থেকে।
0: আলী হাসান, কি জানতে চান?
2: জি, আমি আমি জানতে চাচ্ছি এই দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কি কি ট্রেনিং এর ব্যবস্থা আছে, আর কোথায় যাব, কিভাবে যাব, কার সাথে যাব?
0: ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন করেছেন। আমরা আরেকটা ফোন নেই। হ্যালো
3: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম।
3: হ্যাঁ ভাইয়া, কেমন আছেন?
0: প্রয়োজনীয় প্রশ্ন করুন, সময় কম তো আমাদের, সময় তো শেষ হয়ে যায়।
3: আমি জানতে চাচ্ছি যে প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্র এটা
0: শুনতে পাচ্ছি
3: কোন কোন জায়গায় আছে?
0: আমরা আরেকটা ফোনে যাই।
3: হ্যালো
0: হ্যালো
4: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম।
4: রিজাল ভাই, রাজমিস্ত্রি।
0: জি,
4: মোহাম্মদ আব্দুল সামাদ স্যার, সাতর বাজার বলমারি ফরিদপুর থেকে।
0: জি জি।
4: তো আমি জানতে চাচ্ছিলাম যে হাত বাড়ালেই বন্ধু, আমি জানতে চাই প্রতিবন্ধীদের জন্য আসলে ওই যে প্রশিক্ষণ নেওয়ার জন্য দেখা যাচ্ছে তারা অর্থ প্রতিবন্ধী, দেখা যাচ্ছে তারা তাদের প্রশিক্ষণ নেওয়ার জন্য প্রথম তো কিছু প্রয়োজন আছে, এখন কোথায় যোগাযোগ করলে? আর
0: এটা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ।
4: খরচ হয় কিনা?
0: জি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বলেছেন যে কোথায় যাবেন, কেমন খরচ হয়, এই ধরনের প্রশ্ন করুন, জানতে চেষ্টা করুন। আমরা আরেকটা ফোনে যাই। হ্যালো
2: হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম।
2: আমি কথা হচ্ছে রোগ আলম, সভাপতি স্বাধীন বাংলা সুতা ক্লাব, গ্রাম ঘাটনগর, মোল্লাপাড়া, কুশানগা থেকে।
0: হ্যাঁ রবিউল আলম।
2: হ্যাঁ, আমার প্রশ্ন হলো এই যারা প্রতিবন্ধী প্রশিক্ষণ নিবে উপজেলা কেন্দ্রে, এটা কার কার মাধ্যমে যাবে যাবে? আর একটি প্রশ্ন হলো যে এই যে একটি বাড়ি একটি খামার আছে, এটার উদ্যোগে যদি নেয় প্রশিক্ষণটা, তাহলে পার্সেন্ট সুদ হারে কম, ওই অত্যন্ত কম 8% হার, তাহলে এটা সরকার উদ্যোগ নিলে আরো ভালো হবে, যেহেতু লোন নিতে পারি আর কিছু করার জন্য।
0: ধন্যবাদ। আমরা আর একটা ফোন নেই। হ্যালো
5: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম।
5: সোহেল রানা বলছিলাম, পাঙ্গা থেকে।
0: সোহেল রানা, জি।
5: আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি যে একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমার 40+ বয়স, আমি তো লেখাপড়া করার সুযোগ পাইনি।
0: জি।
5: দেখেন, আমার মতো বাংলাদেশে অসংখ্য দৃষ্টি প্রতিবন্ধী এরা লেখাপড়া না জানা, অর্থাৎ বাংলাদেশের যতগুলো দৃষ্টি প্রতিবন্ধী আছে এদের বড় একটা অংশ কিন্তু পড়াশোনা থেকে বঞ্চিত।
0: জি।
5: তো সাইদুল ভাই, আপনি দয়া করে বলবেন যে আমার মতো যারা দৃষ্টি প্রতিবন্ধী বা অন্য ধরনের প্রতিবন্ধী আছে, এদেরকে একটা কাজে লাগানো যায় কিনা রাষ্ট্রের বা পরিবারের?
6: প্রথমত একজন প্রশিক্ষণার্থী প্রশ্ন করেছিলেন যে প্রশিক্ষণের বয়স সীমা। হ্যাঁ
0: জি,
6: সাম্প্রতিক কালে গভর্নমেন্ট একটি প্রশিক্ষণ চালু করেছে, সেটা আর্ন প্রজেক্ট নামে, এবং প্রত্যেকটা জেলাতে এই জাস্ট এই যে আমরা গত মাসে শুরু করেছি, ফরিদপুর থেকে বোধহয় কেউ প্রশ্ন করেছে, প্রতিটা জেলায় প্রতিটা উপজেলায় এই আর্ন প্রজেক্ট অর্থাৎ ইকোনমিক্স অ্যাক্সেলারেশন রেজিলিয়েন্স নিট, এই আর্ন প্রজেক্টের মাধ্যমে আমরা লক্ষ লক্ষ মানুষকে ট্রেনিং দেবো, সেখানে প্রতিবন্ধী মানুষের সম্পৃক্ত করা হবে। আমি আশা করব আপনারা যারা আজকে অনুষ্ঠান শুনছেন, প্রত্যেকের উপজেলায় এই প্রশিক্ষণ শুরু হচ্ছে, আপনারা সেখানে যাবেন, বয়স হইতে হবে 18 থেকে 35, মনে রাখবেন বয়স হইতে হবে 18 থেকে 35, এই বয়স হলে আপনি সেখানে প্রশিক্ষণ অর্জন করতে পারবেন। আপনার জেলাতে কি কি ট্রেড আছে সেই ট্রেডগুলো বাছাই করা হবে, এবং তার উপরে সুনির্দিষ্ট ট্রেডের উপরে প্রথমে এক মাস এবং পরে তিন মাস এই চার মাসের ট্রেনিং দেওয়া হবে এবং আপনাকে চেষ্টা করবে যে কোনো না কোনো কোন কর্মে আপনি কর্ম করতে পারবেন সেইটা ওইখানে বাছাই করে আপনাকে ওই কর্মে দিয়ে দেবে।
0: ধন্যবাদ। স্বাবলম্বী হতে চায় এমনই একজন প্রথমে ফোন করেছিলেন, সানোয়ার হোসেন পাবনা থেকে, যে তিনি গরু নিজে থেকেই একটু প্রশিক্ষণ তো নিশ্চয় নিয়েছেন এবং তারপরে গরু প্রতি বছরই উনি সেল করে করে মোটামুটি ভাবে একটা
6: চমৎকার অভিজ্ঞতা বর্ণনা
0: করেছেন। চমৎকার।
6: এটা
0: আমাদের জন্য একটা খুব বড় ধরনের দৃষ্টান্ত,
6: শিক্ষণীয়।
0: আর বয়স নিয়ে একটা কথা হয়ে গেল। আরেকটা বিষয় হচ্ছে যে আলী হাসান প্রশ্ন করেছেন যে কি কি প্রশিক্ষণ দেয়া হয়, কোথায় যেতে হবে,
6: তার উত্তর দিয়েছি
0: জি। এবং আর একটা প্রশ্ন এসছে রাজমিস্ত্রি আব্দুল সামাদ শেখ, যে প্রশিক্ষণ দিতে চায় অনেকে, তো কেমন খরচ হবে এটা তো জানা দরকার।
6: প্রশিক্ষণে কোনো খরচ হবে না, ওই প্রশিক্ষণটি ফ্রি দেওয়া হবে।
0: আচ্ছা,
6: টোটাল এটি ব্র্যাকের সাথে যোগাযোগ করবেন স্থানীয়, এবং ফরিদপুর অঞ্চলে আছে আশপাড়া, গোপালগঞ্জ অঞ্চলে আছে বারডো, এরকম প্রতিটা অঞ্চলে জেলায় একটা করে এনজিও আছে আর কি। হ্যাঁ,
0: রবিল সাহেব নগা থেকে একটা প্রশ্ন করেছেন যে একটি বারে একটি খামার তাদের সাথে যুক্ত করে কোনো কিছু করা যায়।
6: এটা তো একটা প্রজেক্ট ছিল বিগত সরকারের আমলে, তো সেই প্রজেক্টের সাথে যোগাযোগ করে দেখতে পারে যে এখনো প্রজেক্টটা চালু আছে কিনা, কারণ ওটা একটা প্রজেক্ট ছিল, তো যদি চালু থাকে নিশ্চয়ই করা যাবে, কারণ ওদের উদ্দেশ্য প্রশিক্ষণ দেওয়া, তারপরে ঘর দেওয়া, তারপর যাতে তাকে স্বাবলম্বী করা।
0: চমৎকার।
6: যোগাযোগ করে দেখবে।
0: আরেকটা ফোনে যাই। হ্যালো, আরেকটা ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম।
7: কথা বলছিলাম মেহেদি হাসান, বড়বাড়ি এলাকা পাঁচলা, রহিমাপুর, পতেন্তলা, নওগাঁ থেকে।
0: কি জানতে চান?
7: আচ্ছা, স্যার বললেন যে মানে স্থানীয় যেগুলা ব্রাক অথবা বেডো এগুলা যে সংস্থা এনজিওর কথা বললেন, তো এটা আমরা সরাসরি উপজেলার সঙ্গে কোন প্রশিক্ষণের ব্যবস্থা আছে কিনা?
6: প্রতিটা উপজেলায়, প্রত্যেকটা উপজেলায় এই প্রশিক্ষণের ব্যবস্থা আছে। আপনি উপজেলায় দেখবেন এনজিও দের অফিস আছে, ব্রাকের অফিস আছে, কিংবা কোন ইউনো সাহেবের সাথে আলাপ করবেন অথবা যুব উন্নয়ন কর্মকর্তার সাথে আলাপ করবেন, ওনারা বলে দেবেন।
0: ধন্যবাদ। আরেকটা ফোনে যাই। হ্যালো,
8: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম
8: ভাইয়া, আমি আবারুল উত্তর জোরদার বড় ক্লাব পাংশা থেকে।
0: জি,
8: আমি স্যারের কাছে জানতে চাচ্ছি যে আমার এলাকায় যারা প্রতিবন্ধী আছে বুঝছেন, এদের আমার রাজবাড়ী জেলায় কোনো কোনো প্রশিক্ষণের কোনো কিছু আছে কিনা, আর আমরা কোথায় মেম্বার কি চেয়ারম্যানের সাথে কোথায় গেলে যোগাযোগটা হবে, আর কত বয়সে প্রশিক্ষণটা নিতে পারে এটা একটু বললি।
6: আমি বলছি আপনার উপজেলায় আপনি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে পারেন, যুব উন্নয়ন কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন, আপনার ইউনিয়নের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, যে কারোর সাথে যোগাযোগ করলেই আপনি তথ্যটা পাবেন। আপনার উপজেলা প্রশিক্ষণ শুরু হচ্ছে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে প্রশিক্ষণ শুরু হচ্ছে, আর বয়স সীমা আমি আগেই বলেছি 18 থেকে 35।
0: ধন্যবাদ। আর একটা ফোনে যাই। হ্যালো হ্যালো,
9: আসসালামু আলাইকুম।
0: আমরা শুনতে পাচ্ছি না, যান্ত্রিক ত্রুটির কারণে অসুবিধা হচ্ছে, আমরা আর একটা ফোন নেই। হ্যালো,
9: আমি আমাদের জনাব সাইদুল হক ভাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার একটা জানার বিষয় হচ্ছে যে সাইদুল হক ভাইদের যে গোপালগঞ্জের যে প্রজেক্টটা, ওখানে যারা যাবে তারা প্রশিক্ষক হিসাবেও
6: যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা অনেকে অংশগ্রহণ করছে, তারাও প্রশিক্ষক হিসেবে এবং কর্মী হিসেবে কাজ করছে, কিন্তু কোনো সমস্যা নাই।
0: আর একটা ফোন নিচ্ছি,
6: আপনি ওখানে যোগাযোগ করতে পারেন।
0: হ্যালো
9: হ্যালো
0: জি, আমরা ফোন পেলে কথা বলবো। তবে প্রিয় শ্রোতা, হাত বাড়লে বন্ধু আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমরা আজকে সাইদুল হক সাহেবকে পেয়েছি, অনেক মূল্যবান পরামর্শ, আপনারাও দিন, আপনাদের মতামত জানান আরও কি হলে ভালো হয়, এবং আমরা সেটা পর্যালোচনা করে সাইদুল হক সাহেব উত্তর দিচ্ছেন যে কোন দিকে খুব সহজ হবে। এবং একটি কথা বারবার আসে যে প্রশিক্ষণ নিতে পয়সা লাগে কিনা, এই উত্তরটা আবারও নিতে চাই জনাব সাদুল হোসেন।
6: আচ্ছা, আমরা যে এখন যে প্রশিক্ষণের কথা বললাম আর্ন প্রজেক্টের মাধ্যমে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট, ব্র্যাক এটা পরিচালনা করছে, আমরা সহযোগী সংগঠন হিসেবে অনেক প্রতিষ্ঠান ওখানে জড়িত আছি, এই প্রশিক্ষণ নেওয়ার জন্য কোনো পয়সার প্রয়োজন।
0: ধন্যবাদ। আরেকটা ফোনে যাই। হ্যালো, ওয়ালাইকুম সালাম।
10: জি ভাই, সানোয়ার হোসেন আর একটু কথা ছিল ভাইয়ের সঙ্গে, বলে বিষয়টা হচ্ছে সাইদুল ভাই, আমার আপনি তো সদ্যে বড় ভাই, আমি একটু আপনাকে বলি, আমার যে বিল্ডিংটা আছে, আমাদের প্রতিবন্ধী নিয়ে কাজ করি, আমাদের বিল্ডিং হচ্ছে ছয়তলা ফাউন্ডেশন, এখন আমাদের নিচতলাটা আগে গার্মেন্টস ছিল, বর্তমান আমাদের গার্মেন্টসটা বন্ধ আছে, তো এই যে প্রশিক্ষণটার কথা বলতেছেন, এইটা করার কোনো ব্যবস্থা আছে কিনা? আর আমাদের দোতলাতে আমি একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র খুলবো, তাহলে এইটাই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যে যারা এখান থেকে লাভ মানে সার্টিফিকেট অর্জন করবে, এইটা যদি আপনি আমাকে একটু বলতেন যে আমরা এই প্রশিক্ষণ কেন্দ্রটা করার পরে যাতে আমরা একটা গুরুত্বপূর্ণ সার্টিফিকেট দিতে পারি, এটা কোথায় গেলে আমি পাবো, এটা আমি একটু জানালে পরে খুশি হতাম, আর আমাদের নিস্তালে তার সুযোগ আছে কিনা একটু জানালে খুশি হতাম।
6: আচ্ছা, আপনি যে প্রশিক্ষণের কথা বলেছেন, আপনার আমার পাবনা মনে হয়, আপনি আপনার পাবনায় আমি যে আর্ন প্রজেক্টের কথা বলেছি তাদের সাথে যদি সংযুক্ত হন আপনি এই প্রশিক্ষণ নিতে পারবেন। আর দ্বিতীয়ত যে প্রশ্নটা আপনি করেছেন, আপনি যদি সার্টিফিকেট পেতে চান আপনি কারিগরি শিক্ষার সাথে সম্পৃক্ত হতে হবে এবং তাদের রেজিস্ট্রেশন নিতে হবে, অথবা এনএসজি এর সাথে সম্পৃক্ত হতে হবে এবং তাদের রেজিস্ট্রেশন নিতে হবে।
0: ধন্যবাদ। আরো একটা ফোন নেই। হ্যালো, ওয়ালাইকুম সালাম।
11: স্যার, মোহাম্মদ রাফিদ হাসান ঢাকা থেকে বলছি।
0: হ্যাঁ রাফিদ, প্রশ্ন।
11: জি স্যার, আমার প্রশ্ন ছিল যে এই যে কোর্স যে প্রশিক্ষণের ব্যাপারে বলা হচ্ছে, সেখানে আমরা যারা মানে যারা ব্যাচেলার শেষ করব মেডিকেলে বা অন্যান্য যেরকম লাইনে, তারা কি মানে এই কোর্সটা নিতে পারবো? যদি নিতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি মানে প্রযোজ্য হবে আমাদের ক্ষেত্রে? এটাই আমার প্রশ্ন।
0: জি,
6: যদি আপনার ইচ্ছা থাকে আপনি কিন্তু সেই যে কোনো কোর্সে অংশগ্রহণ করতে পারবেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, শিক্ষা একটা জিনিস আর প্রশিক্ষণ অন্য জিনিস। হ্যাঁ, প্রশিক্ষণ হলো এককালে হাতে কলমে ধরে শেখানো হয়, আপনি যদি ইচ্ছা করেন ওই প্রশিক্ষণ আপনি নিতে পারবেন, আপনার জেলায় এবং আপনার উপজেলায় এই প্রশিক্ষণের ব্যবস্থা আছে।
0: ধন্যবাদ। আরো একটা ফোনে যাই। হ্যালো,
12: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: জানতে
12: চাই যে হাত বাড়ালেই বন্ধু, তো হাত বাড়ালেই বন্ধু যেহেতু আমরা কি সংগঠনের সাথে জড়িত আছি, আমি রাজমিস্ত্রি, তারপরও পাশাপাশি দেখা যাচ্ছে আমার বাড়িতে হয়তো প্রতিবন্ধী নেই কিন্তু আমার পাশের এলাকায় একটা প্রতিবন্ধী আছে, তো দেখা যাচ্ছে আমরা যদি সবাই যদি একত্রিত চেষ্টা করি যে 2-400-500 টাকা জোগাড় করে প্রতিবন্ধীটা মানুষটা ফরিদপুর দেখা যাচ্ছে তাকে নিয়ে আমরা এখানে নিয়ে যদি কিছুটাও করতে পারি, এটা আমাদের জন্য আসলে অনেক কিছু। তো স্যারের কাছে জানতে চাচ্ছি যে এই প্রশিক্ষণ নেওয়ার পরে সে কি কি কাজ করতে পারবে,
0: কি ধরনের
6: প্রশিক্ষণ? আমরা এখন যে প্রশিক্ষণের আয়োজন করেছি তার এই প্রজেক্টের উদ্দেশ্যই হইল আপনি যে কাজটা করতে সক্ষম সেই কাজের উপরে আপনার প্রশিক্ষণ দিয়ে ওই কাজে আপনাকে সম্পৃক্ত করা হবে। ধরা যাক আপনি গরু পালনে খুবই এক্সপার্ট, তাহলে আপনাকে পোলট্রির উপরে প্রশিক্ষণ দিয়ে আপনাকে পোলট্রির কাজ যাতে আপনি করতে পারেন ওইখানে আপনাকে চাকরি দেওয়া হবে। ধরেন আপনি রাজমিস্ত্রি, আপনি যদি রাজমিস্ত্রির উপরে কারো ট্রেনিং লাগে তাকে ওইটার উপরে ট্রেনিং দিয়ে তাকে ওই কাজে ইনভলভ করা হবে।
0: ধন্যবাদ। আর একটা ফোন নিচ্ছি। হ্যালো,
13: হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
0: হ্যালো,
13: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: হ্যালো,
13: বলছি যে আগামীকালকে তো সাদা ছড়ি দিবস, সাদা ছড়ির উপরে কোনো প্রশিক্ষণ কোথাও আছে কিনা এটা জানতে চাইছি।
0: জি, আমাদের সঙ্গে থাকুন। সাদা ছড়ির উপর কোনো প্রশিক্ষণ আছে কিনা?
6: সাদা ছড়ির উপরে আমরা প্রতি বছর ডিসেম্বরে আমরা 3-5 দিনের আমরা প্রশিক্ষণ করে থাকি। গত বছর ডিসেম্বর মাসের 25-27 আমরা তিন দিনের প্রশিক্ষণ করেছি। এতে তাকে সাদাছড়ি প্রশিক্ষণ সহ তাকে যাতে একা একা কিভাবে মুভমেন্ট করতে পারে সেই প্রশিক্ষণ প্রদান করা হয় এবং এই প্রশিক্ষণ প্রতিটা প্রতিষ্ঠান দিতে পারে। আপনার আশেপাশে যদি কোন প্রতিষ্ঠান থেকে থাকে ওই প্রতিষ্ঠানে আপনাকে এই প্রশিক্ষণ দিতে পারবে। কোন সমস্যা?
0: আরো একটা ফোন নেই। হ্যালো,
14: ওয়ালাইকুম
0: সালাম।
14: আমি কথা বলছি মোহাম্মদ আতাবর রহমান, চক দেবীরাম, মান্দা, নওগাঁ থেকে।
0: হ্যাঁ, আতাবর রহমান নওগাঁ থেকে। জি, নওগাঁর অনেক প্রশ্ন পেয়েছি আমরা আজকে, বলুন।
14: আমার জানার ইচ্ছা নওগাঁতে কোনো প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে কিনা, আর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও তৈরি করি, এই বিষয়ে যদি আমি প্রশ্ন।
0: আচ্ছা, সাইদুল হোসেন জি,
6: আপনার নওগাঁ জেলায় প্রত্যেকটা উপজেলায় এই ট্রেনিংটা শুরু হয়েছে। আমি যে ট্রেনিং এর কথা বললাম, আর্ন প্রজেক্ট, মনে রাখবেন ব্র্যাক এবং আরো একটা এনজিও আছে সঙ্গে, প্রতিটা উপজেলায় আপনি ইউনো সাহেবের কাছে যাবেন অথবা যুব উন্নয়ন কর্মকর্তার সাথে যাবেন, জানতে পারবেন। আর আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, আপনি ভিডিও ভালো করতে পারেন, এর উপরেও প্রশিক্ষণ হতে পারে, আপনি যোগাযোগ করবেন, আপনাকে ওইটার উপরে আরো দক্ষ করে দেওয়া হবে।
0: শুধু তাই নয়, সে প্রশিক্ষক হিসেবে নিযুক্ত হতে পারে।
6: হ্যাঁ, প্রশিক্ষক হিসেবে আপনি নিযুক্ত হতে পারেন, আপনি যোগাযোগ করেন তাদের সঙ্গে।
0: আর একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো
15: হ্যালো, আসসালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম।
15: দর্জির কাজ এবং মুরগি পালন, বিভিন্ন ধরনের কাজকাম দেওয়া হবে, তো এই কাজকাম কি আপনাদের এই প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে? আর দেওয়ার পরে কি ধরে পরে কোন ভর্তির জন্য টাকা দেওয়া লাগবে কিনা?
0: প্রশিক্ষণ দেওয়ার পরে কি আপনি কোনো সহযোগিতা করেন?
6: আচ্ছা, আপনাকে কোন রকম কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনি যে কাজে এক্সপার্ট হবেন সেই কাজে হয় আপনি স্বকর্মসংস্থান করবেন অথবা আপনি কোনো প্রতিষ্ঠানে কাজ করবেন, কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না।
0: কিন্তু তাকে প্রশিক্ষণ নেওয়া হয়ে গেছে।
6: হ্যাঁ, প্রশিক্ষণ নেওয়া হয়ে গেছে,
0: এখন আপনি কিছু সাহায্য করবেন কি? আমি শুরু করবো তো।
6: হ্যাঁ, এখন ওইখানে বিভিন্ন সংস্থা থাকবে, তাকে সাহায্য করার জন্য রেডি থাকবেন।
0: যেটা হয়ে যায় আসলে, ভালো প্রশিক্ষণ শিখলে তাকে
6: টাকার ব্যবস্থা হয়ে যায়, টাকার সমস্যা না,
0: সমস্যা হয়ে যায়।
6: সমস্যাটা হচ্ছে আমাদের অংশগ্রহণটা সমস্যা।
0: ধন্যবাদ। আরো একটা ফোন নেই। হ্যালো, হ্যাঁ জি বলুন, পরিচয় দিন।
16: দাদান থেকে সেলিম বলছি।
0: হ্যাঁ সেলিম, সে কি জানতে চান?
16: বলছি যে আপনাদের এখানে ওই দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে তাদেরকে হাতে কলমে শিক্ষার জন্য রেডিও টেলিভিশন অথবা সাদা ছড়ি তৈরি, কলম স্লেট তৈরি, এগুলোর কোনো প্রশিক্ষণ দেওয়া হয়
0: কিনা?
6: আমরা প্রশিক্ষণ দেব বিভিন্ন এলাকায় যে ট্রেড গুলো আছে সেই ট্রেডের উপরে। আপনার এলাকায় কি কি ট্রেড আছে আপনি ভালো করে জানেন। আমাদের ওইখানে যারা কোঅর্ডিনেটর আছে, উপজেলা অফিসার আছে, উপজেলা ম্যানেজার আছে, তারা আইডেন্টিফাই করবে ওই উপজেলায় কোন কর্মসংস্থানটা সঠিক হবে, সেটা বাছাই করে ওইটার উপর প্রশিক্ষণ দেওয়া হবে, ওর উপরে তাদেরকে কর্মসংস্থান দেওয়া হবে।
0: ধন্যবাদ। যেমন ফুল, ফুলের চাষ, অন্যদিকে মিষ্টি তৈরি করা, অনেক কিছুই আপনারা নিজেরাই বলুন কত ধরনের কাজ আপনাদের এলাকায় করা সম্ভব, এই প্রশ্নটা পাচ্ছি না আমরা। যে যে এলাকা আছেন নিশ্চয়ই জানেন যে কোন এলাকা মন্ডা তৈরি হয়, কোন এলাকা চমচম তৈরি হয়, কোন এলাকায় ভালো ফুলের চাষ হয়, আপনারাই বলুন, সেভাবে আমরা উত্তরটা দেব আমরা। আর একটা ফোনে যাই। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো
17: হ্যালো, আসসালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম। আমরা কেন জানি এই এই লাইনটাতে শোনা যাচ্ছে না, তো আমরা আর একটা ফোনে যাই। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি ভালো আছি, প্রশ্ন করুন।
17: জি, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, মামি সিং থেকে বলছি, গরিবপুর থানা। হ্যাঁ
0: জি,
17: আমি দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু আমি ইলেকট্রিক কাজ জানি, আর আমি গাবি দইতে পারি, আর পাশাপাশি মানে একটু সামান্য কিছু করি, তা আমার জন্য কি ট্রেনিং আছে কোনো?
0: বাহ, চমৎকার কথা বলেছেন। জি,
6: আমি এটা উত্তরটা এখনই দিয়ে দিই। সেটা হচ্ছে যে দেখেন, আপনার এলাকায় কিন্তু কোনো ব্র্যাকের সাথে একটা সংস্থা কাজ করছে, আপনি কিন্তু ওখানে ট্রেনার হিসেবেও কাজ করতে পারেন। আপনি লোকাল এনজিওর সাথে যোগাযোগ করেন, যুব উন্নয়ন কর্মকর্তার সাথে যোগাযোগ করেন, আমনে আপনি ট্রেনার হতে পারবেন ওখানে।
0: চমৎকার বলেছেন। অনেকে মাইকের দোকান দিচ্ছে, মাইক মাইকের বিক্রি হয়, বেচা কেনা হওয়ার মতো জনসংখ্যা বেশি, যেই দেশে জনসংখ্যা বেশি সেই দেশে সুযোগও বেশি, এবং সুযোগটা ব্যাপারে আমি একটু যোগ করতে চাই, সুযোগটি হচ্ছে যে সুযোগ তৈরি করতে হয়, সুযোগটা কিন্তু নিজে তৈরি করবেন। যেমন একজন ভালো প্রশিক্ষক যখন হবে, ভালো বিক্রেতা হলে দেখবে যে অনেকে ইনভেস্ট করতে চলে যাবে আপনার সঙ্গে, অনেক কাজ করতে চাইবে আপনার সঙ্গে, কিন্তু সেই পর্যন্ত এগুতে তো হবে। আরেকটা ফোনে যাই। হ্যালো, হ্যালো, হ্যালো,
18: প্রশিক্ষণ নেওয়ার পরে দেখা যাচ্ছে কাজকাম ওই প্রতিষ্ঠানে চলছে, দেখা যাচ্ছে তার বেতনও দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে যে অনেক দিন দীর্ঘদিন ধরে কাজকাম করার পরে দেখা যাচ্ছে সে একটি প্রতিষ্ঠানের উপরে দাঁড়িয়েছে। এখন আমি স্যারের কাছে জানতে চাই যে তার কোনো ভাতার কোনো ব্যবস্থা আছে কিনা, যে দেখা যাচ্ছে সেদিনই কাজকাম করতে পারতেছে না, চলতে পারতেছে না, এই ক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে কোনো ভাতার ব্যবস্থা আছে কিনা।
0: সেটা ওই প্রতিষ্ঠানের উপর নির্ভর করে, আপনি যেই প্রতিষ্ঠানে যোগদান করেছেন সেই প্রতিষ্ঠান টাকা দেবে কি দেবে না সেটা জেনেই তো আপনি যাবেন, সেটা তো এখান থেকে বলা সম্ভব নয়। আপনি ভালো মিষ্টি বানাতে পারেন, এখন সেখানে মিষ্টি আপনি এরপরে ভালো মিষ্টি বানাতে পাচ্ছেন না, সেই প্রতিষ্ঠান আপনি রাখবে কেন? এবং আপনি নিজে যদি রাজমিস্ত্রি, আপনি কিন্তু একসময় প্রশিক্ষক হতে পারেন, ভালো সিমেন্ট করা, ভালো গাঁথুনি দেওয়া, এই কাজগুলো তো আপনি জানেন, আপনি নিজেও প্রশিক্ষক হতে পারেন। আপনি চিন্তা ভাবনাকে আরেকটু প্রসারিত করুন। ফোন করেছেন, ধন্যবাদ। আর একটা ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো,
19: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম। জি,
19: নুরউদ্দিন খান সন্দীপ আপনার থেকে বলছি।
0: হ্যাঁ নুরউদ্দিন খান, অনেকদিন পর। জি বলুন।
19: আমি জানতে চাচ্ছি যে প্রশিক্ষণের কথা বলতেছে,
0: জি,
19: এখানে যারা যে সকল প্রতিবন্ধী কোনো শিক্ষাগত যোগ্যতা নাই,
0: জি,
19: তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে কিনা এটা একটু জানান।
6: আমাদের এই প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে নো এডুকেশন নো ট্রেনিং, তার জন্য মূলত এই ট্রেনিংটা, যার কোনো শিক্ষা নাই, প্রশিক্ষণ নাই, কর্ম নাই, তাকেই এই প্রশিক্ষণটা দেওয়া হবে। ধন্যবাদ,
0: চমৎকার সুযোগ কিন্তু। একটা ফোন নিচ্ছি আমরা। হ্যালো, জি বলুন।
20: হ্যাঁ ভাইয়া, আমি আতাবর রহমান আবারও বলছি।
0: জি আতাবর রহমান, জি বলুন। জি জি,
20: আমার প্রশ্ন হলো, আমি যেহেতু একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমার জানার ইচ্ছা এই প্রশিক্ষণ কেন্দ্রের কোনো হটলাইন নাম্বার আছে কিনা, বা আমি সমাজসেবা অফিসে অনেক যোগাযোগ করছি কিন্তু কোনোভাবে ওখানে মানে ইয়ে হয়নি, বলছি যে এখন এগুলো মানদাতা।
0: আতাবর আমাদের নিয়মিত শ্রোতা, তার দুঃখের কথা তিনি বললেন যে যোগাযোগ করে সুবিধা করতে পারছেন না, কোন হটলাইন বা কোনো এমন কিছু আছে কিনা?
6: আচ্ছা, আমি সংক্ষেপে বলছি, কোনো হটলাইন নাই, আপনি যুব উন্নয়ন কর্মকর্তার সাথে যোগাযোগ করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
0: স্থানীয়ভাবে,
6: হ্যাঁ, উনি অবশ্যই আপনাকে সহায়তা করবেন, এই প্রজেক্টের খবর উনিও আপনাকে দেবেন।
0: তবে একটি কথা যুক্ত করতে চাই, একবার না পারলে দেখো শতবার,
6: বারবার যাবেন,
0: বারবার যেতে হবে আপনাকে, তাকে ধন্যবাদ দিতে হবে, বোঝাতে হবে, একসময় ঠিকই আপনাকে দেখবেন সে সুযোগ করে দেবে। আমরা চেষ্টা করতে চাই না, অর্থাৎ একবার করেই আমরা ক্ষান্ত হয়ে যাই। যারা জীবনে সফলতা অর্জন করেছেন তারা দেখবেন যে প্রচুর পরিশ্রম করে, বারবার চেষ্টা করে, আর যে হতাশ হয়ে যায় সে শুয়ে পড়ে, সে চেষ্টা করে না, তুলনা করে তাই পাবেন। আমরা আরেকটা ফোনে যাই। হ্যালো, হ্যালো,
21: আসসালামু আলাইকুম ভাইয়া।
0: ওয়া আলাইকুম সালাম।
21: ভাইয়া ফেসবুক লাইভে কমেন্ট করছি, ফেসবুক কমেন্ট একটু খেয়াল দেবেন, কথা বলছি মোহাম্মদ সোহাগ।
0: আপনি এখনই বলে ফেলুন না কি কি কমেন্ট করেছেন, আমরা আর একটা ফোনে যাই। হ্যালো,
22: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম।
22: স্যার আমি আবার কথা বলছিলাম, মোহাম্মদ রাফিদ আছেন
0: ঢাকা। রাফিদ, হ্যাঁ, প্রশ্ন।
1: আমার প্রশ্ন ছিল যে আমাদের যাদের পড়াশোনার ব্যস্ততা আছে বা আর কোন অন্য ব্যস্ততা থাকে, যেহেতু আমরা কি ঘরে বসে মানে অনলাইনে কোনো কোর্স করতে পারি কিনা এই বিষয়ে, এবং সেখান থেকে আমরা সার্টিফিকেট পেতে পারি কিনা, এটাই আমার জানার ছিল।
0: চমৎকার দুটো কথা, একটা সার্টিফিকেট একটা প্রশিক্ষণ নেওয়া যায় কিনা।
6: শুনেন, ঘরে বসে অনেক ধরনের প্রশিক্ষণ আছে, আপনি যদি যোগাযোগ করেন, এটা বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা অনলাইনে ট্রেনিং দিয়ে থাকে এবং তারা সার্টিফিকেটও দিয়ে থাকে। আপনি মনে হয় এটাও শুনেছেন যে এখন অনলাইনে কিন্তু পিএইচডিও করা যায়, সুতরাং ট্রেনিং তো সোজা ব্যাপার, আপনি সার্টিফিকেট পাবেন, আপনি প্রশিক্ষণও পাবেন।
0: প্রশিক্ষণ দেশে নয়, বিদেশ থেকেও নেওয়া যায়।
6: হ্যাঁ, বিদেশ থেকেও নেওয়া যায়।
0: আরেকটা ফোনে যাই। হ্যালো, হ্যালো,
3: আসসালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম।
3: কথা বলছিলাম মোহাম্মদ সোহাগ বাবুখালি মাগুরা থেকে।
0: হ্যাঁ সোহাগ, প্রশ্ন।
3: জি ভাইয়া, প্রশ্নটা হচ্ছে যে যারা এই যে দৃষ্টি প্রতিবন্ধী 10 বছর বয়স, যারা অনেক দূর উপজেলায় ধরে যাইতে পারলাম না, ফোনে অনলাইনে কোনো ব্যবস্থা আছে কিনা? আর ফেসবুক লাইভে দেখছি প্রশ্ন দেয়া আছে, একটু পড়বেন।
0: আচ্ছা, সবচেয়ে বড় কথা, অনলাইনে আজকাল খুব সহজ হয়েছে, তো এটা অনেকে কাঙ্ক্ষিত মনে করেন। জনাব সাইদুর রহমান,
6: সেটা হচ্ছে যে ওর বয়স যদি 10 বছর হয়ে থাকে, ওকে অবশ্যই স্কুলে পাঠাতে হবে আগে। দেখেন, আপনার জেলায় স্কুল আছে, যদি আপনার জেলায় না থাকে, আপনার খুলনা, ঢাকা, বরিশাল, তারপরে রাজশাহী, চিটাগাং, এই জেলাগুলোতে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে, এমনকি ঢাকায় বাড়োর বিদ্যালয় রয়েছে। আপনারা যদি বাড়োতেও আসতে চান, মিরপুর, রূপনগরে আপনারা আসতে পারেন।
0: ধন্যবাদ। আরো একটা ফোনে যাই। হ্যালো, হ্যালো, হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম।
4: জি, মুহিদুল্লাহ বলছিলাম শরীয়তপুর থেকে। আমার প্রশ্ন হলো, প্রশিক্ষণ কেন্দ্র তো বাংলাদেশে অনেক জায়গায় আছে, কিন্তু প্রশিক্ষণের পরেও বেকার থাকতে হয়, কারণ কাজের ইয়া পাওয়া যায় না,
0: সুযোগ পাওয়া যায় না। হ্যাঁ, জনাব সাইদুল হক সাহেব।
6: আচ্ছা, এবারে যে প্রশিক্ষণটার কথা আমি বললাম, এবারে প্রশিক্ষণটা হবে প্র্যাকটিক্যাল, অর্থাৎ আপনার এলাকায় যে কর্মসূচিগুলো আছে, যে কর্ম সম্পাদন হচ্ছে, যে ট্রেডগুলো আছে, তার উপর ভিত্তি করে আপনাকে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং আপনাকে ওই ট্রেডে নিয়োগ করা হবে। হয় আপনি ব্যবসা করবেন আপনার নিজের ট্রেডে, অথবা আপনি যে ব্যবসা করতেছে, যার অলরেডি আছে, সেখানে আপনি কাজ করবেন।
0: তবে চেষ্টা করলে,
6: চেষ্টা করতে হবে,
0: সময় ক্ষেপণ করলে কাজ চলে আসে। কিন্তু যারা ভালো কাজ জানে তাদের কাছে কাজ চলে আসে, প্রথম দিনই কাজ আসবে না, হয়তো 7 দিনও আসবে না,
6: চেষ্টা করতে হবে,
0: কিন্তু কাজ চলে আসে, কারণ খোঁজা হয় ভালো কাজ যারা জানে। আর একটা ফোনে যাই। হ্যালো, হ্যালো, আজকে আলোচনার সারমর্ম এটাই খুঁজে পেলাম যে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, অর্থাৎ প্রশিক্ষণ নেয়ার পরে অনেকে ভাবেন বসে থাকবো, এটা আগেই ভাবলে তো আর প্রশিক্ষণ নিয়ে কোনো যুক্তি খুঁজে পাবেন না। সুতরাং কাজ পাবো না এটা ভাবলে আপনি হতাশায় ভুগবেন। এবং আমি যেটা বারবার বলতে চাই, যারা স্বাবলম্বী হয়েছেন, যারা জীবনে সফলতা অর্জন করেছেন, সবাই পরিশ্রম করতে করতে, চেষ্টা করতে করতে তারা এগিয়েছেন। আর যারা হতাশ, তারা কিন্তু প্রথমবার হয়নি দেখে তারা কিন্তু কাত হয়ে গেছেন, অর্থাৎ আর হবে না বলে তিনি সবাইকে বলে বেড়ান। এই ফাঁকে আরেকটা ফোন নিই। হ্যালো, হ্যালো,
23: নুরুদ্দিন খান আবার বলছি স্যার।
0: জি বলুন, বলুন।
23: আমার জানার বিষয় হচ্ছে, এখন এখানে বলা হয়েছে 35 বছরের উপরে নেওয়া হবে না।
0: জি,
23: এখন আমরা তো বেশ বয়স হয়ে গেছে, আমাদের জন্য কোন রকম কোন কিছু আছে কিনা এটা একটু জানাবেন।
0: শেষ প্রশ্নের উত্তর নেই। মোহাম্মদ সাইদুল হক সাহেব,
6: আপনি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এটা দায়িত্বে আছেন, ওনার সাথে যোগাযোগ করবেন, নিশ্চয়ই উনি একটা ব্যবস্থা করে দেবেন।
0: আজকে অনেকগুলো প্রশ্ন আমরা পেয়েছি, এ পর্যন্ত 27টা প্রশ্ন পেয়েছি আমরা। আমরা চেষ্টা করছি সবাইকে উত্তর দেওয়ার জন্যে। সবাইকেই ধন্যবাদ জানাতে চাই, এইভাবে আপনারা কথা বলবেন, জানতে চেষ্টা করবেন, খুব ভালো লাগলো। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে এই হাত বাড়ালে বন্ধু অনুষ্ঠানে মোহাম্মদ সাইদুল হক সাহেব সময় দিয়েছেন, নির্বাহী পরিচালক বার্ডো, আপনাকে অসংখ্য আন্তরিক শুভেচ্ছা প্রিয় শ্রোতাদের পক্ষ থেকে এবং আমাদের স্টুডিওর পক্ষ থেকে। আপনি আবারও আসবেন, আপনাকে ধন্যবাদ।
6: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।

প্রতিবন্ধী বন্ধুদের জন্য ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালেই বন্ধু আজকের মতো এখানেই শেষ হল। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ শামসুল হক, প্রকৌশল সহযোগিতায় হাফিজা আক্তার, তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করেছেন। তিনি আজ সচিবালয়ে নিজ দফতরে প্রবেশের আগের ভ্রাম্যমাণ ল্যাবটি পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু একথা জানান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরের নিচে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভিতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া দেখেন তারেক রহমান। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ পরীক্ষাগারটির কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। কর্মকর্তারা জানান, দেশের 64টি জেলায় ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্য পরীক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃথকভাবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় অন্যান্যের মধ্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম এবং খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, এলপিজি নিয়ে বাজারে কারসাজি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা ধর্মঘটের মাধ্যমে জনগণকে জিম্মি করার চেষ্টা করা হলে সরকার তা কঠোরভাবে মোকাবেলা করবে। তিনি আজ সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, জ্বালানি খাত বর্তমানে বিশ্বব্যাপী বড় ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল নয়। এই পরিস্থিতিতে দেশের বাজারে এলপিজির সরবরাহ ও মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছে। ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, সরকার এলপিজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে এবং তাদের সরকারের অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে। আগামী বছরের 27 মের মধ্যে 5 ধাপে প্রায় 4,300 ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে আগামী 21 জানুয়ারি প্রায় 800 ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনে প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিক শাস্তির পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলেও কঠোর অবস্থানে থাকবে কমিশন। আগামী 2027 শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রাথমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতরাতে এই নীতিমালা প্রকাশ করা হয়। এই নীতিমালার আলোকে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির আবেদন, ফি গ্রহণ এবং ফলাফল প্রক্রিয়াকরণ ও প্রকাশ অনলাইনে সম্পন্ন করা হবে। সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানাজায় অংশ নেন। জানাজার পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে প্রধানমন্ত্রী মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। অবিলম্বে নীতিমালা প্রণয়ন না করলে আগামী 15 বছরে উন্নয়নশীল দেশগুলোর শ্রমবাজারে প্রবেশ করতে যাওয়া প্রায় 80 কোটি তরুণের কোন কর্মসংস্থান হবে না। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর প্রশাসক আলেকজান্ডার ডি ক্রু গতকাল জাতিসংঘ সদর দপ্তরে এক নিয়মিত ব্রিফিংয়ে এ ভার্চুয়ালি এ সতর্কবার্তা দেন। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এই বিপুল সংখ্যক তরুণ জনগোষ্ঠী একটি বিবর্ণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি হবে বলে সতর্ক করেছে জাতিসংঘের উন্নয়ন সংস্থাটি। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজা সিটিতে বিমান হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার একজন কমান্ডারকে হত্যা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, নিহত মোমেন আহমদ সালামে হামাস গাজা ব্রিগেডের কমান্ডারদের সহযোগী হিসেবে কাজ করতেন। খেলার খবর, ক্রিকেট। আজ ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের দেয়া 173 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া শেষ খবর পাওয়া পর্যন্ত 15 ওভারে 2 উইকেটে 106 রান করেছে। এর আগে বাংলাদেশ নারী দল প্রথমে ব্যাট করে 49 ওভারে 5 বলে সবকটি উইকেট হারিয়ে 172 রান সংগ্রহ করে। আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি। আজকের শিল্পী রেনেসা ডিউ বর্মন, উপস্থাপনায় লাইলা ইয়াসমিন লাবণ্য।

0: দর্শক শ্রোতা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের নিয়মিত সরাসরি গানের আয়োজন ইউফোনির আজকের পর্বে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা প্রতি বুধবার এই আয়োজন নিয়ে হাজির হই আপনাদের জন্য। আপনাদের সাথে সবসময়ের মতো আছি আমি ইয়াসমিন লবণ, এবং সবসময় যেমনটা কথা দিয়ে থাকি আপনাদেরকে গান শোনাবো এবং একজন প্রিয় শিল্পী আমাদের মধ্যে উপস্থিত থাকেন, এই স্টুডিওতে উপস্থিত থাকেন, তেমনিভাবে আজও আমাদের সঙ্গে একজন শিল্পী আছেন। তিনি আমাদের একেবারে প্রতিভাবান একজন শিল্পী, তিনি বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত আছেন এবং খুব ছোটবেলা থেকে গান করছেন। আজ আমাদের সঙ্গে আছেন আমাদের ভালোবাসার শিল্পী রেনেসা ডিউ বর্মন। চলুন তাকে স্বাগত জানাই, স্বাগত জানাচ্ছি, কেমন আছেন?
1: আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমিও খুব ভালো আছি। সবসময় যেটা হয় যে আমাদের প্রিয় শিল্পীরা থাকেন, তারা অনেক জনপ্রিয়তা পায়, তারা সকলের কাছে পরিচিতি পায়, সেই মানুষগুলোকে আমরা সবসময় কাছে পাই। আবার এটাও খুব ভালো লাগে যখন আসলে একজন তরুণ প্রজন্মের শিল্পী আমরা আমাদের এই আয়োজনে পাই, সেটাও ভীষণ ভালো লাগার। এবং বাংলাদেশ বেতার সবসময় আসলে চেষ্টা করে আসলে এই তরুণ প্রজন্মের শিল্পীদের নিয়ে কাজ করবার জন্য। তো আপনি তো আসলে মেডিকেলে পড়াশোনা করছেন, তার পাশাপাশি সেই ছোটবেলা থেকে গান করছেন, আজ গান শুনবো, চমৎকার কিছু গান শুনবো, নিশ্চয়ই ভালো একটা সময় কাটাবো। এমনি বাংলাদেশ বেতারে এসে কেমন লাগছে একটু শুনি, আজকে তো দর্শকরা দেখতেও পাবে।
1: বাংলাদেশ বেতার আসলে একটা ভালো লাগার জায়গা, কারণ আমি মেডিকেলে পড়াশোনা করার পাশাপাশি শুরু থেকে, মানে মেডিকেলে ভর্তি হওয়ার আগে আমি একজন শিল্পী, আমি হচ্ছে ছোটবেলা থেকে, যেটা আপনি বললেন যে আমার বয়স যখন 4 বছর তখন থেকে আমি আর কি মানে গান করতাম। তো স্বপ্ন ছিল যে আমি একজন শিল্পী হব বড় হয়ে, আবার এর পাশাপাশি নিজের তো একটা মানে পরিচয় বহন করার জন্য কিছু দরকার হয়, তো সেজন্য বাবা মায়ের ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব। তো পাশাপাশি মেডিকেলে পড়ছি এবং গানটাও চালিয়ে নিয়ে যাচ্ছি, ধন্যবাদ বাংলাদেশ বেতারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য,
0: আমাদের আমন্ত্রণে সাড়া দেবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দুটো পথে একসাথে হাঁটছেন, একটা হলো মানুষের জন্য কাজ করা, সেটাও মেডিকেল পেশায়, আবার আরেকটা হচ্ছে মানুষকে বিনোদন দেবার, কিন্তু নিজের প্রশান্তিও আছে গান গাইতে গিয়ে, আসলে সেটাও করছেন। তো খুব আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমরা প্রথম গান আপনার কাছে আজ কোনটা শুনবো সেটা আপনি প্রস্তুতি নিতে থাকেন, আমি একটু আমার শ্রোতা বন্ধুদের সাথে কথা বলে আসি। দর্শক অনেকেই হয়তো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, তারপরও জানাতে চাই আপনারা সংযুক্ত হতে পারবেন আমাদের বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সংযুক্ত হতে পারবেন, ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপসে আপনারা শুনতে পারবেন। নিয়মিত যারা আমাদের শ্রোতা বন্ধুরা আছেন, দর্শক শ্রোতারা আছেন, তারা তো যুক্ত হননি, আজকে থেকে যারা নতুন যুক্ত হবেন তাদেরকে আমার পক্ষ থেকে, আমার ইউফোনি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এবং সেই সাথে আবারও একটু আজকে প্রথমেই মনে করিয়ে দিতে চাই, আমাদের তো ইউফোনের একটা চমৎকার অংশ হচ্ছে কুইজ, তো আজকেও একটি কুইজ থাকবে, এবং সেই সাথে এখন তো আমাদের একটি বিশেষ পুরস্কার, পুরস্কারটা তো আপনারা ইতোমধ্যে জেনে গেছেন, আপনারা যারা বিজয়ী হন তারাই আমাদের এমন আয়োজনে আসতে পারেন। তেমনিভাবে আজ কিন্তু একজন আমাদের সঙ্গে উপস্থিত আছেন, আমি সময় মতো তাকে আমার আয়োজনে নিয়ে আসবো। তো আপনারা আমাদের আমন্ত্রণে আয়োজনে যুক্ত হতে থাকেন এবং কমেন্ট করতে থাকেন, আমরা পরিবেশনা চলে যাই। আজ প্রথমে কোন গানটি শুনছি?
1: প্রথমে একটি জনপ্রিয় গান, যখন থামবে কোলাহল, লিখেছেন মাসুদ করিম এবং সুর করেছেন সুবল দাস,
0: গেয়েছেন আমাদের
1: শ্রদ্ধেয় শিল্পী রুনা লায়লা
0: ম্যাম, শুনি আমরা।

0: রেনেসা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন একটি কালজয়ী গান দিয়ে আজকের আয়োজন শুরু করবার জন্য। এবং এই গানটি আমাদের সকলের এতটাই পছন্দ, যখনই যেই সময়ে শুনি সেই সময় একই রকমই ভালো লাগা কাজ করে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আমার পরিবারের মানুষগুলো, যে মানুষগুলোকে আজকে আপনাকে পুরোটা সময় সঙ্গত করবে, তাদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। এবং অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী তাদের নামগুলো জানিয়ে আসতে চাই। আজ তবলায় আছেন সাদি, কিবোর্ডে আছেন দেবা, গিটারে আছেন দীপন, বাঁশিতে আছেন আরিফ, অক্টোপ্যাডে আছেন উদাস। আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আমার পরিবারের মানুষগুলোকে। গল্পে যাব, তবে গানের রেশটা আরেকটু থাকুক, এবারে কি শুনবো?
1: এবারে আরেকটি কালজয়ী গান, দুঃখ আমার বাসরাতের পালঙ্ক। লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর করেছেন সত্য সাহা, গেয়েছেন আমাদের শ্রদ্ধেয় শিল্পী সামিন ইয়াসমিন ম্যাম।
0: খুব চমৎকারভাবে ভাগ করেছেন কিন্তু, প্রথমে শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের গান, তারপর শ্রদ্ধেয় সামিন ইয়াসমিনের গান। আশা করি আমাদের আরো প্রিয় শিল্পীর গানগুলো আপনার কাছ থেকে শুনতে পাবো। শুনি তাহলে।

0: বাহ, অনেক অনেক ধন্যবাদ। আমার তো খুব ভালো লাগছে, সেই সাথে আমাদের দর্শক শ্রোতাদের অনেক ভালো লাগছে, সেটা আমি কমেন্ট পড়লে বোঝা যাবে। এবং সেই সাথে জানেন অনেকগুলো অনুরোধ চলে এসেছে, সেগুলো একটু পড়ে শোনাই।
1: জি,
0: আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন, প্রথমেই সকলকে অনেক ভালোবাসা জানাচ্ছি। প্রথমে ওয়াসিউর রহমান মিন্টু, প্রথম গানটি অনেক ভালো লাগছে, রেনেসা ডিও বর্মনা পোকেশ, তিনি ধন্যবাদ জানিয়েছেন। বেলকুচি সিরাজগঞ্জ থেকে তিনি আছেন। ইমন আহমেদ দুলাল আছেন, তিনি মানিকগঞ্জ থেকে সাথে আছেন। শুভ বিকেল সবাইকে, আপনাকেও শুভ বিকেল জানাচ্ছি। সোনাপুরি, তিনি গানের অনুরোধ করেছেন শত জন্মের স্বপ্ন, তুমি আমার জীবনে এলে, এই গানটির অনুরোধ করেছেন।
1: অবশ্যই গাইবো।
0: বাহ, সবুজ রায়লাল, তিনিও আমাদের সঙ্গে যুক্ত আছেন, তিনি লালমনিরহাট থেকে শুনতে পাচ্ছেন, তাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। ইশরাত শারমিন, ঈশিতা দারুন লিখেছেন, আরও অনেকে যুক্ত আছেন। আজমাইন হোসেন, সাড়ে তিনটায় সময়, আচ্ছা আচ্ছা, আপনি বোধহয় কোনো অসুবিধায় আছেন, যুক্ত হতে পারেননি, আবার যুক্ত হয়ে যাবেন, অনেক অনেক ভালোবাসা আপনাকেও জানাচ্ছি। তারেক আছেন, HM তারেক, আপুর গান উপভোগ করছি। সানজিদা শেফা আছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আরও অনেকেই দেখছি, একটা বড় কমেন্ট দেখতে পাচ্ছি, তিনি উপস্থাপিকা ও শিল্পী মহোদয়কে লেখনের শুরুতে জানাই 2 কেজি ভালোবাসা। আচ্ছা, আপনাকেও 2 কেজি ভালোবাসা জানাচ্ছি আমি, আর আপনি চাইলে আমি আরেকটু 2 কেজি বাড়িয়ে দিতে পারি, 4 কেজি ভালোবাসা জানালাম আপনাকে। সুশান্ত পাল আছেন, তিনি যুক্ত হয়েছেন নদিয়া থেকে, পশ্চিমবঙ্গের নদিয়া চাকদা থেকে। প্রাণপ্রিয় দিদি ভাইয়ের গান শুনছি, ভালো লাগছে, আপনাকে অনেক অনেক ভালোবাসা, এবং পুরোটা শুনে আমাদের সাথে থাকতে হবে। সুশান্ত পালের কথা তো বললাম, সিঙ্গার আবদুল্লাহ খান আছেন, আমি গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক আবদুল্লাহ খান, অনুষ্ঠানটি আমি নিয়মিত দেখে থাকি, আমার খুব ভালো লাগে, তিনি আমাদের বেতারেও নিয়মিত কাজ করেন, আমাদের পক্ষ থেকেও আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। জ্যোতিকা জুই মুগ্ধতা জানিয়েছেন, আরও অনেকগুলো কমেন্ট আছে, আমি আবার গানের পরে আবার কমেন্টগুলো পড়ে শোনাবো। গান শুনতে শুনতে ভাবছিলাম, প্রথম গানটা আসলে শ্রদ্ধা রুনা লালা ম্যামের, এবং দ্বিতীয় গানটি শ্রদ্ধা সাবিনা ইয়াসমিন ম্যামের গান। এই গানটির সাথে আমার একটা মজার, মানে শিল্পীগুলোর নামগুলোর সাথে একটা মজার ঘটনা আছে। যারা আমার পুরো নাম জানে, আমার নাম লায়লা ইয়াসমিন লাবণ্য, তা আমি আমার মাকে সবসময় বলি যে তুমি কি রুনা লায়লা আর সাবিনা ইয়াসমিনের নাম থেকে ধার করে আমার নামটা কমপ্লিট করলে। তো আপনার গান শুনতে শুনতে আমার এমনটা মনে হলো। এবার কার গান শুনবো আমি কি একটু অনুরোধ করবো? আমার তো প্রিয় শিল্পী শ্রদ্ধা শাহনাজ রহমতুল্লাহ, তার গাওয়া কোনো গান শুনতে পারবো আপনার কাছ থেকে আজ?
1: হ্যাঁ, ওনার গাওয়া একটি গান আমার খুবই পছন্দের, সেটা হচ্ছে ফুলের কানে ভ্রমর এসে, কালজয়ী একটি গান গাইছি।
0: বা দর্শক শ্রোতা, আমার অনুরোধ কিন্তু রেখে দিল, আপনারা অনুরোধ করতে থাকুন, নিশ্চয়ই আমাদের শিল্পী আপনাদের অনুরোধ রাখবে, শুনি আমরা।

অনেক অনেক ধন্যবাদ আমার অনুরোধ রাখবার জন্য। এবং আমি গানটি শুনতে শুনতে এত কমেন্ট আসলে পড়ছিলাম, আজকে অনেক কমেন্ট আসছে এবং সবাই আপনার বেশ প্রশংসা করছেন, অনুরোধ করছেন। আমি আবার একটু কমেন্টগুলো পড়ে আসতে চাই, কারণ অনেকে দুঃখও পাচ্ছেন আমাকে নিয়ে, বলছেন বিদায় নিচ্ছি, কমেন্ট পড়ছে না। আমি একটু পড়ে শোনাই কমেন্টগুলো। সিঙ্গার আবদুল্লাহ খান, তিনি লিখেছেন, এই লাইভ অনুষ্ঠানের সাথে জড়িত বাংলাদেশ বেতারের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর লাইভ আয়োজন করবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। গোবিন্দ মহান দে আছেন, অ্যাজ ইউজুয়াল সুদিং ভয়েস তিনি আছেন, আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার পক্ষ থেকে। এবং লাইলা পলি আছেন, দারুণ। স্বামী মাকন্দ আছেন, চমৎকার আজকের আয়োজন। সুশান্ত পাল লিখেছেন, উপস্থাপনা করছেন যে দিদি ভাই, ওনাকে আমি খুব শ্রদ্ধা করি, আর গায়িকা দিদি পুরনো পুরনো দিনের গানগুলি শোনাচ্ছে, খুব ভালো লাগছে। আর আমি যুক্ত আছি পশ্চিমবঙ্গের নদিয়ার চাকদা থেকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এত চমৎকার করে আপনারা যখন এভাবে লেখেন, তখনও আমাদেরও আসলে ভালো লাগে যে আমাদের অনুষ্ঠান বোধ হয় আসলে সফল করতে পারছি আর এই ভালোবাসাগুলো অর্জন করতে পারছি। তিনি নাসির হোসেন লিখেছেন, আসসালামু আলাইকুম, যুক্ত আছি দেওয়ানগঞ্জ জামালপুর থেকে, খুবই ভালো লাগছে, গান শুনতে চাই, আলগা করগো খোপার বাঁধন, এই গানটি শুনতে চেয়েছেন। জুথিকা জুই খুব সুন্দর লিখেছেন, এনামুল হক মনি লিখেছেন, আমি একজন বেতার শ্রোতা ছিলাম, এখন আমি প্রবাসী।

0: রুনালালা ম্যামের একটি গানের অনুরোধ, রুমাল দিলে ঝগড়া হয়, এ গানটির অনুরোধ করেছেন গর্জন সিনেমার, অবশ্যই গাবেন। এই গানটি কিন্তু বেশ অনেকদিন আগে আমি শুনেছি, আজকে আপনি মনে করে করিয়ে দিলেন, খুব ভালো লাগছে। আশা করি আমাদের শিল্পীর জানা থাকলে আমরা গানটি শুনতে পারবো। আরও অনেক কমেন্ট, ও সাইফুল ইসলাম, আমার কমেন্ট পড়া হলো না, এই যে পড়ে দিলাম, এখন কিন্তু বিদায় নেওয়া যাবে না। সিঙ্গার আবদুল্লাহ খান লিখেছেন, তুমি মিষ্টি করে দুষ্ট বলে এই গানটি শুনতে চেয়েছেন। শামিম আকন্দ, তিনি ঝালমুড়ি খাচ্ছেন আর অনুষ্ঠান শুনছেন, চমৎকার আয়োজন, আপনি খেতে থাকুন আর আমাদের অনুষ্ঠান উপভোগ করতে থাকুন। নিশাত চৌধুরী লিখেছেন, অনেক অনেক দোয়া প্রিয় রেনেসা। আরও অনেক কমেন্ট আসছেই আজকে, দেখে আমি আবার গানের ফাঁকে পড়ে শোনাবো। রেনেসা, এবার কি শুনবো আপনার কাছ থেকে?
1: এবার আমি গাইছি কবিতা পড়ার প্রহর এসেছে।
0: বাহ, আমার ভীষণ প্রিয় একজন শিল্পী শ্রদ্ধেয় সামিনা চৌধুরী ম্যাম, গানের কথা সুর,
1: গানের কথা লিখেছেন কাউসার আহমেদ চৌধুরী এবং সুর করেছেন লাকিয়া কন্দ।
0: একদম, শুনি আমরা।

0: অনেক অনেক ধন্যবাদ। একে একে এত প্রিয় কিছু শিল্পীর গান শুনছি এবং আপনি আপনার মতো করে চমৎকার করে গাইছেন, খুব ভালো লাগছে। এবারে সেই চমক আমাদের মাঝে উপস্থিত হবে। আমরা সবসময় বলে থাকি এখন যে আমাদের মাঝে আমাদের কুইজ বিজয়ী উপস্থিত থাকেন, তেমনিভাবে আজকের আয়োজনে আমাদের সঙ্গে একজন উপস্থিত আছেন। আমাদের আজকের আয়োজনে যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি রাজশাহী থেকে যুক্ত হয়েছেন। তার নামটি রাখতে চাই মোহাম্মদ ইব্রাহিম আলী। আজ আমাদের সঙ্গে আছেন, তাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে। মোহাম্মদ ইব্রাহিম আলী, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমিও খুব ভালো আছি এবং আপনাদেরকে পেলে আসলে আমরা খুব আনন্দিত বোধ করি। আমাদের আয়োজনের বলবো যে সব কিছু তো আপনারাই, কারণ আপনারা আমাদের আয়োজনকে ভালোবাসেন, সব সময় দেখেন, সেটাই আমাদের জন্য খুব ভালো লাগে। আসলে আমরা একটা গান শুনি, আপনার কোনো অনুরোধের গান আছে আমাদের আজকের শিল্পীর কাছে? আমাদের রেনেসা ডিউ বর্মন আছেন, তার কাছে কোনো গানের অনুরোধ আছে?
1: জি, আমার একটি অনুরোধ আছে, তুমি মিষ্টি করে দুষ্টু বলো।
0: বা হবে নাকি রেনেসা?
2: অবশ্যই।
0: তাহলে শুনি আমাদের সেই শ্রদ্ধেয় শাকিলা জাফর ম্যামের এই অসাধারণ জনপ্রিয় গানটি। এবং গানটির কথা লিখেছেন
2: সাইফুল ইসলাম মুকুল এবং সুর করেছেন সুবীর নন্দী।
0: সুবীর নন্দী স্যার, শুনি আমরা।

0: আচ্ছা, আপনার উত্তরটা আমরা আরেকবার একটু নেই, যেহেতু আসলে আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমরা শুনতে পাইনি, আমাদের দর্শক শ্রোতারাও শুনতে পায়নি। আপনি তো এমনি বাংলাদেশ বেতারে সবসময় সবগুলো অনুষ্ঠানে নিয়মিত দেখেন, ইয়োফোনই তো সবসময় দেখেন, আমি জানি ইয়োফোনই আপনার সব থেকে পছন্দের একটি আয়োজন, এছাড়া আর অন্য কোন অনুষ্ঠান দেখা হয় বা শোনা হয়?
1: বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শোনা হয় ইসলাম ও জীবন পর্ব, আর বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শোনা হয় আনন্দগীতি, ঝংকার, গানের ডালি আর সুরবিহঙ্গ। আর যেটা সব শ্রোতাদের মতামত নিয়ে অনুষ্ঠান করা হয় বিনিময় অনুষ্ঠানটা ভালো লাগে। আর তাছাড়া সংবাদ যেগুলো প্রচারিত হয়, সংবাদ আপডেট, আমাদেরকে তথ্য প্রযুক্তির সাথে থাকতে গেলে তথ্য প্রযুক্তির ছোঁয়াই সবসময় থাকতে হবে নিজেকে, তো জাতীয় সংবাদগুলো অনেক সময় শোনা হয়।
0: আচ্ছা ইব্রাহিম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আসলে আপনি আমাদের বাংলাদেশ বেতারের নিয়মিত একজন শ্রোতা বন্ধু, সেজন্য আপনাকে আমাদের পুরো ইয়োফোন পরিবারের পক্ষ থেকে এবং সেই সাথে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই, এবং সবসময় কথা দিবেন যে আমাদের সাথে থাকতে হবেন। আপনি অনেক ব্যস্ত আমি জানি, আপনি পড়াশোনা করছেন, সেই পাশাপাশি এক জায়গায় সুপারভাইজার হিসেবেও কাজ করছেন, তো এই ব্যস্ততার মধ্যেও আসলে বাংলাদেশ বেতারের আয়োজনগুলো শোনা, নিয়মিতভাবে পাশে থাকা, এটা আমাদের জন্য আসলে অনেক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু রেনেসার কাছে যাই, আবার আপনার কাছে ফিরব। রেনেসার, একটু জানতে চাই, এই আমরা যেহেতু বাংলাদেশ বেতার নিয়ে কথা বলছি, বাংলাদেশ বেতারে তো বর্তমানে আধুনিক গানে এবং লোকসঙ্গীতে তালিকাভুক্ত আছেন আপনি, কত সালে প্রথম বাংলাদেশ বেতারে আসেন এবং তালিকাভুক্ত হয়েছিলেন, মনে আছে?
2: হ্যাঁ, এটা হচ্ছে 2024 সাল।
0: আচ্ছা,
2: তখন আসলে মানে আমার মেডিকেল ভর্তি পরীক্ষার মাত্র 15 দিন আগে অডিশন হয়েছিল।
0: আচ্ছা,
2: তো মানে একটুও দোটানা কাজ করেনি, যে মানে মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে একটা যুদ্ধের মতো, মানুষজন 3-4 মাস আগে থেকে প্রিপারেশন শুরু করে। তো আমি ভাবছিলাম যে আচ্ছা দিয়ে আসি অডিশন, আমি তো মানে আমি তো গানকেও ভালোবাসি,
0: একদম,
2: তো অডিশন দিলাম, আর সৃষ্টিকর্তার কৃপায় আমি আজকে এখানে।
0: তার মানে আপনি খুব সম্প্রতি 2024 সালে এখানে আমাদের এখানে তালিকাভুক্ত হয়েছেন এবং এখন তো নিয়মিত গানও করছেন, এবং আজকে ইয়োফোনে আমরা আপনাকে পেয়েছি। আমরা আপনার কাছে গানও শুনতে চাই, তবে যেহেতু আমাদের কুইজ বিজয়ী ইব্রাহিম আমাদের সঙ্গে আছেন এবং সেই সাথে অনেকে অপেক্ষা করছেন আমার ক্যামেরার উপরে যে আপু আসলে কখন আজকের কুইজ জানাবে, আবার কখন গত পর্বের কুইজ বিজয়ী সেটা জানাবে। আমার সময় হয়ে গেছে, আমি তাহলে জানিয়ে দিই, আমাদের গত পর্বের কুইজ ছিল আমাদের সঙ্গীত শিল্পী, প্রিয় সঙ্গীত শিল্পী জাহিদ মোহাম্মদের গাওয়া কোন গানটি আপনাদের ভালো লেগেছে, আপনারা অনেকেই মতামত জানিয়েছেন, তার মধ্য থেকেই আজকে দেখি কার ভাগ্যটা ভালো, তিনি হবেন আমাদের বিজয়ী। এবং আজকে আমাদের যেহেতু কুইজ বিজয়ী ইব্রাহিম আমাদের সঙ্গে আছেন, আপনাকে অনুরোধ করব এখান থেকে একটি নাম ওঠাবার জন্য এবং রেনেসা নামটি পড়ে দেবে, আপনি একটু শাফল করে নিন, না হলে দর্শক বলবে যে ইব্রাহিম মনে হয় একটু, কে আছেন আজকে বিজয়ী, কে?
2: মোহাম্মদ মনিরুল হাসান লিটন।
0: বাহ, আমি তাহলে পুরো তার অ্যাড্রেসটি এবং মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি, এবং সেই সাথে মোহাম্মদ মনিরুল হাসান লিটন, আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, আপনি দক্ষিণ গোবিন্দপুর গ্রাম থেকে চাঁপাপুরহাট ডাক থানা আদমদিঘি জেলা বগুড়া, বগুড়া থেকে আপনি যুক্ত হয়েছিলেন, এবং আপনার লাস্ট মোবাইলের লাস্ট 4টি ডিজিট আমি বলে দিচ্ছি 0683। এবং আমাদের পুরস্কার যেহেতু এখন আমাদের এই সরাসরি আমাদের আয়োজনে উপস্থিত থেকে আমাদের শিল্পীদের সঙ্গে দেখা করতে পারেন, গানের অনুরোধ করতে পারেন, তো আপনিও খুব দ্রুতই আমাদের অনুষ্ঠানে আসবেন সেটাই আশা করছি, আবার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, এবং সেই সাথে যারা মতামত জানিয়েছেন তাদেরকেও অনেক ভালোবাসা। এবারে আজকের কুইজ জানাচ্ছি, আজকের আমাদের প্রিয় শিল্পী আমাদের রেনেসা ডিও বর্মন বাংলাদেশ বেতারে কত সালে তালিকাভুক্ত হয়েছেন, এই উত্তরটি জানাতে হবে, তাহলে দ্রুত আপনারা উত্তর জানাতে শুরু করুন, আমরা আবার গানে চলে যাই। গানে যাওয়ার আগে ইব্রাহিম আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনি অনেক ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকবেন, এটা আমাদের পরিবারের পক্ষ থেকে দোয়া রইল। আপনার কিছু বলবার আছে দর্শকদের উদ্দেশ্যে বা বাংলাদেশ বেতারের সকলের উদ্দেশ্যে?
1: জি, আমি চাই যে আমার মতো যারা শ্রোতা আছে তারা আরও বেশি বেশি করে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানমালা শুনুক, আর আমি চাই যে শ্রোতাদের দিকে খেয়াল রেখে যেন সকল অনুষ্ঠানগুলো সাজানো হয় এবং শ্রোতাদেরকে প্রাধান্য দিয়ে যেন বেতারের সব অনুষ্ঠানগুলো প্রচারিত হয়, এদিক দিয়ে একটু মাথায় শ্রোতাদের কথা মাথায় রেখে অনুষ্ঠানগুলো সাজালে আরও বাংলাদেশ বেতারের প্রতি মানুষের যে ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, আবেগ আছে আরও দ্বিগুণ হবে, এ আশা করছি। আর আমি চাই যে আমার মতো আরও যারা শ্রোতা আছে সবাই যেন বাংলাদেশ বেতার শুনে এবং বাংলাদেশ বেতারের সাথেই থাকে। ধন্যবাদ।
0: আপনাকে অনেক ধন্যবাদ। রেনিসা, এবার কি গান শুনবো আপনার কাছ থেকে?
2: এবারে গাইছি শত জন্মের স্বপ্ন, লিখেছেন আবহেনা মুস্তফা কামাল এবং সুর করেছেন আলাউদ্দিন আলী।
0: আমাদের একজন দর্শক অনুরোধ করেছে, শুনে নেই তাহলে।

এতক্ষণ শুনলেন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি। আজকের শিল্পী ছিলেন রেনেসা ডিউ বর্মন। উপস্থাপনায় লাইলা ইয়াসমিন লাবণ্য, চিত্রগ্রহণে মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ মাজিদুর রহমান কিরণ, মোহাম্মদ সোহেল রানা, শব্দগ্রহণে শানশা, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, প্রকৌশল সহযোগিতায় রাসেল আহমেদ, নিউ মিডিয়া তত্ত্বাবধানে মোহাম্মদ মাহফুজার রহমান, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং ইউফোনি অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ। অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি, সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকায় হোক, যে কোনো জেলা শহরের এলাকায় হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তা আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্র তত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্র তত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ এক সময় কিন্তু এই পুকুর পাড়ে মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি, তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে, সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি, আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা বেগম। প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করেছেন। তিনি আজ সচিবালয়ের নিজ দপ্তরে প্রবেশের আগে ভ্রাম্যমাণ ল্যাবটি পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু একথা জানান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরের নিচে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া দেখেন তারেক রহমান। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ পরীক্ষাগার কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন। কর্মকর্তারা জানান, দেশের 64 জেলায় ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্য পরীক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃথকভাবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ও এর আশেপাশের এলাকাকে সম্পূর্ণভাবে মাদকমুক্ত রাখার জন্য কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎকারের সময় তিনি একথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সারাউর আলম বিষয়টি অবহিত করেছেন। এ সময় উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুবিধা, অসুবিধা ও সীমাবদ্ধতার ব্যাপারে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করলে তিনি সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, এলপিজি নিয়ে বাজারে কারসাজি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা ধর্মঘটের মাধ্যমে জনগণকে জিম্মি করার চেষ্টা করা হলে সরকার তা কঠোরভাবে মোকাবেলা করবে। তিনি আজ সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, জ্বালানি খাত বর্তমানে বিশ্বব্যাপী বড় ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল নয়। এই পরিস্থিতিতে দেশের বাজারে এলপিজি সরবরাহ ও মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছে। সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের 15 জন তরুণকে ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2026 এবং নিবন্ধিত 432 যুব সংগঠনকে মোট 3,57,00,000 টাকার প্রকল্প ভিত্তিক অনুদান দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলা হলে আগামী শনিবার মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ী ও যুব সংগঠনগুলির হাতে অনুদানের চেক তুলে দেবেন। আজ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। প্রতিমন্ত্রী বলেন, আত্মকর্মসংস্থান, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তির, নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু এবং কলা ও সংস্কৃতি এই 8 ক্যাটাগরিতে বাছাইকৃত 15 জন তরুণ তরুণীকে ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। তিনি বলেন, প্রতিটি পদকের সঙ্গে 1,00,000 টাকার নগদ অর্থ এবং প্রাইজ বন্ড, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে। অবিলম্বে নীতিমালা প্রণয়ন না করলে আগামী 15 বছরে উন্নয়নশীল দেশগুলির শ্রমবাজারে প্রবেশ করতে যাওয়া প্রায় 80 কোটি তরুণের কোন কর্মসংস্থান হবে না। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির প্রশাসক আলেকজান্ডার ডি ক্রু গতকাল জাতিসংঘ সদর দপ্তরে এক নিয়মিত ব্রিফিংয়ে ভার্চুয়ালি এই সতর্কবার্তা দেন। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এই বিপুল সংখ্যক তরুণ জনগোষ্ঠী একটি বিবর্ণ, কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি হবে বলে সতর্ক করেছে জাতিসংঘের উন্নয়ন সংস্থাটি। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজা সিটিতে বিমান হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার একজন কমান্ডারকে হত্যা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, নিহত মোমেন আহমদ সালামে হামাস গাজা ব্রিগেডের কমান্ডারদের সহযোগী হিসেবে কাজ করতেন।
আজ ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে 8 উইকেটে হারিয়ে 3-0 সিরিজ জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। বাংলাদেশ নারী দলের দেওয়া 173 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়ার নারী দল 22 ওভার 4 বলে 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

সুপ্রিয় শ্রোতা, এক রাশ কাশফুলের শুভ্র শুভেচ্ছা। বন্ধুরা, ঋতুচক্রে আমরা রয়েছি শরৎকালের শেষ অংশে। ভাদ্র আশ্বিন দুমাস শরৎকাল, ভাদ্রে তার আগমন, আশ্বিনে তার ঐশ্বর্যের প্রকাশ, আর কার্তিকের সূচনায় তার অন্তর্ধান। শরৎ আমাদের ষড়ঋতুর কোমল স্নিগ্ধ এক ঋতু, যার রূপমাধুরী মনকে মুগ্ধতায় ভরে দেয়, মনকে কখনো কখনো কবি করে দেয়, কখনো বা ভাবনা আর সুরেও ভরিয়ে দেয়। নীল আকাশটাকে মাঝে মাঝে মনে হয় সাদা মেঘের ভেলা। শরতের মূল আকর্ষণ হল নানা বৈচিত্র্যের কাশফুল। কেবল কাশফুলই নয়, সঙ্গী হয়ে আছে সাথে শিউলির মিষ্টি সৌরভময় রূপ। শরতের স্নিগ্ধতা আসলেই মনোমুগ্ধকর। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে, আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি। আবারও সবাইকে শরতের শারদীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসগরি ছোট পরিবার অনুষ্ঠানের আয়োজন।

বন্ধুরা, আজ তো বুধবার, তাই না? আর তাই তো আমিও ঠিক সময় মতো হাজির হয়ে গেছি সাপ্তাহিক নাটকের আয়োজন নিয়ে। আপনাদের জন্য আমাদের আজকের নাটক জীবনের রং, রচনা ফৌজিয়া আলিম অনু, প্রযোজনা মুস্তাফিজুর রহমান। চলুন শুনি সাপ্তাহিক নাটক জীবনের রঙের অভিনয়।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার। এর বাকি অংশ শুনবেন আসানের পর।
1: নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট। আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা, এক্ষুনি প্রচারিত হবে পবিত্র আসর নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহ

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাঈদা আয়াত 32।
3: আমার কেমন জানি গা ছমছম করতেছে। এই বিরান ভিটায় এই চৈত্র মাসের দুপুর বেলা সহজে এখানে কেউ আসে না।
4: আমরা তো আসলাম, এই আম গাছটায় উঠুম।
3: না ময়ূরী, তুই বিশ্বাস করস আর না করস কথাটা কিন্তু মিশা না। ময় মুরব্বীরা যখন কয়
4: মাইজি প্রমাণ হয়ে যাইব এই আম গাছে ভূত আছে নাকি পেতনি আছে। তুই খালি কারে কারে দেখ, এই যে আমি আম গাছে উঠতাছি দাঁড়া।
3: লম্বা চুলগুলা না হয় বাইন্দা ল। ওরে বাবা, আল্লাহ জানে কি হয়।
4: তোর যখন এত ভয় তাহলে তুই জানা, যা যা চলে যা।
3: তুই মানুষ আর নাই মানুষ, তুই আমার পরাণের সই। তোরে এই ভূত পেতনির মুখে থুইয়া আমি কিছুতেই যামু না।
4: আরে ধুত তুরি, এই সব ভূত পেতনি বলে কিছু নাই রে, কিচ্ছু নাই।
3: আসে রে আসে, কত মানুষের এই আম গাছের ভূতে ধরছে।
4: ওই সব মিথ্যা ভং
3: সই সই নাই মায় কইতাছি, শিগগিরই নাই মায়। তোর যদি কিছু হয় আমি সাসার কাছে কি জবাব দিমু?
4: কিছু জবাব দেওয়ার লাগবো না, আমার বাপ খুশি হইব। জানোস না আমার বাপের পাঁচ পাঁচটা মাইয়া, আরো একটা আমার মায়ের পেটে আছে।
3: অমন কথা কয় না ময়ূরী, আল্লাহ বেজার হয়।
5: গুনগুনা গুন গান গায়া নীল ভুমুরাজ, গুনগুনা গুন গান গায়া নীল ভুমুরাজ।
3: ওরে মা গো, ময়ূরীর ধরন ধারণ তো ভালো মনে হইতাছে না। আমি এখন কি করি কি করি?
5: গুনে গুনে গান গায়া নীল ভুমুরাজ, গুন

0: ওই ওই বেটা, কেবল পিছে পড়তেছস কেন? আরে ঠেঙে জোর নাই, এত আস্তে আস্তে হাঁটতেছস কেন?
1: আছে তো মেম্বার সাহেব, এই তো আমি এক লাফে আইসা পড়ছি।
0: আবার যদি এক কদম পিছে পড়ছো তো দিনও একটু লড়তে।
1: ওরে বাবা রে, ও হুন দিলেন কে? পিছে পড়লে না দেওয়ার কথা ছিল লাত্তিটা। ওরে বাবা রে,
0: কথা কম কর, জোরে জোরে আই পাছালা।
1: পা তো চালাইতেছি।
0: এই একটু খারা তো, খারা খারা খা,
1: খারাইলাম।
0: ওই দেখো আম গাছের ডালে এক জ্যান্ত বুড়ি বৈশা রয়েছে, এইটা কার মায়া? ও এইটা আবুলার মায়া না?
1: কোথায় মেম্বার সাহেব, আম গাছে আছে? তো সাক্ষাৎ পেতনি আবুল ভাইয়ের মায়ার ময়ূরীর বেশ ধরা বইছে। ওরে ওরে বাবা রে,
0: আয় আমার লগে, দ্বারে গিয়ে দেখি।
1: কোথায়? আমারে মাফ করেন মেম্বার সাহেব, আমি যাব না।
0: যাবি না? যাবি না মানে কি? একটা চটকা না মারুম।
1: আপনি আপনি ওই বাম ঠ্যাং দিয়া আমারে আরো দুইটা লাত্তি দেন, তবু তবু আমি যাব না।
0: ওই বাচ্চা, ফের কথা, হাট কইতাছি। গাছের চলায় ওইটা খাড়াই রয়েছে কেডা? মাস্টারের মাইয়া সীমা না?
2: ওরে বাপরে, মেম্বার চাচা আইতাছে। ময়ূরী জলদি নাই মাই,
3: দাঁড়া নামতাছি।
0: ওই সাবরি ভাঙছে ভাঙছে তোর ঠ্যাং। মাইয়া মানুষের ঠেঙে এত লম্বা হন্ডা ভালা না, বুঝছো?
3: মেম্বার চাচা না, সালাম সালাম চাচা সালাম।
0: ওই ওই সাবরি ভাঙছে না তোর ঠ্যাংটা? মাইয়া মানুষের ঠ্যাং এত লম্বা হন্ডা ভালা না, গাছের মগ ডাল পর্যন্ত উঠা যায়। হ্যাঁ
3: জি চাচা, কিছু কইলেন?
0: যা বাড়িতে যা।
3: জি যাইতাছি চাচা। ও চাচা, কলার মুসা তেতুন দিয়ে ভর্তা বানাইছি, মেলা স্বাদ হইছে, খাইবেন?
0: দেখছনি দেখছনি দেখছনি কারবারটা? এই মায়ারে আদব লেহাত শিক্ষা দেওয়া হয় নাই এই মত্যা।
1: মেম্বার সাহেব, আমার নাম তো মতিউর রহমান।
0: ওই মত্যা হন যে এই মায়া দুইটারে বাড়িতে পৌঁছাই দিয়ে পায়, মনে হয় ব্যথা পাইছে।
1: ও
0: অক্ষুনি যা
1: আইসা। এই আসো আসো।
4: কতবার কইলাম মায়েরা বড় হয়েছে একটা বিয়ে শাদির ব্যবস্থা করে।
5: হইলে তো আর হইল না বউ, মায়েরা আর বিয়ে দিতে তো মন চায়, কি করুম কও? বিয়ে শাদিতে খরচ পাতি আছে না, আমাকেও সংসারে নুন আনতে পান্তা পুরায়।
4: হ ময়ূরের বাবা ঠিকই কইছেন, তা তো আছে। তার উপর এসএসসি পাস মাইয়া আমার, যেখানে সেখানে তো আর বিয়ে দেওয়ান যাব না।
5: চিলাপির প্যাঁচটা তো ওইখানেই লাগাইছো, কতবার কইছি মায়ে মানুষের এত লেখাপড়ার দরকার নাই, নাম দস্তখত পারলেই তো হয়।
4: অমন কথা কইেন না তো, মায়াটার আমার মাথা কত পরিষ্কার, পড়াইতে পারলে।
5: হ আরো পড়াও, কেডা মানা করছে? মায়া তো তোমার একটা না, পাঁচ পাঁচটা মাইয়া।
4: বোলা বোলা কইরা তো সংসারটা অকারণে বাড়াইলেন, কত কইলাম এবার ক্ষান্ত দেন না, আমার কোনো কথাই শুনলেন না, এখন দেখেন কি অবস্থা।
5: বংশে বাত্তি দেব কেডায়, মাইয়ার তো পরের বাড়ি চলে যাইব।
4: আর এইবারও যদি আপনার মাইয়া হয় তখন কি করবেন?
5: এইবার মাইয়া হইলে তোর খবর আছে।
4: আল্লাহ তার কি, খোদার উপরে খোদকারী, মাইয়া জান আমি আল্লাহর কাছে চাইয়ে নিয়ে আসছি।
5: দুনিয়ার সবার পোলা হয় উনার হয় না, মুখে মুখে খালি তর্ক, চত্ত সব।

0: ভাবি এই সময় আপনার এত চিন্তা ভাবনা করলে চলবে না। এমনিতে এবারে আপনার শরীর অনেক দুর্বল, বলা যায় ঝুঁকিপূর্ণ।
1: আর ঝুঁকি বইন হন, আল্লাহ তাআলা তুইলা লইলে আমি বাসি।
0: অমন কথা বলতে নেই ভাবি, হায়াত মওত সব আল্লাহর হাতে। তবে ভুলটা আপনাদেরই, এতগুলো সন্তান জন্ম দেয়া মোটেও ঠিক হয়নি। বছর বছর সন্তান জন্ম দিয়ে আপনার শরীরে আয়রনের ঘাটতি ছাড়াও অন্যান্য সমস্যাও দেখা দিয়েছে। আরে ময়ূরী, কেমন আছো?
2: ভালো আছি খালা। ও খালা, শুনলাম আপনার গো ওই স্বাস্থ্য কেন্দ্রে নাকি অনেক অনেক আরো স্বাস্থ্যকর্মী আইতাছে।
0: হ্যাঁ ঠিকই শুনছো।
2: মারে একটু বুঝাইয়া কন্ত খালা, আমার কি দরকার ছিল এতগুলি বইনের? আচ্ছা আমার গো ভাই নাই তো কি হইছে, কি হইছে ভাই নাই তাতে?
1: তোর বাপেরে বুঝাইবো কেডায়, তার যে পোলা চাই।
0: হ্যাঁ এটা খুবই দুঃখজনক, ওনার এখনো ভুল ধারণা রয়ে গেছে যে ছেলে হওয়াটা জরুরি। এখন দিন বদলিয়েছে ভাবি, ছেলে আর মেয়ের কোনো তফাত নাই এখন। মেয়েরাও
3: ময়ূরী, ও ময়ূরী গেলি কোথায় সব?
1: শাস্তফা তুমি অন যাও, উনি দেখলে আবার।
0: আবার কি, ওনাকে তো ভয় পেলে তো চলবে না, জীবন আপনার বাঁচতে আপনাকেই হবে।
2: মা খালি খালি মিশামিশি ভয় পায়। মা এইবার আমি তোমারে দায়ের হাতে না, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবো।
0: অবশ্যই নিয়ে যাবে। ও ভালো কথা, আয়রন ট্যাবলেট গুলো ঠিকঠাক খাচ্ছেন তো?
2: ও মার মনে থাকে নাকি, আমি মায়ের মনে করাই খাওয়াইয়া দিই।
1: ওই তো এখন আমার সব, আমার মা।
0: এটাই তো চাই। ময়ূরী তুমি তোমার মায়ের খেয়াল রাখবে, আর বিশেষ করে খাওয়া দাওয়া আর বিশ্রামের ব্যাপারে। আজ আসি তবে।
1: আচ্ছা বোন।

0: আমি শূন্য রে ওকে বলে বেড়ার ফাঁক দিয়ে ফুচকি দেখে না, আমি বই জেগেছি, এইটা ময়ূরী পিপি ছাড়া আর কেউ না। এই তুই অবেলা এসো,
1: বেলা অবেলা কি সময় যখনই হয় দাদু তখনই তোমার সামনে চলে আসি।
0: তা তো আসবি, এই কবিরাজ বুড়া দাদুর খোঁজ খবর তুই ছাড়া তো কেউ লয় না।
1: রান্নন বান্নন কিছু হয়েছে?
0: কি আর হইব বোন, এই আলু ভাতে বেগুন ভাতে।
1: তা তো হইবই, কেন আমার বাড়িতে থাকলে কি হয় কি হয়? হ্যাঁ অহন ভাতের বাসন লন,
0: হাতে বাড়ি দেখে বুঝে গেছি।
1: বাপজান পুকুরে জাল ফালাইছিল, বড় একটা রুই মাছ।
0: আর সেই মাছ দোপ

0: এই জঙ্গলের মাঝে একলা থাকুনেন।
1: দূর পাগল, একলা কই, তোর দাদি তো পাশে শুয়ে আছে।
0: দাদি কবে মইরা ভূত হইয়া তোমার উপরে ভর কইরে আছে, নাইলে এই নিজম ভিটায় কবরের পাশে ছাপরা উঠায় কেউ একলা থাকতে পারে?
1: তুই জানাস না বোন, আমার রাহু একলা থাকতে পারতো না, খালি ভয় পাইতো, সাজের আন্দার নামলেই এর মুখটা শুকিয়ে যাইতো। এতটুকু তারে ঘরে আনিছিল পুতুলের মতো মুখ।
0: দাদু, ও দাদু, আবার মন খারাপ, এই এই তবা করছি, আর কোনোদিন এমন কথা কমো না দাদু।
1: না রে পাগলি, মন খারাপ না, যে পানের কোড়াটা দে, পান খায়। হ্যাঁ দাদু, তোর মার শরীরটা কেমন?
0: এই তো ভালো আর কই।
1: না না, তোর বাপ কিন্তু কামটা ভালো করে নাই রে, একদম ভালো করে নাই। দেখ বউটার যদি কিছু হয়, এ মরি, তুই এখন যা তো বাড়িতে, মার দিকে খেয়াল রাখিস।
0: আচ্ছা আচ্ছা দাদু, তুমিও ভালো থেকো, মন খারাপ করো না।
1: না রে বোন, যা যা যা।

0: কইলাম তো মেম্বার সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, একটা না দুইটা না পঞ্চাশখানা মাইয়া ফলার বিয়া দিছি।
1: শোনো ঘটক, ছেলে কিন্তু আমার বিশ্ববিদ্যালয় পড়া, কথাটা সোজা না, এই কথাটা মনে রাখো ঘটক।
0: কহিলাম তো দাড়ি পাল্লায় ওজন করে আনমুনে, এই সমেত ঘটক বললে কথা।
1: সমেত মুন্সি, তোমার কিন্তু একটা বদনাম আছে, তুমি কাজের চাইতে কথা কও বেশি।
0: ওই হগল নিন্দুকের কথা কান দিয়েন না দেখি।
1: দেনা পামনার কথাটা তাকে সঙ্গে পরিষ্কার কইরা কইছো তো?
0: কইলাম তো, সোনা দানা টাকা পয়সা সব কথা পরিষ্কার।
1: শোনো, আমার ছেলে আশিক, আর সাত দিন বাদে বাড়ি আসব, কোনো ঝামেলা চাই না, মাইয়া দেখতে যাইব, ব্যাস কাজ শেষ।
0: মেম্বার সাহেব, একটা কথা কোন হয় নাই, ওই কন্যার শরীরের রং একটু ময়লা, তয় সমস্যা নাই, যৌতুক দিয়া একেবারে পুষাইয়ে দেব।
1: কি কইলা তুমি মুন্সি, একেবারে চুপ যাও। যৌতুক মানে কি? যৌতুক মানে কি? যৌতুক একটা অপরাধের নাম, বুঝছো? মাইয়ার বাপ মাইয়ারে খুশি হইয়া গিফট দিব, গিফট, যৌতুক কি রে? যৌতুক কি রে?
0: বুঝছি, চামড়ার মুখ তো পিছলাই গেছে, অমন ভুল আর হইব না।
1: না হইলেই বালা, অহন যাও।
0: আচ্ছা, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব।
1: ওয়ালাইকুম আসসালাম।

0: জানোসই, আজ না আমার মন প্রজাপতির ডানায় ভর করে উঠতেছে।
1: কেন?
0: আর তো কেবল 7 দিন বাকি, আশিক ভাই বাড়িতে আইতেছে।
1: হ্যাঁ, আশিক আশিক বাড়িতে আসতেছে? আচ্ছা সীমা, তুই কি আশিকরে ভালোবাসিস? তাই না? খুব ভালোবাসিস না রে? আচ্ছা উনি কি জানেন? আর যদি নাই জানে তাহলে একতরফা ভালোবাসা কি ঠিক রে?
0: সই রে, অমন কথা কইস না, আমার মন কেমন যেন করে সেই ছোট্টবেলায় আশিক ভাইরে মন দিয়া বৈশাসি, কি কি কমু তরে।
1: কিন্তু সীমা, আশিক ভাই কি নিজে কোনোদিন তোকে?
0: না রে, কিছুই কয় নাই, ভাবসাবে বুঝি না রে। তুই কসই, আমি কি তার অযোগ্য?
1: মোটেও না, আশিক ভাইরাও বড় লোক, তোরাও বড় লোক, তাছাড়া তুই তো হেড স্যারের মায়া, কলেজে পড়স। আর আমি তো কলেজে,
0: হ্যাঁ তোর তো কলেজেই ভর্তি হওয়া হইল না, চাচা আসলে ঠিক করে নাই, তুই হইলি গিয়া মেধাবী ছাত্রী।
1: থাক না, বাদ দে।
0: আব্বা কয় গত 5 বছরেও তোর মতন ভালো রেজাল্ট কেউ করে নাই।
1: কইলাম না তোরে, বাদ দে।
0: আচ্ছা দিলাম।

0: এই যে কবিরাজ দাদু, এই সব গাছ গাছরা লতা পাতা দিয়া কি সব ঔষধ বানাও তুমি? এই ঔষধ তো মহা ঔষধের মতো কাজ করে।
1: হ্যাঁরে দাদু ভাই, এই গাছ গাছরাই লোকানো আছে হাজার গুণ। এই ধর এই তুলসী পাতা, পাশক পাতা আর মধু মিলাইয়া কাশির ওষুধ তৈরি হলো। তোর মারে তিন বেলা খাইতে কবি। শোন, এই সময় কিন্তু কাশি হওয়াটা বেশি ভালো না, বুঝলে?
0: আচ্ছা যাই দাদু।
1: শোন দাদু, শোন একটা কথা তোর দিকে, এই তোর মনটা তো খারাপ কেন?
0: কই না তো,
1: এই আমার চোখে ফাঁকি দিতে পারবো না, আমি সব জানি। আশিক বাড়ি আছে,
0: আসুক না। তাতে আমার কি?
1: হ্যাঁ তোর কি না, তোরা দুইজনে দুইজনের তো ভালোবাসিস। এই মাঝখানে সমস্যা হইল গিয়া তোর বান্ধবী সীমা।
2: মানে সীমা কি দাদু?
1: আরে সীমা না না, কিছু না রে বইন, পড় তুই পড় পড়।
2: ইসি রে দাদু, এমন ভুতুইরা ভিটায় একলা থাকো কেমন কইরা? ওরে বাবা, তাও আবার কবরের পাশে, ডর করে না তোমার?
0: সীমা, এমন কইরা কইস না তো, দাদু কষ্ট পাইব। তুই জানিস না দাদু রাহেলা দাদিরে কত ভালোবাসত।
2: আমি তো শুনছি তারা সংসারই করতে পারেনি, বিয়ার এক বছরের মাথায় দাদি মরে গেছে।
1: ঠিকই শুনছস বোন, তখনকার দিনে তো মানুষেরা তো জ্ঞান ছিল না যে বাল্য বিবাহ ঠিক না, আর অল্প বয়সে সন্তান জন্ম দেওয়া অন্যায়। আমার রাহু অল্প বয়সে সন্তান জন্ম দিতে যাইয়া এই সুন্দর পৃথিবী ছাইরা অসময়ে চলে গেছে।
0: হ্যাঁ, অল্প বয়সে কিংবা বেশি বয়সে অথবা ঘন ঘন সন্তান জন্ম নিলে মা এবং সন্তান উভয়েরই জীবনের ঝুঁকি থাকে, সেটা মৃত্যু ঝুঁকি। রাহেলা দাদির বেলায় তাই হলো।
2: তুই এত কিছু জানস কিভাবে?
1: ময়ূরি জানবো না তো কেন জানবো? আরে ময়ূরি হইলো গিয়া আমার খুবই জ্ঞানী মাইয়া।
2: জ্ঞানী না কইয়া ওরে পড়ুয়া কওনটা ভালো, যা যেহেনে পায় তাই পড়।
1: ঠিকই কইছ।

0: শোনো আবুল, তুমি তোমার মেয়ে ময়ূরীকে কলেজে ভর্তি না করে বড়ই ভুল করেছ। ও খুব মেধাবী ছিল।
1: হ মাস্টার সাহেব, হগলি দুর্ভাগ্য আমার।
0: দুর্ভাগ্য তুমি নিজে থেকে ডেকে এনেছো ময়ূরীর বাপ। তোমার নিজের মুখেই বলো তো, তোমার বাবা মানে আকাশ চাচার সমান সম্পত্তি এই গ্রামে কয়জনের ছিল?
1: হ তা ঠিক।
0: তোমরা ভাই বোন বেশি হওয়াতে জমি জমা খণ্ড বিখণ্ড হয়েছে। তারপর এই যুগে তুমিও একটার পর একটা সন্তান জন্ম দিয়ে
1: আর শরম দিয়ে না, সংসারটা আমার বড় করা ঠিক হয় নাই।
0: ঠিক হয় নাই কি, বড়ই ভুল করেছো তুমি। আজ যদি তোমার পরিবার ছোট থাকতো তাহলে এই জমি জায়গা বেচা বন্ধক লাগতো না?
1: কিন্তু আমার যদি একটা ছেলে।
0: আরে সেই দিন এখন আর নাই, ছেলে আর মেয়েতে কোনো তফাত নাই। তোমার মেয়েকেও উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করলে সেও জজ ব্যারিস্টার হতে পারতো।
1: এই বুদ্ধিটা তো আমার মাথায় আগে কখনো পাক খায় নাই।
0: তা খাইব কেন, এই সন্তান সংখ্যা বাড়িয়ে তুমি শুধু নিজের ক্ষতি করেছো না, মহা ক্ষতি করেছো দেশেরও।
1: বুঝবার পারলাম না।
0: জনসংখ্যা, দেশের জনসংখ্যা বাড়লো। আরে মিয়া, দেশের আয়তন অনেক কম, সেই তুলনায় জনসংখ্যা মানে লোক সংখ্যা অনেক বেশি আমাদের দেশে। তার কারণে দেশের উন্নতিও সম্ভব হচ্ছে না।
2: আর এই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে পরিবার থেকেই। প্রতিটি পরিবার নিয়ন্ত্রিত পরিবার হলেই জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্ভব।
0: আরে আশিক, তুমি গ্রামে কখন এলে? কোনো খবরই তো জানি না।
2: এই তো স্যার, আজকেই। আরে আবুল চাচা, আপনি কেমন আছেন?
1: আছি, তুমি ভালো আছো বাবা?
2: জি, আপনাদের দোয়া।
0: আরে সীমা, তোরা কোথায় সব? দেখ কে এসেছে।
2: স্যার ব্যস্ত হবে না স্যার, আমি আজকে বসবো না।
0: সে কি বসবে না?
2: না স্যার, আমি আবার আসবো, আমার একটু কাজ আছে। আমি আজকে আসি স্যার। আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম আসসালাম।

0: আমি এসব দিকে খেয়াল করছি, তুমি আমাকে এড়িয়ে চলছো, কিন্তু কেন আমি কি জানতে পারি?
1: কি যে করেন আপনি, আমার এত বড় সাহস যে আপনারে এড়াইয়া চলি। আপনারা কত বড় লোক, কত শিক্ষিত।
0: শোনো ময়ূরী, এত অপেক্ষার পর আমাদের এতদিনের স্বপ্ন যখন সফলের দিকে, এসব হেয়ালি কথাবার্তা কিন্তু আমি একদম সহ্য করব না।
1: আপনি কি পাগল হয়েছেন? হাস সারেন, কেউ দেখা ফালাইব।
0: দেখুক, এখন তো দেখারই সময়, আর কত বলো। অনেক দিন অপেক্ষার পর চাকরি, সেসব দিনের কথা ভুলে গেছো ময়ূরী? হঠাৎ করে মোবাইলে মিস কল উঠাও, কল দিলে তুমি ফোন ধরো না। কি হয়েছে ময়ূরী, আমাকে সব খুলে বলো, প্লিজ আমাকে তুমি খুলে বলো। একি একি ময়ূরী, তুমি কাঁদছো?
1: আমরা গরিব বলেই বুঝি।
0: চুপ করো ময়ূরী, কি হয়েছে আমাকে খুলে বলো। আমি আশিক, আমি ময়ূরীর আশিক।
1: না আশিক না, এ কিছুতেই হবার না। আশিক ময়ূরীর না, আশিক সীমার। তুমি জানো না সীমা তোমায় কত ভালোবাসে। আমার ভালোবাসার কসম লাগে, তুমি সীমারে বিয়া করো।
0: ও, তাহলে এই কথা এতক্ষণে বুঝতে পারলাম, সীমা ভালোবাসে, সীমাকে বিয়ে। আশ্চর্য, তুমি কি পাগল হয়েছে ময়ূরী?
1: হ্যাঁ, আমি পাগলই হয়েছি, তোমার পায়ে পড়ি। তুমি সীমারে কষ্ট দিও না, ও তোমাকে না পাইলে বাঁচবো না।
0: আর আমি
1: বুঝো না কেন?
0: আর তোমাকে না পেলে যে আমি বাঁচবো না, তার কি হবে? কই, আমি তো ঢাকা শহরে হাজারো মেয়ের মাঝে আমার ময়ূরীকে কোথাও খুঁজে পাইনি।
1: এতই যদি আমারে ভালোবাসো, তাইলে প্রমাণ দাও, আমার মিনতি রাখো, তুমি সীমারে বিয়া করো।
0: আমিও তোমাকে বলছি, এ অসম্ভব ময়ূরী, যাকে ভালোবাসি না তাকে বিয়ে। ছি, তার চেয়ে তুমি আমাকে আগেই বললে পারতে যে তোমার মনে আমার কোনো স্থান নেই, তাহলে আমি আসতাম না। ঠিক আছে ঠিক আছে, আমি কালই ঢাকায় চলে যাব।
2: কোথায় যাইবেন শুনি?
0: আরে সীমা,
2: এখন তো যাওয়া এত সহজ না। আরে সই, তুই আমারে এতই স্বার্থপর ভাবছস যে আমি তোর ভালোবাসার মানুষ? ছি ছি ছি ছি ছি ছি ছি, তুই তো আমার কোনোদিনও কষ নাই, আমারে মাফ করে দেন আশিক ভাই, আমি আমি খুবই লজ্জিত।
0: আরে পাগলি, লজ্জার কি, তুই তো আমার ছোট বোন রে।
1: না সীমা না, এ হয় না।
2: কি হয় না শুনি, কি হয় না? এমনিতেই তুই অনেক অন্যায় কইরা ফালাইছস, আর একটা কথা কইবি তো, দেমো একটা থাপ্পড় দেই আশিক দুলা ভাই।
0: এটা তো তোমাদের দুই শোয়ের ব্যাপার, তাই না? এখানে আমার পারমিশন দরকার কি?
2: দরকার আছে, এখন থেকে সব কাজে পারমিশন চাই।

0: ময়ূরী, খুশির খবর শুনলাম, তোর নাকি ভাই হইছে আর চাচি জানো নাকি সুস্থ?
1: বাপজান এইবার মায়ের স্বাস্থ্য কেন্দ্রে নিতে আপত্তি করে নাই। মার তো অনেক ঝুঁকি আছিল, ডাক্তাররা রাগও করছিল, তাও আল্লাহ রহম করছে। তবে বাপজানের এইবার শিক্ষা হইছে,
0: আরো আগে হইলে আরো ভালো হইতো।
1: হ, ঠিকই কইছস। এই সীমা দেখ, ওই যে সমেত ঘটকাইতাছে,
0: চল তাড়াতাড়ি বাড়ি যাই, বেটা নসারের হাড্ডি।
1: হ,
2: সোনা সোনা সোনা লোকে বলে, সোনা সোনা নয় তত খারি। আরে আরে আশিক বাজান না, আইয়া বসো তাইলে।
3: কি খবর টবর সুমিত ঘটক?
2: আরে বাপজান, খবর তো ভালো, একেবারে কমপ্লিট, কামকাজ সব সারা। অহন দিনক্ষণ ভালো দেখিয়া।
3: কিসের কামকাজ, কিসের দিনক্ষণ?
2: আরে কন কি বাপজান, আসল কথাই তো শুনলেন না, আপনার বিবাহের কথাবার্তা তো ফাইনাল, হেল লাগে তো আপনারা ঢাত থেকে দেশে আনা হয়েছে।
3: আশ্চর্য, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই, তা কোথায় বিয়ে?
2: এই তো আপনাকে পাশের গ্রামে সরকারি অফিসারের কন্যা, তোর কন্যার গায়ের রং একটু ময়লা, কিন্তু টেহা পয়সা সোনা দানা ওজন করে দিব।
3: চুপ, একদম চুপ, কার কথায়, কে যৌতুকের বিয়ে ঠিক করেছে?
2: ওই মুড়ে ধমকান কেন? আরে আপনার আব্বাই তো।
3: আর একটা কথাও বলবা না, সোজা ছাতি বন্ধ করো আর উল্টো দিকে হাঁটা দাও, আর এ এলাকায় যেন কখনো না দেখি, কথাটা যেন মনে থাকে।
2: ও ওমা, হুদাহুদি মুড়ে ধমকায় কে?
3: যাও বলছি।
2: যাইতাছি, তোর আদবের লগে কথাবার্তা বলা ভালো।
3: যত্তসব বাপজান, বাপজান, বাপজান আপনি কোথায়?
4: জি জি বাপজান, এই তো আমি। এত চিল্লা চিল্লি চেঁচামেচি কেন বাপজান? কানে তো এখনো মোটামুটি ভালোই শুনি, ধীরে সুস্থে ক বাজান।
3: তবে কান খুলে শুনেন বাজান।
4: হ কও, কান একেবারে পরিষ্কার, এই তো গত পরশু সরিষার তেল দিয়া কান পরিষ্কার করছি।
3: আপনি যে বিয়ে ঠিক করছেন সেই বিয়ে হবে না।
4: কও কি বাজান, পাকা কথা দিয়া ফেলাইছি যে।
3: আর একটা কথা শুনে রাখেন, ওই সুমেত ঘটকটা যদি এ এলাকায় দেখি, তাইলে ওর ঠ্যাং ভাঙে হাতে ধরাই দেবো।
4: আহা, এই খুন খারাপই কেন বাজান, ওর কি দোষ, মানা কইরা দেব নে? তোমার নিজের যদি কোনো পছন্দ থাকে, তুমি যদি ঢাকায় কোনো বড় লোকের মানে ওই বাড়ি গাড়ি আছে এমন মানে তোমারে দিতে পারবো।
3: যৌতুক, যৌতুকের বিয়ে, যৌতুক দেয়া এবং নেয়া দুটোই অপরাধ, সে আপনি জানেন আব্বা। আর জেনেও না আব্বা, আমি আমি কিন্তু ময়ূরীকেই বিয়ে করব।
4: কি কইলা?
3: আমি ময়ূরীকেই বিয়ে করব।
4: আমি ঠিক বুঝলাম না বাজান, এইবার বুঝি কানে একটু কমে শুনলাম। আবার কত, আবার কত বাজান?
3: আমি আবুল চাচার মেয়ে ময়ূরীকে ভালোবাসি বাজান, আমাকে যদি বিয়ে করতেই হয় তাহলে আমি ময়ূরীকেই বিয়ে করব।
4: এবার থামো বাজান, আমার হার্ট অ্যাটাক হয়ে যাইব, আমি আর শুনতে পারতাছি না, এই জন্যে আমি তোমারে এমএ পাশ করাইছিলাম। হ্যাঁ,
3: সে আপনার কর্তব্য ছিল।
4: বাহ বাহ বাহ বাবা, এই তার প্রতিদান বাজান। ওই রকম একটা মহাপাগল মাইয়া, তার উপর বাপের সংসারে এক পাল মাইয়ার সরাসরি, যে সংসারে নুন আনতে পান্তা ফুরায়।
3: বাজান, আপনি খুব ভালো করে জানেন যে আবুল চাচা কখনোই গরিব ছিল না, তার ভুলেই সংসারটা বড়।
4: এইটাও বা কম খারাপ কি? হ্যাঁ, ওই রকম একটা ঘরের মাইয়া আইনা আমি আমার সংসারটা আরো বড় করতে চাই না, এই বিয়া হইব না, কিছুতেই হইব না।
3: না হলে নাই, তবে আপনিও এখন কথা শুনে রাখেন বাজান, আপনিও আপনার একমাত্র ছেলের মুখ চিরদিনের জন্য আর দেখবেন না। এই আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যেতেছি, আর চিরদিনের জন্য যাইতাছি। হ্যাঁ,
4: খাড়াও খাড়াও বাজান, তুমি ছাড়া, তুমি ছাড়া আমার কিরায় আছে কও? তোমার মায়েও অসময় শুইলে গেছে। বাজান বাজান, আমি ওই আবুল মুন্সির বাড়ি বিবাহের প্রস্তাব এখনই পাঠামো নাকি ধীরে সুস্থে পাঠামো? বাজান
3: বাজান, আপনি যা ভালো মনে করেন করেন।
4: ঠিক আছে বাজান, তুমি ঘরে যেয়ে মাথা ঠান্ডা করে বিশ্রাম লও, তোমার কথা মতনই কাজ হইব বাজান।

0: বিআই সাহেব, আমার সোনার টুকরো মাইয়া আজ আপনার হাতে তুলে দিলাম।
1: আলহামদুলিল্লাহ, আপনি কোনো চিন্তা করেন না বিআই সাহেব।
2: বাজান, আমার আশীর্বাদ করবেন না?
0: এই আশীর্বাদ করি মা, আমার মতো ভুল জানি তোরা ভুলেও করিস না।
3: সংসার যেন বড় না হয়, সংসার যেন ছোট হয় মা।
4: বুঝলে আশিক?
5: স্যার,
4: সংসার করার শুরুতেই পুরো জীবনের ছকটা তৈরি করে নেবে, পরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে ছোট পরিবার গড়বে, কিছুতেই যেন ভুল সিদ্ধান্ত না হয়।
5: জি স্যার।
2: মা, মার কাছে যাব না?
0: অবশ্যই যাবি, তোর মা একটু অসুস্থ, এবার তো মরতে মরতে বাঁচলো, তাই আমারও শিক্ষা হলো।
1: বিআই সাহেব, শেষ পর্যন্ত ছেলেই তো হইল।
0: বিআই সাহেব, আর সরম দিয়েন না।
6: এই ময়ূরী, তোর কেমন লাগতেছে রে?
2: কেমন আবার? এই সীমা, কবিরাজ দাদু যে আমারে আশীর্বাদ দিতাইল না।
7: আই রোনা কে রে, আইয়া পড়ছে রে। আয় মি আসি, আমার বইনেরে এমন ফুসলে ফুসলে লইয়া যাইবার আমি খারে খারে দেখো। হ্যাঁ
2: দাদু,
7: আর সেলাম লাগবো না বই, দোয়া করি তোমরা সুখী হও। ময়ূরী আর আমগো আশিকের মতন জুটি এই গ্রামে বড় প্রয়োজন আছিল।
5: দোয়া করবেন দাদু।
7: বড়ই প্রয়োজন আছিল। হ্যাঁ দোয়া করি, দোয়া করি, সুখী হও।
2: তুমিও ভালো থাকো।
8: হে ময়ূরী, সবাই একটা পর একটা কথা বলেই যাচ্ছে, নিজের বিয়ে করার বউয়ের সাথে একটা কথা বলতে পারছি না, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না।
2: এই চুপ করো না, সবাই শুনবে তো।
8: আরে করলাম তো, রাত তো আছে, তাই না?
2: ভালো হবে না কিন্তু, বেশি বেশি একদম

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। প্রিয় শ্রোতা, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসলের শুরু হয়েছে ফোন ইন অনুষ্ঠান। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ে আপনাদের যে কোনো সমস্যা নিয়ে জানতে ও সমাধানে সরাসরি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারবেন প্রতি বুধবার সন্ধ্যায় 6:05। প্রিয় শ্রোতা, আজ 14/10/2026 তারিখ বুধবার সন্ধ্যে 6:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসলে শীত পূর্ববর্তী গবাদি পশুর যত্নে করণীয় ও শীতের প্রস্তুতি নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর ঢাকার তথ্য কর্মকর্তা ডাক্তার মনিরুজ্জামান তরফদার। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02448132 থেকে 70 পর্যন্ত এবং 02448132 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবারও বলছি আপনাদেরকে 02448132 থেকে 70 পর্যন্ত এবং 02448132 থেকে 79 নম্বরে সরাসরি ফোন করতে পারবেন। অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ, এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ এবং মোবাইল অ্যাপও সরাসরি শুনতে পাবেন। ঘোষণাটি শুনলেন।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী জানিতা আহমেদ ঝিলিক, গীতিকার মনিরুজ্জামান মনির, সুর করেছেন মিল্টন খন্দকার।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠানমালায় এখন রয়েছে দৃশ্যের গান। শিল্পী শুভিন্দন দিয়ে গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে খবর শুনতে পাবেন। প্রথমে ইংরেজি সংবাদ, পরে বাণিজ্যিক।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by SM Rafiqul Islam. Prime Minister Tariq Rahman has inspected a mobile laboratory van at the Secretariat, observing how food samples are collected and tested to ensure safety. He inspected the van this morning before entering his office at the Secretariat. Prime Minister's Deputy Press Secretary Hassan Shiplu informed this. Tariq Rahman entered the mobile laboratory station at the premises of the Prime Minister's office at the Cabinet Division and observed its testing procedures as officials briefed him on its activities. Officials informed the Prime Minister that food sample testing and monitoring has been intensified as part of anti-adulteration drives across the country. Currently, mobile laboratories are being used to test food samples and monitor food safety in 8 metropolitan areas, with plans to gradually expand their operations to all 64 districts. The activities are conducted through mobile codes led by executive magistrates and separately under the supervision of the Bangladesh Food Safety Authority. The procurement of 72 mobile laboratory was underway under a capacity-building project of the Bangladesh Food Safety Authority in the current 2026-27 fiscal year. The vans also features facilities to raise public awareness of food safety, including exterior monitors that display awareness videos. President Mirza Fakhrul Islam Alamgir has called for pursuing a zero-tolerance policy against the drugs and taking strict legal measures to keep all educational institutions, including universities and the adjoining areas, completely drug-free. He said this when an Uttara University delegation led by his Vice-Chancellor, Professor Dr. Yasmin Ara Lekha, paid a courtesy call on him at Bangabhavan today. President Press Secretary Mohammad Sarwar Alam informed this. During the meeting, the Vice-Chancellor briefed the President on the university educational, research and academic activities. The President assured the delegation of cooperation when they drew the President's attention to various facilities, limitations and problems of the university. The sitting of the fourth session of the 13th Jatiya Sangsad will begin at 3:30 p.m. on 9th November. President Mirza Fakhrul Islam Alamgir convened the session under Article 72(1) of the Constitution of the People's Republic of Bangladesh. Power, Energy and Mineral Resources Minister Iqbal Hassan Mohammed has said the government will take stern action against any attempt to manipulate the liquefied petroleum gas LPG market, create an artificial shortage or hold people hostage through strikes. He made the remarks at a press conference following a meeting with LPG operators at the Secretariat in the capital today. The minister said the global energy sector was facing significant challenges and ongoing conflicts, creating uncertainty over fuel supplies and prices in various countries. International energy prices also remain volatile. Against the backdrop, the government was holding discussions with relevant stakeholders to ensure a stable LPG supply and keep prices at an affordable level in the domestic market, he added. The Ministry of Youth and Sports will present the Youth Volunteer Award 2026 to 15 young individuals in recognition of their outstanding contributions to the social sector and award project-based grants totaling 3 crore 57 lakh taka to 432 registered youth organizations. The State Minister for Youth and Sports, Mohammed Amin Al-Haq, announced these details during a press briefing at Secretariat in the capital today. The State Minister said the Youth Volunteer Award is being conferred upon 15 selected young men and women across 8 categories: self-employment, sports, social service, science and technology, women and child development, education, environment and climate, and arts and culture. The Prime Minister Tariq Rahman will hand over the award checks and grants to the winners and youth organizations during the main ceremony at the Shapla Hall of the Prime Minister's office next Saturday. Ukrainian President Volodymyr Zelensky is scheduled to meet British Prime Minister Andy Burnham in London today as Ukraine seeks great support to defend itself against Russia's intensified attacks. Prime Minister's office said the UK would provide urgent support to Ukraine in the coming weeks and speed up deliveries of air defense missiles needed to protect the country. The announcement came as Western countries continued efforts to impose sanctions on Russia and limit Putin's international influence. Ukraine and its European allies are working to strengthen the country's defense and growing Russian bombardment and uncertainty over the Trump administration's commitment to supporting Kyiv. Cricket and host Australia women's team has clinched three matches ODI series by 3-0, beating Bangladesh in the third and last match by 8 wickets at Brisbane. Batting first, Bangladesh scored 172 runs, holding all wickets in 49 overs and 5 balls. In reply, Australia scored 175 runs, losing 2 wickets in 22 overs and 4 balls. Finally, weather and focus of altitude 1 tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. And that is the end of the news.
1: Assalamu alaikum. বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি আব্দুল মান্নান। সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়ে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব মান দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য অভিন্ন লক্ষ্য, উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব জ্বালানি। দিবসটি উপলক্ষে আজ রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রধান অতিথির বক্তৃতায় বলেন, বিএসটিআই এর কার্যক্রম সম্প্রসারিত করার লক্ষ্যে জনবল বৃদ্ধিসহ দেশের 10টি জেলায় ল্যাব স্থাপন করা হবে। মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার তার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বাজারে যে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে এতে ক্ষতিকর প্রভাব নেই, এটি বিশুদ্ধ এবং খাবার উপযোগী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আজ এলপিজি অপারেটরদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বৈঠক শেষে সাংবাদিকদের জানান, এলপিজি নিয়ে বাজারে কারসাজি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা ধর্মঘটের মাধ্যমে জনগণকে জিম্মি করার চেষ্টা করা হলে তা আর সরকার কঠোরভাবে মোকাবিলা করবে। তিনি বলেন, জ্বালানি খাত বর্তমানে বিশ্ব ব্যাপী বড় ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল নয়। এই পরিস্থিতিতে দেশের বাজারে এলপিজির সরবরাহ ও মূল্য সহনীয় ও পর্যায়ে রাখার জন্য সরকার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছে। বিশ্বের 109টি দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশ্যে গত ফেব্রুয়ারি থেকে 10ই অক্টোবর পর্যন্ত 4,43,021 জন কর্মী প্রবাসে গিয়েছেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী এ সময়ে সবচেয়ে বেশি কর্মী গমন করেছে সৌদি আরবে। এছাড়া সিঙ্গাপুর, কাতার, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতেও উল্লেখযোগ্য সংখ্যক কর্মী গমন করেছেন। এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের 1 ফেব্রুয়ারি থেকে 10ই অক্টোবর পর্যন্ত দেশে মোট 2,543,91,20,000 মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে সামান্য কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 385টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 197টির, কমেছে 137টির এবং অপরিবর্তিত ছিল 51টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 20 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,429 পয়েন্টে। ডিএসইতে 416 কোটি 15 লাখ টাকা শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 416 কোটি 10 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় ১২৩.৭০ ক্রয় ১২২.৭০ ইউরো বিক্রয় ১৪০.৪ ক্রয় ১৩৭.৫০ পাউন্ড স্টার্লিং বিক্রয় ১৬৫.৮৩ ক্রয় ১৬২.৮১ সৌদি রিয়াল বিক্রয় ৩৩.১৬ ক্রয় ৩২.৫০ দিরহাম বিক্রয় ৩৩.৮৫ ক্রয় ৩৩.২৪ কুয়েতি দিনার বিক্রয় ৪০৩.৩০ ক্রয় ৩৯৫.৯৩ সিঙ্গাপুর ডলার বিক্রয় ৯৭.১০ ক্রয় ৯৫.৩৫ মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ৩০.৪৭ ক্রয় ২৯.৯০ এবং থাইবাত বিক্রয় ৩.৭০ ক্রয় ৩.৬৩ বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬:৩০টায়।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা। গ্রন্থনায় পপি রানী দাস।
2: প্রিয় শ্রোতা বন্ধু, আশা করছি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন। সুরের মেলা আধুনিক গানের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধু, প্রকৃত ভালোবাসা হল এক পরম ও নিঃস্বার্থ আত্মনিবেদন, যা কোনো প্রাপ্তি বা প্রতিদানের সমীকরণ মেনে চলে না। কাউকে ভালোবাসার অর্থ এই নয় যে তাকে নিজের করে পেতে হবে। এই অনুভূতির গভীরতা এতটাই পবিত্র যে এখানে পাওয়ার আনন্দ কিংবা না পাওয়ার বেদনা কোনো কিছুরই হিসাব থাকে না।
2: কে কতটা কাছে এলো, কে কতটা ফিরিয়ে দিল, কিংবা জীবনের এই পথ চলায় কি পাওয়া গেল আর কি হারালো, তার কোনো পরিমাপ সত্যিকারের ভালোবাসায় থাকে না। শ্রোতা বন্ধু, অনুষ্ঠানের শুরুতেই শুনব ভালোবাসবে কাছে আসবে এমন ভেবে ভালোবাসিনি। গানটির গীতিকার মোসাম্মদ সালমা আক্তার ও সুরকার জামিউর রহমান লেমন। তাহলে চলুন গানটি শুনে আসি শিল্পী মোহাম্মদ মেজবাউল কবির বাপ্পির কণ্ঠে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আধুনিক গান আসলে দুটি মনের অবাধ্য কথোপকথন, যা কখনো সুরের ডানায় ভর করে, আবার কখনো শব্দের মায়ায় বুক ছুঁয়ে যায়।
1: শ্রোতা বন্ধু, আমাদের এবারের পরিবেশনা তুমি পদ্মা আমি মেঘনা। গানটি মোহাম্মদ মাহবুবুল ইসলাম এর কথায় ও শেখ সাদি খানের সুরে। গানটি শুনব শিল্পী অনিন্দিতা সাহা অথির কণ্ঠে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, মানুষ যখন কাউকে গভীরভাবে ভালোবাসে তখন সে তার কাছে হয়ে ওঠে সবচেয়ে প্রিয়, যাকে বলা হয় চোখের মণি। কিন্তু সময় ও পরিস্থিতির পরিবর্তনে সেই ভালোবাসার মানুষটিই যখন দূরে সরে যায় বা অবহেলা করতে শুরু করে তখন সে হয়ে ওঠে অপ্রিয় বা চোখের কাঁটা।
1: আর এরকমই একটি গান, ও দরদি একদিন ছিলাম চোখের মণি, এখন হলাম চোখের কাঁটা আগে বুঝিনি। গানটির গীতিকাব্যকার মোহাম্মদ আনোয়ার হোসেন ও সুর দিয়েছেন ফয়সাল আহমেদ। শ্রোতা বন্ধু, চলুন গানটি শুনে আসি শিল্পী মনির বাউলার কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা বন্ধু, ভালোবাসা কোনো ব্যাকরণ মেনে চলে না, এর কোনো নির্দিষ্ট হিসেব নিকেশের খাতাও থাকে না। এটি আসলে দুটি হৃদয়ের মাঝে গড়ে ওঠা এক অদ্ভুত নীরব সমঝোতা, যেখানে হাজারো শব্দহীনতার মাঝেও পৃথিবীর সবচেয়ে গভীর কথাগুলো অনায়াসে প্রকাশ পেয়ে যায়।
1: কাউকে সত্যি মন থেকে ভালোবাসার মানে শুধু তার সুন্দর দিকগুলোকে পছন্দ করা নয়, বরং তার ভেতরের সমস্ত খামতি, জেদ, ত্রুটি আর পূর্ণতাকে এক অদ্ভুত মমতায় নিজের করে নেওয়া। এই অনুভূতি কখনো পুরনো হয় না, বরং প্রতিদিন এক নতুন রূপ নিয়ে আমাদের সামনে হাজির হয়।
0: কখনো এক চিমটি হাসিতে, আবার কখনো বা এক বুক দীর্ঘশ্বাসে। প্রকৃত ভালোবাসা হলো এক পরম নিরাপদ আশ্রয়, যেখানে পৌঁছালে এই কোলাহলময় পৃথিবীর সমস্ত ক্লান্তি আর ব্যস্ততা এক নিমিষেই শান্ত হয়ে যায়।
1: শ্রোতা বন্ধু, আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গান "এ জীবন দিয়ে তোমাকেই দেখেছি"। গানটির গীতিকাব্যকার ফজলুল হক সিদ্দিকী ও সুরকার অশোক কুমার সরকার। শ্রোতা বন্ধু, চলুন গানটি শুনে আসি শিল্পী আসমা বাশারের কণ্ঠে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আবারও কথা হবে সুরের মেলা পরবর্তী আয়োজনে। আজকের মতো শেষ করছি আমাদের সুরের মেলা আধুনিক গানের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন পপি দাস, উপস্থাপনায় ছিলাম আমি ইফাতারা ইরা
1: এবং আমি শিমুল হোসেন, সম্পাদনা করেছেন আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ সুহেল রানা ও প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
0: সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন এবং বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সাথেই থাকুন। ধন্যবাদ।

0: বাংলাদেশ বেতার ঢাকা তৃতীয় পালায় এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজনা, শাহনাজ পারভীন, মোসাম্মদ সানজিদা ও আমি লায়লা আরিয়ানি হোসেন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন ইফতেহাজ আহমেদ, মোহাম্মদ রুহুল আমিন, এলিজা আক্তার, নাসরিন আক্তার, মোহাম্মদ রফিকুল ইসলাম ও হাফিজা আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রণক জাহান।
1: বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, সানশা প্রিয়াঙ্কা গোপ ও সুকর্ণ মজুমদারের কণ্ঠে শুনবেন বৃক্ষরোপণের গান। গানটির গীতিকার সিরাজুল হক সিরাজ এবং সুর করেছেন সানশা।

এতক্ষণ বৃক্ষরোপণের গান শুনলেন। শিল্পী ছিলেন শানশা, প্রিয়াঙ্কা গোপ, সুকন্যা মজুমদার। বাংলাদেশ বেতার ঢাকা। এখন দেশের গান শুনবেন শিল্পী মনির হোসেন। গানটির গীতিকার সিদ্দিক আবু বকর, সুর করেছেন আজাদ মিন্টু।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা ও উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই বাংলাদেশ বেতারের বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে অনুষ্ঠানে। ডেঙ্গু শুধু একটি রোগ নয়, এটি একটি জনস্বাস্থ্যের সমস্যা, আর এই সমস্যা মোকাবেলায় শুধু একজন ডাক্তার বা একটি হাসপাতাল যথেষ্ট নয়, প্রয়োজন পুরো সমাজের সমন্বিত প্রচেষ্টা। আর সেই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ হল সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া। আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলব কিভাবে গণমাধ্যম ডেঙ্গু প্রতিরোধে একটি শক্তিশালী ভূমিকা রাখতে পারে। ডেঙ্গু প্রতিরোধ কি কখনো একা একা করা সম্ভব? না শ্রোতা বন্ধু, একটি পরিবার একটি নিজের বাড়ি পরিষ্কার রাখলো, কিন্তু পাশের বাড়ি বা আশেপাশে যদি জমে থাকে পানি, তাহলে ঝুঁকি থেকেই যায়। আবার এক এলাকা পরিষ্কার রাখলেও শহর বা গ্রামের অন্য জায়গায় যদি মশার প্রজনন তৈরি হয়, তাহলেও সমস্যা পুরোপুরি দূর হয় না। তাই ডেঙ্গু প্রতিরোধ একটি সম্মিলিত দায়িত্ব। ব্যক্তি, পরিবার, প্রতিবেশী, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, স্থানীয় প্রতিষ্ঠান এবং সরকারের বিভিন্ন সংস্থা, সবাইকে নিজ নিজ জায়গা থেকে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখতে হয়। কারণ ডেঙ্গু প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ উপায় হল এডিস মশার বংশবিস্তার কমানো। যে পাত্রে পানি জমতে পারে সেটি সরিয়ে দেওয়া, প্রয়োজনীয় পানির পাত্র ঢেকে রাখা এবং নিয়মিত পরিষ্কার করা, এসব কাজ আমাদের দৈনন্দিন অভ্যাসের অংশ করে নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এডিস মশার প্রজননস্থল কমানো এবং মানুষের অংশগ্রহণকে ডেঙ্গু প্রতিরোধের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেছেন। ডেঙ্গু মোকাবেলায় সরকারের বিভিন্ন পর্যায়ে মশা নিয়ন্ত্রণ, রোগ নজরদারি, স্বাস্থ্যসেবা প্রস্তুত রাখা এবং জনসচেতনতা তৈরির মতো কার্যক্রম গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে মশার প্রজননস্থল শনাক্ত এবং ধ্বংস করা, প্রয়োজন অনুযায়ী মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রোগীদের চিকিৎসার প্রস্তুতি, এসবই ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য সরকারের সামগ্রিক ব্যবস্থার অংশ। প্রিয় শ্রোতা, আসুন এবার শুনে আসি ডেঙ্গু বিষয়ক একটি গান।

0: সুপ্রিয় শ্রোতা, ভাবুন একজন কৃষক, একজন শিক্ষক বা একজন গৃহিণী, তারা সরকারের কোনো নির্দেশনা সরাসরি কিভাবে জানবেন? রেডিও, টেলিভিশন, সংবাদপত্র কিংবা অনলাইন মিডিয়ার মাধ্যমে, এসব মাধ্যমে সঠিক স্বাস্থ্যবার্তা সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। গণমাধ্যম মানুষকে জানায় এডিস কিভাবে ছড়ায়, তার লক্ষণ কী এবং প্রতিরোধের উপায়। গণমাধ্যম মানুষের কাছে তথ্য পৌঁছে দেয় সঠিক সময়ে, সহজ ভাষায় সঠিক তথ্য। ধরুন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, তখন মানুষ জানতে চায় কিভাবে নিজেকে নিরাপদ রাখব, বা কোথায় কোথায় পানি জমতে দেয়া যাবে না, বা এডিস মশা কিভাবে বংশবিস্তার করে এবং কখনই বা আমাদেরকে চিকিৎসকের কাছে যেতে হবে। গণমাধ্যম এসব প্রশ্নের সহজ উত্তর মানুষের ঘরে পৌঁছে দিতে পারে। শুধু তথ্য দেওয়ায় নয়, গণমাধ্যম গুজব ও ভুল তথ্যের বিরুদ্ধেও কাজ করে। ডেঙ্গু নিয়ে অনেক ভুল তথ্য ছড়ায়। কোনো কোনো মানুষ মনে করেন এটি অসাধ্য রোগ বা এর কোনো চিকিৎসা নেই। এটি যেমন ভুল, আবার অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু একটি চিকিৎসাযোগ্য রোগ। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে প্রায় সব রোগী সুস্থ হয়ে যান। গণমাধ্যম এই বিষয়ে আমাদের সচেতন করে তোলে। তবে শুধু সংকটের সময় নয়, প্রতিরোধের সময়ও গণমাধ্যম ভূমিকা রাখে। গরম ও বর্ষাকাল এলে যখন মশার প্রকোপ বাড়তে থাকে, তখন নিয়মিত স্বাস্থ্যবার্তা মানুষকে সচেতন রাখে। সংকটের সময় যখন রোগী বাড়ে, মানুষ আতঙ্কিত হয়, তখন গণমাধ্যম দায়িত্বশীল তথ্য ছড়ায়, যাতে আতঙ্ক না হয়ে বরং সতর্ক করা যায় জনগণকে। প্রিয় শ্রোতা, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের প্রতিটি কোণায় রেডিও পৌঁছায়। শহরের কর্মজীবী থেকে গাঁয়ের কৃষক সবাই সকালে, দুপুরে কিংবা সন্ধ্যায় রেডিও শোনেন। আপনাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই বাংলাদেশ বেতারের নিয়মিত স্বাস্থ্য ও জনসচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে। ডেঙ্গুর মতো জনস্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে এই ধরনের আয়োজনের উদ্দেশ্য হল সহজ ভাষায় প্রয়োজনীয় সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আজকের এই অনুষ্ঠানটিও সেই ধারাবাহিক সচেতনতারই একটি অংশ। এখানে আমরা চাই আপনারা ডেঙ্গু নিয়ে সঠিক তথ্য জানুন, প্রয়োজনীয় সতর্কতা নিন এবং নিজের পাশাপাশি অন্যদেরও সচেতন করুন। একটি স্বাস্থ্যবার্তা তখনই কার্যকর হয় যখন তা আপনার দৈনন্দিন আচরণে পরিবর্তন আনে। আমাদের এই অনুষ্ঠান বা এই সতর্কবার্তাগুলো শুনে যদি আপনি নিজের বাড়ি এবং বাড়ির আশপাশ নিয়মিত পরিষ্কার করেন এবং খেয়াল করেন কোথাও পানি জমে আছে কিনা, যে পাত্রে পানির প্রয়োজন নেই সেটি যদি সরিয়ে ফেলেন, প্রয়োজনীয় পানির পাত্রগুলো ঢেকে রাখেন এবং নিয়মিত পরিষ্কার করেন, তবেই আমাদের সার্থকতা। এছাড়া নিজের বাড়ির নয় শুধু কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আশেপাশের জায়গাগুলোর দিকেও নজর দিন। ডেঙ্গু সম্পর্কে কোনো তথ্য শুনলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলে যাচাই না করে অন্যের কাছে ছড়িয়ে দেবেন না। আর কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন। মনে রাখুন, ডেঙ্গু প্রতিরোধের কাজ শুরু হয় আমাদের নিজ জায়গা থেকে। ডেঙ্গু প্রতিরোধে সচেতন হন, অন্যকে সচেতন করুন আর নিজের চারপাশ রাখুন মশার প্রজনন স্থল মুক্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় এখানেই শেষ করছি।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। সুপ্রিয় শ্রোতা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল শুরু হচ্ছে ফোন ইন অনুষ্ঠান। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ে আপনাদের যে কোনো সমস্যা নিয়ে জানতে ও সমাধানে সরাসরি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন প্রতি বুধবার সন্ধে 6:05। প্রিয় শ্রোতা, আজ 14/10/2026 তারিখ বুধবার সন্ধে 6:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসলে শীত পূর্ববর্তী গবাদি পশুর যত্নে করণীয় ও শীতের প্রস্তুতি নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর ঢাকা তথ্য কর্মকর্তা ডাক্তার মনিরুজ্জামান তরফদার। উপরোক্ত বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02448132 থেকে 70 পর্যন্ত এবং 02448132 থেকে 79 পর্যন্ত, আমি আবার বলছি, প্রশ্ন করার জন্য 02448132 থেকে 70 পর্যন্ত এবং 02448132 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetare সরাসরি উপভোগ করতে পারবেন। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা।
3: এখন নজরুল সংগীত শুনবেন শিল্পী মনিরা বেগম।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন মনিরা বেগম।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: হাসান,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

0: আসসালামুয়ালাইকুম রহমাতুল্লাহ।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: হ্যাঁ, কেমন আছো তোমরা?
1: আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি।
0: এই সোনালী ফসল অনুষ্ঠানে কৃষক ভাই বোন যারা আছে তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে রূপালি, লিলিবু, মিনা ভাই এবং আজকে আমাদের অনুষ্ঠানে একজন মেহমান এসেছেন, ডাক্তার মনিরুজ্জামান তরফদার, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা ভালো আছো সবাই?
2: হ্যাঁ, ভালো আছি।
1: তুমি কেমন আছো?
0: আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি লিলিবু।
1: আচ্ছা,
0: এখন আমাদের কথা হচ্ছে এই যে তোমার ধরো আমাদের, আমরা সবচেয়ে বেশি খুশি কেন, এই যে ধরো আমরা কৃষক কার্ড পেয়েছি না, এইটা যে আমাদের জন্য কত বড় একটা সম্মানের, এটাকে তো চিন্তাই করা যায় না, কি বলো? হ্যাঁ,
1: আমি পাইছি তো।
0: বাড়ির আশপাশ পরিষ্কার করতে হবে, আঙ্গিনা পরিষ্কার করতে হবে, নিজেরটা পরিষ্কার করতে হবে, পাড়া প্রতিবেশী সবাইকে বলতে হবে যে আমরা সবাই যেন পরিষ্কার পরিচ্ছন্ন।
1: এইখানে হলো আমাদের সুবিধা যে এখানে ডেঙ্গু মশা কামড়াইলে, এডিস মশা কামড়ালে ডেঙ্গু জ্বর হয় আমরা জানি। আর এডিস মশা কোথায় জন্মায়? ওই যে জমানো পানি, আমরা যদি বাড়ি ঘরের আশপাশ পরিষ্কার রাখি রাখি তাহলে ডেঙ্গু মশার জন্ম হবে না, আমাদের কামড়াবেও না, ডেঙ্গুও হবে না।
0: হ্যাঁ, সেইটাই সেইটাই, তুমি খুব সুন্দর কথা বলেছো। আর তাছাড়া দেখো শীত কিন্তু চলে আসছে, তাই না? আগাম শীতকালীন
1: শাকসবজি
0: পরিচর্যা এইসব নিয়ে আমাদের তো একটু চিন্তা ভাবনা করতেই হয়, তাই না? আজকে ফোন ইন অনুষ্ঠানে আমরা স্বাগত জানাই ডাক্তার মনিরুজ্জামান তরফদার সাহেবকে, উনি তথ্য কর্মকর্তা, মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর ঢাকা। আমরা ওনার কাছে জানতে চাইব শীত পরবর্তী গবাদি পশুর যত্নে করণীয় এবং শীতের প্রস্তুতি, এই নিয়ে একটা আলোচনা আমরা শুনব। তবে আমরা আলোচনার আগে জানিয়ে দেই আমাদের একটা টেলিফোন এসেছে।
1: ফোন আসছে।
0: হ্যাঁ, আমরা আগে
1: ফোনটা
0: নিয়ে নিই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: কথা বলছি হাজী মোহাম্মদ মিন্টু, আলোনিয়া, ইসলামগঞ্জ বাজার উপজেলা পরিজন জেলা চাট থেকে।
0: আচ্ছা, হাজী মোহাম্মদ মিন্টু, কেমন আছেন আপনি ভাইয়া? আচ্ছা বলুন, আপনার প্রশ্ন বলুন। আপনি বেতারের, আপনি রেডিওর ভলিউমটা কমিয়ে আপনি প্রশ্ন বলুন, একটু জোরে বলুন।
3: আমি দূরে আছি।
0: জি,
3: তো আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনার নাসির সাহেব। তো আমি আজকে নাটক শুনছি আর কি, খুব ভালো লাগছে নাটকটা। তো আমার প্রশ্ন হচ্ছে,
0: হ্যাঁ,
3: যে মানে শীতকালীন আগে যে মানে গরুরে এবং ছাগলে যে ধরনের টিকা গুলা দেওয়া হয় যেন সুস্থ থাকে, এই টিকা গুলির নাম গুলা যদি একটু বলেন তাহলে আমরা অনেকে উপকৃত হবে।
0: হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আপনার প্রশ্নের আমরা এখনই জবাব দেব। ডাক্তার মনিরুজ্জামান সাহেব, আপনি বলুন যে আমাদের ভাই হাজি সাহেব যে প্রশ্ন করেছেন।
1: আচ্ছা,
0: আরো প্রশ্ন আসছে, আমরা প্রশ্নগুলো নিয়ে নিই তারপরে আমরা জবাব দেই। ভাই আপনি থাকেন আমাদের সঙ্গে, আমরা প্রশ্ন আরো আছে নিয়ে নিই তারপরে জবাব দিচ্ছি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি?
4: জি জি, কথা হচ্ছে আলী হাসান, আলীনগর কোটলা বেড়া পাবনা থেকে।
0: আচ্ছা, মানি হাসান আলীনগর,
1: আলী হাসান,
4: আজ আলী হাসান মানিকনগর কোটলা বেড়া পাবনা।
0: আচ্ছা আচ্ছা, আলী হাসান পাবনা থেকে।
4: আমার, হ্যাঁ আমার এই যে এখন এই যে ইসের আপনার কিছু কিছু মুরগি আছে আর তিনটে ছাগল আছে, এখন এদেরকে ভালো রাখার জন্য আমি এই কি কি এখন পদক্ষেপ নিই?
1: আচ্ছা,
0: হ্যাঁ আমরা আপনার প্রশ্নটা নিয়ে নিয়েছি, কিন্তু এর পরে আমরা আরো আরো দুই একটা প্রশ্ন আছে, আমরা নিয়ে তারপরে একসঙ্গে জবাব দিই।
1: আপনি লাইনে থাকেন।
0: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম দেবতা। ওয়ালাইকুম সালাম।
0: ভালো আছেন আপনি? কোথেকে বলছেন, কে বলছেন?
5: আমি ভালো আছি, আমি খোকন চন্দ্র দিগলাজ পাংসা রাজবাড়ি থেকে বলছি।
0: আচ্ছা, খোকন চন্দ্র পাংসা রাজবাড়ি থেকে বলছেন, বলুন আপনার প্রশ্ন কি? আচ্ছা
5: বলেন। আমার হচ্ছে তিন টেক গাভী,
0: মানুষের জ্বর হলে আমরা যেমন বুঝতে পারি, গরুর জ্বর হলে আমরা বুঝতে পারি না, জি
5: বুঝতে পারি না, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে বাড়িতে যারা খাওয়াবে তারাই আছে কম বেশি বুঝতে পারবে,
0: জি।
5: তারপর আমরা গরু এখন কিভাবে যত্ন করতে পারবো গোয়াল ইচ্ছে,
0: হ্যাঁ
5: এইটা আপনারা একটু বললে পারে খুশি হতাম, আমরা সবাই শুনতেছি বাড়ি পরিবার ধরে।
0: আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর প্রশ্ন করার জন্য, আপনি লাইনে থাকেন আমরা আপনার প্রশ্নের জবাব দেব। তাহলে আমরা জনাব ডাক্তার মনিরুজ্জামান তরফদার সাহেবের কাছে যাচ্ছি, যে যে আমরা তিনটা ভাই তিনটা প্রশ্ন করেছেন, আপনি এক এক করে জবাব দিলে আমরা খুশি হব।
2: জি ধন্যবাদ। আসলে আমাদের সামনে শীতকাল আসতেছে, শীতের আগে আমাদের গবাদি পশুর জন্য বিশেষ যত্ন প্রয়োজন। আমাদের এখানে অনেক ধরনেরই খামারিরা
1: যে প্রশ্নটা,
0: আর একটা ফোন এসেছে, আমরা আপনি একটু কষ্ট করে করেন, আমরা টেলিফোনটা নিয়ে নেই। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? আচ্ছা লাইনটা কেটে গেছে, আচ্ছা বলুন।
2: জি আমি এক এক করে বলছি, যে আমাদের সর্বশেষ যে ভাইটা পাংশা থেকে বলল, সেটা হলো তার তিনটা গাভী আছে, দুইটা বাছুর, তিনটা টোটাল। তো জ্বরের লক্ষণ, এটা আমাদের যেহেতু গবাদি পশু আমাদের কথা বলতে পারে না, সবার আগে বুঝতে হবে আমার যে প্রাণীটা রেগুলার পরিচর্যা করে তাকে। প্রথম লক্ষণ হলো যে আমরা যখন গবাদি পশু যদি জ্বর আসে, প্রথম লক্ষণ হবে গরু খাবার খাবে না। দ্বিতীয় হলো যে আমাদের গায়ে গবাদি পশুর গায়ে যে লোম থাকে, যেমন গরুর গায়ে যে লোম থাকে, লোমগুলা কিন্তু আমার স্বাভাবিকভাবে দেখলে আমরা দেখবো যে একেবারে কে যেন আশ্রিয়ে রাখছে সুন্দর। তো এই লোমগুলা এত খাড়া খাড়া থাকবে, মানে এব্রো এব্রো থাকবে, যে বোঝাই যায় যে
0: এব্রো
2: থেব্রো থাকবে,
1: একটু খাড়া
2: খাড়া হয়ে থাকে। এবং জ্বর আসলে আমার গরু একবারে স্ট্যাগন্ট থাকবে। এবং সবচেয়ে কমন যে বৈশিষ্ট্য, সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, গরু সবসময় কিন্তু মুখ নাড়াচাড়া করে, গরু মুখ নাড়াচাড়া বন্ধ করে দিবে, জাবর কাটাটা বন্ধ করে দিবে। এইটা যদি আমরা লক্ষ্য রাখি তাহলে অবশ্যই বুঝবো যে গরুর কোনো ধরনের সমস্যা হচ্ছে। এবং কানের পাশে যদি আমরা হাত দিই তাহলে দেখা যায় যে অনেক হাত গরম লাগে, তাপ। আমরা সাধারণত গরুর তাপ যেটা নর্মাল সেটা আমরা 101 degree Fahrenheit এটা আমরা ধরে রাখি। যখন গায়ে তাপ হয়, যদি আমরা প্রাথমিক চিকিৎসক কারো কাছ থেকে থার্মোমিটার দিয়ে তাপ মাপতে পারি, তাহলে অবশ্যই দেখবো 104 বা 105 হয়ে গেছে।
6: মানে বুঝতে হবে যে গরু যদি স্বাভাবিক আচার আচরণ না করে, তাহলে বুঝতে হবে যে কোনো সমস্যা আছে,
2: কোনো সমস্যা আছে। আর জ্বরের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য হলো লোমগুলো এব্রোথেব্রো থাকবে।
1: একটা প্রশ্ন চলে আসছে,
0: হ্যাঁ আমাদের আর একটা প্রশ্ন চলে আসছে, কে বলছেন, কোথেকে বলছেন? আসসালামু আলাইকুম।
7: ওয়ালাইকুম আসসালাম। হ্যালো,
0: বলেন।
7: বলি আমি সখিপুর টাঙ্গাইল থেকে বলছি। হ্যাঁ
0: সখিপুর থেকে বলছি।
7: আমার নাম হলো ফরহাদ। সখিপুর টাঙ্গাইল, আমার নাম ফরহাদ হোসেন।
0: আচ্ছা
7: সখিপুর,
0: জি বলেন।
7: ওরা তো আলাপ করছে প্রতিবন্ধী গো, বাতাস আসা যায় না, এর বিষয়ে কোনো কিছু হয় না।
0: আচ্ছা হ্যাঁ, এটাও হবে আস্তে আস্তে।
6: ভাই এটা হচ্ছে কৃষি বিষয়ক অনুষ্ঠান, আপনারা কৃষি সম্পর্কিত প্রশ্ন করবেন।
2: আমি তাহলে,
7: আসসালামু আলাইকুম।
0: জি বলেন, কে বলছেন, কোথেকে বলছেন? জি
7: আমি লুৎফর দত্তর বড়খলা পাংশা থেকে বলছি ভাইয়া।
0: পাংশা থেকে লুৎফর ভাই বলছেন, কেমন আছেন আপনি?
7: পাংশা থেকে লুৎফর দত্তর।
0: আচ্ছা লুৎফর দত্তর বলছেন,
7: কবুতর আছে,
0: কবুতর
7: আর গরু আছে, দুইটা আজা বসছেন,
0: দুইটা গরু আছে আর আপনার কবুতর আছে। ঠিক আছে ঠিক আছে, আপনি লাইনে থাকেন আমরা আপনার প্রশ্নের জবাব দেব। আমাদের আরো প্রশ্ন চলে আসছে, আপনারা আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
8: ওয়ালাইকুম আসসালাম। নাসির ভাই, আমাদের কলকাতার একটা অনুরোধ যে
9: আমরা যারা ফোন করি আর কি, ফোনের থেকে অনেক অনেক শ্রোতাদেরকে যেন পুরস্কৃত করা হয়, এটা আপনার কাছে অনুরোধ করতে
0: হবে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর সুন্দর কথা বলেছেন আপনি। জি, আমরা চেষ্টা করব আপনাদের এই এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে জানিয়ে সুন্দর একটা ব্যবস্থা যাতে করা যায়।
6: ধন্যবাদ। আপনি বলেছিল যে গরুর জ্বর হয়েছে, এখন আপনি জ্বর কিভাবে বুঝলাম, কিন্তু পরিচর্যা মানে প্রতিকার কিভাবে করবে একটু আপনি।
0: আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, আমরা প্রশ্নটা নিয়ে নেই। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? জি, ওয়ালাইকুম আসসালাম।
10: আমার একটা আড়াই বছরের একটা গাভী আছে, মোটামুটি বড় হয়েছে, বেশি মোটা না, তবে খানা একটু কম খাই। তবে এটাকে ইনজেকশন দিলে ভালো হবে না স্বাভাবিক পাল দিলে ভালো হবে, আমি একটু জানতে চাই।
0: আচ্ছা, আপনি লাইনে থাকুন, আমরা জানাবো। আমরা চলে যাচ্ছি ডাক্তার মনিরুজ্জামান তরফদারের কাছে।
6: গরুর জ্বর হলে প্রতিকার কি, একবার জানতে চেয়েছিলেন।
2: জি, আমাদের পাংশার যে ভাইটা প্রশ্ন,
0: আমরা আরো একটা প্রশ্ন নিয়ে নেই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, লাইনটা কেটে গেছে। জি বলেন।
2: আচ্ছা, যে আমাদের যে আমি এক এক করে আসছি, আমাদের পাংশার যে ভাইটা বলছে যে তার পরিবার সহ গবাদি পশুর যত্ন সম্পর্কে জানতে চেয়েছিল, আমরা গরুর লক্ষণ সম্পর্কে প্রাথমিকভাবে সে ধারণাটা নিয়েছি। এখন যেটা হলো, গরুর যদি জ্বর এসে যায় তাহলে আমরা কি করব? প্রথমত আমাদের জানতে হবে যে যেহেতু আমাদের গরুর তাপটা বেশি হয়ে যায়, 105 বা 106 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায়, সেই জন্য সবার আগে আমাদের গরুকে পর্যাপ্ত আমাদের নিরাপদ পানিতে গোসল করাতে হবে। অবশ্যই আমরা খোলা পানি নয়, যদি আমাদের টিউবওয়েলের অ্যাভেলেবিলিটি থাকে বা মোটরের পানি থাকে সেই পানিতে গোসল করাবো।
0: মনির ভাই, আমরা একটা প্রশ্ন নিয়ে নেই। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
11: ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কথা বলছিলাম আনগরগান চৌহালি জেলা সিরাজগঞ্জ থেকে।
0: জোরে বলুন, কে বলছেন, কোথেকে বলছেন?
11: কথা বলছিলাম হাটগোরদান চৌহালি জেলা সিরাজগঞ্জ থেকে, মোহাম্মদ সুলাইমান।
0: আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না ভাইয়া। আচ্ছা, লাইনটা কেটে গেছে। জি বলুন মনি ভাই।
2: জি বলছিলাম, গরুর জ্বর আসলে যে যত্নের ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে যেটা আমার খামারিরা অবশ্যই যে গাছটা করা জরুরি, সেটা হলো গরুর যেন তাপ না ওঠে। তাপ না ওঠার জন্য প্রাথমিক যে আমাদের ট্রিটমেন্টের প্রথম প্রসিডিউর হলো গরুকে অবশ্যই পর্যাপ্ত পানি দিয়ে গোসল করাতে হবে। গোসল করানোর পর যদি আমাদের কম মাত্রার জ্বর হয় তাহলে আমাদের গরু স্বাভাবিক হয়ে যাবে, এবং স্বাভাবিকের বৈশিষ্ট্য হলো সে মুখ নাড়াচাড়া শুরু করবে এবং খাবার সামনে দিলে তার নর্মাল অ্যাপিটাইট শো করবে, আমরা ডাক্তারি ভাষায় যেটা বলি লস অফ অ্যাপিটাইট, ফেরত আসবে এবং সে খাবার খাবে। যদি প্রাথমিক এই অবস্থাতে যদি আমার এই ম্যানেজমেন্টের যদি এক দুই ঘন্টার মধ্যে যদি আমার গরুটা স্বাভাবিক না হয়, তাহলে দ্রুত আমাদের নিকটস্থ ভেটেরিনারি হসপিটাল বা আমাদের নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি দপ্তরে গিয়ে আমাদের ট্রিটমেন্ট নিতে হবে। অবশ্যই
0: ভেটেরিনারি ডাক্তারের কাছে,
2: ভেটেরিনারি হসপিটালের ভেটেরিনারি ডাক্তারের কাছে গিয়ে আমাদের ট্রিটমেন্টটার প্রসিডিউর নিতে হবে। এর কারণ হলো, জ্বর হলো একটা লক্ষণ, কিন্তু এর কারণ অনেক হতে পারে, হয়তো ব্যাকটেরিয়াল হতে পারে বা ভাইরাস হতে পারে, সেজন্য এই লক্ষণ দেখে আমাদের সঠিক ট্রিটমেন্টটা করতে হবে।
0: নিশ্চয়ই আপনারা যারা গরু নিয়ে কথা বলছেন আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের গরুর জ্বর হলে বা কোনো সমস্যা হলে কিভাবে সমাধান করবেন।
2: জি, এখন আমাদের আরেকটা প্রশ্নেতে চলে যাই, সেটা হলো আমাদের শীতের আগে আমাদের এক ভাই জানতে চেয়েছিল যে ছাগল এবং মুরগির কোনো বিশেষ কোনো যত্ন আছে কিনা।
1: জি,
2: আমরা সবাই জানি শীত হলো এমন একটা সময় যখন আমাদের বাংলাদেশে গরু এবং মুরগি বা ছাগলের আমাদের খাদ্য সংকট দেখা দেয়, কারণ বিচরণ করার কমে যায়, বৃষ্টি কমে যায়, ঘাস কমে যায়। সেই জন্য আমাদের ছাগলের ক্ষেত্রে।
0: আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
11: কথা বলছিলাম সুলাইমান হাটগোরজান চৌহালি সেলসম থেকে।
0: একটু জোরে বলুন, কে বলছেন, কোথেকে বলছেন?
11: হাটগোরজান চৌহালি জেলা সিয়াজগঞ্জ, মোহাম্মদ সুলাইমান।
0: জি
11: সুলাইমান, সুলাইমান,
0: সুলাইমান বলছেন। আচ্ছা বলুন, আপনার প্রশ্ন বলুন।
11: আমার প্রশ্ন হচ্ছে, আমি গবাদি পশুদের যে ল্যাম্পু রোগ হয়,
0: হ্যাঁ,
12: আচ্ছা আপনি লাইনে থাকেন, আমরা এই প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। বলুন মনিরুজ্জামান ভাই।
2: আমরা এক এক করে আসছি যে আমাদের যে ছাগল এবং মুরগির শীতকালের সময় আমাদের বাংলাদেশের জন্য যে রোগটা ছাগলের জন্য মহামারী এবং সবচেয়ে ভয়ঙ্কর সেটা হলো আমরা পিপিআর বলি বা পেস্টিডিয়াস পিটিস রুমিনেন্ট, এই রোগটা হলে আমাদের ছাগল মারা যায়। এবং বাংলাদেশের এই আবহাওয়াতে যে কম টেম্পারেচার থাকে এই সময় এই রোগটা দেখা দেয়, সেজন্য আমার ডাক্তার হিসাবে এবং এই সেক্টরের লোক হিসাবে আমার যে সাজেশন, প্রত্যেক খামারি ভাই শীত আসার আগেই অবশ্যই পিপিআর রোগের টিকা দিয়ে দিবেন। এবং এই টিকাটা অ্যাভেলেবেল আছে আমাদের দপ্তরে, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর বা হসপিটালে গেলে আপনারা পেয়ে যাবেন। দ্বিতীয় যেটা মুরগি এবং কবুতর, আমাদের মুরগির ক্ষেত্রে আমাদের শীতকালে যে রোগটা আসে সেটা হলো রানীক্ষেত বলি আমরা, মানে সবচেয়ে মারাত্মক পর্যায়ে চলে যায়। এবং এই রোগের মর্টালিটি রেট হলো 100 বা মানে 100টা মুরগি আক্রান্ত হলে 99টা মুরগি মারা যায়। সেজন্য শীতের আগে অবশ্যই আমাদের মুরগির জন্য যে টিকাটা আমাদের ছোট বাচ্চার জন্য, খামারি ভাইরা আপনারা কাগজ কলমে লিখে নিতে পারেন, সেটা হলো BCRDV বলে। আর বড় মুরগির জন্য আমরা RDV, এই দুটা দুই ধরনের ভ্যাকসিন, ছোটদের জন্য BCRDV এবং বড়দের জন্য RDV ভ্যাকসিন। এই দুটা যদি আমরা এনশিওর করতে পারি অবশ্যই শীতের মধ্যে আমাদের মুরগিগুলা এই মারাত্মক মর্টালিটি আক্রান্ত যে ডিজিজটা সেটা থেকে রক্ষা পাবে।
0: তাহলে বড়দের জন্য RDV এবং ছোটদের জন্য BCRDV। নিশ্চয়ই আমাদের শ্রোতা বন্ধুরা আপনারা শুনেছেন যে কিভাবে
6: মনির ভাই এই টিকাগুলো তো শীত আসার আগে দিতে হবে।
2: হ্যাঁ, শীতের প্রস্তুতি স্বরূপ,
6: প্রস্তুতি স্বরূপ দিয়ে দিতে হবে যে শীতের আসলে যেন রোগটা না হয়।
2: হ্যাঁ অবশ্যই, কারণ হলো আমরা এই BCRDV এবং RDV এই রানীক্ষেত রোগের ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ এইটা রোগ সাইন শো করার আগে 15 দিন আগে আক্রান্ত হয়।
6: জি,
2: সুতরাং আমাদের সামনে শীত আসতেছে, এই শীতের শুরুর আগে 15 দিন আগে আমরা যদি টিকাটা দিয়ে নিতে পারি তাহলে আমাদের মুরগিগুলো ইমিউন থাকবে এবং অসুখে আক্রান্ত হবে না।
1: তাহলে এখন এই সময়টাই হলো উপযুক্ত সময়।
2: অবশ্যই অবশ্যই, আজকের ফোন ইনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কৃষক ভাইদের জন্য।
6: আর একটা প্রশ্ন আসছে যে কক্সবাজার থেকে,
2: জি,
6: ওনার গাভী আছে মোটা না, কিন্তু এই মোটা কি করার জন্য, ভ্যাকসিন ইনজেকশন দিবে না স্বাভাবিক খাবার খাওয়াবে?
2: আচ্ছা, এখন আমাদের সে বলছিল যে আমাদের আব্দুল করিম ভাই কক্সবাজার থেকে বলেছিল যে তার 2.5 বছরের গাবি খাবার একটু কম খাচ্ছে। উনি যে প্রশ্নটা করেছিল সেটা আমি যেটা নোট করেছি সেটা হলো উনি বলছিল যে এটা ইনজেকশন দিবে না পাল দিবে ন্যাচারালি। দ্যাট মিন্স আমরা আমাদের বাংলাদেশে 1973 সালের পর থেকেই আমাদের বাংলাদেশে গাভীতে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা হয় এবং মাসলি করা হয়েছে বিগত 1992-91-92 সাল থেকে। অর্থাৎ গাভীকে বাচ্চা নেওয়ার জন্য আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করি, আমাদের বড় জাতের ক্রস ব্রিডিং প্রসিডিউরকে বলা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের নিয়মটা হলো যে আমাদের এখন আপনারা দেখবেন যে অধিকাংশ ষাঁড়গরু কুরবানিতে জবাই হয়ে যায়, তাহলে আমাদের এত গাভী বাচ্চা দেয় কীভাবে? এটা বাংলাদেশ সরকারের একটা আছে, প্রোগ্রাম আছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা কৃত্রিম প্রজনন, এর মাধ্যমে আমরা দেশি গরুকে উন্নত জাতের সিমেন দিয়ে আমরা জাতকে উন্নয়ন করি। সেজন্য আমার আব্দুল করিম ভাই কক্সবাজার মহেশখালী থেকে তার জন্য সাজেশন হবে অবশ্যই আর্টিফিশিয়াল ইনসেমিনেশনে যাওয়া ভালো। তাহলে যে গাভীটা আমার 10 লিটার দুধ দিচ্ছে তার বাচ্চা যদি বকনা হয় তাহলে অবশ্যই এটা 15 বা 20 লিটারে চলে যাবে, জাত উন্নয়ন হবে।
6: মানে যে ইনজেকশনের মাধ্যমে দিলে দুধের পরিমাণ বেশি হবে,
2: হ্যাঁ বাচ্চা বড় হবে, দুধের জাত বড় হবে,
6: বাচ্চা হৃষ্টপুষ্ট হবে এবং ভবিষ্যতে মানে সহজে বড় করার জন্য আমরা যে উদ্দেশ্যে গরু লালন করব।
0: এছাড়া রূপালী কিছু বলতে চাচ্ছে,
1: আমাদের আরেকটা প্রশ্ন করেছিলেন এক ভাই সুলাইমান ভাই যে গবাদি পশুর ল্যাম্পু রোগের কোনো টিকা আছে কিনা।
2: ল্যাম্পু আমাদের এটাকে বলা হয় ডাক্তারি ভাষা LSD বা ল্যাম্পি স্কিন ডিজিজ। হ্যাঁ, আমাদের এখন বাংলাদেশে যে এই রোগটা হলে খুবই মারাত্মক অবস্থা হয়, এটা একটা ভাইরাল ডিজিজ এবং এই ভাইরাসটা বেসিক্যালি সারা বিশ্বে উৎপত্তি হয়েছে আফ্রিকা থেকে। এবং এই এই রোগে আক্রান্ত হলে এটা একটা প্রোডাকশন ডিজিজের মতো দেখা যায়, একবারে প্রত্যেকটা স্কিন বিন্দু বিন্দু ছিদ্র ছিদ্র হয়ে আছে এবং আমাদের খামারিরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে ল্যাম্পি স্কিন ডিজিজ। এই ডিজিজের জন্য প্রিভেনশনের জন্য ভ্যাকসিন আছে, আমাদের সরকারি ভাবেও আছে, আবার প্রাইভেট কিছু কোম্পানিও সরকারের অনুমোদন নিয়ে বিদেশ থেকে নিয়ে আসে। আমার সাজেশন হলো অবশ্যই এই রোগ হওয়ার আগেই টিকা দিয়ে নেওয়া।
6: এই ভ্যাকসিন এবং টিকা সব তো উপজেলা কৃষি
2: প্রাণী সম্পদ
6: দপ্তরে পাওয়া
2: যায়। হ্যাঁ অবশ্যই পাওয়া যায়।
6: জি
12: শ্রোতা ভাইয়েরা, আপনারা যে প্রশ্নগুলো করেছেন তার সঠিক জবাব আমরা কম বেশি দিতে পেরেছি। আপনাদের প্রশ্ন করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আরও বেশি বেশি প্রশ্ন করবেন, তাহলে আমরা আপনাদের সুন্দরভাবে কিভাবে শীত পূর্ববর্তী গবাদি পশুর যত্নে করণীয় এবং শীতের প্রস্তুতি কী, এটা নিয়ে আমরা আপনাদের ফোন ইন অনুষ্ঠানে সব প্রশ্নের জবাব দিতে পারব।
6: মনে ভাই আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে শীত আসার আগে আমাদের যে গবাদি পশু এর স্বাস্থ্য নিয়ে খামারিদের বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন কেন?
2: শীত আসার আগে আমাদের গবাদি পশুর স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া দরকার, কারণ হলো শীতের সময় আমরা জানি গবাদি পশুকে প্রচুর পরিমাণে এনার্জি খরচ করা লাগে তার তাপ তৈরি করার জন্য, যে কারণে আমরা যদি গবাদি পশু যদি আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত হয়, যেমন আমাদের কৃমিনাশক কৃমিতে আক্রান্ত হয়ে থাকে, তাহলে তাপটা অপটিমাম পর্যায়ে উৎপন্ন হবে না, আলটিমেটলি আমাদের দেখা যাবে যে রিটার্ডেশন হবে, গ্রোথ হবে না।

0: যেন পানি জমে না থাকে, যেমন পস্রাব বা গোবর নিয়মিত পরিষ্কার রাখা, এটা বিশেষ যত্ন দরকার। আবার অনেক সময় আমাদের খামারিরা দেখা যায় যে বাতাস ঠান্ডা আসে দেখে একবারে বন্ধ করে রাখে, কিন্তু আসলে এটা হলে এয়ারেশনের সমস্যা হয়, গবাদি পশু বাতাস যদি না আসে তাহলে স্বাভাবিক সুস্থ থাকবে না, এটা খেয়াল রাখতে
1: হবে। মানে বাতাস তাদের ভিতরে আসতে হবে,
0: আসা যাওয়ার জন্য
1: মানে শ্বাস প্রশ্বাসে তারা যেন বাতাস, মানে অরিজিনাল বাতাসটা যেন নিতে পারে,
0: নিতে পারে।
2: আচ্ছা ভাই, তীব্র শীতের সময় কিভাবে গবাদি পশুর যত্নটা নিব আমরা?
0: আমরা তীব্র সময় শীতের সময় যে গবাদি পশুর যত্নটার ক্ষেত্রে আমি কয়েকটা বিশেষ পয়েন্ট বলে দিচ্ছি, সেটা হলো কয়েকটা ধাপ মনে রাখবেন। সেটা হলো গোয়ালঘর নিয়মিত পরিষ্কার এবং শুকনো রাখবেন, শীতের জন্য পর্যাপ্ত পরিমাণে ভালো মানের ঘাস খড় এগুলি রেখে দিবেন, এবং পশুর টিকা অবশ্যই শীতের আগে দিয়ে রাখবেন। বাছুর এবং গর্ভবতী গাভী তার জন্য বিশেষ ব্যবস্থা নেবেন, এবং প্রতিদিন পশুর খাবার গ্রহণ আচরণ নিয়মিত পর্যবেক্ষণ।
1: সুন্দর, আমরা অনেক সুন্দরভাবে শীত পূর্ববর্তী গবাদি পশুর যত্নের কি করণীয় সেগুলো নিয়ে আলোচনা শুনলাম। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা প্রশ্ন করেছেন, প্রশ্নের জবাব আমরা সঠিকভাবে দিতে পেরেছি। এরপর আরও প্রশ্ন করবেন বেশি বেশি করে, আমরা আরও সুন্দরভাবে জবাব দেব। হাতে আমাদের সময় নেই, তার আগে তো আমাদের যেতেই হয়, কি বলো লিলিবু? তার আগে জানিয়ে দেই, এতক্ষণ আপনারা শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এই অনুষ্ঠানটা প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা। তাহলে চলো সবাই আমরা একসঙ্গে যাই,
3: চলো একসাথেই যাই।

আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি শামিমা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য সচিবালয়ে স্থাপিত ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করেছেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরের নিচে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া দেখেন তারেক রহমান। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ পরীক্ষাগারটির কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। কর্মকর্তারা জানান, দেশের 64টি জেলায় ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্য পরীক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃথকভাবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় অন্যান্যের মধ্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম এবং খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ও এর আশেপাশের এলাকা সম্পূর্ণ মাদক মুক্ত রাখার জন্য কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ইয়াসমিন আরা লেখার নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এ সময় উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, এলপিজি নিয়ে বাজারে কারসাজি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা ধর্মঘটের মাধ্যমে জনগণকে জিম্মি করার চেষ্টা করা হলে সরকার তা কঠোরভাবে মোকাবেলা করবে। তিনি আজ সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা

0: বলেন। মন্ত্রী বলেন, জ্বালানি খাত বর্তমানে বিশ্বব্যাপী বড় ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল নয়। এই পরিস্থিতিতে দেশের বাজারে এলপিজি সরবরাহ ও মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছে। ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, সরকার এলপিজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে এবং তাদের সরকারের অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে। সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের 15 জন তরুণকে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2026 এবং নিবন্ধিত 432টি যুব সংগঠনকে মোট 3,57,00,000 টাকার প্রকল্প ভিত্তিক অনুদান দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আগামী শনিবার মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ী ও যুব সংগঠনগুলোর হাতে অনুদানের চেক তুলে দেবেন। আজ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। তিনি বলেন, আত্মকর্মসংস্থান, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু এবং কলা ও সংস্কৃতি এই 8টি ক্যাটাগরিতে বাছাইকৃত 15 জন তরুণ তরুণীকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি পদকের সঙ্গে 1,00,000 টাকার নগদ অর্থ বা প্রাইজ বন্ড, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে। অবিলম্বে নীতিমালা প্রণয়ন না করলে আগামী 15 বছরে উন্নয়নশীল দেশগুলোর শ্রমবাজারে প্রবেশ করতে যাওয়া প্রায় 80 কোটি তরুণের কোনো কর্মসংস্থান হবে না। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর প্রশাসক আলেকজান্ডার ডি ক্রু গতকাল জাতিসংঘ সদর দফতরে এক নিয়মিত ব্রিফিংয়ে ভার্চুয়ালি এই সতর্কবার্তা দেন। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এই বিপুল সংখ্যক তরুণ জনগোষ্ঠী একটি বিবর্ণ, কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি হবে বলে সতর্ক করেছে জাতিসংঘের উন্নয়ন সংস্থাটি। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে তারা গাজা সিটিতে বিমান হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার একজন কমান্ডারকে হত্যা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, নিহত মোমিন আহমদ সালামে হামাস গাজা ব্রিগেডের কমান্ডারদের সহযোগী হিসেবে কাজ করতেন। খেলার খবর ক্রিকেট। আজ ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে 8 উইকেটে হারিয়ে 3-0 সিরিজ জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। বাংলাদেশ নারী দলের দিয়ে 173 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া নারী দল 22 ওভার 4 বলে 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এখন উচ্চাঙ্গ সঙ্গীত শুনবেন। শুনবেন খেয়াল রাগ মালকোষ। শিল্পীর নাম আবু সাইদ বিশ্বাস, তবলায় সুব্রত কুমার মোদক।

0: এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীত শুনলেন খেয়াল রাগমাল কোষ। শিল্পী ছিলেন আবু সাইদ বিশ্বাস, তবলায় ছিলেন সুব্রত কুমার মোদক।
1: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে ১৯ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৬৩%, সন্ধ্যে ৬টায় ৫৮%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে ৫:৩৬, অস্ত যাবে ৫:৩৩। আবহাওয়ার পূর্বাভাস শুনলে।
2: This is Bangladesh Better, giving you the weather report read by Shamima Nasreen. Dhaka Met Office focus for Dinlo River Ports Valley till 1 AM says that there is no warning and no signal is to be hoisted. Now focus for the entire country valley till 6 PM tomorrow. Light to moderate rain or thunder shower accompanied by temporary gusts or squalls may be expected over some places of Chattogram divisions and at a few places of Khulna and Borishal divisions. Meanwhile, mainly dry weather is likely to prevail over the country with partly cloudy sky as elsewhere over the country. Day temperature is likely to remain nearly unchanged and night temperature may be decreased slightly over the whole country. Today, the highest temperature of the country was 36 degrees Celsius in Chuadanga and the lowest was 19 degrees Celsius in Tetulia. Today, the temperature of Dhaka was recorded maximum 35.4 degrees Celsius and minimum 26.3 degrees Celsius. Humidity recorded in air at 9 AM was 63% and at 6 PM was 58%. The sun rises over Dhaka tomorrow at 5:56 AM and the sun sets at 5:33 PM. And there is enough for weather report for this time.
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামীকাল 15 অক্টোবর বৃহস্পতিবার বেলা 2:20 শুনবেন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম এর আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার ঢাকা কর্তৃক আয়োজিত ফোন ইন অনুষ্ঠান। এবারের বিষয়, শিশুর প্রতি সহিংসতা রোধ। আইনুন্নাহার শিউলি, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। নিসাত সুলতানা পুরফি, লেখক, কলামিস্ট ও উন্নয়নকর্মী, সঞ্চালনে থাকবেন অ্যাডভোকেট খায়রুল আহসান সোহাগ, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করবেন ডক্টর শায়লা আক্তার। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিতে ফোন করুন 02448132 68, 02448132 69, 02448132 70, 02448132 77, 02448132 78, 02448132 79। ফোন নম্বরগুলো আবারও বলছি 02448132 68, 02448132 69, 02448132 70, 02448132 77, 02448132 78, এবং 02448132 79 নম্বরে। এছাড়া অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের অনুষ্ঠানে পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিস্থলে প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। দলগত নাটক ডাকঘর শুনবেন রাত 10:00। মূল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, পরিবেশনা বাগেরহাট থিয়েটার ও তার দল। এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যা 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাংলাদেশ বেতার ঢাকা, একটি জন সচেতনতামূলক বার্তা। আগামীকাল 15 অক্টোবর বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস। দৃষ্টি প্রতিবন্ধী ও অন্ধ ব্যক্তিদের আত্মনির্ভরশীলতা, চলাচলের স্বাধীনতা, অধিকার ও নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রতিবছর এই দিনে বিশ্বজুড়ে ও বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এবারে বাংলাদেশ বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস 2026 উদযাপন করার জন্য মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন। আসুন আমরা সবাই মিলে অন্ধদের পথ চলায় উৎসাহ প্রদান করার লক্ষ্যে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপনকে সার্থক করে তুলি। বার্তাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম, সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি সানজিদা আজিজ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আজ সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে মন্ত্রী জানান, এলপিজি নিয়ে বাজারে কারসাজি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা ধর্মঘটের মাধ্যমে জনগণকে জিম্মি করার চেষ্টা করা হলে সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে। তিনি বলেন, জ্বালানি খাত বর্তমানে বিশ্বব্যাপী বড় ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল নয়। এ পরিস্থিতিতে দেশের বাজারে এলপিজির সরবরাহ ও মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছে। সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব মান দিবস পালিত হয়েছে। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল অভিন্ন লক্ষ্য, উন্নত বিশ্ব সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব জ্বালানি। এ উপলক্ষে আজ রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রধান অতিথি ছিলেন। এ সময় বক্তৃতায় তিনি বলেন, বিএসটিআইয়ের কার্যক্রম সম্প্রসারিত করার লক্ষ্যে জনবল বৃদ্ধিসহ দেশের 10টি জেলায় ল্যাব স্থাপন করা হবে। টাঙ্গাইলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আজ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে, সে অনুযায়ী ফ্যামিলি কার্ড হস্তান্তর করা হবে। এক্ষেত্রে কেউ যাতে বিভ্রান্ত না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এদিকে গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে 1451 জন কৃষককে কৃষক কার্ড এর আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় কৃষকেরা এ সুবিধা পাচ্ছেন। আগামী বছরের 27 মের মধ্যে 5 ধাপে প্রায় 4,300 ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে আগামী 21 জানুয়ারি প্রায় 800 ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনে প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিক শাস্তির পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলেও কঠোর অবস্থানে থাকবে কমিশন। নরসিংদীর শিবপুরে আজ 70টি পূজা মণ্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মঞ্জুর ইলাহী প্রধান অতিথি ছিলেন। এ সময় সংসদ সদস্য উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের জন্য নগদ 5,000 টাকা এবং 300টি করে শাড়ি প্রদান করেন। এদিকে টাঙ্গাইলে স্থানীয় সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু আজ নাগরপুর উপজেলার উল্লেখযোগ্য বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রতিমার কাজ এবং সাজসজ্জা ঘুরে দেখেন এবং উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে পূজা পালনে সরকারের সহযোগিতার আশ্বাস দেন। আগামী 2027 শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতরাতে এই নীতিমালা প্রকাশ করা হয়। এই নীতিমালার আলোকে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির আবেদন, ফি গ্রহণ এবং ফলাফল প্রক্রিয়াকরণ ও প্রকাশ অনলাইনে সম্পন্ন করা হবে। মুন্সিগঞ্জে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রমের আওতায় কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণের আজ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 6 মাস মেয়াদী এই প্রশিক্ষণে 14 থেকে 24 বছর বয়সী 80 জন তরুণ তরুণী অংশ নিচ্ছেন। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.3 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 63% এবং সন্ধ্যে 6টায় 58%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:56 এবং সূর্যাস্ত সন্ধ্যে 5:43। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
2: তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচার হচ্ছে পবিত্র এশার আজান।
3: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولا تفسدوا في الارض بعد اصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না সূরা আরাফ আয়াত 56
3: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর সিলেট বরিশাল বান্দরবান রাঙ্গামাটি ঠাকুরগাঁও কুমিল্লা গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। প্রিয় শ্রোতা, আজ শুনবেন তরুণদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি।
4: প্রিয় শ্রোতা, আজ 29/14/1433 বঙ্গাব্দ। শরৎঋতুর এই বাংলাদেশে প্রকৃতি থেকে প্রায় বিদায় নিতে চলেছে শরৎকাল এবং প্রকৃতিতে কিন্তু শীতের আগমনী বার্তা ইতোমধ্যেই চলে এসেছে। প্রিয় শ্রোতা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রমের নিয়মিত আয়োজন সম্ভাবনার কৃষি অনুষ্ঠানের আজকের পর্বে। আপনারা সকলেই জানেন এই অনুষ্ঠানে আমরা এক ছাক তরুণ কৃষিবিদ মিলে তুলে ধরি কৃষি ও কৃষকের সমস্যা সম্ভাবনা ও সফলতার কথা। এছাড়া প্রচলিত কৃষি ব্যবস্থা থেকে কৃষি কিভাবে আরো আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে টেকসই করা যায় এবং তরুণ প্রজন্মকে কৃষিতে আরো বেশি সম্পৃক্ত করা যায় সেসব সম্ভাবনার কথাই তুলে ধরি। তারই ধারাবাহিকতায় অনুষ্ঠান জুড়ে আজকে উপস্থাপক হিসেবে আপনাদের সাথে রয়েছি আমি কৃষিবিদ কাইয়ুম কাফি
5: এবং আমি হালিমাতুসামিয়া। প্রিয় শ্রোতা, এক এক করে ছয় ঋতু পেরিয়ে শরৎ ঋতুর এই বাংলায় আমরা এখন চলে এসেছি শীতের প্রায় দ্বার প্রান্তে। আর শীতের আগমনী বার্তার সাথে সাথে বাংলার মাঠে মাঠে শুরু হয়ে গেছে সবুজের উৎসবের প্রস্তুতি। ছয় ঋতুর এই দেশে শীত মানে হরেক রকম শাকসবজির সমারোহ, টাটকা ফসলের ঘ্রাণ আর কৃষকের ঘরে নতুন স্বপ্ন বোনার সময়। প্রস্তুতা, শীতকালীন সবজির ভালো ফলন পেতে হলে প্রস্তুতিটাও হতে হবে সঠিক সময়ে, সঠিক উপায়ে। জমি তৈরি থেকে শুরু করে উপযুক্ত বীজ নির্বাচন এবং প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করতে ভূমিকা রাখে।
4: ঠিক তাই, এবং সেই প্রয়োজনীয়তা থেকে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব শীতকালীন সবজি চাষের প্রস্তুতি নিয়ে। প্রস্তুতা, প্রতি পর্বের ন্যায় আজকেও আপনাদের জন্য থাকবে বিশেষ কুইজ। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারি ভিত্তিতে নির্বাচিত দুইজন অর্থাৎ ইমেইলের মাধ্যমে একজন এবং ডাকযোগে প্রেরিত চিঠির মধ্য থেকে নির্বাচিত একজন পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। তাই প্রশ্ন কি এবং উত্তর কিভাবে পাঠা দেবেন তা জানতে পারবেন আমাদের অনুষ্ঠানের মাঝেই। তাই পুরস্কার জিতে নিতে পুরো অনুষ্ঠানটি শুনতে থাকুন।
5: যাক, কাফি অনেক কথাই তো হলো, তো চলো আমরা মূল আলোচনায় ফিরে আসি। তবে মূল আলোচনায় যাওয়ার আগে চলো আমরা আগামী সপ্তাহের কৃষি আবহাওয়া সম্পর্কে আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে আসি।
6: আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা, বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক নিয়মিত অনুষ্ঠান সম্ভাবনার কৃষির আজকের আবহাওয়া অংশে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সাথে রয়েছি আমি শাহেদ মাহমুদ
7: এবং আমি ইফাত মার্জানা মাহাদিয়াত খান। বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা বামিস এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকবে। এই সময় সকল বিভাগীয় তাপমাত্রায় বেশ কমে এসে 26-28 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। ঢাকা ও খুলনা বিভাগে অপেক্ষাকৃত একটু বেশি গরম পড়তে পারে।
6: প্রিয় আমন চাষী ভাই বোনেরা, বর্তমানে রোপা আমন ধান গাছ মূলত দানা জমাট বাঁধা পর্যায়ে বা থোড় থেকে দানা বাঁধার ধাপ অতিক্রম করছে। এটি ধানের ফলন এবং পুষ্ট হওয়ার জন্য অত্যন্ত জরুরি সময়। যেহেতু সামনে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, তাই কোনো অবস্থাতেই জমি থেকে পানি পুরোপুরি নিষ্কাশন করে ফেলবেন না।
7: বর্তমানে আলুর চারা অঙ্কুরোদ্গম পর্যায়ে রয়েছে এবং বর্তমান আবহাওয়া আলু চারা রোপণের জন্য উপযুক্ত সময়।
6: কৃষক ভাইদের আগাম শীতকালীন শাকসবজি বর্তমানে বাড়ন্ত ও ফুল ধারণ পর্যায়ে রয়েছে। করলায় এপিলাকনা বিটেলের আক্রমণ হতে পারে। আক্রমণের প্রাথমিক অবস্থায় ডিম এবং বাচ্চা সহ আক্রান্ত অংশ তুলে পুড়িয়ে ফেলতে পারেন। শীতের শুরুতে গবাদি পশুর তড়কা, বাদলা এবং খুরা রোগের আক্রমণ বৃদ্ধি পেতে পারে, তাই আগে থেকেই টিকা প্রদান করুন।
7: হাঁস মুরগিকে কৃমিনাশক প্রয়োগ করা না হলে দ্রুত কৃমিনাশক প্রয়োগ করুন এবং রানীক্ষেত ও গাম্বোরা রোগের টিকা প্রদান করুন। প্রিয় কৃষক ভাই বোনেরা, যে কোনো ধরনের তথ্য জন্য আপনার এলাকায় সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস অথবা প্রাণিসম্পদ ও মৎস্য সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করুন, অথবা যে কোনো সাহায্যের জন্য কল করুন 1-6-123 এই নাম্বারে।
6: বাংলাদেশ বেতার কৃষি বিষয়ক কার্যক্রমের পক্ষ থেকে সকল কৃষক এবং খামারি ভাইদের জন্য রইল শুভকামনা।
4: প্রিয় শ্রোতা, এবার মূল আলোচনা। অনুষ্ঠানের এই অংশে আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তানজিল আল আজিজ, কৃষি সম্প্রসারণ অফিসার, সংযুক্ত কৃষি তথ্য সার্ভিস, কামারবাড়ি, ঢাকা। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
8: ধন্যবাদ মিস তানজিল আল। আমরা শীতের একদম দ্বার প্রান্তে চলে এসেছি, তো আর কিছুদিন পরেই আমরা শীতকালীন সবজি পাবো। তো বাংলাদেশে আসলে উল্লেখযোগ্য শীতকালীন সবজিগুলো কি কি, এবং আপনার কাছে যদি আরেকটু সম্পর্ক প্রশ্ন করি যে এই শীতকালীন সবজিগুলো যেগুলো রয়েছে এদের চারা উৎপাদনে কি কি প্রস্তুতি রয়েছে?
9: শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, শিম, টমেটো, ক্যাপসিকাম, গাজর, মূলা এবং শালগম উল্লেখযোগ্য। তবে এই সবজিগুলো সরাসরি মাঠে বপন না করে বীজতলায় চারা তৈরি করে বপন করা উত্তম। সুস্থ, সবল ও রোগমুক্ত চারা যদি মাঠে রোপণ করা হয় তাহলে এই চারাগুলো সহজেই প্রতিকূল আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে এবং পরিশেষে ফলন খুব ভালো দিতে পারে।
4: তো এবার যদি আপনার কাছে জানতে চাই যে আসলে সবজি চাষের শুরুতে সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হচ্ছে বীজতলা তৈরি, আসলে একজন চাষী যখন বীজতলা তৈরি করতে চান তাকে কি কি বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়?
9: একটি আদর্শ বীজতলা সাধারণত 1 মিটার চওড়া ও 3 মিটার লম্বা হয়ে থাকে এবং দুটি বীজতলার মাঝে অবশ্যই 60 সেন্টিমিটার ফাঁকা রাখতে হবে এবং বীজতলার মাটিতে বালি ও পচা গোবর অথবা কম্পোস্ট মেশানো ভালো। তবে মাটি যদি পর্যাপ্ত উর্বর না হয় তাহলে বীজ বপনের 1 সপ্তাহ আগে প্রতি বীজতলায় 100 গ্রাম হারে টিএসপি সার মেশাতে হবে।
8: জি, আপনি যেমনটা বলছিলেন যে বীজতলা কিভাবে তৈরি করা যায়, এখন যদি আমি আরেকটু সম্পর্ক প্রশ্নে আসি যে বীজ বপন এবং শোধনের ক্ষেত্রে কি কোনো সঠিক নিয়ম আছে? কারণ আমরা অনেক সময় দেখতে পাই যে কৃষকেরা সরাসরি বীজ বুনে দেন, তো সেই জায়গায় কি কোনো নিয়ম আছে কিনা?
9: বীজতলায় বীজ বপনের পূর্বে অবশ্যই বীজকে শোধন করে নিতে হবে। এতে অ্যানথ্রাকনোস, ব্লাইট এবং লিফ স্পটের মতো ক্ষতিকারক ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাব কম হয়। প্রতি কেজি বীজ 2.5 গ্রাম হারে প্রোভেক্স অথবা কার্বেন্ডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক দিয়ে শোধন করে নেওয়া যেতে পারে। আর বপনের ক্ষেত্রে অবশ্যই সারিতে বপন করতে হবে। ছোট বীজ বপনের ক্ষেত্রে বীজের সাথে অবশ্যই দ্বিগুণ পরিমাণ পরিষ্কার শুকনো বালি মিশিয়ে বপন করা সুবিধাজনক এবং যে সকল বীজের খোসা শক্ত হয় সেই সকল বীজগুলোকে 15-20 ঘন্টা অথবা 1% পটাশিয়াম নাইট্রেট দ্রবণে ভিজিয়ে রেখে বপন করা উত্তম।
4: আপনি তো বলছিলেন যে বীজ শোধন নিয়ে, তো বীজ শোধনের পরে কৃষকদের মাথায় সবচেয়ে বেশি যে চিন্তা কাজ করে সেটা হচ্ছে বীজতলার পরিচর্যা কিভাবে করব, তো বীজতলার পরিচর্যা বিষয়ে যদি আপনি একটু বলতেন।
9: বীজতলায় সাধারণত গোড়া পচা ও ডাম্পিং অফ রোগটি দেখা যায়। এই রোগ প্রতিরোধে সাধারণত কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার পানিতে অথবা ডায়াথেন M45 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে বীজতলার মাটি ভালোভাবে ভিজিয়ে তারপর চারা রোপণ করা যেতে পারে। এছাড়াও সরিষার খোল, সৌর তাপমাত্রা অথবা কাঠের গুঁড়ো ব্যবহার করেও ড্যাম্পিং অফ থেকে চারাকে রক্ষা করা সম্ভব। বাঁশের ফালি দিয়ে বীজতলার ওপরে বৃষ্টির সময় পলিথিন এবং প্রখর রোদ্রের সময় চাটাই দিয়ে আচ্ছাদনের ব্যবস্থা করতে হবে।
8: কিন্তু আমরা প্রায় সময় দেখতে পাই যেটা যে আমাদের শহরাঞ্চলে বা অনেক সময় আমাদের জায়গা ঘরের পাশে ফাঁকা থাকলে আমরা সেখানে স্বল্প পরিসরে সবজি চাষ করে থাকি। তো সেই ক্ষেত্রে বীজতলার বিকল্প কি আমার কোনো উপায় আছে কিনা?
9: বীজতলায় চারা তৈরির বিকল্প হিসেবে সবজি চারাগুলোকে কাঠের অথবা প্লাস্টিকের ট্রে, মাটির টব, পলিথিন ব্যাগ অথবা কলার খোলের উপর উৎপাদন করা যেতে পারে। শিম ও কুমড়া জাতীয় সবজির চারার শিকড় যদি আঘাত পায় তাহলে সেই চারাগুলো সহজে সার্ভাইভ করতে পারে না। এক্ষেত্রে ছোট পলিথিন ব্যাগে চারা তৈরি করে 15-20 দিন বয়সী চারা শিকড় ও মাটি সহ তুলে মূল জমিতে রোপণ করা যেতে পারে।
10: আমি যদি আপনার কাছে জানতে চাই যে চারা রোপণের উপযুক্ত সময় কখন এবং চারা রোপণের উপযুক্ত বয়স কত?
9: ভিন্ন ভিন্ন সবজির জন্য চারার বয়স ভিন্ন ভিন্ন হয়ে থাকে। টমেটো, শিম, ক্যাপসিকাম, বেগুন ইত্যাদি সবজির জন্য 20-30 দিন বয়সী চারা রোপণ করা যেতে পারে। আবার কপি জাতীয় সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলির জন্য 30-35 দিন বয়সী চারা মূল জমিতে রোপণের জন্য উপযুক্ত হয় এবং চারা সবসময় বিকেলবেলা রোপণ করা হয়, কারণ বিকেলবেলা সাধারণত প্রখর রোদ ও উচ্চ তাপমাত্রার প্রভাব কম থাকে এবং চারা রোপণের পরপরই গাছের গোড়ায় পানি দিতে হবে এবং আগাছা দমন ও আর্দ্রতা রক্ষার্থে অবশ্যই মালচিং এর ব্যবস্থা করতে হবে।
8: জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার সার্বিক আলোচনার মাধ্যমে আসলে আমাদের কৃষক ভাই বোনেরা ইতোমধ্যে বুঝে গেছেন যে আসলে শীতকালীন সবজির যে প্রস্তুতিটা সেটা আসলে কিরকম হওয়া উচিত। প্রিয়শ্রোতা, আশা করি আপনারা আজকের যে আলোচনা তার মাধ্যমে আপনাদের যে মনের যে প্রশ্নগুলো ছিল সে সম্পর্কে সঠিক উত্তর পেয়ে গেছেন এবং আমরা আশা করব যে এর মাধ্যমে আপনারা আগামী যে শীতকালীন সবজির যে প্রস্তুতি রয়েছে সেটা খুব ভালোভাবে নিতে পারবেন। কাফি, আমরা তো অতিথির থেকে আজকের বিষয় যে বিস্তারিত সম্পর্কে জেনে এসেছি, তো চলো আমরা আমাদের শ্রোতাদের আর অপেক্ষা না করিয়ে আজকের আলোচনার মধ্যে থেকে কুইজটা জানিয়ে আসি।
10: হ্যাঁ, চলো তাহলে জানিয়ে দেওয়া যাক। প্রিয় শ্রোতা, এই পর্বে আপনাদের জন্য কুইজ, বিষ শোধনের জন্য কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে? আমি আবারও বলছি, বিষ শোধনের জন্য কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে? উত্তর পাঠান সম্ভাবনায় কৃষি @gmail.com এই ঠিকানায়। আপনাদের সুবিধার্থে বানান করে বলছি, SOMVABONARKRISHI@gmail.com এই ঠিকানায়। উত্তরের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিতে ভুলবেন না।
8: এছাড়া ডাকযোগে আপনারা আমাদেরকে চিঠির মাধ্যমে সঠিক উত্তর পাঠাতে পারেন। আমাদের ঠিকানা সম্ভাবনার কৃষি, প্রযত্নে পরিচালক কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, শের-ই বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। উত্তরের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিতে ভুলবেন না। কাফি, আমরা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানে একদম সবচেয়ে আকর্ষণীয় অংশে চলে এসেছি। প্রিয়শ্রোতা, আমাদের গত সপ্তাহের কুইজ ছিল গবাদি পশুর কোন রোগটি সবচেয়ে বেশি দেখা যায়
10: এবং সঠিক উত্তর ছিল খুরা রোগ, ল্যাম্পি স্কিন ডিজিজ।
8: প্রিয়শ্রোতা, সারা বাংলাদেশ থেকে যারা আমাদেরকে সঠিক উত্তর পাঠিয়েছেন ইমেইলের মাধ্যমে তারা হলেন মানিকগঞ্জ থেকে নার্গিস আক্তার, ইয়াসমিন আক্তার, মোহাম্মদ রাসেল শেখ, পারভিন আক্তার।
10: গোপালগঞ্জ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন BM ফরিদ আহমেদ, BM কৌশিক আহমেদ ও ফারিয়া আহমেদ সুপ্তি।
8: খুলনা থেকে সাইফুল ইসলাম, মৌসুমী আক্তার সালমা, মুসাম্মদ পারুল আক্তার, মুসাম্মদ নাসরিন আক্তার, কাজী গোলাম রাব্বি, ডাক্তার মনোয়ারুল ইসলাম, আবরার শাহরিয়ার ফাহিম, মোহাম্মদ মুশারফ হোসেন স্বাধীন, আবুল হাশেম, মিসেস নূর জাহান বেগম, মারুফা আক্তার এশা, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, ইকরাতুন্নেসা তিশা ও মনিরুল ইসলাম পাপু।
10: গাজীপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন জাহিদুল ইসলাম, শামীম আকন্দ, সাবিহা কাইসার ইমা, MS শাকিল, খুরশিদ আলম সরকার, ফারহানা আক্তার, শিউলি আক্তার, জুয়েল রানা, মোর্শেদ আলম সরকার, ওয়াসেক আবদুল্লাহ ও আরিফ মাহমুদ পরশ।
8: নারায়ণগঞ্জ থেকে ফারহিন রহমান, HM তারিক ও মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ।
10: মুন্সীগঞ্জ থেকে দাউদ ইসলাম পাভেল ও আকশা আহমেদ।
8: রংপুর থেকে শারমিন আক্তার শম্পা, মোহাম্মদ শফিউদ্দিন, নাজমুল হুদা, ATM আতাউর রহমান রঞ্জু, স্বপ্না পারভিন ও মোসাম্মদ মাহফুজা খাতুন।
10: টাঙ্গাইল থেকে আফিয়া আক্তার, সিরাজুল ইসলাম সৈকত, আফিয়া সৈকত ও আরিফ হোসেন।
8: রাজশাহী থেকে সালাউদ্দিন লালন, জহুরুল ইসলাম জয়, নুরাইজ বিন জাহান, MN সেন্টু ও পারভেজ আহমেদ।
10: জয়পুরহাট থেকে আজমাইন হোসেন, আক্তারুল ইসলাম, মোহাম্মদ জাকির হাসান শোভন, মোহাম্মদ আফসার আলী, মোসাম্মদ জামিলা বেগম, হোসনে মরিয়ম পলাশ, মোসাম্মদ হোসনে আরামুনি।
5: ঢাকা থেকে আফিয়া আহমেদ, মিরাজ আলী খান, মোহাম্মদ শামীম, এম আলম, ফরিদ আহমেদ।
10: মেহেরপুর থেকে তানভীর শাফি ও ফারিহা।
5: নাটোর থেকে খন্দকার শহীদুল ইসলাম ও মোহাম্মদ আরিফুল ইসলাম।
10: চট্টগ্রাম থেকে মোহাম্মদ সেলিম হোসেন ও মেহেদি হাসান।
5: ঝিনাইদহ থেকে মাইমুনা আক্তার কেয়া।
10: ভোলা থেকে নুরুল ইসলাম নির্জন, হাফসা বেগম, তানজিমুল আহসান, মোহাম্মদ আব্বাস হোসেন, নাজমা রিক্তা ও ওম্মে সালমা জয়া।
5: চাঁদপুর থেকে রিধিকা রিধি, জান্নাতুল জুথি, শাফিয়া সেতু, সারাবান সারা, ইসাবা ইলা, হাসনা হেনা, আলমিনা আলো, সিনথিয়া সিথি, নাজনীন নিহা, তাফরিহা তোহুরা, আদিবা আভা ও মোহাম্মদ মাকসুদুর রহমান মনির।
10: কুড়িগ্রাম থেকে শাহনাজ পারভিন লাকি, লাবিব আহমেদ, ফারুক আহমেদ ও ফারদিনা তাসনিম দিশা।
5: জামালপুর থেকে মোহাম্মদ নাসির হোসেন।
10: কুষ্টিয়া থেকে শাহনাজ পারভিন।
5: ময়মনসিংহ থেকে রিপন মিয়া, জাকির হোসেন, লাকি আক্তার নিশি, মনিরা খাতুন, নিশাদ খান, আব্দুল সাত্তার, সাকিব হাসান বিদ্যুৎ ও গোলাম মোস্তফা।
10: কক্সবাজার থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আশিকুল ইসলাম নাইম ও ড্যানিশ বৈরাগী।
5: পঞ্চগড় থেকে মাহির ফয়সাল শিহাব ও মোহাম্মদ আহনাফ তাহমিদ।
10: লালমনিরহাট থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম, ভূপেন্দ্রনাথ রায়, হরিদাস চন্দ্র রায়, কল্পনা রানী রায়, কেশব চন্দ্র রায়, সম শহীদ, শফিকুল ইসলাম সোহাগ।
5: দিনাজপুর থেকে মোহাম্মদ মাহফুজুল হাসান, মোহাম্মদ মাহমুদুল হাসান, মোহাম্মদ মাহবুবুর রহমান, সাফিন আহমেদ ও মোহাম্মদ আব্দুল হাদি সরকার।
10: সিরাজগঞ্জ থেকে সাদিয়া খাতুন, আলমাস আলী, ডাক্তার আহমদুল্লাহ রিশাদ, মোহাম্মদ মাসুদ জানা ও আফসানা আক্তার।
5: চুয়াডাঙ্গা থেকে এম এস হোসেন, সালমা খাতুন প্রিয়া, নাইমুর রহমান সরোয়ার, অলিউর রহমান, মোহাম্মদ শের আলী সেলিম, মোহাম্মদ রনি আহমেদ ও মোহাম্মদ আনোয়ার হোসেন।
10: মাগুরা থেকে আসগর আলী মণ্ডল।
5: বগুড়া থেকে মোহাম্মদ মনিরুল হাসান লিটন।
10: পাবনা থেকে মোহাম্মদ সেলিম আহমেদ।
5: কুমিল্লা থেকে আইরিন আক্তার।
10: নওগাঁ থেকে মোসাম্মদ শামিমা খাতুন।
5: নাটোর থেকে মেহেদি হাসান।
10: এবং সর্বশেষ ইমেইলের মাধ্যমে সঠিক উত্তর পাঠিয়েছে নরসিংদী থেকে মহাসিন আলম সরকার।
5: প্রিয় শ্রোতা, ডাকযোগে চিঠির মাধ্যমে যারা আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হলেন বগুড়া থেকে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ আসহারুল হক।
10: নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ আল আমিন, সানিয়া শারিন সুহা ও সামিয়া জারিন সাবা।
5: টাঙ্গাইল থেকে মোহাম্মদ ফারুক হোসেন।
10: মুন্সীগঞ্জ থেকে অনামিকা অনন্যা ও নাজিফা তুশি।
5: গোপালগঞ্জ থেকে বি এম ফরিদ আহমেদ।
10: ঢাকা থেকে মোহাম্মদ সাগর আহমেদ, সুজন আহমেদ, তাহরিম তিথি, তসবিবা তসবি, ইহিতা এরিন, কৌশিক আহমেদ ও সূচনা সূচি।
5: বরগুনা থেকে মোহাম্মদ মনোয়ার হোসেন।
10: বরিশাল থেকে মোহাম্মদ শামসুল হক।
5: খুলনা থেকে মোহাম্মদ ইউসুফ আলী, শাকিল আহমেদ, শাহজাহান, আয়শা বেগম আশা, মোসাম্মদ হীরা খাতুন, মোহাম্মদ হাবিবুর রহমান ও সাহারুজ্জামান।
10: চাঁদপুর থেকে তাসনিয়া তনয়া, সোনালী স্বর্ণা, তাসমিন অরিন, রাজন্য রুহানি ও প্রকৃতি প্রভা।
5: চুয়াডাঙ্গা থেকে তাহসান আহমেদ, মোহাম্মদ মোকাদ্দেস আলী, মোহাম্মদ শামীম হোসেন ও তানভীর আহমেদ শুভ।
10: যশোর থেকে তুহিন আল মামুন, অনিমেষ মণ্ডল, রেজা আল মামুন রানা, মোসাম্মদ তাসরিবা খাতুন ও জাকির হোসেন জীবন।
5: সাতক্ষীরা থেকে মোহাম্মদ নুরুজ্জামান।
10: ফরিদপুর থেকে মোহাম্মদ মাসুদ হোসেন।
5: কুষ্টিয়া থেকে মোসাম্মদ ময়না খাতুন, সালমা খাতুন সাথী, আব্দুস সালাম শেখ, সোরওয়ার্দি, সাবিনা খাতুন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোসাম্মদ সকিরুন্নেসা ও শামীম হোসেন।
10: ঝিনাইদহ থেকে মোহাম্মদ কফিল উদ্দিন ও ফুলজান।
5: সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ নুরুল ইসলাম ও অপূর্ব কুমার বাগচি।
10: নওগাঁ থেকে মোহাম্মদ নুরুজ্জামান।
5: ভোলা থেকে মোহন।
10: ও সর্বশেষ ডাকযোগে সঠিক উত্তর পাঠিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আব্দুল মান্নান।
5: প্রিয় শ্রোতা, সারা বাংলাদেশ থেকে যারা একই সাথে ইমেইল এবং ডাকযোগে আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন সকলের প্রতি বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনাদের এত অভূতপূর্ব সারা পেয়ে আমরা সত্যিই আনন্দিত, কিন্তু সীমাবদ্ধতার কারণে লটারি ভিত্তিতে যেকোনো একজনকে ইমেইলের ভিত্তিতে এবং যে কোনো একজনকে ডাক যোগে আমাদের বিজয়ী বলে ঘোষণা করতে হয়। কাফি, আজকে কে হলো লটারি ভিত্তিতে আমাদের ইমেইল বিজয়ী?
10: তো চলো নামটা ঘোষণা করেই দেই।
5: হ্যাঁ চলো।
10: প্রিয় শ্রোতা, ইমেইলের মাধ্যমে প্রেরিত সঠিক উত্তরের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন ইয়াসমিন আক্তার, সেতু অফিস ভবন, পশ্চিম সেওতা, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ। ইয়াসমিন আক্তার, আপনাকে অভিনন্দন।
5: কাফি, আমরা তো ইমেইল থেকে কুইজ বিজয়ী নাম

0: শীতকালীন সবজি চাষে ভালো ফলনের শুরুটা হয় সঠিক প্রস্তুতি থেকেই। তাই সময় মতো জমি তৈরি করুন, ভালো বীজ বেছে নিন আর গাছের প্রয়োজন অনুযায়ী যত্ন নিন।
1: প্রিয় শ্রোতা, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল এবং শুনতে থাকুন বাংলাদেশ বেতার। সবাইকে আবারও ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল তরুণদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি। সম্পাদনায় ফখরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবাণী।

বাংলাদেশ বেতার সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এখন শুনবেন দূরবাণ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত হয়েছেন আমাদের সাথে আমাদের আজকের আয়োজনে। আপনাদের সময়টা সুন্দর কাটুক এই প্রত্যাশায় শুরু করছি রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। চাওয়া পাওয়ার শুরুতেই আপনাদের জন্য রয়েছে দেশের গান, শিল্পী রুমানা ইসলাম, গীতিকার রামানন্দ সরকার, সুরকার মোহাম্মদ আব্দুর রাজাক।

শুনছেন সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার। রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়ায় রয়েছে এবারে বেবি নাজরিনের কণ্ঠে একটি গান, কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত। গানের কথা সাজিয়েছেন নজরুল ইসলাম বাবু, সুর করেছেন শেখ সাদী খান।

সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার শুনছেন, দুর্বারে শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন একটি নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ ইয়াকুব আলী খান।

সুপ্রিয় সৈনিক ভাইরা, চাও পাওয়ায় এবারে শুনবেন একটি ছায়াছবির গান। শিল্পী মনির খান ও কনক চাঁপা, ছায়াছবি প্রেম সংঘাত।

রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়ায় এবার আপনারা শুনবেন পল্লী গীতি। শিল্পী অরিন্দম মণ্ডল, গীতিকার সেলিম মাহমুদ, সুরকার অশোক কুমার সরকার।

রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়ায় আমাদের আজকের আয়োজনে এবারে শুনবেন লালন গীতি। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, শিল্পী ফরিদা পারভিন।

0: চাওয়া পাওয়ায় এবারের পরিবেশনা ব্যান্ড সঙ্গীত, ব্যান্ড শিরোনামহীন, শিল্পী তুহিন।
1: সুপ্রিয় সৈনিক ভাইরা, আমরা আজকের দুর্বার অনুষ্ঠান শেষ করব। জানিয়ে দিচ্ছি, আমরা যারা ছিলাম এতক্ষণ এই অনুষ্ঠান উপস্থাপনায়, আমি আবু বকর সিদ্দিক রানা,
2: আমি শানিস ফারফিন। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কোলসেম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

0: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খেলাধুলা সংবাদ শুনবেন।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। ব্রিসবেনে আজ নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় শেষ ম্যাচে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে 8 উইকেটে পরাজিত হয়েছে, ফলে 3-0 সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ নারী দল প্রথমে ব্যাট করতে নেমে 49 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 172 রান করে। দলের পক্ষে স্বর্ণা আক্তার সর্বোচ্চ 54 এবং শারমিন আক্তার 50 রান করেন। জবাবে অস্ট্রেলিয়া 22 ওভার 4 বলে মাত্র 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। আগামী শুক্রবার ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 টি-20 ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা 11টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে আজ লীগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে 8 উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে 17 ওভার 3 বলে সবকয়টি উইকেট হারিয়ে 58 রান করে। 59 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা নারী দল 10 ওভার 4 বলে 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ত্রিদেশীয় সিরিজের অপর দলটি ছিল স্বাগতিক পাকিস্তান। আগামী শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান এবং জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ শুরু হবে। লিটন কুমার দাস বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে। আবুধাবিতে বাংলাদেশ সময় বেলা 3:30 খেলা মাঠে গড়াবে। 19 অক্টোবর একই ভেন্যুতে আফগানিস্তান জিম্বাবুয়ের মুখোমুখি হবে। হায়দ্রাবাদে চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 6 ওভারে 1 উইকেটে 66 রান করেছে। 5 ম্যাচ সিরিজে ভারত 2-1 এগিয়ে রয়েছে। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমে অবশেষে জয়ের দেখা পেল গোপীবাগের ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ও বন্দরনগরীর নবাগত দল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব। ব্রাদার্স ইউনিয়ন 4-1 গোলে ফকিরেরপুল ইয়ংম্যানস ক্লাবকে এবং চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব 3-1 গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটিকে পরাজিত করে। এদিকে চলতি মাসের 20 তারিখে বিভিন্ন ভেন্যুতে 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে মোহামেডান স্পোর্টিং ক্লাব পিডব্লিউডি এর মোকাবেলা করবে। এছাড়া আরামবাগ ক্রীড়া সংঘ ঢাকা ওয়ান্ডারার্সের এবং সিটি ক্লাব বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবল এল ক্লাসিকো চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর 2 চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ একে অপরের মুখোমুখি হবে। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নুতে বাংলাদেশ সময় রাত 2টায় খেলা শুরু হবে। চলতি মৌসুমে এখন পর্যন্ত 3টি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়াল। ঢাকার সাভার আশুলিয়ার ঐতিহ্যবাহী কাঠগড়া হাইস্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দাওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকের শিশু ও যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকের ভয়াল থাবা থেকে আমাদের তরুণ প্রজন্মকে দূরে রাখতে হবে। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপ আগামী মাসের 5 তারিখ থেকে 17 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। গ্রুপ এ তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ বি তে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। উদ্বোধনী দিনে বিকেল 3:30 ভারত পাকিস্তানের বিপক্ষে খেলবে। একই দিন রাত 8টায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ 2টি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের 2টি সেমিফাইনালই 14 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 17 নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আগামী রোববার ঢাকা আসার কথা রয়েছে। 28 অক্টোবর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। 22 থেকে 24 অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় 40তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আগামী 23 অক্টোবর রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমদ
ইন্ডোর স্টেডিয়ামে শুরু হবে। ছয় দিনব্যাপী এই জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী শুক্রবারের মধ্যে এন্ট্রি ফর্ম ফেডারেশন বরাবর জমা দিতে পারবে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানের শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষ নানান ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। একে তো জ্বর, সর্দি, ঠান্ডা লাগার মতো সমস্যা রয়েছে, তার সাথে যোগ হচ্ছে অন্য সমস্যা। বিশেষজ্ঞদের মতে এই সময়ে ক্যালসিয়ামের অভাবের জন্য হাড়ের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, সেই সাথে দাঁত, হার্ট ও পেশিতে একাধিক সমস্যা দেখা দিচ্ছে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিচ্ছে, অস্টিওপরোসিস, অস্টিওপেনিয়া এবং হাইপোক্যালসেমিয়ার মতো সমস্যা দেখা দেয়, এমনকি শিশুদের ক্ষেত্রে শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনে যে সকল খাবার খাই তার মাধ্যমে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা যায়, আবার প্রয়োজনে সাপ্লিমেন্টও গ্রহণ করা যেতে পারে, তবে তার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বিষয় ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ করতে যা খাবেন। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন পুষ্টি সামিয়া তাসনিম। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: প্রথমে আপনার কাছে জানতে চাই যে ক্যালসিয়ামের ঘাটতি কেন হয় বা এর কারণগুলো কি কি?
1: ক্যালসিয়ামটা আসলে আমরা জানি যেটা আমাদের খুব অল্প পরিমাণে প্রয়োজন হলো, কিন্তু এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কিন্তু যখন আমরা এই ক্যালসিয়ামযুক্ত খাবারগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে পারি না, বা কোনো কারণে আমাদের যদি এই পুষ্টিজ্ঞান সম্পর্কে ধারণা না থাকে যে কোন খাবারটাতে ক্যালসিয়ামের মাত্রা বেশি আছে, এবং সেগুলো না জানার কারণে কিন্তু অনেক সময় আমরা প্রতিদিনের যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারি না। আসলে এই না খাওয়া বা না জানার কারণে কিন্তু মূলত আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে। এবং আরো ব্যাপার যেটা হচ্ছে কি, যে ক্যালসিয়ামটা অনেক সময় আমরা খেলেও এটা আমাদের বডিতে শোষণ হয় না, তার আরেকটি কারণ হলো যে ভিটামিন ডি এর উপস্থিতি। আপনি জানবেন যে ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের জন্য কতটা জরুরি, এবং ভিটামিন ডি যখন আমাদের শরীরে অ্যাক্টিভ থাকবে তখনই কিন্তু ক্যালসিয়ামটা আমাদের শরীরে শোষণ হতে শুরু করে। তাই আমি মনে করি যে আমাদের দুটোই খুব জরুরি। এ কারণে আমাদের অবশ্যই ক্যালসিয়ামযুক্ত খাবার কোনটার মধ্যে আছে এটা আমাদের জানতে হবে ভালো করে, এবং কতটুকু খেতে হবে সেটাও আমাদের জানতে হবে।
0: ক্যালসিয়ামের ঘাটতি কোন বয়সে সবচেয়ে বেশি হতে পারে?
1: ক্যালসিয়ামের ঘাটতিটা আসলে দেখা যায় যে বেশি চাহিদা যেটা শুরু হচ্ছে সেটা আপনার মেয়েদের ক্ষেত্রে 50 বছরের সময় থেকে, এবং ছেলেদের ক্ষেত্রে অ্যারাউন্ড 70 বছরের কাছাকাছি। এছাড়াও দেখা যায় যে ক্যালসিয়ামের ঘাটতিটা বলতে আমরা বুঝি ক্যালসিয়ামের চাহিদা আসলে কোন সময় বেড়ে যাচ্ছে। মূলত প্রেগনেন্সিতেও কিন্তু ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায়, এবং যারা স্কুল গোয়িং বা গ্রোয়িং চাইল্ড যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়ামের চাহিদাটা বেড়ে যাচ্ছে, এবং তাদের কিন্তু এই সময়টা যদি ক্যালসিয়ামযুক্ত খাবার না দেয়া হয় তাদের ওই সময়টাতে তার ডেফিসিয়েন্সিটা তৈরি হচ্ছে।
0: প্রতিদিন কতটুকু ক্যালসিয়াম আমাদের শরীরে প্রয়োজন হয়?
1: ক্যালসিয়ামযুক্ত খাবার কিন্তু আমরা প্রতিদিনই গ্রহণ করি, এবং আমাদের বলা হয়ে থাকে একজন সুস্থ মানুষকে আমরা রিকমেন্ডেশন যেটা দিয়ে থাকি যে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম তার পার ডে রিকোয়ারমেন্ট থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে যেমন WHO থেকেও কিন্তু রিকমেন্ড করা হয় যে 500 মিলিগ্রাম তার প্রয়োজন, কিন্তু আবার অন্যান্য জায়গাতেও দেখা যাচ্ছে 700 মিলিগ্রাম। তো আমরা বলে থাকি যে 1000 মিলিগ্রামটা কিন্তু তাদের জন্য ভালো, সবার জন্য যদি গড়ে আমরা হিসাব করি। কিন্তু যাদের জন্য বেশি চাহিদা, যেটা আমরা বলেছি যে একটু বয়স বেড়ে গেলে, যেমন 50 বছর বয়স মহিলাদের ক্ষেত্রে, বা যাদের হচ্ছে 70 বছর যারা ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি 1200 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম প্রয়োজন হয়ে থাকে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কি ধরনের ক্যালসিয়ামযুক্ত খাবার রয়েছে যে খাবারগুলো আমাদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করবে?
1: ক্যালসিয়ামযুক্ত খাবারের মধ্যে কিন্তু আমরা জানি যে আমাদের প্রতিদিনের চাহিদা যদি আমরা পূরণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের প্রতিদিন শাকসবজিটা ঠিকমতো রাখতে হবে। আপনি জানবেন যে আমাদের যত গাঢ় সবুজ শাকসবজি রয়েছে, যেমন আমাদের ব্রোকলি, পালং শাক বা এই টাইপের গাঢ় সবুজ যে শাকসবজিগুলো, এখান থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। মোটামুটি যদি আমরা কেউ দিনে 1 কাপ পরিমাণ শাকসবজি রাখতে পারি তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেকটা দেখা যাচ্ছে 30% আমরা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারছি। এছাড়াও ক্যালসিয়ামযুক্ত খাবারের মধ্যে আমরা সবাই জানি দুধের খাবারটা খুব জরুরি। দুধের খাবারের মধ্যে কিন্তু দই একটি ভালো উৎস, যেখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। সাধারণত নর্মাল দুধেও কিন্তু আমরা ক্যালসিয়াম পাচ্ছি, এবং দুধ থেকে তৈরি আদার্স যে খাবারগুলো আছে সেখানে আমরা ক্যালসিয়ামটা পেয়ে থাকি। আরও যে ক্যালসিয়ামের সোর্স সেটা হচ্ছে আমরা জানি যে বাদাম কিন্তু খুব ভালো একটি উৎস, যেমন অ্যালমন্ড বা ক্যাসিনো যে কাঠবাদাম যে বলে থাকি, এটার মধ্যে ক্যালসিয়ামটা ভালো পরিমাণে পাচ্ছি। পাশাপাশি বিচি মানে সিড যেটাগুলো আমরা বলছি যে সিসিমি সিড বা চিয়া সিড অথবা যে ডাল, এইগুলো খাবার থেকেও কিন্তু আমরা ভালো পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। এছাড়াও সবজি যেগুলো আমরা বলেছি আবার ঠিক একইভাবে কিন্তু ফলের মধ্যে আমরা পেয়ে থাকি, যেমন আপনি যদি কমলা বা মালটা এই টাইপের যদি ফলগুলো খেতে পারেন পান, সেখান থেকেও কিন্তু আমরা ভালো পরিমাণে একটা ক্যালসিয়াম পেয়ে থাকি। মোটামুটি আসলে আমাদের প্রতিদিনের যে খাবারের চাহিদা, আমরা বলি যে প্রোটিনযুক্ত খাবার, যেখান থেকে ছোট মাছ, দুধ, দই, বাদাম, এগুলো খেলে কিন্তু আমাদের দেখা যায় 50% আমাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারছি। বাকি 50% যদি আমরা শাকসবজি খেতে পারি প্রতিদিন 1-2 কাপ করে, দুটা ফল রাখতে পারি, তাহলে কিন্তু মোটামুটি আমাদের সারাদিনের যে চাহিদা সেটা কিন্তু আমরা পূরণ করা সম্ভব হয়ে যায়।
0: ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কি ধরনের রোগ হতে পারে?
1: যেমনটা আপনি প্রশ্ন করেছেন যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কি সমস্যা হতে পারে, ঠিক সেই সূত্র ধরেই বলতে চাই যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে আমাদের বোন ডেন্সিটি বা যে বোনের যে ক্ষয় হওয়া বা আমরা যেটা বলছি হাড়ের ক্ষয়, সেটা কিন্তু বেশি আমরা ফেস করে থাকি। মূলত যে সিমটমগুলো হয় যে আপনার ব্যাক পেইন হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, আপনার আরো দেখবেন যে একটা বয়স পর ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে 50 বছরের পর থেকে তার হাঁটু ব্যথা কিন্তু এটা খুব কমন। অনেকে দেখা যায় হাঁটু ব্যথার জন্য নামাজ পড়তে পারেন না বা চলাফেরা করতে পারছে না, যারা অনেক বয়স হয়ে গেছে 70 বছরের কাছাকাছি, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ক্যালসিয়ামের ঘাটতি হলে একদম বিছানায় পড়ে যাচ্ছেন, বড় সময় কিন্তু এমনও হয় যে হাড়ও ভেঙে যায়। তো এটার একটা কারণ হলো ক্যালসিয়ামের ঘাটতি হওয়া। আর একটা যেটা হচ্ছে যে আমাদের নখ বা আমাদের চুলের যেই ব্যাপারগুলো সেগুলোতেও কিন্তু ক্যালসিয়ামের গুরুত্ব অনেক বেশি। যখন আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে তখন কিন্তু আমাদের নখ ভেঙে যাওয়া থেকে শুরু করে চুলের যে অপুষ্টি সেটাও কিন্তু দেখা দিচ্ছে। মাঝে মাঝে কিন্তু আমাদের ওভারঅল কিন্তু অনেক কিছুই কিন্তু আমরা ফেস করি যেটা আমাদের ক্যালসিয়ামের ঘাটতির জন্য হয়ে থাকে। তাই মূলত আমরা বলবো যে ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের ব্যাক পেইন, হাড়ের ক্ষয়, হাঁটু ব্যথা, তারপর পিঠে ব্যথা বা আমাদের নখ ভেঙে যাওয়া, সমস্যাগুলো বেশি দেখা দেয়।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে এই যে আমাদের জীবনযাত্রার চলার পথে আমরা যে ধরনের খাবার দাবার খাই বা আমরা যে ধরনের লাইফ স্টাইল ফলো করে থাকি, এর সাথে কি ক্যালসিয়ামের ঘাটতি বা ক্যালসিয়ামের জাতীয় রোগের হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে?
1: অবশ্যই রয়েছে, কারণ আমরা জানি যে আমাদের যদি প্রতিদিনের যে চাহিদা রয়েছে আমরা ক্যালসিয়াম জাতীয় যে খাবারগুলো বলছি সেগুলো যদি আমরা না কমপ্লিট করতে পারি, মানে না খেতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিবে। এমনকি যেটা আমি শুরুতে বলেছিলাম যে ভিটামিন ডি কিন্তু আমাদের খুব জরুরি একটা জিনিস ক্যালসিয়ামটা শোষণ করার জন্য বডিতে, সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি আমরা কি জানি যে ভিটামিন ডিটা আমাদের শরীরে কিন্তু অ্যাক্টিভ করতে হয়। যেমন আমি মাছ খেলাম, ডিম খেলাম বা অন্যান্য ফল খেলাম, সেগুলো থেকে ভিটামিন ডি ঠিকই পাচ্ছি, কিন্তু অ্যাক্টিভ হওয়ার জন্য কিন্তু আমাকে সূর্যের আলোতে যেতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু জীবনযাত্রা কিন্তু একটা বড় জিনিস যে আমি কোন সময়টা সূর্যের আলোতে যাব, আমাকে কতটুকু টাইম থাকতে হবে। যেমন সকাল 10 থেকে দুপুর 3টা পর্যন্ত আমাদের বলা হয়ে থাকে যে সূর্যের আলোটা আমাদের বডিতে স্কিনে পড়লে আমাদের ভিটামিন ডি অ্যাক্টিভ হচ্ছে, তার মানে এটাও কিন্তু একটা জীবনযাত্রার মধ্যে চলে আসছে। এবং প্রতিদিন আমি কতটুকু সবজি খাবো, কতটুকু ফল খাবো, কতটুকু দুধ বা দই খাবো, এই ব্যাপারগুলো কিন্তু ওভারঅল আমরা আমাদের লাইফ স্টাইলের মধ্যেই পড়ে যায়। তো আমি মনে করি যদি আমরা এই জিনিসগুলো ঠিক রাখতে না পারি তখন কিন্তু আমাদের এই ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
0: ক্যালসিয়ামের ঘাটতি পূরণে বা ক্যালসিয়ামের জাতীয় রোগ, ক্যালসিয়ামের অভাবে যেন কোনো রোগ না হয়, এটা প্রতিরোধ করার জন্য আমাদের কি করণীয়?
1: এটা খুবই একটা ভালো প্রশ্ন করেছেন যে আমাদের আসলে জানতে হবে যে আমরা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা যে ঘাটতি সেটা প্রতিরোধ কিভাবে করতে পারি। আমরা তো আসলে প্রত্যেকেই যে যার ইচ্ছা মতোই খেয়ে ফেলি, প্রতিদিন খেতে বসলে দেখা যায় যে আমাদের রুচির ব্যাপারটা আমরা বেশি খেয়াল করি যে কোনটা খেতে ভালো লাগে সেই খাবারটাই খেয়ে ফেলছি, কিন্তু আমরা কেউ মাথায় রাখি না যে আসলে এই খাবারটা খেলে আমি এই পুষ্টিটা পাচ্ছি। যেমন আপনি শুরুতে প্রশ্ন করেছেন যে একটা মানুষের প্রতিদিন কতটুকু ক্যালসিয়াম দরকার, এটা অনেকেই জানেন না যে তার কতটুকু দরকার বা কোন খাবারটি খেলে তার এই পুষ্টি চাহিদা বা ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ হচ্ছে। যেমন আমরা বলেছি যে 1000 মিলিগ্রাম, কমপক্ষে 500 মিলিগ্রাম ক্যালসিয়াম তার প্রতিদিন কভার হতে হবে। তো সেই হিসেবে কিন্তু তাকে মিনিমাম শাকসবজিটা রাখতে হবে প্রতিদিন খাদ্য তালিকায়, দুধ না হলেও দইটা খেতে হবে বা ছোট মাছ খেতে হবে, একটু বাদাম বা ডাল জাতীয় খাবার খেতে হবে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তার প্রতিদিনের যে ক্যালসিয়ামের চাহিদা সেটা কিন্তু পূরণ হচ্ছে। এবং আমরা যদি প্রতিরোধমূলক চিন্তা করি তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই খাবারগুলো কিন্তু খেতে হবে। পাশাপাশি যেটা বলেছি যে লাইফ স্টাইল বা জীবনযাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটা হচ্ছে আমাদের সূর্যের আলোতে যেতে হবে, ভিটামিন ডি টা আমাদের ঠিক রাখতে হবে, তাহলে মোটামুটি আমাদের যে ক্যালসিয়ামের ঘাটতির অভাবে যে রোগগুলো হয়, হাঁটু ব্যথা, পিঠে ব্যথা বা কোমরের ব্যথা, এগুলো কিন্তু আমরা অনেকটাই আমরা রিলিফ করতে পারবো ইনশাল্লাহ।
0: প্রিয় শ্রোতা বন্ধু, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে প্রথমেই লিখেছেন ইসমাইল হোসেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে, বলেছেন যে ক্যালসিয়ামের ঘাটতি হলে কি ধরনের সমস্যা হতে পারে?
1: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ক্যালসিয়ামের ঘাটতি হলে যে সমস্যাটা হতে পারে সেটা প্রথমত আপনি দেখবেন যে আপনার পিঠে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে, তার মানে আপনার হাড়ের যে ক্ষয় হচ্ছে সেখান থেকে কিন্তু সমস্যাগুলো সূত্রপাত হয়ে থাকে। এর পাশাপাশি আপনার নখ ভেঙে যাওয়া বা আপনার চুলের সমস্যা হওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনি ফেস করতে পারেন ক্যালসিয়ামের ঘাটতি হলে।
0: এরপরে আমাদেরকে আদিল হাসান খান, তিনি সিরাজগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন, এবং সেই সাথে মোহাম্মদ আব্দুল লতিফ নওগাঁ থেকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন, ক্যালসিয়ামের ঘাটতি হলে কি হাড়ের জয়েন্টের ব্যথা অনুভূত হয় এবং জানতে চেয়েছেন যে মানব শরীরে কি কি লক্ষণ দেখা দিলে বুঝবো যে আসলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে।
1: আপনার প্রশ্নটি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি, যে আসলে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কোন কোন সিমটম গুলো বা কোন কোন সমস্যাগুলো আমরা ফেস করে থাকি। এটা হচ্ছে প্রথমত দেখবেন যে আপনি বলেছেন যে হাড়ের ব্যথাটা কি এটা ক্যালসিয়ামের ঘাটতি কারণে হচ্ছে কিনা, এটা একটি যেমন সত্য কথা আবার ইনডিরেক্টলি কিন্তু একটা টার্মও চলে আসে। যেমন আমরা কিন্তু আলোচনায় বলেছি যে ক্যালসিয়াম যুক্ত খাবার কিন্তু আমরা খাচ্ছি, কিন্তু ক্যালসিয়ামটা শোষণ করতে কিন্তু আমাদের সাহায্য করে থাকে ভিটামিন ডি। তো অনেক সময় যেটা হচ্ছে যে আপনি হয়তো ক্যালসিয়াম জাতীয় খাবার খাচ্ছেন কিন্তু ভিটামিন ডিটা আপনার শরীরে অ্যাক্টিভ হয়তো হচ্ছে না। যেমনটি হচ্ছে যে আপনি সারাদিন হয়তো ঘরের মধ্যে থাকছেন বা রোদ্রে যাচ্ছেন না, তখন কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি এর একটা ঘাটতি দেখা দিতে পারে। এবং এই ভিটামিন ডি যখন ঘাটতি হচ্ছে তখন কিন্তু আপনি ক্যালসিয়াম যুক্ত খাবার খেলেও কিন্তু আপনার বডিতে ক্যালসিয়ামটা শোষণ হচ্ছে না। তখন কি হচ্ছে, আপনার এই যে ক্যালসিয়ামটা যদি শোষণ না হয় তখন কিন্তু আপনার হাড়ের যেই নারিশমেন্ট যেটা বলে থাকি বা পরিচর্যা সেটা কিন্তু ব্যাহত হয়। এবং ব্যাহত হলে কি হচ্ছে, হাড়ের ক্ষয় দেখা দিচ্ছে বা সেখানে বোন ডেন্সিটি যেটা বলছে সেগুলো হচ্ছে, তখন থেকে কিন্তু আপনার এই যে হাঁটুর ব্যথা বা হাড়ের ক্ষয় সমস্যাগুলো কিন্তু হচ্ছে। তার মানে কিন্তু আমরা বলতেই পারি যে ক্যালসিয়ামের ঘাটতি হলে কিন্তু সমস্যাটা হচ্ছে। এছাড়াও কিন্তু অন্যান্য অনেকগুলো কারণ থাকতে পারে, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই একজন ডক্টর বিশেষজ্ঞ যিনি আছেন তার সাথে কথা বলতে হবে এবং জেনে নিতে হবে। আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে কি কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন যে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে। মূলত ক্যালসিয়ামের ঘাটতি হলে যেটা আমরা বুঝি যে আমাদের আসলে শুরুই হয় আমাদের হাত ব্যথা, কোমরের ব্যথা, পিঠে ব্যথা বা এমন হচ্ছে যে আপনার হাঁটু ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, এরকম টাইপের ব্যথা দিয়ে কিন্তু আমরা ফেস করি। কারণ আমরা জানি যে ক্যালসিয়ামটা কিন্তু মূলত আমাদের এই হাড় এবং আমাদের যে ভেতরে যে স্কেলিটন যে ইয়েগুলো আছে সেগুলোতে কিন্তু কাজ করে থাকে। পাশাপাশি কিন্তু আপনি দেখবেন যে আপনার নখের ক্ষয় হচ্ছে, নখটা খুব সহজে ভেঙে যাচ্ছে, আমরা বলি যে ভঙ্গুর নখ যেটাকে বলি। এছাড়াও কিন্তু দেখবেন আপনার চুলের কিছু রুক্ষতা আপনি ফেস করতে পারেন, সেই সমস্যাগুলো কিন্তু মূলত আপনার ক্যালসিয়ামের ঘাটতি থেকেই হয়ে থাকে। তাই যখন আপনি এই সিমটমগুলো ফেস করবেন তখনই কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার প্রতিদিনের যে চাহিদা সেটা কিন্তু আপনি পূরণ করতে পারছেন না। তাই আপনাকে ক্যালসিয়াম যুক্ত যে খাবারগুলোর নাম বলেছি, শাকসবজি, দুধের খাবার, বাদাম, ডাল, এই জাতীয় খাবারগুলোকে আপনার খাদ্য তালিকায় রাখা, পাশাপাশি কিন্তু ফলগুলোকেও আপনাকে চেষ্টা করতে হবে দিনে দুইটি করে ফল খাদ্য তালিকায় রাখা।
0: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন দীপক চক্রবর্তী। দীপক, তিনি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে আমাদেরকে বলেছেন যে ক্যালসিয়ামের ঘাটতির সাথে ব্যায়াম কতটুকু গুরুত্বপূর্ণ।
1: আচ্ছা, এটাও কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ কথা আপনি তুলেছেন যে ব্যায়ামটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আসলে আমাদের শারীরিক পরিশ্রম কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। আমরা করোনার মধ্যে কিন্তু অনেকেই জানতে পেরেছি শুধুমাত্র কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার না, পাশাপাশি কিন্তু আমাদের শারীরিক পরিশ্রমটাও সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে। এবং দেখা যাচ্ছে যে আমাদের কিছু এক্সারসাইজ যেটা কি করছে আমাদের শরীরের ওজনটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, পাশাপাশি আমাদের মেটাবলিজমটাকে ঠিক রাখতে সাহায্য করছে, যেমন আপনার ইনসুলিন সিক্রেশনটা ঠিক রাখে। তাই আমি মনে করি যে শারীরিক পরিশ্রমটা কিন্তু আমাদের শরীরের সবকিছুর সাথেই জড়িত। তাই আপনার ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়ার পাশাপাশি যদি আপনি প্রতিদিন অল্প করে হলেও যদি আপনি শারীরিক ব্যায়াম করতে পারেন তাহলে কিন্তু এটা আপনার হাড়ের বা যে কোনো কিন্তু মাসেলের জন্য অনেকটা উপকারী এবং আপনি দেখবেন যে আপনার অনেকটা আরাম ফিলও করছেন।
0: আতার রহমান রঞ্জু এবং সেলিম রাজ আমাদেরকে কমেন্ট পাঠিয়েছেন এবং তারা জানতে চেয়েছেন যে ক্যালসিয়াম জাতীয় যে ট্যাবলেট গুলো পাওয়া যায় এই ট্যাবলেট গুলো কতটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সহায়ক।
1: আপনি যে প্রশ্নটি করেছেন এটি আসলে সবারই জানা উচিত। আমরা তো জানি যে কোনো ফার্মাসি ফর্মে যে সাপ্লিমেন্ট গুলো পাওয়া যায় যেমন ভিটামিন সি, ক্যালসিয়াম বা ভিটামিন বি, এগুলো কিন্তু আসলে ডিরেক্ট ফর্মে কিন্তু আমাদের আসে। যেমন খাবারের মাধ্যমে কি হচ্ছে, আমরা কিন্তু ন্যাচারালি আমাদের বডিতে যাবে কিন্তু আপনার একটা ফার্মাসি ফর্মে থাকে। এই জিনিসগুলো কিন্তু সবসময় বিশেষজ্ঞ ডক্টররা কি করে থাকেন, যখন কারোর খুব এমার্জেন্সি বা যখন তার অনেক ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে সেই সময়গুলোতে কিন্তু এগুলো দিয়ে থাকেন, অ্যাডভাইস করে থাকেন। কিন্তু আমরা অনেকেই করি কি, নিজেরাই কিন্তু এই জিনিসগুলো আমরা বাজার থেকে বা ফার্মাসি থেকে কিনে নিয়ে এসে কিন্তু আমরা খেয়ে ফেলি। এটা কিন্তু অত্যন্ত একটি ভুল কাজ। অবশ্যই আপনারা যেটা করবেন যে ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই নিজে নিজে এই ধরনের ওষুধ বা ভিটামিন আপনারা খাবেন না, কেননা এই জিনিসগুলো অতিরিক্ত যখন আপনার বডিতে চলে যাবে আপনার খাবার প্লাস বাড়তি যখন আপনি ক্যালসিয়ামটা যখন ফার্মাসি ফর্মে নিবেন ডেইলি, তখন এমনও হতে পারে যে আপনার ক্যালসিয়াম যেটা শোষণ আমরা বলছি সেটা কিন্তু বেড়ে গিয়ে অতিরিক্ত গ্রহণ করার ফলে যে ক্ষতিগুলো হয়ে থাকে বা যে সমস্যাগুলো দেখা দিতে পারে সেগুলো কিন্তু আপনার ফেস করতে পারেন বা সমস্যা হতে পারে, তখন কিন্তু এটা আপনার জন্য হার্মফুল বা ক্ষতিকর। এটা আপনারা অবশ্যই করবেন না। এবং যেটা করতে পারেন, আমরা যেটা বলেছি বারবার বলছি যে ঘরের তৈরি খাবার বা আমাদের আশেপাশে যে খাবারগুলো আমরা অ্যাভেলেবেল পাচ্ছি এই ন্যাচারাল সোর্স থেকে কিন্তু কিন্তু খাবার নেওয়ার চেষ্টা করবেন যেন আমরা পুষ্টিটা এখান থেকে পেয়ে থাকি। যেমন প্রতিদিন আপনি খাদ্য তালিকায় এক গ্লাস দুধ রাখতে পারেন। দুধ যদি আপনি খেতে না পারেন, অনেকেরই কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, দুধ না খেতে পারলে দই খেতে পারবেন। প্রতিদিন এক বাটি সবজি খেতে হবে, একটা করে আপনি দেশি ফল খান, সেটা পেয়ারা হতে পারে, কমলা হতে পারে, মালটা হতে পারে বা আমড়া হতে পারে, যখন যে সিজনাল ফল থাকে সেটি খাওয়ার চেষ্টা করেন। প্রতিদিন আপনি একটু শাকসবজি পাশাপাশি গাঢ় সবুজ তো খাচ্ছেন এবং ছোট মাছটা রাখার চেষ্টা করেন বা যে কোনো মাছ খেতে পারেন। আর কারো যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে কিন্তু তারা ফর্টিফাইড যে ক্যালসিয়াম ফুডগুলো আছে সেগুলো আপনারা খেতে পারেন। ন্যাচারাল সোর্স থেকে যদি আপনি ক্যালসিয়ামটা নেন সেটা কিন্তু আপনার জন্য অনেক বেশি উপকারী। এবং যেটা করতে হবে যে আপনাকে সূর্যের আলোতে যেতে হবে আপনার ভিটামিন ডি টা অ্যাক্টিভ রাখার জন্য। যেহেতু দুটি খুবই একটি অপরটির উপরে নির্ভরশীল, তাই অবশ্যই ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়ার পাশাপাশি আপনাকে সূর্যের আলোতেও বসতে হবে সকাল 10 থেকে দুপুর 3 পর্যন্ত। তাহলে কিন্তু আপনার ভিটামিন ডি টা শরীরে ঠিক রাখার কারণে ক্যালসিয়ামটা শোষণটাও আপনার ঠিক থাকবে। তখন কিন্তু আপনার যে হাঁটু ব্যথা, কোমরের ব্যথা বা ব্যাক পেইন, এই সমস্যাগুলো কিন্তু আপনি অনেকটাই দূরে থাকতে পারবেন।
0: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে যে ধরনের খাবার এই টপিকে কথা বলার জন্য।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন
2: শাহিদা মঞ্জুরি।
3: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম, দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন প্রধানমন্ত্রী। বিশ্ববাজারে দেশের অবস্থান শক্তিশালী করতে নিরাপদ অভিবাসন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আগামী মাসের 9 তারিখে। এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বললেন জ্বালানি মন্ত্রী। ডিজিটাল অপরাধ দমনে উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের গঙ্গা নদীতে নৌকা ডুবে 13 শিশু কিশোরের মৃত্যু। এবং ব্রিসবেনে বাংলাদেশের বিপক্ষে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 3-0 সিরিজ জিতল স্বাগতিক অস্ট্রেলিয়া। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সচিবালয়ে নিজ কর্ম ও উদ্যোগের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা 3 অনুপ্রেরণাদায়ী ব্যক্তি, তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। 3 অনুপ্রেরণাদায়ী ব্যক্তি হলেন বুয়েট থেকে পাশ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শরাফ, 2 হাত না থাকা সত্ত্বেও বিদ্যালয় প্রতিষ্ঠা করা মোহাম্মদ আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল। এ সময় তারেক রহমান তাদের জীবন সংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজের কল্যাণে পরিচালিত কার্যক্রমের কথা মনোযোগ দিয়ে শুনেন। তিনি তাদের কাজের প্রশংসার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, তাদের মতো সবাই ভালো কাজে এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য ভ্রাম্যমান ল্যাবরেটরি ভ্যান পরিদর্শন করেছেন। তিনি আজ সচিবালয়ে তার দপ্তরের নিচে রাখা ভ্রাম্যমান পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষাগারটির কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। কর্মকর্তারা তারেক রহমানকে জানান, দেশের 64 জেলায় ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ভ্রাম্যমান পরীক্ষাগারের মাধ্যমে খাদ্য পরীক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃথকভাবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুল সত্তার, জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরী সহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় 72 ভ্রাম্যমান পরীক্ষাগার ভ্যান সংগ্রহে

0: কার্যক্রম চলছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীতে শরণার্থী ও অভিবাসী আন্দোলন গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠা বার্ষিকী এবং সোনার মানুষ সম্মেলন 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। রাষ্ট্রপতি সরকার ও বিরোধী দল সহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে অভিবাসীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
1: আমাদের প্রবাসীদের যে অবদান, 25-26 অর্থবছরেই তারা পাঠিয়েছেন $35 বিলিয়ন, যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার এই মানুষগুলোকে স্কিল্ড করার জন্য, যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ভোকেশনাল ট্রেনিং সেন্টার এগুলো করার জন্য। তিনি ইতিমধ্যেই কাজ শুরু করেছেন এবং নতুন নতুন করে প্রত্যেকটা জেলায় উপজেলায় ট্রেনিং সেন্টারগুলো দিচ্ছেন। অন্যদিকে তিনি যাতে করে তারা অন্তত ভালো সুবিধা পায় দেশে, তাদের পরিবার পরিকল্পনার জন্য শিক্ষার সুবিধা পায়, সেই বিষয়গুলো নিয়ে করছেন, যে আমরা এই মানুষগুলোর কাছে কতটা ঋণী।
0: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরউদ্দিন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এদিকে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ইয়াসমিন আরা লেখার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং দেশের বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ও সংলগ্ন এলাকা সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। রাষ্ট্রপতি দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদক পরিহার করে একটি সুন্দর সমাজ বিনির্মাণেরও কথা জানান। এছাড়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ও ধর্মরাজিক বৌদ্ধ বিহারের একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সম্প্রদায়গুলোর প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠনের পরামর্শ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী মাসের 9 তারিখ শুরু হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। বিকেল 3:30 সংসদের বৈঠক বসবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি নিয়ে বাজারে কারসাজি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা ধর্মঘটের মাধ্যমে জনগণকে জিম্মি করার চেষ্টা করা হলে সরকার তা কঠোরভাবে মোকাবেলা করবে। তিনি আজ সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান। মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল নয়। এই পরিস্থিতিতে দেশের বাজারে এলপিজির সরবরাহ ও মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছে।
2: আজকে যুদ্ধের কারণে পৃথিবীর সব জায়গায় জ্বালানি নিয়ে সংকটের মধ্যে দিয়ে চলছে এবং প্রাইসের কোন ঠিক ঠিকানা নেই, প্রাইস ওঠানামা করছে, সস্তা করছে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে যেন ভোক্তা পর্যায়ে সহনীয় পর্যায়ে মূল্য রাখা যায়, সেই সঙ্গে আলোচনা করছি। আমরা বিআরসি কে বলে দিয়েছি, যেটা উনি বললেন যে এই মুহূর্তে এরকম একটা অবস্থার মধ্যে যদি কেউ ধর্মঘট করার চেষ্টা করে, আমাদের 1956 সালে আইন আছে, আমরা সেই আইন প্রয়োগ করব।
0: সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও উপস্থিত ছিলেন। তিনি ডিলার পর্যায়ে ধর্মঘটের হুমকির বিষয়ে সতর্ক করে বলেন, এলপিজির সঙ্গে দেশের লাখ লাখ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা জড়িত, ফলে এর সরবরাহে বিঘ্ন ঘটলে সাধারণ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে, সরকার কোনোভাবেই এমন পরিস্থিতি মেনে নেবে না। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সরকার ব্যবসায়ীদের যৌক্তিক সমস্যাগুলো সমাধানে কাজ করতে প্রস্তুত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ডিজিটাল অপরাধ প্রতিরোধ ও দমনে সারাদেশে কেন্দ্র, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ চট্টগ্রামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের নবনির্মিত সাইবার পুলিশ সেন্টার ভবন ও ডিজিটাল ফরেন্সিক পরীক্ষাগার উদ্বোধনকালে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন পাল্টেছে, ডিজিটাল জগতে সাইবার পরিসর ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধ ও দমনে ডিজিটাল ফরেন্সিক ল্যাবের কোনো বিকল্প নেই। তিনি বলেন, অপরাধের ধরন পরিবর্তিত হওয়ায় যুগের ও সময়ের প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, অপরাধী দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
3: আমরা অপরাধীদের দমন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেব, আর পুলিশ গ্রেফতার করতে গেলে কেউ যদি সহায়তা দিয়ে থাকে আসামিকে, সেই ক্ষেত্রে আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব যদি আপনারা তথ্য দেন। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের অপারেশন ক্লিন হার্ট করার মতো কোন পরিকল্পনা নাই।
0: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বৈঠকে ঋণ ব্যবস্থাপনা, মার্কিন সহায়তা এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সামগ্রিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংক এবং দেশটির সহায়তা সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়েছে। সরকারের অর্থনৈতিক নীতিতে ঋণের উপর নির্ভরতা কমিয়ে সরাসরি বিদেশি বিনিয়োগ ও যৌথ বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অর্থমন্ত্রী জানান। তিনি বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংকের সঙ্গেও দীর্ঘ আলোচনা হয়েছে।
4: শুধুমাত্র সভরিন লোন, ওডিআই লোন এগুলোর থেকে বেরিয়ে এসে কিছু একুইটি ইনভেস্টমেন্টে যাওয়া দরকার, অর্থাৎ ডেট থেকে সরে গিয়ে আস্তে আস্তে আমরা বিনিয়োগের দিকে যাচ্ছি আর কি। সুতরাং আগামী দিনে যে বিনিয়োগগুলো হবে সেটা ঋণের থেকে সরে এসে ক্রমান্বয়ে বিনিয়োগের দিকে যাতে আমরা যেতে পারি সেটা আলোচনা হয়েছে এবং এই ব্যাপারে আমরা আশা করি একটা পরিবর্তন আসবে।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
5: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। চ্যালেঞ্জ কাটিয়ে আবারও চাঙ্গা হয়ে উঠছে দেশের অর্থনীতির চাকা। চলতি বছরের গত আট মাসে প্রবাসী কর্মসংস্থান হয়েছে 4 লাখেরও বেশি বাংলাদেশি কর্মীর। একই সময়ে প্রবাসী আয়ের প্রবাহে অর্জিত হয়েছে নতুন রেকর্ড। দেশে এসেছে প্রায় $26 বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স। জনশক্তি রপ্তানির এই ঊর্ধ্বমুখী গতি আর রেমিটেন্সের সুবাতাসে বৈদেশিক মুদ্রা রিজার্ভে তৈরি হয়েছে স্বস্তি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: দেশের অর্থনীতির শক্ত ভিত গড়ে তুলতে যাদের ঘাম ছড়া শ্রম সবচেয়ে বেশি নিয়ামক, তারা হচ্ছেন আমাদের প্রবাস যোদ্ধা। নানা বৈশ্বিক বাধা আর কূটনৈতিক চ্যালেঞ্জ অতিক্রম করে গত আট মাসে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে প্রবাসে। সরকারি হিসাব অনুযায়ী এই সময়ে প্রায় 4 লাখ কর্মী নতুন করে পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। কর্মী পাঠানোর ব্যাপ্তির সাথেই পাল্লা দিয়ে বেড়েছে প্রবাসী আয় বা রেমিটেন্সের প্রবাহ। আট মাসে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে $26 বিলিয়ন মার্কিন ডলার। হুন্ডি প্রতিরোধে সরকারের কড়া নজরদারি, বৈধ পথে প্রণোদনা বৃদ্ধি এবং ব্যাংকগুলোর তৎপরতায় বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও রেমিটেন্সে এসেছে এই অভাবনীয় জোয়ার, বলছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
8: এক্সিস্টিং যে লোকবল প্রবাসে আছে তাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমেই আমরা নতুন মাইলফলক তৈরি করতে পেরেছি। শুধুমাত্র ফর্মাল সেক্টরে টাকা পাঠানোর যে সুবিধা সেটা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। ব্যাংকগুলোকে বলা হয়েছে তোমরা ইম্পোর্ট এলসি খুললে সেই ইম্পোর্টের পেমেন্ট দেওয়ার দায়িত্ব তোমাদের, বাংলাদেশ ব্যাংক তোমাকে ডলার দিবে না। এই কারণে ব্যাংকগুলো রেমিটেন্স আহরণে অনেক বেশি অ্যাক্টিভ ছিল। অতএব ব্যাংকগুলোর ভূমিকা আছে এবং সরকারের যে প্রণোদনা সেটাও একটা পজিটিভ ভূমিকা রেখেছে।
7: আর অর্থনীতিবিদ আরফান আলী বলেছেন, প্রবাসী আয়ের এই রেকর্ড প্রবৃদ্ধি শুধু সামষ্টিক অর্থনীতিকেই চাঙ্গা করছে না, বরং গ্রামগঞ্জের হাজারো পরিবারে এনে দিয়েছে জীবনযাত্রার মানের ইতিবাচক পরিবর্তন।
9: ইন্টারন্যাশনাল পেমেন্টে যে ঘাটতিগুলো আমরা চোখে পড়ে সেটার একটা বিরাট ঘাটতি কিন্তু আমাদের এই রেমিটেন্স দিয়ে পূরণ হয়। তো সেখানে বাংলাদেশের সক্ষমতাটা আসবে, এবং এই রেমিটেন্স আমাদের দেশের উন্নয়নে ভূমিকা যেভাবে করে রেখেছে সামনে আরো এটার অংশীদারিত্ব আরো বাড়বে।
7: সঠিক নীতি নির্ধারণ, নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানো উদ্বুদ্ধকরণ সব মিলিয়ে প্রবাস খাত এখন ঘুরে দাঁড়ানোর বড় হাতিয়ার। অর্থনীতির এই ইতিবাচক গতি ধরে রাখতে রেমিটেন্স যোদ্ধাদের সার্বিক সুরক্ষা ও সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
6: দেশের আর্থিক খাতকে আরও সহজ, নিখুঁত ও গতিশীল করতে ডিজিটাল লেনদেন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। আগামী পহেলা নভেম্বর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে সরাসরি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে অর্থ পাঠানো যাবে, যার নাম দেয়া হয়েছে পি2পি লেনদেন। একই সাথে আর্থিক প্রযুক্তিকে টেকসই করতে নজর দেয়া হচ্ছে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআই গড়ে তোলার দিকে। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদনে।
10: কাঁচাবাজারের কেনাকাটা কিংবা রিক্সা ভাড়া, খুচরো বা ভাঙতি টাকার ঝক্কি পোহাতে হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তবে খুব শিগগিরই এই ঝামেলার স্থায়ী সমাধান হতে যাচ্ছে। আগামী পহেলা নভেম্বর থেকে দেশের ক্যাশলেস অর্থনীতিতে যোগ হচ্ছে নতুন এক অধ্যায়। ব্যাংক কিংবা MFS অ্যাপ দিয়ে এখন কেবল মার্চেন্ট পে নয়, বাংলা কিউআর কোড স্ক্যান করে সরাসরি ব্যক্তি থেকে ব্যক্তিতে পাঠানো যাবে টাকা। সম্পূর্ণ ফ্রিতে তাৎক্ষণিক এই টাকা স্থানান্তরের নতুন প্রযুক্তি বদলে দেবে দৈনন্দিন লেনদেনের চিত্র। কেন্দ্রীয় ব্যাংকের এই বড় উদ্যোগ এবং ভবিষ্যৎ ডিজিটাল আর্থিক অবকাঠামো সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন,
11: আরেকটা ফেজ শুরু হবে আগামী মাসের 1 তারিখ থেকে নভেম্বরে। আপনারা জানেন আমরা পি2পি ট্রানজেকশনটাকে ওপেন করছি, অর্থাৎ পিয়ার টু পিয়ার, আমি যে কাউকে লেনদেন করতে পারবো। সেই লেনদেনে তখন হবে কি, একটা রিক্সাওয়ালা তার একটা নিজস্ব কিউআর থাকবে, একটা মুচি তারও কিউআর থাকবে, আমারও থাকবে, এরকম সবার একটা কিউআর থাকবে।
10: এতদিন বাংলা কিউআর প্রধানত বড় দোকান বা ব্যবসার মার্চেন্ট অ্যাকাউন্টে কেনাকাটার জন্য সীমিত ছিল। তবে পহেলা নভেম্বর থেকে রিক্সা চালক, সবজি বিক্রেতা কিংবা চায়ের দোকানদার, যে কোনো সাধারণ মানুষের ব্যক্তিগত অ্যাকাউন্টের কিউআর স্ক্যান করেই টাকা পৌঁছে যাবে কোনো বাড়তি খরচ ছাড়াই। এই সহজ ও সার্বজনীন প্রযুক্তি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় কি ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে, এ বিষয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য আসাদুজ্জামান বলেন,
12: বাংলা কিউআর এর মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন চালু হলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন গতি আসবে। এতে নগদ টাকা বহনের ঝুঁকি কমবে, লেনদেন সহজ হবে এবং ক্ষুদ্র ব্যবসায়ী সহ সাধারণ মানুষ ডিজিটাল আর্থিক সেবার আওতায় আসবেন। তবে ক্যাশলেস সমাজ গড়তে শুধু প্রযুক্তি চালু করলেই হবে না, এর নিরাপত্তা নিশ্চিত করা, প্রতারণা প্রতিরোধ এবং সাধারণ মানুষের আস্থা অর্জনও জরুরি।
10: বিশেষজ্ঞরা মনে করছেন দেশের প্রতিটি স্তরে সহজ ও নিরাপদ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে পারলে পহেলা নভেম্বরের এই বাংলা কিউআর পি2পি সুবিধা একটি বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে কাজ করবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
6: সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের 15 জন তরুণকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2026 এবং নিবন্ধিত 432টি যুব সংগঠনকে মোট 3,57,00,000 টাকার প্রকল্প ভিত্তিক অনুদান দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আগামী শনিবার মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ী ও যুব সংগঠনগুলোর হাতে অনুদানের চেক তুলে দেবেন। আজ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এসব কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। তিনি বলেন, আত্মকর্মসংস্থান, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু এবং কলা ও সংস্কৃতি, এই 8টি ক্যাটাগরিতে বাছাইকৃত 15 জন তরুণ তরুণীকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি পদকের সঙ্গে 1,00,000 টাকার নগদ অর্থ বা প্রাইজ বন্ড, সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র দেওয়া হবে। সাবেক সংসদ সদস্য বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানাজায় অংশ নেন। প্রধানমন্ত্রী মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এছাড়া মন্ত্রিসভার সদস্য হুইপগণ, বর্তমান সদস্যগণ মরহুমের নামাজে জানাজায় অংশ নেন। এর আগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তার সামরিক সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এছাড়া স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং প্রধান হুইপ অন্য হুইপগণ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ গত রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দ প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে গঙ্গা নদীতে উৎসবের একটি নৌকাডুবিতে অন্তত ১৩ শিশু কিশোরের মৃত্যু হয়েছে। উদ্ধারকারীরা আজ নদী থেকে এসব শিশুর মৃতদেহ উদ্ধার করে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মর্মান্তিক এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। গতকাল গভীর রাতে বিহারের বৈশালী জেলায় ১৫-২০ জন যাত্রী বহনকারী নৌকাটি উল্টে যায়। নিহতদের বয়স ছিল ১৫ বছর বা তার কম। ইউক্রেনে রুশ বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে এবং কয়েক লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আজ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী ইউক্রেনের যোগাযোগ অবকাঠামো ও জ্বালানি স্থাপনাগুলোর উপর ব্যাপক হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাতভর রাশিয়ার প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটির অন্তত ৬ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। খেলার খবর ক্রিকেট। ব্রিসবেনে আজ নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় শেষ ম্যাচে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছে। ফলে ৩-০তে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ নারী দল প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান করে। দলের পক্ষে স্বর্ণা আক্তার সর্বোচ্চ ৫৪ এবং শারমিন আক্তার ৫০ রান করেন। জবাবে অস্ট্রেলিয়া ২২ ওভার ৪ বলে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন প্রধানমন্ত্রী। বিশ্ববাজারে দেশের অবস্থান শক্তিশালী করতে নিরাপদ অভিবাসন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আগামী মাসের ৯ তারিখ। এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বললেন জ্বালানি মন্ত্রী। ডিজিটাল অপরাধ দমনে উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের গঙ্গা নদীতে নৌকা ডুবে ১৩ শিশু কিশোরের মৃত্যু। এবং ব্রিসবেনে বাংলাদেশের বিপক্ষে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩-০তে সিরিজ জিতল স্বাগতিক অস্ট্রেলিয়া। খবর শেষ হলো।
5: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি সিরাজুল ইসলাম। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদার করল সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া মহল্লায় নিয়মিত মাইকিং করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জুমার নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে বক্তব্য দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। সভায় প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন সেসব এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। সভায় সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়েও সিদ্ধান্ত হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রসঙ্গত, ডেঙ্গু সংক্রমণের জন্য সবথেকে ঝুঁকিপূর্ণ মৌসুম বর্ষাকাল হলেও এখন সারা বছরে ডেঙ্গু সংক্রমণ দেখা যায়। চলতি বছরে গতকাল পর্যন্ত ৩০৬ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। সংক্রমণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে লাখেরও বেশি। বলা চলে এখন প্রতি মাসেই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাব রোধে দেশব্যাপী ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলছে। গত মাস থেকে
14: যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মূলত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এ কর্মসূচি চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির ওপর জোর দিয়েছেন, যার জন্য প্রয়োজন যথাযথ প্রচার প্রচারণা। শুধু সিটি কর্পোরেশন বা সরকারি সংস্থা দিয়ে এডিস মশাকে নির্মূল করা কঠিন, যেহেতু ডেঙ্গুর বাহক এডিস মশা নর্দমা কিংবা নালা বা খালবিল ও বনাঞ্চলে জন্ম নেয় না। এই মশার বংশবৃদ্ধি বাসাবাড়ি, ছাদ বাগান, প্লাস্টিকের পরিত্যক্ত জিনিস, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ারে জমাটবদ্ধ পানি থেকে হয়ে থাকে। তাই নাগরিকদের অংশগ্রহণ ও সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সামাজিক প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দেন। বিশেষ করে বেতার ও টেলিভিশনে জনসচেতনতামূলক প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের বার্তা নিয়মিতভাবে তুলে ধরতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা মতো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ডেঙ্গু প্রতিরোধে প্রধানত গণসচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্য প্রচারের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার খরচ কমানো, বিভিন্ন পরীক্ষায় 80% ছাড় দেওয়া, চিকিৎসকের ফি মওকুফ, দেশের সব বেসরকারি হাসপাতালে 10% বেড ফাঁকা রাখার মতো পদক্ষেপও গ্রহণ করা হয় ডেঙ্গু আক্রান্তদের সহায়তায়। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা, মাইকিং ও জুমার নামাজে মসজিদে এ বিষয়ে মানুষকে সচেতন করার প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই সময়োপযোগী ও প্রশংসনীয়। আশা করা যায় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা দেশের প্রতিটি নাগরিককে ডেঙ্গু প্রতিরোধে নিজেদের করণীয় সম্পর্কে উদ্বুদ্ধ করবে এবং একটি ডেঙ্গুমুক্ত নিরাপদ রাষ্ট্র গঠন করবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
0: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
15: বাংলাদেশ বেতার ঢাকা। এখন দেশের গান শুনবেন শিল্পী সাবিনা ইয়াসমিন। গানটির গীতিকার নঈম গাহর, সুর করেছেন আজাদ মাহমুদ।

0: এতক্ষণ দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: কাছের দূরের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের উত্তরণ।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 14ই অক্টোবর, আজ বিশ্ব মান দিবস। মূলত পণ্য সেবার মান উন্নয়ন বা বাজারে রাখার জন্য কর্তৃপক্ষ উদ্যোক্তা ভোক্তাদের সচেতন করার লক্ষ্যে এই দিবসটি পালিত হয়।
0: 1946 সালের 14ই অক্টোবর লন্ডনে 25টি দেশের প্রতিনিধিগণ আন্তর্জাতিকভাবে একটি মান নির্ধারক সংস্থার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।
1: দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর 14ই অক্টোবর বিশ্ব মান দিবস পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও আজ বিশ্ব মান দিবস পালিত হয়েছে। হ্যাঁ প্রিয় শ্রোতা, মূলত পণ্য সেবার মান উন্নয়ন ও তা বজায় রাখার জন্য কর্তৃপক্ষ উদ্যোক্তা ও ভোক্তাদের সচেতন করার লক্ষ্যে এই দিবসটি পালিত হয়ে থাকে।
0: প্রিয় বন্ধুরা, বরাবরের মতো আজও উত্তরণ আয়োজনের প্রথমেই বিশ্বের বিস্ময়কর সংবাদের ডালি সাজিয়ে বসেছি আমরা। উপস্থাপন করছেন মৌমিতা তাহসিন।

ব্রাজিলের আমাজন রেইন ফরেস্টের গভীর বনের নিচে এক অদ্ভুত প্রজাতির মাশরুম বা ব্যাঙের ছাতা পাওয়া যায়, যা রাতের ঘুটঘুটি অন্ধকারে একদম জেনন লাইটার মতো নিয়ন সবুজ আলো ছড়ায়। এই মাশরুমের আলো এত উজ্জ্বল হয় যে এর নিচে রেখে বইয়ের সাধারণ লেখা অনায়াসে পড়া সম্ভব। এই মাশরুমগুলো ঠিক একই জৈবিক উপায়ে বায়োলুমিনেন্স প্রক্রিয়ায় তাদের শরীরে থাকা লুসিফেরিন নামক রাসায়নিকের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটিয়ে প্রাকৃতিকভাবে এই সবুজ আলো তৈরি করে। মূলত রাতে বনের পোকামাকড়কে নিজেদের দিকে আকৃষ্ট করে বংশবৃদ্ধির বীজ ছড়ানোর জন্য প্রকৃতি তাদের এই জাদুকরি আলো উপহার দিয়েছে। ভেনেজুয়েলার ক্যাটাতুম্বো নদীর মোহনায় বছরে প্রায় 260 দিন অনবরত বজ্রপাত হতে থাকে। এখানে প্রতি মিনিটে প্রায় 28 বার এবং দিনে প্রায় 10 ঘন্টার বেশি সময় ধরে তীব্র বজ্রপাত হয়। চারপাশের আন্দিজ পর্বতমালা থেকে আসা ঠান্ডা বাতাস যখন জলাভূমির গরম ও আর্দ্র বাতাসের সাথে মেশে এবং মাটির নিচের মিথেন গ্যাস উপরে উঠে আসে, তখন সেখানে এক বিশাল বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়। এই প্রাকৃতিক আলোর রোশনাই এত দূর থেকে দেখা যায় যে প্রাচীনকালে সমুদ্রের নাবিকেরা একে প্রাকৃতিকভাবে তৈরি লাইট হাউস বা বাতিঘর হিসাবে ব্যবহার করতেন।

0: অ্যান্টার্কটিকার বরফে থাকা চীন স্ট্রেপ পেঙ্গুইন নামের বিশেষ প্রজাপতিটি ডিম ও বাচ্চাদের পাহারা দেওয়ার জন্য সারাদিনেই কখনোই আমাদের মতো টানা কয়েক ঘন্টা ঘুমায় না। বিজ্ঞানীরা তাদের মস্তিষ্কের তরঙ্গ পরীক্ষা করে দেখেছেন, এই পেঙ্গুইনগুলো দিনে প্রায় 10,000 বারের বেশি ছোট ছোট ঘুম বা ন্যাপ নেয়। তাদের প্রতিটি ঘুমের স্থায়িত্ব হয় মাত্র 4 সেকেন্ড। এই 4 সেকেন্ডের হাজার হাজার ঘুম যোগ করলে দিন শেষে প্রায় 11 ঘন্টার কোটা পূরণ হয়। শত্রুর হাত থেকে ডিম বাঁচাতে প্রকৃতি তাদের এই অদ্ভুত ও নিরবিচ্ছিন্ন মাইক্রো স্লিপের ক্ষমতা দিয়েছে।
1: আমরা এতদিন পাঠ্য বই বা দেয়ালে পৃথিবীর যে মানচিত্র দেখে এসেছি তা আসলে এক বিশাল বিভ্রান্তি ছিল। চলতি সময়ে জাতিসংঘ বিশ্বকে দেখার এই পুরনো ধাঁচ বদলে দেওয়ার ঘোষণা দিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদ মহাদেশগুলোর প্রকৃত আয়তনের তুলনামূলক চিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে নতুন ইউকাল আর্থ প্রজেকশন মানচিত্র ব্যবহারের পক্ষে ভোট দিয়েছে। পুরনো মানচিত্রে ইউরোপ ও উত্তর আমেরিকাকে যতটা বিশালাকার দেখানো হতো তা মূলত ভুল ছিল। নতুন নিখুঁত মানচিত্রে আফ্রিকা মহাদেশকে তার আসল রূপে অনেক বেশি বিশালাকার এবং ইউরোপ আমেরিকাকে কিছুটা ছোট ও বাস্তবসম্মত আকারে দেখা যাবে।
0: শ্রোতা, আব্দুল জব্বার খান হলেন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় পথিকৃৎ এবং পূর্ব বাংলার বাংলা চলচ্চিত্রের জনক। 1956 সালের 3 আগস্ট তার হাত ধরেই মুক্তি পেয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখোমুখোশ, যা এদেশের নিজস্ব চলচ্চিত্র শিল্পের আনুষ্ঠানিক ভিত্তি স্থাপন করে।
1: 1953 সালের দিকে তৎকালীন পশ্চিম পাকিস্তানের চলচ্চিত্র প্রযোজক এফ দুসানি ঢাকায় এসে এক মন্তব্য করেছিলেন যে পূর্ব পাকিস্তানের আবহাওয়া ও পরিবেশ চলচ্চিত্র নির্মাণের উপযোগী নয়, এখানকার মানুষ দিয়ে সিনেমা বানানো অসম্ভব। এই নেতিবাচক মন্তব্যকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন আব্দুল জব্বার খান।
0: শ্রোতা বন্ধুরা, আজকের শিল্পকথা পর্বে এই বরেণ্য ব্যক্তিত্ব সম্পর্কে জানব। উপস্থাপন করছেন মহিউদ্দিন তাহের।
2: আব্দুল জব্বার খান বাংলাদেশের চলচ্চিত্র যাত্রার অন্যতম পথিকৃৎ, চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকার। তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান 1956 সালে মুখ ও মুখোশ নির্মাণ, যা তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা সবাক চলচ্চিত্র হিসেবে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছে। তাঁর জন্ম 1916 সালে তৎকালীন বিক্রমপুর অঞ্চলে। তাঁর পিতার নাম হাজি মোহাম্মদ জামশের খান। 4 ভাই ও 4 বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। আসামের ধুবড়ি এলাকায় তাঁর বাবা পাটের ব্যবসা করতেন। সেখানেই শৈশবে তিনি স্কুলে ভর্তি হন। পাঠ্যাবস্থায় জড়িয়ে পড়েন নাটকের সঙ্গে। তিনি অভিনয় করেন বেহুলা, সোহরাব রুস্তম নাটকে। প্রমথেশ বড়ুয়া পরিচালিত সিন্ধু বিজয় নাটকেও তিনি অভিনয় করেন। পরবর্তী জীবনে প্রমথেশ বড়ুয়ার সাথে পরিচয়ের সূত্রে তিনি কলকাতায় গিয়ে তাঁর বাসায় থেকে নাটক দেখতেন। 1941 সালে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে ডিপ্লোমা নিয়ে চাকরিতে যোগ দেন। 1949 সালে ঢাকায় স্থায়ীভাবে চলে আসেন। ঢাকায় এসে সংগঠিত করেন কমলাপুর ড্রামাটিক অ্যাসোসিয়েশন। এই সংগঠনের উদ্যোগে তিনি টিপু সুলতান ও আলিবর্দী খান নাটক মঞ্চায়ন করেন। পরে তিনি ঈসা খাঁ, প্রতিজ্ঞা, ডাকাত, জগদেশ রচনা করেন। 1956 সালে তাঁর রচিত নাটক ডাকাত, পরবর্তীতে যা উপন্যাস হিসেবে প্রকাশিত হয়, সেটি অবলম্বনে তিনি তৈরি করেন মুখ ও মুখোশ নামক চলচ্চিত্র। আর মুখ ও মুখোশই তৎকালীন পাকিস্তান থেকে তৈরি প্রথম সবাক চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি তিনি পরিচালনার সাথে সাথে এর মূল চরিত্রেও অভিনয় করেন। এরপর তিনি পরিচালনা করেন জোয়ার এলো, যা 1962 সালে নির্মিত, উর্দুতে নাচঘর 1963, বাঁশরি 1968, কাঁচ কাটা হীরা 1970, খেলাঘর 1973। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আব্দুল জব্বার খান চলচ্চিত্রে প্রদর্শন ও পরিবেশনার সঙ্গেও জড়িত ছিলেন। তিনি পরবর্তীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জুরি বোর্ড, অনুদান কমিটি, সেন্সর বোর্ড, ফিল্ম ইনস্টিটিউট এবং আর্কাইভে সদস্য হিসেবে কাজ করেছেন। 1950-এর দশকের শুরুতে তৎকালীন পূর্ব বাংলার রাজধানী ঢাকার প্রেক্ষাগৃহগুলোতে মূলত ভারত ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হত। এই পরিস্থিতিতে স্থানীয়ভাবে বাংলা চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া ছিল অত্যন্ত কঠিন কাজ। চলচ্চিত্র নির্মাণের জন্য তখন ঢাকায় পর্যাপ্ত স্টুডিও, দক্ষ কারিগরি কর্মী বা প্রশিক্ষিত চলচ্চিত্রকর্মী ছিল না, ফলে তাকে সীমিত সম্পদ ও অভিজ্ঞতা দিয়ে কাজ শুরু করতে হয়েছিল। কলকাতা থেকে সংগ্রহ করা পুরনো আইমো ক্যামেরা এবং সাধারণ রেকর্ডিং সরঞ্জাম ব্যবহার করেও নির্মাণ কাজ এগিয়ে নেওয়া হয়। মুখ ও মুখোশ ছবির পরিচালক, চিত্রনাট্যকার ও প্রধান অভিনেতা আব্দুল জব্বার খান, তার প্রধান নারী চরিত্রে অভিনয় করেন পূর্ণিমা সেনগুপ্ত। অন্যান্য অভিনয়শিল্পীদের অনেকেই এসেছিলেন মঞ্চ, বেতার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে। 3 আগস্ট 1956 সালে ঢাকার রূপমহল সিনেমা হলে মুখ ও মুখোশ মুক্তি পায়। একই সময়ে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও খুলনাতেও ছবিটি প্রদর্শিত হয়। ছবিটির মুক্তি প্রমাণ করে যে পূর্ব বাংলার নিজস্ব শিল্পী, অভিনেতা ও সীমিত প্রযুক্তিগত সুযোগ ব্যবহার করেও পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র নির্মাণ সম্ভব। এই চলচ্চিত্রের সাফল্য পরবর্তী সময়ে ঢাকা কেন্দ্রিক চলচ্চিত্র শিল্প বিকাশের পথকে আরও সুগম করে। ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেন সমর দাস, গান পরিবেশন করেন মাহবুব হাসনাত এবং আব্দুল আলিম। আব্দুল জব্বার খানের গুরুত্ব কেবল একজন চলচ্চিত্র পরিচালক হিসেবেই নয়, তাঁর কাজ পূর্ব বাংলায় স্থানীয় ভাষা, শিল্পী ও কারিগরি সক্ষমতার উপর নির্ভর করে চলচ্চিত্র নির্মাণের একটি বাস্তব দৃষ্টান্ত তৈরি করেছিল। বিশেষ করে 1956 সালের মুখ ও মুখোশ পরবর্তীকালের বাংলাদেশী চলচ্চিত্র শিল্পের বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মাইলফলক হয়ে আছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সঙ্গে যুক্ত গবেষণাতেও ছবিটিকে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ইতিহাসের ভিত্তিপ্রস্তরধর্মী কাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আব্দুল জব্বার খান 1993 সালের ডিসেম্বরের 28 তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
1: বন্ধুরা শুনছিলেন শিল্পকথা পর্ব। আমাদের এবারের আয়োজনে রয়েছে আবু বকর সিদ্দিকীর উচ্চারণে পুঁথিপাঠ।
3: প্রিয় শ্রোতাবৃন্দ, বাংলা সাহিত্যের আদিরূপ পুঁথি সাহিত্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গবেষকদের মতে চর্যাপদ, শূন্যপুরাণ, শ্রীকৃষ্ণ কীর্তন ইত্যাদিকে পুঁথি হিসেবেই অভিহিত করা হয়ে থাকে। অন্যদিকে যখন বাংলা ভাষা ও সাহিত্য গৌড়ের মুসলমান সুলতানদের দরবারে প্রতিষ্ঠিত হতে শুরু করে, তখন তার অধিকাংশই পুঁথি বলে পরিচিত হয়। আজ আমি পাঠ করে শোনাব গাজী কালু চম্পাবতী কন্যার পুঁথি, রচনা করেছেন আব্দুর রহিম।
4: প্রথমে বন্দিনু

বৈরাট নগরে সেকান্দার শাহ নামে অনেক ধনী এক রাজা ছিল। সেই রাজাকে এক ব্যক্তি কর না দেওয়ায় তার সাথে যুদ্ধ করল সেকান্দার শাহ। যুদ্ধে ওই ব্যক্তি হেরে গেল। হেরে যাওয়ার পর সেই ব্যক্তির অজুপা নামে এক সুন্দরী কন্যা ছিল। সেই কন্যাকে সেকান্দার শাহর সাথে বিবাহ দিয়ে তিনি মুক্তি লাভ করলেন। কিছুদিন পরে সেকান্দার শাহ এবং অজুপার ঘর আলো করে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করল, যার নাম রাখা হল জুলহাস। 12 বছর বয়সে জুলহাস কিছু সৈন্য সামন্ত নিয়ে হরিণ শিকারে বের হল। এরপরের ঘটনা আমি সুরে সুরে বলি।

0: প্রিয় শ্রোতা, শুনছিলেন পুঁথিপাঠ চিলড্রেন্স অফ প্যারাডাইস, ফরাসি নাম লেস এনফ্যান্টস দ্য প্যারাডাইস, হল ১৯৪৫ সালে মুক্তিপ্রাপ্ত ফরাসি চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সর্বশ্রেষ্ঠ এবং এক মহাকাব্যিক রোমান্টিক ড্রামা মাস্টারপিস। বিশিষ্ট পরিচালক মার্সেল কার্নে পরিচালিত এবং প্রখ্যাত কবি জ্যাক প্রিভারের চিত্রনাট্যে তৈরি এই সাদাকালো সিনেমাটিকে ফরাসি সিনেমার ইতিহাসে হলিউডের গান উইথ দ্য উইন্ড এর সমতুল্য মনে করা হয়। ১৯৯৫ সালে ৬০০ জন পেশাদারের ভোটে এটি সর্বকালের সেরা ফরাসি চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পায়।
1: সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ১৮২০ ও ১৮৩০ দশকের প্যারিসের এক জাঁকজমকপূর্ণ এবং বিশৃঙ্খল থিয়েটার জগৎকে কেন্দ্র করে। গল্পের মূল আকর্ষণ হল গ্যারেন্স নামী এক রহস্যময়ী রূপসী গণিকা বা অভিনেত্রী এবং তাকে গভীরভাবে ভালোবাসা চারজন ভিন্ন চরিত্রের পুরুষ।
0: প্রিয় উত্তরণ সঙ্গী, ক্লাসিক সিনেমা পর্বে মার্সেল কার্নে পরিচালিত চিলড্রেন অফ প্যারাডাইস চলচ্চিত্রটি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন শামীম খান।
2: শ্রোতা বন্ধুরা, আজকের চলচ্চিত্র আলোচনায় আমরা ফিরে যাব ফরাসি সিনেমার এক অনন্য অধ্যায়, ১৯৪৫ সালের কালজয়ী চলচ্চিত্র লেস এনফ্যান্টস ডু প্যারাডাইস, ইংরেজি নাম চিলড্রেন অফ প্যারাডাইস। ছবিটির পরিচালক মার্সেল কার্ন এবং চিত্রনাট্যকার জ্যাকস প্রিভার। চিলড্রেন অফ প্যারাডাইস শুধু একটি প্রেমের গল্প নয়, এটি প্রেম, আকাঙ্ক্ষা, অভিনয়, শিল্পী সত্তা এবং মানুষের অপূর্ণতার এক অসাধারণ কাব্যিক উপাখ্যান। গল্পের কেন্দ্র চরিত্র গার্নেস, এক স্বাধীনতা চেতা রহস্যময় নারী। তাকে ঘিরে আবর্তিত হয় চারজন পুরুষের জীবন, অভিনেতা ব্যাপটিস্ট ডেবোরাও, অভিনেতা ফ্রেডরিক লেমাইট্রি, অপরাধ জগতের মানুষ পিয়ার ফ্রান্সোয়ে লেসেনের এবং ধনী কাউন্ট এডওয়ার্ড ডি মন্ট্রে। প্রত্যেকেই গ্যারেন্সকে ভালোবাসে, কিন্তু প্রত্যেকের ভালোবাসার ভাষা আলাদা। ব্যাপটিস্টের ভালোবাসা গভীর, সংবেদনশীল, অন্যদিকে ফ্রেডরিকের ভালোবাসার সঙ্গে মিশে আছে খ্যাতি ও অভিনয়ের জগৎ। সেনের চরিত্রে রয়েছে অন্ধকার, বিদ্রোহ এবং জটিল মনস্তত্ত্ব, আর কাউন্টের ভালোবাসায় রয়েছে অধিকার বোধ। ফলে গ্র্যান্স যেন হয়ে ওঠে তাদের প্রত্যেকের আকাঙ্ক্ষার আলাদা আলাদা প্রতিচ্ছবি। ছবিটির একটি অসাধারণ দিক হল এর পরিবেশ। ১৯ শতকের প্যারিসের বুলেভার ডিউ ক্রাইমকে কেন্দ্র করে নির্মিত এই জগতে মঞ্চ এবং বাস্তব জীবনের সীমারেখা মুছে যায়। যারা সিনেমায় প্রেমের পাশাপাশি অভিনয়, শিল্প এবং মানুষের অন্তর্গত আকাঙ্ক্ষার গল্প খুঁজতে ভালোবাসেন, তাদের জন্য চিলড্রেন অফ প্যারাডাইস অবশ্যই স্মরণীয় এক চলচ্চিত্র অভিজ্ঞতা।
1: কখনো জানতে চেয়েও না কি আমার সুখ, কি আমার বেদনা। গানটি ৯০-এর দশকের বাংলাদেশের অডিও বাজারের অত্যন্ত জনপ্রিয় এবং একটি ক্লাসিক সফট মেলোডি গান।
0: নিভৃতচারী শিল্পী সাইফ ইসলামের জাদুকরী কণ্ঠে গাওয়া এই গানটি আজও শ্রোতাদের মাঝে সমানভাবে সমাদৃত ও নস্টালজিক অনুভূতি তৈরি করে।
1: চলুন বন্ধুরা, গানটি শোনা যাক।

0: কখনো জানতে চেয়েও না কি আমার সুখ। এই গানের রেশ ধরেই বলতে চাই, সুস্থ থাকুন সকলে, থাকুন নিরাপদে। এই প্রত্যাশায় শেষ করছি আজকের উত্তরণ।
1: বন্ধুরা, উত্তরণের আজকের পর্ব গ্রন্থনা করেছেন আমান চপল, উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসনিম
0: এবং আমি আহসান হাবিব বাপ্পি, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন,
1: প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আসেল খান,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
1: শুভরাত্রি।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশ বেতার ঢাকা আজকের নাটক ডাকঘর, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, পরিবেশনায় বাগেরহাট থিয়েটার, নাট্যানুষ্ঠান ডাকঘর।
2: ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি প্রতীকধর্মী নাটক, যা অমল নামে এক অসুস্থ শিশুর জীবনের শেষ পর্বকে ঘিরে রচিত। অমল শারীরিকভাবে অসুস্থ হওয়ায় ঘরের বাইরে যেতে পারে না, তবে তার মন সর্বদা বাইরের পৃথিবীর প্রতি আকর্ষিত। জানালার ধারে বসে সে স্বপ্ন দেখে বাইরের দুনিয়ার। অমলের কল্পনার জগতে সবচেয়ে বড় স্থান দখল করে আছে রাজার ডাকঘর। সে বিশ্বাস করে একদিন রাজার কাছ থেকে তার নামে একটি চিঠি আসবে, যা তাকে মুক্তি এনে দেবে। এই প্রতীক্ষায় তার মন অনবরত উচ্ছল থাকে। নাটকের শেষে রাজার দূতের আগমন ঘটে, যা অমলের প্রতীক্ষার অবসান ঘটায়। অমল ঘুমিয়ে পড়ে এবং এই ঘুমই আসলে তার মৃত্যুর প্রতীক, একটি পরম মুক্তি। ডাকঘরে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুকে ভয়ের কিছু না ভেবে এক ধরনের মুক্তির রূপে দেখিয়েছেন, যেখানে সীমাবদ্ধতার অবসান ঘটে। এই প্রতীকী নাটকটি জীবনের সীমাবদ্ধতার বাইরে মুক্তির আকাঙ্ক্ষার এক সুন্দর রূপক।

0: মুশকিলে পড়ে গেছি। যখনও ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না। এখন ও কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসলো। ও চলে গেলে আমার এই ঘর যেন আর ঘরই থাকবে না। কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে?
1: ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখেছে তাতে তো
0: বলেন কি,
1: শাস্ত্রে বলছেন, পত্তিকান সন্নিপাত যান কফ বাত সম্মুধ ভবান।
0: থাক থাক, আপনি আর ওই শ্লোকগুলো আওড়াবেন না, ওতে আরো ভয় বেড়ে যায়। এখন কি করতে হবে সেইটা বলে দিন।
1: খুব খুব সাবধানে রাখতে হবে, খুব সাবধানে।
0: সে তো ঠিক কথা, কিন্তু কি বিষয়ে সাবধান হতে হবে সেইটাই স্থির করে দিয়ে যান।
1: আমি তো পূর্বেই বলেছি, ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবেন না।
0: ছেলে মানুষ, ওকে দিনরাত ঘরের মধ্যে ধরে রাখা যে ভারী শক্ত।
1: তা কি করবেন বলেন, এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই বালকের পক্ষে বিষবত, বিষবত। কারণ শাস্ত্রে কিনা বলছে, অপসারে জ্বরে কাশে কামালয়ং হলিংকে।
0: থাক থাক, আপনার শাস্ত্র থাক, তাহলে ওকে বন্ধ করেই রেখে দিতে হবে, অন্য কোনো উপায় নেই?
1: কিছু না, কিছু না, কারণ পবনে তপনে চৈব।
0: আপনার ওই চৈব নিয়ে আমার কি হবে বলেন তো, ও থাক না, কি করতে হবে সেইটা বলে দিন। কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর, রোগের সমস্ত দুঃখ বেচারা চুপ করে সহ্য করে, কিন্তু আপনার ওষুধ খাবার সময় ওর কষ্ট দেখে আমার বুকটা ফেটে যায়।
1: সেই কষ্ট যত প্রবল তার ফলও তত বেশি, তাই তো মহর্ষি চ্যাবন, হ্যাঁ মহর্ষি চ্যাবন বলছেন, ভেষজং হিত বাক্যঞ্চ তিংতং আশু ফলপ্রদং, আশু ফলপ্রদং। আজ তবে উঠি দত্ত মশাই।
0: আচ্ছা, আসুন আসুন আসুন।

0: হো, ওই রে ঠাকুরদা এসেছে সর্বনাশ করলে।
1: কেন, আমাকে তোমার ভয় কিসের?
0: তুমি যে ছেলে খেপাবার সর্দার।
1: তুমি তো ছেলে নও, তোমার ঘরে ছেলেও নেই, তোমার খেপাবার বয়সও গেছে, তোমার ভাবনা কিসের?
0: ঘরে যে ছেলে একটা এনেছি
1: সে কি রকম?
0: আমার স্ত্রী যে পোষ্যপুত্র নেবার জন্য খেপে উঠেছিল।
1: সে তো অনেকদিন আগে থেকেই শুনছি, কিন্তু তুমি যে নিতে চাও না।
0: জানো তো ভাই, অনেক কষ্টে টাকা করেছি, কোথা থেকে পরে ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে, সে কথা মনে করলেও আমার খারাপ লাগত। কিন্তু এই ছেলেটিকে আমার যে কিরকম লেগে গিয়েছে।
1: তাই এর জন্য যত টাকা খরচ করছো ততই মনে হচ্ছে সে যেন টাকার পরম ভাগ্য।
0: আগে টাকা রোজগার করতুম, সে কেবল একটা নেশার মতো ছিল, না করে কোনো মতে থাকতে পারতুম না। কিন্তু এখন যা টাকা রোজগার করছি সবই ওই ছেলে পাবে জেনে উপার্জনে ভারী একটা আনন্দ পাচ্ছি।
1: বেশ বেশ বেশ ভাই, ছেলেটি কোথায় পেলে বলো দেখি?
0: আমার স্ত্রীর গ্রাম সম্পর্কের ভাইপো, ছোটবেলা থেকে বেচারার মা নেই, আবার সেদিন তার বাপটাও মারা গেছে।
1: আহা, তবে তো আমাকে তার দরকার আছে।
0: কবিরাজ বলছে তার ওইটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষা যেরকম প্রকুপিত হয়ে উঠেছে তাতে তার আর বড় আশা নেই। এখন একমাত্র উপায় তাকে কোনো রকমে ওই শরতে রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে ঘরে বন্ধ করে রাখা। ছেলেগুলোকে ঘরের বার করাই তোমার এই বুড়ো বয়সের খেলা, তাই তোমাকে ভয় করি।
1: মিছে বলনি, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি, শরতের রৌদ্র আর হাওয়ারি মতো। কিন্তু ভাই, ঘরে ধরে রাখার মতো খেলাও আমি কিছু জানি, আমার কাজকর্ম একটু সেরে আসি, তারপরে ওই ছেলেটির সঙ্গে ভাব করে নেব। জয় হো, জয় হো।

0: পিসে মশাই,
1: কি অমল,
0: আমি কি ওই উঠোনটা তো যেতে পারবো না?
1: না বাবা,
0: ওই যেখানটাতে পিসিমা চাঁতা দিয়ে ডাল ভাঙেন, ওই দেখো না যেখানে ভাঙা ডালের খুঁতগুলি দুই হাতে তুলে নিয়ে লেজের উপর ভর দিয়ে বসে কাঠ বিড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে, ওখানে আমি যেতে পারবো না?
1: না বাবা,
0: আমি যদি কাঠ বিড়ালি হতো তবে বেশ হতো, কিন্তু পিসে মশাই আমাকে কেন বেরোতে দেবে না?
1: কবিরাজ যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে।
0: কবিরাজ কেমন করে জানলে?
1: বলো কি অমল, কবিরাজ জানবে না? সে তো এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে।
0: পুঁথি পড়লে কি সমস্ত জানতে পারে?
1: বেশ, তাও বুঝি জানো না।
0: আমি যে পুঁথি কিছুই পড়িনি তাই জানি।
1: দেখো, বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো, তারা ঘর থেকে বেরোয় না।
0: বেরোয় না?
1: না, কখন বেরোবে বলো? তারা বসে বসে কেবল পুঁথি পড়ে, আর কোনো দিকেই তাদের চোখ নেই। অমলবাবু, তুমিও বড় হলে পণ্ডিত হবে, বসে বসে এই এত বড় বড় সব পুঁথি পড়বে, সবাই দেখে একেবারে আশ্চর্য হয়ে যাবে।
0: না না পিসেমশাই, তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না। পিসেমশাই, আমি পণ্ডিত হব না।
1: সে কি কথা অমল, যদি পণ্ডিত হতে পারতুম তাহলে আমি তো বেঁচেই যেতুম।
0: আমি যা আছে সব দেখব, কি বলি দেখে বেড়াবো।
1: শোনো একবার, দেখবে কি? আরে দেখবার মতো এত আছেই বা কি?
0: আমাদের জানলার কাছে বসে সেই যে দূরে পাহাড় দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টার পার হয়ে চলে যাই।
1: কি পাগলের মতো কথা, কাজ নেই কর্ম নেই খামোখা পাহাড়টা পার হয়ে চলে যাই, কি যে বলে তার ঠিক নেই। পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া বারণ, নইলে এত বড় বড় পাথর জড়ো করে এত বড় একটা কাণ্ড করার কি দরকার ছিল?
0: পিসে মশাই, তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার ঠিক বোধ হয় পৃথিবীটা কথা কইতে পারে না, তাই অমনি করে নীল আকাশে হাত তুলে ডাকছে। অনেক দূরের যারা ঘরের মধ্যে বসে থাকে তারাও দুপুরবেলা একলা জানলার ধারে বসে ওই ডাক শুনতে পায়, পণ্ডিতেরা বুঝি শুনতে পায় না?
1: তারা তো তোমার মতো খ্যাপা নয়, তারা শুনতে চায়ও না।
0: আমার মতো খ্যাপা আমি কাউকে একজনকে দেখেছিল।
1: সত্যি নাকি? কিরকম কিরকম শুনি।
0: তার কাঁধে এক বাঁশের লাঠি, লাঠির আগায় একটা পুঁটুলি বাঁধা, তার বাঁ হাতে একটা ঘটি, পুরনো এক জোড়া নাগরা জুতো পরে সে এই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকেই যাচ্ছিল। আমি তাকে দেখে জিজ্ঞাসা করলুম, তুমি কোথায় যাচ্ছ? সে বললে, কি জানি যেখানে হয়। আমি জিজ্ঞাসা করলুম, কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসে মশাই, কাজ কি খুঁজতে হয়?
1: হয় বই কি, কত লোক কাজ খুঁজে বেড়ায়।
0: বেশ তো, আমিও তাদের মতো কাজ খুঁজে বেড়াবো।
1: খুঁজে যদি না পাও?
0: খুঁজে যদি না পাই তো আবার খুঁজবো। তারপরে সে নাগরা জুতো পরা লোকটা চলে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম, সেই যেখানে ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে সেইখানে সে লাঠি নামিয়ে রেখে ঝর্ণার জলে আস্তে আস্তে পা ধুয়ে নিলে, তারপরে পুটুলি খুলে ছাতু বের করে জল দিয়ে মেখে নিয়ে খেতে লাগলো। খাওয়া হয়ে গেলে আবার পুটুলি বেঁধে ঘাড়ি করে নিলে, পায়ের কাপড় গুটিয়ে সে এই ঝর্ণার ভেতর নেমে জল কেটে কেটে কেমন পার হয়ে চলে গেল। পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে গিয়ে একদিন আমিও ছাতু খাবো।
1: তা পিসিমা কি বললে?
0: পিসিমা বললেন, তুমি ভালো হও তারপর তোমাকে ওই ঝর্ণার ধারে নিয়ে গিয়ে ছাতু খাইয়ে আনব। কবে আমি ভালো হব?
1: আর তো দেরি নেই বাবা।
0: দেরি নেই, ভালো হলেই কিন্তু আমি চলে যাব।
1: কোথায় যাবে?
0: কত বাঁকা বাঁকা ঝর্ণার জলে আমি পা ডুবিয়ে ডুবিয়ে পার হতে হতে চলে যাব। দুপুরবেলায় সবাই যখন ঘরে দরজা বন্ধ করে শুয়ে আছে, তখন আমি কোথায়, কত দূরে, কেবল কাজ খুঁজে খুঁজে বেড়াতে বেড়াতে চলে যাব।
1: আচ্ছা বেশ বেশ, আগে তুমি ভালো হও, তারপর তুমি।
0: তারপরে আমাকে পণ্ডিত হতে বলো না পিসেমশায়।
1: তাহলে তুমি কি হতে চাও বলো?
0: এখন আমার কিছু মনে পড়ছে না। আচ্ছা আমি ভেবে বলবো।
1: ঠিক আছে, কিন্তু তুমি অমন করে ওই যে সে বিদেশি লোককে ডেকে ডেকে কথা বলো না।
0: বিদেশি লোক যে আমার ভারী ভালো লাগে।
1: যদি তোমাকে ধরে নিয়ে যেত
0: তাহলে তো সে বেশ হতো, কিন্তু আমাকে তো কেউ ধরে নিয়ে যায় না, সবাই কেবল বসে রেখে দেয়।
1: আমার কাজ আছে, আমি চললুম। কিন্তু বাবা দেখো, বাইরে যেন বেরিয়ে যেও না।
0: যাব না, কিন্তু পিসেমশায় রাস্তার ধারের এই ঘরটিতে আমি বসে থাকবো।
1: আচ্ছা আচ্ছা।

0: Oi.
1: দইয়ালা দইয়ালা ও দইয়ালা,
0: ডাকছো কেন? দই কিনবে?
1: কেমন করে কিনবো, আমার তো পয়সা নেই।
0: কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন?
1: আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতো তো যেতো।
0: আমার সঙ্গে?
1: হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনি আমার মন কেমন করছে।
0: বাবা, তুমি এখানে বসে কি করছো?
1: কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি।
0: আহা বাছা, তোমার কি হয়েছে?
1: আমি জানি নে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দইয়ালা, তুমি কোথা থেকে আসছো?
0: আমাদের গ্রাম থেকে আসছি।
1: তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম?
0: আমাদের গ্রাম সেই পাঁচমোড়া পাহাড়ের তলায়, শামলি নদীর ধারে।
1: পাঁচমোড়া পাহাড়, শামলি নদী? কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না।
0: তুমি দেখেছো? পাহাড়তলায় কোনোদিন গিয়েছিলে নাকি?
1: না, কোনোদিনই যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, না?
0: ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো।
1: সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে।
0: কি আশ্চর্য, ঠিক বলছো তো, আমাদের গ্রামে গরু চরে বই কি, খুব চরে।
1: মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা।
0: বাহ বাহ বাহ বাহ, ঠিক কথা, আমাদের সব গয়লা পড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়, তবে কিনা তারা যে সবাই লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে।
1: সত্যি বলছি দইয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে?
0: যাব বই কি বাবা, খুব নিয়ে যাব।
1: আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁক কাঁধি নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে।
0: মরে যাই মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? তুমি এত এত পুঁথি পড়ে পণ্ডিত হয়ে উঠবে।
1: না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেঁচে বেঁচে বেড়াবো। কিরকম করে তুমি বলো, দই দই ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও।
0: আরে পোড়া কপাল, এই সুরও কি শেখবার সুর?
1: না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল।
0: বাবা বাবা, এই এক ভাট দই তুমি খাও বাবা।
1: আমার তো পয়সা নেই।
0: না না না না না না, পয়সার কথা বলো না, তুমি আমার এক ভাট দই একটু খেলে আমি যে কত খুশি হব।
1: তোমার কি অনেক দেরি হয়ে গেল?
0: কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসানও হয়নি, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছ থেকে শিখে নিল।

সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে, গলাদের বাড়ির দোল। তারা ভোরের বেলায় গাছের তলায় গুরু দাঁড় করিয়ে দুধ দোয়, সন্ধে বেলায় মেয়েরা দই পাতে।

0: প্রহরী প্রহরী, একটিবার শুনে যাও না প্রহরী।
1: অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে তুমি ভয় করো না?
0: কেন, তোমাকে কেন ভয় করব?
1: যদি তোমাকে ধরে নিয়ে যাই?
0: কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে ওই পাহাড় পেরিয়ে।
1: একেবারে যদি রাজার কাছে নিয়ে যাই?
0: রাজার কাছে? নিয়ে যাও না আমাকে। কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে, আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। আমাকে কেবল দিন রাত্রি এখানেই বসে থাকতে হবে।
1: কবিরাজ বারণ করেছে? আহ হা হা, এ তা বটে। তোমার মুখ যেন সাদা হয়ে গেছে, চোখের কোণে কালি পড়েছে, তোমার হাত দুখানিতে শিরগুলি দেখা যাচ্ছে।
0: তুমি ঘন্টা বাজাবে না প্রহরী?
1: এখনো সময় হয়নি।
0: কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে।
1: সে কি হয়, সময় হলে তবেই আমি ঘন্টা বাজিয়ে দেই।
0: বেশ লাগে তোমার ঘন্টা, আমার শুনতে ভারী ভালো লাগে। দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকলেরই খাওয়া হয়ে যায়, পিসেমশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান। পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। আমাদের খুদে কুকুরটা উঠোনে ওই কোণের ছায়ায় লেজের মধ্যে মুখ গুঁজে ঘুমোতে থাকে। তখন তোমার ওই ঘন্টা বাজে ঢং ঢং ঢং ঢং ঢং ঢং। তোমার ঘন্টা কেন বাজে?
1: ঘন্টা ঘন্টা এই কথা সবাইকে বলে, সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে।
0: কোথায় চলে যাচ্ছে, কোন দেশে?
1: সে কথা কেউ জানে না বাবা।
0: সে দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছে করছে ও সময়ের সঙ্গে চলে যায়। যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে।
1: সেই দেশে সবাইকে যেতে হবে বাবা।
0: আমাকেও যেতে হবে?
1: হবে বই কি,
0: কিন্তু কবিরাজ যে আমাকে বেরোতে বারণ করেছে।
1: কোন দিন কবিরাজই হয়তো স্বয়ং হাত ধরে নিয়ে যাবেন।
0: না না, তুমি তাকে জানো না, সে কেবলই ধরে রেখে দেয়।
1: তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন, তিনি এসে ছেড়ে দিয়ে যান।
0: আমার সে ভালো কবিরাজ কবে আসবেন? আমার যে বসে থাকতে ভালো লাগছে না।
1: অমন কথা বলতে নেই বাবা।
0: না, আমি তো বসেই আছি যেখানে আমাকে বসিয়ে রেখেছে, সেখান থেকে আমি তো বেরোই নে। কিন্তু তোমার এই ঘন্টা বাজে ঢং ঢং ঢং, আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী।
1: কি বাবা?
0: আচ্ছা, ওই যে রাস্তার ওপারের বড় বাড়িতে মেশিন উড়িয়ে দিয়েছে, আর ওখানে কেবল সব লোকজন আসছে যাচ্ছে, ওখানে কি হয়েছে?
1: ওখানে নতুন ডাকঘর বসেছে।
0: ডাকঘর? কার ডাকঘর?
1: ডাকঘর আর কার হবে, রাজার ডাকঘর। এ ছেলেটি তো ভারী মজার।
0: রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে?
1: আসে বই কি, দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে।
0: আমার নামেও চিঠি আসবে? কিন্তু আমি যে ছেলে মানুষ।
1: ছেলে মানুষকে রাজা এতটুকুটুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন?
0: বেশ হবে, আমি কবে চিঠি পাবো? আমাকেও তিনি চিঠি লিখবেন, তুমি কেমন করে জানলে?
1: তা নইলে তিনি ঠিক তোমার ওই খোলা জানালাটার সামনেই অত বড় একটা সোনালি রঙের নিশেন উড়িয়ে ডাকঘর খুলতে কেন যাবেন? ছেলেটিকে আমার বেশ লাগছে।
0: আচ্ছা, রাজার কাছ থেকে আমার নামে চিঠি এলে আমাকে কে এনে দেবে?
1: রাজার যে অনেক ডাক হর করা আছে, দেখনি বুকে গোল গোল সোনার তকমা পরে ঘুরে বেড়ায়।
0: আচ্ছা, কোথায় তারা ঘোরে?
1: ঘরে ঘরে, দেশে দেশে, এর প্রশ্ন শুনলে হাসি পায়।
0: বড় হলে আমি রাজা ডাকঘর করা হব।
1: ডাকঘর করা সে ভারী জবর কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো, সে খুব জবর কাজ।
0: তুমি হাসছ কেন? আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লাগছে। না না, তোমার কাজও খুব ভালো। দুপুরবেলা যখন রোদ্দুর ছাঁ ছাঁ করে, তখন তোমার ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আবার এক একদিন রাত্রে হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে। বাইরের কোন অন্ধকারের ভেতর দিয়ে ঘন্টা বাজছে ঢং ঢং ঢং।
1: ওই যে মোড়ল আসছে, আমি এবার পালাই। ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি, তাহলে মুশকিল বাঁধাবে।
0: কই মোড়ল, কই?
1: ওই যে অনেক দূরে, মাথায় একটা মস্ত গোল পাতার ছাতি।
0: ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে?
1: আরে না, ও আপনি মোড়লি করে। যে ওকে না মানতে চায়, ও তার সঙ্গে দিন রাত এমনি লাগে যে ওকে সকলেই ভয় করে। কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও আপনার ব্যবসা চালায়। আজ তবে যাই, আমার কাজ কামাই যাচ্ছে। আমি আবার কাল সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনি।

0: পড়তে পারে? কেউ যদি পড়তে না পারে জমিয়ে রেখে দেব, আমি বড় হলে পড়ব। কিন্তু ডাক খড়করা যদি আমাকে না চেনে? মোড়ল মশাই, মোড়ল মশাই, একটা কথা শুনে যাও।
1: কে রে? রাস্তার মধ্যে আমাকে ডাকাডাকি করে? কোথাকার বাদর এটা?
0: তুমি মোড়ল মশাই? তোমাকে তো সব বাই মানে।
1: হ্যাঁ হ্যাঁ, মানে বই কি, খুব মানে।
0: রাজার ডাকর করা তোমার কথা শুনে?
1: না শুনে তার প্রাণ বাঁচে? বাঁচে রে, সাধ্য কি।
0: তুমি ডাকর করাকে বলে দেবে, আমারই নাম অমল, আমি এই জানলার কাছটাতে বসে থাকি।
1: কেন বলো দেখি।
0: আমার নামে যদি চিঠি আসে?
1: তোমার নামে চিঠি? তোমাকে কে চিঠি লিখবে?
0: রাজা যদি চিঠি লেখে তাহলে?
1: এ ছেলে তো কম নয়। রাজা তোমাকে চিঠি লিখবে? তা লিখবে বই কি, তুমি যে তার পরম বন্ধু। কদিন তোমার সঙ্গে দেখা না হয়ে রাজা একেবারে শুকিয়ে যাচ্ছে, খবর পেয়েছি। আর বেশি দেরি নেই, চিঠি হয়তো আজই আসে কি কালই আসে।
0: মোড়ল মশাই, তুমি অমন করে কথা করছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছো?
1: বাস রে, তোমার উপর রাগ করব? এত সাহস আমার? রাজার সঙ্গে তোমার চিঠি চলে?
2: মাধব দত্তের বড় পার হয়েছে দেখছি, দুপয়সা জমিয়েছে কিনা। এখন তার ঘরে রাজা বাচ্চার কথা ছাড়া আর কোনো কথা নাই। রোশনা, ওকে দেখাচ্ছি মজা।
1: ওরে ছোড়া, বেশ শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়িতে আসে, আমি তার বন্দোবস্ত করছি।
0: না না, তোমাকে কিচ্ছু করতে হবে না।
1: কেন রে, তোর খবর আমি রাজাকে জানিয়ে দেব, তিনি তাহলে আর দেরি করতে পারবেন না। তোদের খবর নেওয়ার জন্যই এখনই পাইক পাঠিয়ে দেবেন।
2: না, মাধব দত্তের ভারী আসপদ্ধা, রাজার কানে একবার উঠলে ত্রস্ত হয়ে যাবে।

0: কিছু আছে, মেলা বয়ে যায় যে।
1: তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না? আমারও এখানে আর বসে থাকতে ইচ্ছে করে না।
2: তোমাকে দেখে মনে হচ্ছে যেন সকাল বেলার তারা। তোমার কি হয়েছে বলো তো?
1: জানি না কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে।
2: ইস, তবে বেরিও না, কবিরাজের কথা মেনে চলতে হয়। দুরন্তপনা করতে নেই, তাহলে লোকে দুষ্টু বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে? আমি বরঞ্চ তোমার এই আধখানা দরজা বন্ধ করে দিই।
1: না না, বন্ধ করো না, এখানে আমার আর সব বন্ধ, কেবল ওইটুকু খোলা। তুমি কে বলো না, আমি তো তোমাকে চিনি নে।
2: আমি সুধা।
1: সুধা,
2: জানো না আমি এখানকার মালিনীর মেয়ে।
1: তুমি কি করো?
2: সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মা লাগাতে, এখন ফুল তুলতেই চলেছি।
1: ফুল তুলতে চলেছো? তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠেছে। যতই চলেছো মল বাজছে ঝম ঝম ঝম। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতো, তাহলে উঁচু ডালে যেখানে দেখা যায় না, সেইখান থেকে আমি তোমাকে ফুল পেড়ে দিতুম।
2: তাই বই কি, ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো?
1: জানি, আমি খুব জানি, আমি সাত ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয়, তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না। শুরু ডালের সব আগায় যেখানে মনুয়া পাখি বসে বসে দোদা খায়, সেইখানে আমি চাপা হয়ে ফুটতে পারি। তুমি আমার পারুল দিদি হবে।
2: কি বুদ্ধি তোমার! পারুল দিদি আমি কি করে হব? আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে, আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো ওইখানে বসে থাকতে পারতুম, তাহলে কেমন মজা হতো।
1: তাহলে সমস্ত দিন কি করতে?
2: আমার বেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিতুম। আমার পুষি মেনি আছে, তাকে নিয়ে যাই, বেলা বয়ে যাচ্ছে, দেরি হলে ফুল আর থাকবে না।
1: আমার সঙ্গে আর একটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে।
2: আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী ছেলে হয়ে এখানে স্থির হয়ে বসে থাকো। আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব।
1: আর আমাকে একটি ফুল দিয়ে যাবে?
2: ফুল অমনি কেমন করে দেব, দাম দিতে হবে যে।
1: আমি যখন বড় হব তখন তোমাকে দাম দেব। আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হয়ে, তখন তোমাকে দাম দিয়ে যাব।
2: আচ্ছা বেশ,
1: তুমি তাহলে ফুল তুলে আসবে?
2: আসবো।
1: আসবে?
2: আসবো।
1: আমাকে ভুলে যাবে না? আমার নাম অমল, মনে থাকবে তোমার?
2: না, ভুলবো না। দেখো, মনে থাকবে।
1: মনে থাকবে?
2: মনে থাকবে।
1: মনে থাকবে?
2: হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক ডাকঘর। শব্দগ্রহণ ও সম্পাদনে ছিলেন মোহাম্মদ লিয়াকত হোসেন এবং নাটকটি পরিবেশনায় বাগেরহাট থিয়েটার।

0: আসসালামুয়ালাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি।
1: বলেন।
0: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
1: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
0: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
0: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
1: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
0: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
1: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
0: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
1: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
0: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
1: জি অবশ্যই।
2: আমার নাতিটার টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
0: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
1: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
1: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
0: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
0: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
0: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
3: আমিন।
0: শুনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
4: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জিশান আরাবিথি। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সচিবালয়ে নিজ কর্ম ও উদ্যোগের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি হলেন বুয়েট থেকে পাশ করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেওয়া নাইলা সারাফ, দুই হাত না থাকা সত্ত্বেও বিদ্যালয় প্রতিষ্ঠা করা মোহাম্মদ আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল। এ সময় তারিক রহমান তাদের জীবন সংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজের কল্যাণে পরিচালিত কার্যক্রমের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি তাদের কাজের প্রশংসার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, তাদের মতো সবাই ভালো কাজে এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে। প্রধানমন্ত্রী তারিক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য ভ্রাম্যমাণ ল্যাবরেটরি ভ্যান পরিদর্শন করেছেন। তিনি আজ সচিবালয়ে তার দপ্তরে নিচে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষাগারটির কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। কর্মকর্তারা তারিক রহমানকে জানান, দেশের ৬৪টি জেলায় ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্য পরীক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃথকভাবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরী সহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের কার্যক্রম চলছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীতে শরণার্থী ও অভিবাসী আন্দোলন গবেষণা ইউনিটের প্রতিষ্ঠাবার্ষিকী এবং সোনার মানুষ সম্মেলন ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। রাষ্ট্রপতি সরকার ও বিরোধী দল সহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে অভিবাসীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এদিকে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং দেশের বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ও সংলগ্ন এলাকা সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। রাষ্ট্রপতি দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদক পরিহার করে একটি সুন্দর সমাজ বিনির্মাণের কথাও জানান। এছাড়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ও ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী মাসের ৯ তারিখ শুরু হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেছেন। বেলা ৩:৩০টায় সংসদের বৈঠক বসবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি নিয়ে বাজারে কারসাজি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা ধর্মঘটের মাধ্যমে জনগণকে জিম্মি করার চেষ্টা করা হলে সরকার তা কঠোরভাবে মোকাবেলা করবে। তিনি আজ সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা জানান। মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি দাম স্থিতিশীল নয়। এ পরিস্থিতিতে দেশের বাজারে এলপিজি সরবরাহ মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছে। সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, ডিজিটাল অপরাধ প্রতিরোধ ও দমনে সারা দেশে কেন্দ্র, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আজ চট্টগ্রামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের নবনির্মিত সাইবার পুলিশ সেন্টার ভবন ও ডিজিটাল ফরেন্সিক পরীক্ষাগার উদ্বোধনকালে একথা জানান। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:30 অধিবেশন শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি আজিজ আল কাউসার। পথ ও পাথে অনুষ্ঠানে বান্দার হক সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ ওসমান গনি। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20।
2: গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তার প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান আপোষহীন নেত্রী শুনবেন সকাল 7:30। বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষে বিশেষ কথিকা শুনবেন সকাল 7:45। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মবশির শুনবেন সকাল 8:10। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান বেলা 2:20 শুনতে পাবেন। বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে কথিকা শুনবেন বেলা 3:45।
1: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগরি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ শুনবেন বিকেল 5:10। সকাল 8:20 ও বিকেল 5:40 শুনবেন ডেঙ্গু ঠেকাই একসাথে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার।
2: এছাড়া এফ এম 90 MHz রাত 12:15 নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক সেলিনের দাদি। শ্রোতা, এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম 92 MHz সন্ধ্যে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 MHz, এফএম 102 MHz ও এফএম 106 MHz সকাল 6:30 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান শুনতে পাবেন। শ্রোতা বন্ধু, জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9:00 দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6:00 সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে 36°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 19°C। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3°C। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9:00 63%, সন্ধ্যে 6:00 58%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:56 এবং অস্ত যাবে সন্ধ্যে 5:33। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 kHz, এফএম 90 MHz ও এফএম 106 MHz, এফএম 102 MHz। এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব। আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
2: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।
3: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

নুরুল আলম। এরপরেই শুনবেন রুনা লায়লার কণ্ঠে গান, গানের গীতিকার মোহাম্মদ মুজাক্কের, সুর করেছেন অজিত রায়। তারপর পরই কুমার বিশ্বজিতের কণ্ঠে গান শুনবেন, গানের গীতিকার নজরুল ইসলাম বাবু, সুর করেছেন শেখ সাদী খান।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু শুনছেন আমাদের নিশ্চিত অধিবেশন, অনুষ্ঠান প্রচার হচ্ছে এফএম 90 মেগাহার্জে। আমন্ত্রণ জানাচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। বর্ণালীর প্রথম শিল্পী সুবীর নন্দী, গানের গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দক।

শ্রোতা বন্ধু, শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। এবারে শিল্পী জিনাত রেহানা, গানের গীতিকার আবু হায়দার সাজিদুর রহমান, সুর করেছেন আজাদ রহমান। এরপরেই শুনবেন কে এম আবদুল্লাল মুর্তজা মোহিনের কণ্ঠে গান, গানের গীতিকার মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুর করেছেন মোহাম্মদ আব্দুর।

প্রিয় শ্রোতা বন্ধু, এই গানের সাথে শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, শুনছেন আমাদের নিঃশ্রুতি অধিবেশন, অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 MHz। আমন্ত্রণ জানাচ্ছি মিশ্র গানের অনুষ্ঠান রংধনুতে। প্রথমে শুনবেন দেশের গান, শিল্পী ফরিদা পারভিন, গানের গীতিকার ও সুরকার আবু জাফর। এরপরেই শুনবেন সেলিম চৌধুরীর কণ্ঠে হাসন রাজার গান, তারপর পরই অদিতি মহসিনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

শ্রোতা বন্ধু, শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান। শুনছিলেন বাপ্পা মজুমদারের পরিবেশনে দলছুট ব্যান্ডের গান। এবারে শুনবেন সাদিয়া আফরিন মল্লিকের কণ্ঠে নজরুল সঙ্গীত।

এই গানের সাথে শেষ হল মিশ্র গানের অনুষ্ঠান রংধনু বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু শুনছেন নিশুতি অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম 90 মেগাহার্টজে। আমন্ত্রণ জানাচ্ছি দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারায়। প্রথম শুনবেন দেশের গান, শিল্পী নাসরিন আক্তার বিউটি, গানের গীতিকার সাইফুল ওয়াদুদ, জায়গিরদার সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এরপরেই শুনবেন জাস্টিন বিবারের পরিবেশনায় ইংরেজি গান, তারপরই মুনমুন আক্তারের পরিবেশনায় শুনবেন হাসন রাজার গান।

শ্রোতা বন্ধু, শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারে শিল্পী মোহাম্মদ ইব্রাহিম খলিল, গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম। এরপরেই শুনবেন রুকসানা কবিরের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

শ্রোতা, আকাশ ভরা সুরের ধারা। এবারে শুনবেন লালন গীতি শিল্পী সুফিয়া মুনওয়াত, এরপরেই শুনবেন চাইনিজ গান ইমি চ্যানের কণ্ঠে, তারপর পরই প্রিয়তম বাণীচিত্র থেকে গান শুনবেন, যুগল কণ্ঠ দিয়েছেন বালাম ও কুনাল।

শ্রোতা বন্ধু, শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারে শুনবেন জীবন চৌধুরীর কথা ও সুরে রিমা খানের কণ্ঠে গান, এরপরেই শুনবেন ভাওয়াইয়া গান শিল্পী শিল্পী সুরজিৎ রায়। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন হরলাল রায়।

প্রিয় শ্রোতা বন্ধু, এই গানের সাথে সাথে শেষ হল দেশ বিদেশের রকমারি গানের আয়োজন আকাশ ভরা সুরের ধারা। বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন FM 90 MHz, আপনারা শুনতে পাচ্ছেন নিশুতি আয়োজন। এবারে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ফেরদৌস আরা।

শুনলেন নজরুলসঙ্গীত, শিল্পী ছিলেন ফেরদৌস আরাম। বাংলাদেশ বেতার ঢাকা। আজ সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:30 অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি আজিজ আল কাউসার। পথ ও পাথে অনুষ্ঠানে বান্দার হক সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ ওসমান গনি। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তার প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান আপোষহীন নেত্রী শুনবেন সকাল 7:30। বিশ্ব সদাচরি দিবস উপলক্ষে বিশেষ পথিকা শুনবেন সকাল 7:45। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 7:50। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির শুনবেন সকাল 8:10। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান বেলা 2:20। বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে কথিকা শুনবেন বেলা 3:45। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান এসো গরিব ছোট পরিবার শুনবেন বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ শুনবেন বিকেল 5:10। সকাল 8:20 এবং বিকেল 5:40 শুনবেন ডেঙ্গু ঠেকায় একসাথে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যা 6:05। সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যা 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 MHz, FM 102 MHz ও FM 106 MHz সকাল 6:30 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান শুনতে পাবেন। শ্রোতাবন্ধু, জানিয়ে দিলাম পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের লিখিত অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।